0: এখন তর্জমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
1: তিলাওয়াতকৃত সূরা নাহল এর 111 থেকে 113 আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, স্মরণ কর যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থিত করতে আসবে এবং প্রত্যেকের তার কৃতকর্মের পূর্ণ ফল দেয়া হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেথায় আসত সর্বাধিক হতে প্রচুর জীবন উপকরণ। অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, ফলে তারা যা করত তার জন্য আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির স্বাদ। তাদের নিকটে এসেছিল এক রাসূল তাদের মধ্য হতে, কিন্তু তারা তাকে মিথ্যা জ্ঞান করেছিল, ফলে সীমা লঙ্ঘন করা অবস্থায় শাস্তি তাদেরকে গ্রাস করল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় শ্রমের মর্যাদা ও শ্রমিকের মূল্যায়ন, এ সম্পর্কে বলছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জীবিকা অর্জনের অন্যতম উপায় হচ্ছে শ্রম। ইসলামী সমাজে প্রতিটি মানুষই শ্রমজীবী, পরশ্রম জীবিকা ইসলামে নিষিদ্ধ। নিজের অবস্থা ও যোগ্যতা অনুসারে নিজের পরিবারের ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এটাই ইসলাম কামনা করে। মহান আল্লাহ তাআলা তার রিজিকের উপাদান সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, বান্দা পরিশ্রম করে মহান রিজিকদাতার কাছ থেকে রিজিক গ্রহণ করবে, এটাই আল্লাহর বিধান। তাই তো শ্রমজীবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বলে অভিহিত করেছেন এবং বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, অর্থাৎ শ্রমিকটা হল আল্লাহর বন্ধু, আর এটাই শ্রমিকের বড় প্রাপ্তি। ইসলামী সমাজের সকল ব্যক্তি শ্রমিক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে শুরু করে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই শ্রমিক ছিলেন। হালাল কাজে হালাল পথে শ্রম বিনিয়োগ করা মোটেই লজ্জার বিষয় নয়, বরং নবীগণের সুন্নত। নবীগণের কেউ কেউ কৃষি কাজ করেছেন, কেউ কাঠমিস্ত্রি কাজ করেছেন, কেউ সেলাই কাজ করেছেন, কেউ আবার অন্যের মেষ চড়িয়েছেন, এমনি ভাবে কায়িক শ্রমের মধ্য দিয়েই জীবিকা অর্জন করেছেন। আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মেষ চড়িয়েছেন, বিবি খাদিজার ব্যবসার দেখাশোনা করেছেন, অন্যের ক্ষেতে পানি ঢেলেছেন এবং জনৈক ইহুদির কূপ থেকে এক এক বালতি পানির বিনিময়ে এক একটি খেজুর মজুরি নিয়েছেন, সংসার চালিয়েছেন। সুতরাং কায়িক শ্রমকে যারা মর্যাদাহানিকর মনে করে তারা পরোক্ষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অপমান করে। সুতরাং প্রতিটি মানুষ আল্লাহর দেয়া বিধান অনুসারে স্বীয় জীবিকা অর্জনের জন্য সব রকম প্রচেষ্টা চালাবে এবং আল্লাহ যাদেরকে তার অধীন করে দিয়েছেন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবেন, এটাই ইসলামী বিধান মতে স্বীকৃত। শ্রমিক যেহেতু তার কায়িক শ্রম দ্বারা রাষ্ট্র ও সমাজের সুখ শান্তি প্রতিষ্ঠায় এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেহেতু শ্রমিকের প্রতিও যথাযথ মূল্যায়ন করা ইসলাম অপরিহার্য করে দিয়েছে। শ্রমিকের শ্রমের ন্যায্য মজুরি দেয়া, তার শিক্ষা স্বাস্থ্য ও চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করা, তার সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং বৃদ্ধ বয়সে পেনশনের ব্যবস্থা করার মধ্য দিয়ে তাকে মূল্যায়ন করার বিষয়ে ইসলাম যথাযথ গুরুত্ব প্রদান করেছে। শ্রমিকের মজুরি যথাসময়ে প্রদানের নির্দেশ দিতে গিয়ে প্রিয় নবী ইরশাদ করেছেন, উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু, শ্রমিকের ঘাম শুকাবার পূর্বে তার মজুরি পরিশোধ কর। শ্রমিকের মজুরি আটকিয়ে রেখে তার দ্বারা শ্রম আদায় করা শরীয়ত সম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ উত্থাপন করবেন, তন্মধ্যে তৃতীয় ব্যক্তি হল রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইউতিহি উজরাহু, সেই ব্যক্তি যে ব্যক্তি কাউকে মজুর হিসেবে খাটিয়ে তার দ্বারা পূর্ণ কাজ আদায় করা সত্ত্বেও তার মজুরি পরিশোধ করে না। সহি বুখারী। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের মজুরি দানে কোনরূপ জুলুম করতে এবং জুলুমের প্রশ্রয় দিতে নিষেধ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইস্তিজারিল আজির হাত্তা ইউবাইয়ান লাহু উজরাহু, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের মজুরি নির্ধারণ না করে তাকে কাজে নিযুক্ত করতে নিষেধ করেছেন। শ্রমিকের ব্যাপারে প্রিয় নবীর দৃষ্টিভঙ্গি ছিল সম্মানজনক। শ্রমিক আর মালিক ইসলামের দৃষ্টিতে সকলেই ভাই ভাই। পবিত্র কোরআনের সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ইমানদার লোকদের মধ্যে যারা তোমাদের অধীনস্থ তাদের সাথে নম্র ব্যবহার করো। সূরা শুআরা আয়াত 215। শ্রমিকের একমাত্র পুঁজি হল শ্রম, কিন্তু সে বৃদ্ধ বা অসুস্থ হয়ে পড়লে তার বেঁচে থাকার আর কোনো পুঁজিই থাকে না যা দিয়ে সে অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারে। তাই বৃদ্ধ বা অসুস্থতার জন্য ভাতা লাভ করা তার অন্যতম অধিকার। ইসলাম শ্রমের মর্যাদা আর শ্রমিকের মূল্যায়নের জন্য যে সকল বাণী উচ্চারণ করেছে তা যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে মালিক আর শ্রমিকের যে বৈষম্য ও সংঘাত তা চিরদিনের জন্য অবসান হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল শ্রমের মর্যাদা ও শ্রমিকের মূল্যায়ন। এ সম্পর্কে বললেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাথ পেশ করা হচ্ছে।

জাগবি যদি দুঃখে আমার, অপার তৃষা সৎ সহারা।

0: এতক্ষণ রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শঙ্কর কুমার মিস্ত্রি।
2: ওম অজ্ঞান অতিমিরাম দর্শ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ ইয়োগ শ্রী ভগবানুবাস। ওম মহা আত্মন মাং তু পার্থ দৈবিং প্রকৃতিম আশ্রিতাহা ভজন্তি অনন্য মনস গেত্তুয়া ভূতাদিম অব্যয়ম সততম পিত্তয় অন্ত মাম ইয়তন্ত চ দৃঢ়ব্রতাহ নমস্যন্ত চ মাং ভক্তা নিত্য ইয়ুক্তা উপাসতে। বঙ্গানুবাদ। কিন্তু হে পার্থ, সাত্ত্বিক প্রকৃতিপ্রাপ্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন এবং তারা আমাকে সর্বপ্রাণীর আদি কারণ অব্যয়স্বরূপ জেনে অনন্য চিত্তে নিত্য নিরন্তর আমাকে ভজনা করেন। আলস্য শ্লোকে মহাত্মা স্বরূপ বর্ণনা করা হয়েছে। দৈবী সম্পদের যা কিছু সদ্গুণ ও সদাচার আছে সেগুলো ভগবানের এবং ভগবত স্বরূপ। মানুষ যখন এই গুণগুলোকে নিজের দ্বারা সুউপার্জিত বলে মনে করে তখন তার মনে অহংকার সৃষ্টি হয়, কিন্তু এগুলোকে ভগবানের গুণ ও ভগবত স্বরূপ বলে মনে করে এর আশ্রয় নিলে অহংকার উৎপন্ন হয় না। নিজের মধ্যে দৈবী সম্পদ পূর্ণ থাকলে অহংকার আসে না, তার বদলে নম্রতা সরলতা নিরহংকার বোধ আসে, মোহ দূর হয় এবং তাহাদের কল্যাণ সাধন হয়। যারা ভগবানকে সবার চেয়ে শ্রেষ্ঠ বলে জানে ও মানে তারা ভগবানের প্রতি আকৃষ্ট হন, ভোগের প্রতি তাদের চিত্তে কোনো আকর্ষণই থাকে না, শুধু ভগবানের সঙ্গেই তাদের সম্পর্ক হয়। আমি ভগবানের এবং একমাত্র ভগবানই আমার, এরূপ জেনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করে। দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদির দ্বারা সমস্ত শারীরিক ব্যবহারিক লৌকিক বৈদিক ও পারমার্থিক কার্য করে, তা সবই ভগবানের প্রসন্নতার জন্যই হয়ে থাকে। এটি হলো অনন্য চিত্তে ভজনা করা। ভগবান পুনরায় বললেন, নিত্যযুক্ত ব্যক্তি যত্নশীল ও দৃঢ়ব্রত হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করেন এবং আমাকে পুনঃ পুনঃ নমস্কার করে, সদা সমাহিত হয়ে অনন্য ভক্তি দ্বারা আমার উপাসনা করেন। জীব ভগবানের অংশ হয়, জীবের সঙ্গে ভগবানের অখণ্ড সম্বন্ধ থাকে। মানুষ যখন এই সম্বন্ধটিকে চিনতে না পারে তখন সে ভগবত বিমুখ হয়ে থাকে, আর যখনই সে ভগবানের সঙ্গে নিজ সম্পর্ক জেনে যায় তখনই সে ভগবানের কাছ থেকে পৃথক থাকতে পারে না এবং সম্বন্ধও কখনো বিস্মৃত হয় না। এ হলো তার ভগবানের সঙ্গে নিত্যযুক্ত থাকা। আমি ভগবানের এবং ভগবানই আমার, এই যে নিত্য সম্পর্ক, সর্বদা সকল অবস্থায় সুখে দুঃখে সম্পদে বিপদে কর্মে বিশ্রামে শয়নে জাগরণে স্বপ্নে সুষুপ্তিতে একান্ত সাধন ভজনকালে এমনকি সেবারূপ সাংসারিক কাজেও কখনই ভগবানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় না, তা অটলভাবেই সর্বদা বজায় থাকে। তাই আসুন আমরা সকলে পরম শান্তি প্রদায়ক অনাদিরাদি গোবিন্দর রাতির চরণে প্রণতি জানাই। বেশ শান্তিবাণী ওম সর্বেশং মঙ্গলাং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগভবেত। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সংসারে কেহ যেন দুঃখ না পায়। ওম শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন শঙ্কর কুমার মিস্ত্রি। বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
3: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, আর সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৪ মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে ৬টা ৪ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম অবসর, শুনবেন সকাল 7:45।
1: সকাল 8:30 শুনতে পাবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
4: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশিল্প প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30।
4: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশিল্প প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার শুনতে পাবেন বিকেল 4:05।
4: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনতে পাবেন সন্ধ্যে 6:05।
4: সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30।
4: রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: বেতার ম্যাগাজিন উত্তরণ শুনতে পাবেন রাত 9:05।
4: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05।
1: সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30।
4: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: FM 90 মেগাহার্জে, FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে সকাল 6:00 বেলা 12:10 পর্যন্ত এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনতে পাবেন ঢাকা কয়ের অনুষ্ঠান।
4: শুনলেন আমাদের অনুষ্ঠান সূচি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। ভোরের গান শুনবেন এখন শিল্পী খন্দকার ফারুক আহমেদ।

0: আজিজ রহমান রচিত এবং ধীরালে সুরারোপিত ভোরের গান শুনলেন খন্দকার ফারুক আহমেদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্য বার্তা। গত 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়া জনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে নিরাপদ পানি পান করা, খাবারের আগে ও মলত্যাগের পরে দুই হাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করা, এবং 1 বছর ও তদূর্ধ্ব বয়সী, গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা খাওয়া। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খাওয়ানো এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত স্থানসমূহ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলি, কামরাঙ্গীরচর, শেরেবাংলা নগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য বার্তাটি শুনলেন।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ফিরোজা বেগম।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত পরিবেশিত হল, শিল্পী ছিলেন ফিরোজা বেগম।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনমালার এই পর্যায়ে নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহিউজ্জামান চৌধুরী।

0: মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের বালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানির স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও আশপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌপাচ্ছার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌপাচ্ছা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কৃষি বাংলার প্রাণ, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষির উন্নয়নের জন্য প্রয়োজন উন্নত বীজ, সার, কীটনাশক, সেচ প্রকল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ও কৃষি বিষয়ক উপযুক্ত জ্ঞান। কৃষকের দোরগোড়ায় নানান উপকরণ পৌঁছে দিয়ে কৃষি ও কৃষকের পাশে থাকতে হবে আমাদের, তাহলে আমরা আরও আরও বেশি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠব। কৃষকের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি কৃষি সমাচার অনুষ্ঠানটি। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমার কৃষি পর্বে শুনবেন কৃষি পণ্যে কীটনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে সাক্ষাৎকারমূলক আলোচনা। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। আজ কথা বলবো কৃষি পণ্যে কীটনাশক ব্যবহারের সতর্কতা বিষয়ে। প্রিয় শ্রোতা, এ বিষয়ে বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, কীটনাশক আসলে কি?
1: কীটনাশক এক প্রকার বিষাক্ত রাসায়নিক পদার্থ যা কীট পতঙ্গকে মেরে ফেলতে সহায়তা করে। রাসায়নিক পদার্থের সাহায্যে প্রস্তুতকৃত কীটনাশক মূলত পোকামাকড় নির্মূলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর প্রয়োগে পোকামাকড়, তার ডিম ও লার্ভার বিনাশ ঘটে। কৃষিক্ষেত্র সহ চিকিৎসা, শিল্প প্রতিষ্ঠান এবং গৃহস্থলী কর্মকাণ্ডে কীটনাশক প্রয়োগ করা হয়ে থাকে।
0: কৃষি পণ্যে কীটনাশক ব্যবহারের উপকারিতা বা অপকারিতা কি কি?
1: পোকামাকড় ফসলের যে ক্ষতি করে এটা আমরা কিন্তু সবাই জানি, তাই কৃষকেরা পোকামাকড় দমনের জন্য কীটনাশক ব্যবহার করে ফসল রক্ষা করে থাকেন। তবে কীটনাশক শুধু যে ক্ষতিকর পোকা মারে তাই কিন্তু নয়, অনেক ক্ষেত্রে যা আমাদের উপকার করে সে পোকাও কিন্তু মেরে ফেলে। কীটনাশক মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য নিরাপদ নয়। কীটনাশকের রাসায়নিক পদার্থ মানুষকে রোগাক্রান্ত করে থাকে। কোনো কোনো কীটনাশকের প্রভাব শরীরে সহজেই বোঝা যায়, যেমন শরীরে গোটা ওঠে, প্রচন্ড চুলকানি হয়, মাথা ব্যথা করে, চোখে ঝাপসা দেখা যায়। আবার অনেক কীটনাশকের বাহ্যিক প্রভাব দেখা না গেলেও এরা নীরব ঘাতকের মতো মানব শরীরে ক্ষতি করে থাকে। ক্যান্সার সহ মারাত্মক জটিল রোগের সৃষ্টি করে। গর্ভবতী মহিলারা, বিকলাঙ্গ শিশুর জন্ম দিয়ে থাকেন, অর্থাৎ কীটনাশকের ব্যবহার মানুষ ও আক্রান্ত জীবজন্তুর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কীটনাশকের বিষাক্ততার কিছু অংশ উৎপাদিত ফসল ও খাদ্যের মধ্যে থেকে যায়। কীটনাশকের দ্বারা পুকুর ও নদীর পানি বিষাক্ত হয়ে জলজ প্রাণীর জন্য হুমকি সৃষ্টি করে, অর্থাৎ সামগ্রিকভাবে পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে।
0: আপনার কাছে এবারে জানতে চাইব, কীটনাশক ব্যবহারে বিরূপ প্রতিক্রিয়া হয় কেন?
1: কীটনাশকের নির্বিচার ব্যবহার বা অত্যধিক প্রয়োগ, কীটনাশকের স্থায়িত্ব, ব্যবহারে অসতর্কতা, অসময়ে বা বারবার ব্যবহার করা, সঠিক কীটনাশক নির্বাচন না করা, ভুল পদ্ধতিতে বা সঠিক মাত্রায় ব্যবহার না করা, এসব কারণে কিন্তু কীটনাশক ব্যবহারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে থাকে।
0: কীটনাশকের ব্যবহারে সতর্কতা প্রয়োজন কেন?
1: সারা দেশের বিপুল সংখ্যক কৃষক জানেন না কোন ফসলে কোন সময়ে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হয়। সবজিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার ফলে জনস্বাস্থ্যের জন্য যে মারাত্মক ক্ষতিকর, এই বিষয়ে কিন্তু বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন। সবজি বাজারজাত করার আগে কীটনাশকের ব্যবহার বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কৃষকরা যাতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করেন এজন্য তাদেরও কিন্তু সচেতন করতে হবে। কোনো কোনো কৃষক অতিরিক্ত লাভের আশায় মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করে থাকেন। সংশ্লিষ্ট সবাই যাতে সচেতন ভাবে কীটনাশক ব্যবহার করেন, এই বিষয়ে কিন্তু আমাদের সতর্কতামূলক প্রয়োজন পদক্ষেপ অবশ্যই নিতে হবে।
0: কীটনাশক ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি?
1: কৃষি পণ্যে কীটনাশক ব্যবহারের সময় অবশ্যই ব্যক্তিগত সুরক্ষা, সঠিক প্রয়োগ পদ্ধতি ও সময়ে মেনে চলতে হবে, যা পরিবেশ ও উৎপাদিত ফসলের মান রক্ষা করতেও সাহায্য করে। কৃষকদের কীটনাশকের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে এবং রাসায়নিকের বদলে প্রাকৃতিক যে কীটনাশক আছে সেই কীটনাশক ব্যবহারে আমাদের তাদেরকে উৎসাহিত করতে হবে। কীটনাশক ব্যবহারের সময় যেসব সতর্কতা আরো অবলম্বন করতে হবে তা হচ্ছে, কীটনাশক ব্যবহারের সময় সম্পূর্ণ শরীর ঢাকা থাকতে হবে, মাস্ক, গ্লাভস এবং চোখ রক্ষার জন্য চশমা পরিধান করতে হবে। সাধারণত বিকেল বেলা কীটনাশক স্প্রে করা উচিত, কারণ সকালে উপকারী পোকা মারা যেতে পারে এবং ফুল অবস্থায় পরাগায়নে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কীটনাশক মেশিনে নিয়ে স্প্রে করার আগে এর যে নজল আছে সেই নজল কিন্তু ত্রুটিপূর্ণ কিনা তা পরীক্ষা করতে হবে। স্প্রে করাকালে পানি যেন টপটপ করে না

0: বুঝলি, তা সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কৃষি উৎপাদনে ব্যবহৃত কীটনাশক এবং সারের মান নিয়ন্ত্রণ এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে আইন ও নীতিমালা যা আছে সেগুলো অনুসরণ করতে হবে। রাসায়নিক কীটনাশকের পাশাপাশি সমন্বিত বালাই ব্যবস্থাপনার বিকল্প পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর উপায়ে ফসল উৎপাদন নিশ্চিত করে থাকে।
1: আপনাকে অনেক ধন্যবাদ। বাড়ির পাশে খালি জায়গা থাকবে কেন পতিত? হ্যাঁ প্রিয় শ্রোতা, শোনাবো এবার এই কৃষি বিষয়ক গানটি। গানের শিল্পী রোকসানা মমতাজ। চলুন তাহলে শুনি কৃষি বিষয়ক গানটি।

শ্রোতা, আমাদের আয়োজন মালা গুটিয়ে নেওয়ার সময় হলো। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কৃষি সমাচার অনুষ্ঠানটি শেষ করছি।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে করেছেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের। বাণিজ্য ও শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের। দেশে সারের কোন সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ইয়েমেনের 500-র বেশি সেনা নিহতের কথা জানাল সরকারি বাহিনী। ওসাকায় এশিয়ান গেমস ফুটবলে আজ উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। এবং দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতল ভারত। শিরোনাম শুনছিলেন।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন। তারেক রহমান বলেন, গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে আরও জোর দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে। বৈঠকে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে শেভরনের বেজ অ্যাসেস্ট ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট হাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং সুসংহত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। গতকাল বঙ্গভবনে দেশের 33টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী যুগে রেখে যাওয়া দুর্নীতি নির্মূলে সক্রিয়ভাবে কাজ করতে জেলা পরিষদের প্রশাসকদের প্রতি আহ্বান জানান। তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। এলক্ষ্যে তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করেন। পাকিস্তানের তৈরি পণ্য নিয়ে আগামী মাসে ঢাকায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশে তৈরি পণ্য দিয়ে পাকিস্তানে অনুরূপ বাণিজ্য মেলা আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, এবছর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছেন। গতকাল সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল পরিসরে শালীনতা ফিরিয়ে আনা, সাইবার বুলিং থেকে নারী ও তরুণদের সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 পরিমার্জনের অন্যতম লক্ষ্য। সাক্ষাৎকালে IRI রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা সংক্রান্ত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। গতকাল বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত র্যাংটো র্যাংলি সচিবালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে কার্যকর ও শক্তিশালী করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা প্রয়োজন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জনগণের কাছে জবাবদিহিতা বৃদ্ধি ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, স্থানীয় সরকার নির্বাচন আইনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু দেশের ফসলি জমি ও সরকারি বেসরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল তার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারদের এ নির্দেশনা দেন। ফসলি জমি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, কোন ব্যক্তি, গোষ্ঠী বা প্রভাবশালী মহল যাতে অবৈধভাবে কৃষিজমি, খাস জমি কিংবা সাধারণ মানুষের সম্পত্তি দখল করতে না পারে সে বিষয়ে মাঠ প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 7ই সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবায়দা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোন বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি গতকাল রাজধানীর নভ থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 হেলথ ইনোভেশন ফর অল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার শীর্ষক এক আলোচনায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রাজধানীর নভ থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজন করেছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের মেলার দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে রোববার স্বাস্থ্যখাত বিষয়ক হেলথ ইনোভেশন ফর অল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার শীর্ষক আলোচনা সভায় অংশ নেন দেশের প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।
3: এটি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য হওয়া উচিত। উদ্ভাবন মানেই সবসময় কোনো ব্যয়বহুল যন্ত্র আবিষ্কার বা নতুন কোনো অ্যাপ চালু করা নয়। সবচেয়ে মূল্যবান উদ্ভাবন সেটাই যা সারা দেশের রোগীদের কোনো প্রকৃত সমস্যার সমাধান করে। তবেই আমরা দেশের প্রতিটি নাগরিকের কাছে মৌলিক মানবাধিকার হিসেবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব।
4: টু এভরি সিটিজেন অব দ্য কান্ট্রি।
2: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত স্বাস্থ্য খাতের গবেষণা বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন, গবেষণাকে ব্যয় নয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
5: স্বাস্থ্য খাতে প্রায়শই আমরা যে অর্থের যোগান দেই সেটিকে ব্যয় মনে করি, কিন্তু হেলথে এবং হেলথ রিসার্চে এটিকে ব্যয় না মনে করে এটিকে ইনভেস্টমেন্ট ভাবতে হবে। আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা হচ্ছে এবং এই কাজগুলোর মাধ্যমে আমরা MLC-তে পৌঁছতে পারলে আমাদের পুরো ঔষধ ইন্ডাস্ট্রি যেমন বেনিফিটেড হবে, অ্যাজ এ নেশন আমরা একটি সাস্টেইনেবল সলিউশনের দিকে আগাবো।
2: সভায় বক্তারা দেশের স্বাস্থ্যখাতের নানা সমস্যার সমাধানে পরামর্শ দেওয়ার পাশাপাশি এখাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
6: এখন মনোক্লোনাল অ্যান্টিবডি থেকে শুরু করে আমরা ভ্যাকসিন বায়োলজিস্ট দিয়ে যাচ্ছি,
7: আমরা অবশ্যই পারবো, আমাদের এখানে প্রচুর সম্পদ আছে মানে বিভিন্ন ধরনের।
2: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ কে আজাদ খান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
8: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
3: দেশে আবারও শুরু হয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিবছর বর্ষার পর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যা সঠিক সময়ে প্রতিরোধ না করলে মারাত্মক রূপ নিতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা প্রধানত এডিস মশার কামড়ে ছড়ায়। বাসাবাড়ি ও কর্মস্থলে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশার বংশবৃদ্ধি ঘটে। ডেঙ্গু প্রতিরোধ ও এর প্রাথমিক লক্ষণ সম্পর্কে বলছিলেন ICDDRB-র বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রেজন শুভ।
10: ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে যেখানে এডিস মশা বংশবিস্তার করতে পারে, বাসায় ফুলের টব আছে সেখানে পরিষ্কার পানি জমে আছে, সেই পরিষ্কার পানিতে কিন্তু এডিস মশা জন্মগ্রহণ করতে পারে। সেই সাথে ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা যে কোনো পাত্র, এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন, কখনোই পানি জমতে দেওয়া যাবে না, কারণ এডিস মশার বংশবিস্তার কিন্তু সেখানেই হয় যেখানে পানি জমে থাকে।
9: সঠিক সময়ে চিকিৎসা না পেলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমে রূপ নিতে পারে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রথম থেকেই সচেতন থাকা জরুরি। লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে প্রচুর পানি, ORS এবং তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ব্যথানাশক ঔষধ খাওয়া একদমই উচিত নয় বলছিলেন ডাক্তার রেজন শুভ।
10: জ্বর হলেই সেটাকে ডেঙ্গু চিন্তা করা যাবে না, তবে জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব বা দুর্বলতা, এগুলো যদি থেকে যায় তাহলে ডেঙ্গুর কথাটা চিন্তা করতে হবে। আর ডেঙ্গু হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আর সম্ভব হয় তাহলে লেবুর শরবত, ডাবের পানি, ওরসালাইন এগুলো বেশি বেশি খেতে হবে এবং পর্যাপ্ত রেস্টে থাকতে হবে।
9: বিশেষজ্ঞরা বলছেন কেবল চিকিৎসার উপর ভরসা না করে সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ মূল চাবিকাঠি। বাসা ও আঙ্গিনা পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা বা ছাদে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করাই ডেঙ্গু থেকে সুরক্ষার প্রধান উপায়। জনসচেতনতা আর ব্যক্তিগত সুরক্ষাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে গঠনমূলক দ্বিপক্ষীয় অংশীদারিত্বে এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে সম্পর্ক পুনর্গঠন করতে চায়। তিনি গতকাল তাঁর মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভারতকে নিয়ে বদ্ধমূল ধারণা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে।
11: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে। তিনি গতকাল জামালপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদক নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দেন। দেশে সারের কোন সংকট নেই উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করারও নির্দেশ দেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্ন মত পোষণকারী ও বিরোধী দলের নেতাকর্মীরা স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। তিনি গতকাল ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ মোহাম্মদ হারুনুর রশিদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তরকালে একথা বলেন। আমরা বিএনপি পরিবার এই বাড়িটি নির্মাণ করে। 2013 সালে 4 ডিসেম্বর ফেনীতে যুবদলের ছেলে পুলিশের গুলিতে মোহাম্মদ হারুনুর রশিদ নিহত হন। পরে রুহুল কবির রিজভী সহ দলীয় নেতাকর্মীরা শহীদ হারুনের কবর জিয়ারত করেন।
12: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
12: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, বিদ্রোহী হুতি বাহিনীর সঙ্গে মাসব্যাপী চলা সংঘাতে তাদের 500 জনের বেশি সেনা নিহত ও 1,500 জনের বেশি আহত হয়েছে। হুতিরা গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোখা সহ লোহিত সাগর উপকূল বরাবর বেশ কিছু অঞ্চল দখল করেছে এবং বাব আল মানদেবের দিকে অগ্রসর হয়েছে। বিদ্রোহীরা মায়ুন দ্বীপ দখল করার ফলে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যুদ্ধ এখন লাহাজ প্রদেশের দিকে ছড়িয়ে পড়েছে এবং তা এডেনের কাছাকাছি পৌঁছেছে, যেখানে অস্থায়ীভাবে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে আজ ওমানে উপসাগরীয় দেশসমূহের সঙ্গে ইরানের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। সুইডেনের জাতীয় নির্বাচন গতকাল প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে বিরোধী মধ্য বামপন্থী জোট ক্ষমতাসীন ডানপন্থী জোটের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। আংশিক ফলাফলে দেখা যায়, মধ্য বামপন্থী জোট 175 আসনে জয়ী হয়েছে। 349 সদস্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের জোটের 174 আসনে জয়লাভ করার পূর্বাভাস পাওয়া যায়। বিদেশে দেওয়া ভোটগুলোর গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফল পেতে আরও কয়েকদিন লাগতে পারে। এই নির্বাচনকে সুইডেনের অভিবাসন বিষয়ক কঠোর নীতি এবং কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটসের ক্রমবর্ধমান প্রভাবের সামনে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে। খেলার খবর ফুটবল। আজ এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল উত্তর কোরিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় দুপুর 1টায় জাপানের ওসাকা নগরীর নাগা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এফ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 17 জর্ডানকে 2-0 গোলে পরাজিত করেছে। উল্লেখ্য, প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ 5-0 গোলের বড় ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জিতে নিয়েছে ভারত। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 183 রান করে। জবাবে শ্রীলঙ্কা 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 111 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:44 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6:05 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের। বাণিজ্য ও শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের। দেশে সারের কোনো সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ইয়েমেনের 500 বেশি সেনা নিহতের কথা জানাল সরকারি বাহিনী। ওসাকায় এশিয়ান গেমস ফুটবলে আজ উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। এবং দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতল ভারত। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 30শে ভাদ্র, দোসরা রবিউস সানি, 14ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিলেন প্রধানমন্ত্রী।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। আমরা সবাই চাই সুস্থ সুন্দর একটি স্বাভাবিক জীবন, আর সেই জীবন পেতে আমাদের অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। তার মাঝে পরিবার পরিকল্পনা বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্দ্রাণী দেবনাথ, তিনি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত আছেন। আর তার কাছ থেকে আজ আমরা পরিবার পরিকল্পনা গ্রহণের সুবিধা এই বিষয়টি নিয়েই কথা বলব। তো এই যে আমরা বলছি যে ছোট পরিবার, আদর্শ পরিবার, পরিকল্পিত পরিবার আমাদের নিজেদের এবং অবশ্যই রাষ্ট্রীয় প্রয়োজনে একটা বড় শক্তি, তো সেক্ষেত্রে পরিবার পরিকল্পনা গ্রহণের সুবিধা কি প্রথমে একটু ছোট করে জানব, এবং সাথে জানতে চাইব যে আসলে পরিবার পরিকল্পনা বলতে আমরা কি বুঝি।
2: আচ্ছা, তাহলে পরিবার পরিকল্পনা বলতে আমরা কি বুঝি সেটা দিয়েই শুরু করি। পরিবার পরিকল্পনা হচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে মিলে সচেতনভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিবে যে তারা কখন বাচ্চা নিবেন, কয়টা বাচ্চা নিবে, বাচ্চা দুইটা বাচ্চার মধ্যে বিরতি কতদিনের হবে।
1: আচ্ছা,
2: এই যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া, একটা পরিকল্পিত পরিবার গঠনের দিকে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। তো আমরা যদি প্রত্যেকের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা আর্থিক অবস্থা বিবেচনা করি, দেখা যায় যে সবাই কিন্তু একই সময়ে প্রস্তুত থাকেন না বাচ্চা নেওয়ার জন্য। তো অবশ্যই একটা বাচ্চা পৃথিবীতে আসা মানে কিন্তু একটা বিশাল দায়িত্বের ব্যাপার। বাচ্চা জন্ম নিলেও আর সবকিছু হয়ে গেল তা না, একটা বাচ্চা পৃথিবীতে আসলে তাকে বাবা মার কিন্তু দায়িত্ব তাকে সঠিকভাবে গড়ে তোলা, একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, তার শারীরিক মানসিক বিকাশ যেন যথার্থভাবে হয় সেদিকে খেয়াল রাখা। তো সেজন্য অবশ্যই আগে থেকে আমার একটা পরিকল্পনা থাকতে হবে, একটা প্রস্তুতি থাকতে হবে।
1: অবশ্যই তাই। তো সেক্ষেত্রে অবশ্যই পরিবার পরিকল্পনা গ্রহণ করাটা প্রয়োজন।
2: হ্যাঁ, অবশ্যই একটা পরিকল্পনা থাকতে হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো এই পরিকল্পনা অনুযায়ী এখন কেউ যদি মনে করে না আমি এখন বাচ্চা নিব না, আমি এখন মানসিকভাবে বা আর্থিকভাবে আমি প্রস্তুত না, আমি দুই তিন বছর পরে বাচ্চা নিব, তাহলে এই সময়ের জন্য তাকে কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে অবশ্যই।
1: তো এবারে আপনার কাছে যেটা জানতে চাইব, এই যে আপনি বলছেন যে পরিবার পরিকল্পনা গ্রহণের ফলে স্বামী স্ত্রী সন্তানের দেখভাল করা বা কখন তারা নিচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে, তো যারা গ্রহণ করেছেন এবং যারা আগ্রহী তাদের জন্য যদি কিছু বলেন।
2: অবশ্যই আমাদের পরিকল্পিতভাবেই সন্তান নিতে হবে, প্রতিটি গর্ভই হবে পরিকল্পিত, প্রতিটি বাচ্চাই হবে আমাদের আকাঙ্ক্ষিত। তো পরিবার পরিকল্পনা পদ্ধতি যদি আমরা গ্রহণ করি, আমরা যদি একটি পরিকল্পিত পরিবার গড়ে তুলি, তাহলে অনেক সুবিধা। সুবিধাগুলো হচ্ছে যে ধরেন আমি যদি অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ করে ফেলি, তখন আমি যদি বাচ্চা না চাই, অনেকে গর্ভপাত করিয়ে থাকেন, তো এটা কিন্তু মায়ের জন্য একটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। অপরিকল্পিত গর্ভধারণের ফলে মায়ের স্বাস্থ্য ঝুঁকি থাকে, বাচ্চার স্বাস্থ্য ঝুঁকি থাকে। আবার অনেকে আছে যে কম বয়সে গর্ভধারণ করে ফেলেন, অপরিকল্পিত গর্ভ যেটা, তো সেক্ষেত্রে কি হয় যে বাচ্চার কিন্তু শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ারও একটা সম্ভাবনা থাকে। মা নানা রকম শারীরিক জটিলতায় আক্রান্ত হতে পারেন, আর্থিক ব্যাপারটা তো আছে
1: অবশ্যই
2: একটা। এখন আমরা যে
1: সময়টাতে আছি,
2: অবশ্যই একটা ছেলে যখন বাবা হতে যায় তার অবশ্যই একটা আর্থিক
1: আলাদা দায়িত্ব
2: প্রস্তুতি থাকতে হবে যে তার ওয়াইফকে ডেলিভারি করাবে, তার সন্তান পৃথিবীতে আসবে, কোথায় আসবে, তার জন্য তার কিছু টাকা পয়সা গোছানো অবশ্যই দরকার হতে পারে। কারণ সরকারি সেবা কেন্দ্রে যদি স্বাভাবিকভাবে প্রসব হয় তাহলে কোনো টাকা পয়সা খরচ হয় না, কিন্তু যদি কোনো ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয় তখন তো তার
1: সেটার জন্য
2: তৈরি থাকতে হবে। তারপরে একটা বাচ্চা পৃথিবীতে আসার পরও তো অনেক দায়িত্ব, তাকে ঠিক মতো ভরণ পোষণ করানো, সুন্দর লেখাপড়ার পরিবেশ দেওয়া, সবকিছু মিলিয়ে বাবার একটা আর্থিক পরিস্থিতি প্রস্তুতি তো অবশ্যই লাগবে।
1: তো আমাদের যে পরিবার পরিকল্পনা সেবাদান কেন্দ্রগুলো রয়েছে, এখানে যখন একজন আসছেন তাকে আপনারা ঠিক কিভাবে বোঝাচ্ছেন যে বা উদ্বুদ্ধ করছেন এই বিষয়টি নিয়ে, তিনি এবং তার পরিচিতরা যেন এই পদ্ধতি গ্রহণে আগ্রহী হয়?
2: আমরা যে শুধু আমাদের কাছে আসলেই উদ্বুদ্ধ করছি তা না, আপনারা দেখবেন যে আমাদের কিন্তু প্রচার প্রচারণা
1: মাঠকর্মী যারা
2: একটা জায়গা আছে, মাঠকর্মীরা বাড়িতে গিয়ে সেবা দিয়ে থাকেন, স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সেবা দিয়ে থাকেন, তাছাড়া নবদম্পতি যারা আছে তাদের নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন রকম কার্যক্রম আছে, যে নতুন যারা বিয়ে করেছেন তাদেরকে নিয়ে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম করি, সেখানে কেন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে, কেন সঠিক সময়ে সন্তান নিতে হবে বা সঠিক সময়ে সন্তান নিতে গেলে তার কি করণীয়, সন্তান লালন পালন কিভাবে করতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু তাদের সাথে আমরা খোলামেলাভাবে কথা বলি। এছাড়া বিভিন্ন প্রচারণা কার্যক্রম চলে, আপনারা দেখেছেন যে আমাদের টিভিতে, তারপরে আমাদের অনেক বড় বড় লিফলেট ব্যানার এগুলা দেওয়া হয়। তো বাড়িতে বাড়িতে যে কর্মীরা কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করেন যে কেন পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে হবে, নিলে তার সুবিধাটা কোথায়। শুধু তাই না, যে সবার জন্য কিন্তু সব পদ্ধতি আবার না। আপনারা হয়তো জানেন যে আমাদের প্রোগ্রামে সাতটি পদ্ধতি আছে, সাতটি পদ্ধতি কিন্তু এক এক সময়ের জন্য এক এক রকম পদ্ধতি, উপযোগিতা আলাদা। যেমন নবদম্পতি যারা আছেন তাদের জন্য তিনটি পদ্ধতি আছে, খাবার বুড়ি, কন্ডোম এবং ইমপ্লান্ট। যাদের একটা বাচ্চা,
1: স্বল্প মেয়াদী যেটা বলছে,
2: হ্যাঁ স্বল্প মেয়াদী, এর মধ্যে ইমপ্লান্টটা দীর্ঘমেয়াদী, ইমপ্লান্ট 3 বছর বা 5 বছর মেয়াদী আছে। কিন্তু সুবিধা হচ্ছে যখনই আপনি বাচ্চা নিতে চাইবেন এটা খুলে ফেলার সাথে সাথে আপনার গর্ভধারণ ক্ষমতাটা ফিরে আসবে। একটা বাচ্চা হওয়ার পরে এই তিনটা পদ্ধতি উনি নিতে পারেন, সাথে সাথে উনি আইডি পড়তে পারেন, একটা নন হরমোনাল পদ্ধতি আর ইনজেকশন পদ্ধতিটাও নিতে পারেন। তারপরে কারো যদি পরিবার সম্পূর্ণ হয়ে যায় যে আমি দুইটা বাচ্চা চাই, আমার পরিবার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি ভবিষ্যতে আর বাচ্চা চাই না, তখন উনি এই যে স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী পদ্ধতি আছে, এর পাশাপাশি স্থায়ী পদ্ধতিও আছে, পুরুষ বা মহিলা বন্ধাকরণ, এর যে কোনো একটা পদ্ধতিও কিন্তু উনি নিয়ে নিতে পারেন।
1: এবং পাশাপাশি একেবারেই যারা হয়তো বা নিম্নবিত্ত ছিন্নমূল জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে আপনাদের এই পদ্ধতিগুলো কতটা সাড়া জাগিয়েছে?
2: আমরা তো আমাদের এই পদ্ধতিগুলো সম্পূর্ণ বিনামূল্যেই দিয়ে থাকি। তো আমাদের খাবার বড়ি খুব জনপ্রিয় একটা পদ্ধতি, যেটা এখন তৃতীয় প্রজন্মের খাবার বড়ি আমরা বিনামূল্যে দিচ্ছি, যেটার উৎপাদন খরচ প্রায় 50 টাকার উপরে, এটা কিন্তু বিনামূল্যে দিচ্ছি। আর এখন যেহেতু মানুষের সচেতনতাটা আগের তুলনায় বাড়ছে, তারা কিন্তু বুঝতে পারছে যে না, আমাকে পরিবারটাকে ছোট রাখতে হবে, তো ছোট রাখতে গেলে অবশ্যই আমাকে পদ্ধতি গ্রহণ করতে হবে। আর যেহেতু পদ্ধতিগুলো বিনামূল্যেই তারা পাচ্ছে, এবং আমরা শুধু সরকারিভাবে না, বিভিন্ন এনজিওর মাধ্যমেও কিন্তু আমরা এই পদ্ধতি সেবা দিয়ে সরবরাহ করছি, তো এগুলো সবকিছু একেবারে তাদের হাতের নাগালেই আছে। তো তারা চাইলেই আমাদের কাছে আসতে পারছে, আসছে এবং পদ্ধতি নিচ্ছেন।
1: ধন্যবাদ ইন্দ্রাণী দেবনাথ, আপনার কাছ থেকে শুনছিলাম আমরা যে পরিবার পরিকল্পনা গ্রহণের সুবিধা, এই বিষয়টি নিয়ে আসলে আমাদের জীবন এগিয়ে চলে, যুগ এগিয়ে চলে, তো সেই ধাবমান সময়গুলোকে সুন্দরভাবে ধরে রাখতে পরিকল্পিত পরিবারে বিকল্প কিছু নাই, যেখানে মা তার সন্তানদের খুব সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন এবং পাশাপাশি বাবার মুখেরও হাসি থাকে। আমরা সবাই চাইব আমরা যেন এই সেবা গ্রহণে উদ্বুদ্ধ হই এবং অন্যকেও উদ্বুদ্ধ করি। এবং পাশাপাশি বলতে চাইছি যে এই সময়তে আমরা ডেঙ্গু নিয়ে বেশ আতঙ্কিত হয়েছি, আতঙ্ক নয় বরং স্বাস্থ্যবিধি মেনে চলা, ঘরের সব জায়গায় পরিষ্কার রাখা এবং 3 দিনের বেশি কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে অবশ্যই আমাদেরকে দৃষ্টি দিতে হবে। বাইরে যে চারপাশ আছে সেগুলোও কিন্তু পরিচ্ছন্ন রাখতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে অবশ্যই সুস্থ সুন্দর একটি জীবন আমরা পাব এমনটাই প্রত্যাশা করছি আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। সুখের ঠিকানা অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছে শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজে। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। প্রিয় শ্রোতা, এবারে শুনব দেশ মাতাকে বন্দনা করে গান। প্রথম গানটি শুনবেন রুমা লায়লার কণ্ঠে, গানের গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার দেবু ভট্টাচার্য।

প্রিয় শ্রোতা, সত্যি তাই, আমাদের এই প্রিয় মাতৃভূমির পরতে পরতে অপার সৌন্দর্য, তাই তো সকল দেশের সেরা আমার এই প্রিয় জন্মভূমি। সোনাগুলবাড়ি সাবনা ইয়াসমিনের কণ্ঠে গান, গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

0: কণ্ঠে গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হল দেশাত্মবোধক গানের আয়োজন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহ, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা নিজেরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।

0: শুভ সকাল। 2026-2027 নজরুল বর্ষ ঘোষিত হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান পরিকল্পনায় চির উন্নত মামসির অর্থাৎ কাজী নজরুল ইসলামের জীবনকর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ আয়োজন, বিশেষ অনুষ্ঠান দিনব্যাপী বছরব্যাপী আয়োজিত হচ্ছে। চিরন্নতমশির এই অনুষ্ঠানের বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক পর্ব স্মৃতির জানালায় আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, স্বরলিপিকার এবং শিক্ষক গবেষক সালাউদ্দিন আহমেদকে। কেমন আছেন? শুভ সকাল।
1: ভালো আছি, শুভ সকাল। অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এই অনুষ্ঠানে ডেকেছো বলে।
0: আমরা নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে অনেক কথা, অনেক কিছু বলি, তার মধ্যে সঙ্গীতটাই বেশি প্রাধান্য পায়, কবিতাও প্রাধান্য পায়। কিন্তু আমরা যদি সঙ্গীতহীন কাজী নজরুল ইসলামকে ভাবতে চাই, সেটা কি আসলে আমরা ভাবতে পারি কিনা, কিংবা যদি ভাবি তাহলে নজরুলের কোন বিশেষ দিকটা নিয়ে আমরা ভাবতে পারি?
1: আমার যেটা মনে হয়, আমি নজরুল সাহিত্য তথা সমগ্র আমি পড়েছি, তো আমার বারবার তার একটি উক্তি, স্বগতোক্তির কথা মনে হয় যে সঙ্গীত নিয়ে যেহেতু উনি বিশাল পরিসরে কাজ করেছেন, আমার মনে হয় তার পূর্বে এবং পরে কারোর পক্ষে সম্ভব কিনা আমার জানা নেই। তারপরেও কিন্তু উনি অত্যন্ত বিনয়ের সঙ্গে একটি কথা বলেছেন, আমরা আবার বিনয়কে অনেক সময় মনে করি
0: দুর্বলতা
1: ভাবি। উনি বলেছেন যে, আমি কাব্য সাহিত্যে কি দিতে পেরেছি আমি জানি না, কিন্তু সঙ্গীতে আমি কিছু দিয়েছি। এই যে তার দুটো দিকই এখানে আছে, কারণ সঙ্গীত নিয়ে যে উনি কাজ করেছেন এটা উনি দৃঢ়ভাবে বলছেন, কিন্তু কাব্য নিয়ে তার অনেক সমালোচনা হয়েছে। তার টপ সময়, যখন উনি ব্যস্ততম সময়, তখনও অত্যন্ত খারাপ মানুষ বা আমাদের সাহিত্য অঙ্গনের কিছু খারাপ মানুষ, তারা নজরুলকে প্রতি মুহূর্তে নিপীড়িত করেছে, তাদের সমালোচনা এবং অন্যায় সমালোচনা। তো এই বিষয়টি তাকে ভীষণভাবে পেড়ে দিত। ওর জন্য আমি তার সাহিত্য কবিতা যতটুকু পড়েছি তাতে আমার মনে হয়েছে, নজরুল যদি সঙ্গীত নিয়ে কাজ না করতেন তাও অদ্বিতীয়ই থাকতেন। যতই উনি বিনয় করে বলুন না কেন যে কিছু করেছেন কিনা জানেন না, কিন্তু আমরা বলছি যে সাহিত্যে কবিতায় উনি একটা নতুন যুগের অবতারণা করেছেন, যেটা তার পূর্ববর্তী পরবর্তীকালে কারোর পক্ষেই সম্ভব হয়নি।
0: সত্যিতে, এবং আপনার এই মন্তব্যের সঙ্গে আমিও একমত প্রকাশ করছি, কারণ একটা বাংলা সঙ্গীতে যেই কিংবা কাব্যে যেই একটা প্রচলিত ধারা চলে আসছিল, তার মধ্যে নতুনত্ব নিয়ে এসেছেন কাজী নজরুল ইসলাম, একদম নতুন পরিচয় ঘটিয়েছেন বাংলা সঙ্গীতের সঙ্গে, বাংলা কাব্যের সঙ্গে। এবং আমরা সত্যিকার অর্থে সৌভাগ্যবান যে জাতীয় কবি হিসেবে
1: সেই সময় যখন একেবারেই কিছুটা লোকসঙ্গীত, কিছুটা উচ্চাঙ্গ সঙ্গীত ভাঙা, কিছুটা কীর্তন ভাঙা, এর মধ্যেই কিন্তু বাংলা গান আবর্তিত হচ্ছিল। ঠিক, তুমি খুব ভালোভাবে এটা জানো, তুমি সঙ্গীতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে কাজ করছো, যে এই সঙ্গীতের যে ওই প্রচলিত যে ধারা, ওই অবয়বকে ভেঙে একেবারে নজরুল ফল্গু ধারার মতন যত রকম ধারা সম্ভব সব করেছেন, এবং সঙ্গীত জনপ্রিয়তা বলি বা তার জৌলুস বলি সবকিছুর শিখরে চলে গিয়েছেন নজরুল। এটা অনস্বীকার্য, এটা আমাদের বলতেই হবে।
0: ঠিক, একেবারে একেবারে। আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, মানে জানতে চাই আপনার কাছে, যে নজরুলের গবেষণামূলক অনেক কাজের সঙ্গে আপনি যুক্ত, কোন গবেষণামূলক কোন কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আপনার এক আলাদা রকম তৃপ্তি অনুভূতি হয়েছে?
1: আমার খুব ভালো লেগেছে, আমার অনেক প্রবন্ধ বেরিয়েছে, এর মধ্যে দেশ বিদেশে অনেক জায়গায় বেরিয়েছে। তো নজরুলের যেহেতু সঙ্গীত নিয়ে মূলত কাজ করি আমরা, তো সঙ্গীত নিয়ে কাজ করি, সুতরাং সঙ্গীতের একবারে সার্বিক ভাবে তার, আমি গবেষণা করে পড়াশোনা করে যেটা দেখেছি, একবারে স্পেসিফিক ভাবে তার সমস্ত সঙ্গীত যে কর্ম সেটাকে আমি 40 ভাগে ভাগ করেছি, এবং 40 ভাগে ভাগ করে একটি মানুষের 1928 সাল থেকে 1942 এই সময়টুকুর মধ্যে সঙ্গীতের নতুন ধারার অবতারণা শুধু না, 40 পর্যায়ের সঙ্গীত নিয়ে সার্থকভাবে কাজ করা, কতখানি দক্ষতা এবং কতখানি মেধা দরকার, তো এই বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে। ওই যে ওই অবয়বগুলোকে আমি সামনে আনতে পেরেছি, ওইটা আমার খুব তৃপ্তির একটি জায়গা, এবং সেগুলো একেবারে আমরা সবাই মিলেই করছি, যে একেবারে প্র্যাকটিক্যালি দেখানো, যে দেখো এইটা যে আমি বললাম তার চেহারা হচ্ছে এইটা, এইটা যে আমি বলছি তার চেহারা এইটা। তো এই বিষয়টি আমাকে ভীষণভাবে উৎসাহিত করে, এবং আমার বিশ্বাস যে আমরা তোমরা সবাই মিলেই আগামীতে কিন্তু একটু নজরুলের ওই ব্যাপক যে স্থানটা, ওইটা আমরা দৃশ্যমান করে যেতে পারব।
0: নজরুল এই যে তাকে নিয়ে কাজ করা, আমরা তো আছি যে গান শেখা, সেটা তো একটা আছে, কিন্তু এই যে গবেষণামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া, এইটা আপনার অনুপ্রেরণা কার কাছ থেকে, সে কি আপনার গুরুর কাছ থেকে কিনা, কিংবা আপনি কার কাছ থেকে এই অনুপ্রেরণাটা পেয়েছেন?
1: আসলে আমি বেসিক্যালি আমি চাঙ্গো সঙ্গীতে আমি শিখতাম গাইতাম, নজরুলকে ভালোবেসে আমি ধারণ করেছি। আমার নজরুল সঙ্গীত গুরু পণ্ডিত সুকুমার মিত্র আমার মূল গুরু, ওনার কাছে আমি গান শিখেছি নজরুল সঙ্গীত। আমি ঢাকায় আসার পরে আমার খুবই প্রিয় এবং শ্রদ্ধার মানুষ হচ্ছে শ্রী সুধীন দাস। তো সুধীন দাস আমাকে এই যে নতুন রূপে নজরুলের গানের সঙ্গে মিলে যাওয়া এবং তার প্রকৃত চরিত্রগুলোকে, তার প্রণীত যে অবস্থান সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য উনি আমাকে উৎসাহিত করেছেন। আজকে সালাউদ্দিন আহমেদ এখানে যেটুকুই প্রতিষ্ঠা হোক না কেন, বা এই যে শুদ্ধ সুর বাণী নিয়ে যে কাজের বিষয়টা, সে ব্যাপারে সবচেয়ে আমাকে উৎসাহিত করেছে আমাদের শ্রদ্ধার সুধীন দাস। আজকে বাংলাদেশে যে নজরুল সঙ্গীত নিয়ে যে আমরা আন্দোলন করছি, এর প্রাণ পুরুষ সুধীন দাস। আমি ভীষণ আজকে বলতে আমার ভালো লাগছে, এই মানুষটি যদি আমাকে এই রাস্তাটা না দেখাতেন, তাহলে কিন্তু নজরুল সঙ্গীতের যেটুকু জায়গা আমাদের হয়েছে এটা হতো না। তো এই বিষয়টি ভাবতে আমাকে খুব ভালো লাগে।
0: এবং আপনাদের সময়ে আপনাদের জেনারেশনের এক গুচ্ছ শিল্পী ওনার কাছে তৈরি,
1: একদম
0: এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশের, বিশেষ করে বাংলাদেশের নজরুলের চর্চার ক্ষেত্রে একটা মাইলফলক বলে।
1: একদম, এবং দিক নির্দেশনা, তোমরা এইভাবে করো, কাউকে উনি কোনোদিন ফোর্স করেননি, উনি শুধু বলেছেন যে তুমি, যেমন তুমি প্রিয়াঙ্কা গোপ, তোমার গলার অবস্থান, তোমার ধারণা, তোমার গলা দিয়ে, কোনোদিন কিন্তু উনি ফোর্স করেননি যে তোমাকে এমনি করেই করতে হবে, কি একটা রাগ প্রধান গান গাইছে তোমাকে একটা বেঁধে দিল যে এর মধ্যে থাকতে হবে, না উনি কখনো বলেন। ওনার উচ্চারণে আমাকে বারবার বলতে, এই মিয়া তুমি গান শিক্ষা এসো, তুমি কেন এমন করে গাইবা, এই যে কথাগুলো কি আদরের কথা, তুমি গান শিখে এসেছ, তুমি এই রাগ প্রধান গানটাকে ওর মধ্যে তুমি তোমার নিজস্বতাকে তুমি এখানে ঢোকাও, নাহলে তুমি কোথায় গানের মধ্যে। এই বিষয়গুলো আমাকে ভীষণ ভাবে উৎসাহিত করে, তখন আমি একটা কিছু করলে উনি শুনে বলতে, এই তো এটাই তো চাই। এই যে বিষয়গুলি
0: সত্যি, এই জন্য মানে সবসময় আমাদের এটা আমরা যেন সকলেই ধারণ করি, জেনারেশন বাই জেনারেশন একটি কথা আমরা সবসময় বলি যে সেটা ধারাবাহিকতা রক্ষার দায়িত্ব যেমন আমাদের বড়দের আছে, আমাদের, আমরা যারা ছোটরা আছে, আমাদেরও এই ধারাবাহিকতাটা নিয়ে এগিয়ে চলতে হবে। কারণ চেইন আসলে একজনের সঙ্গে আরেকটা লক না করলে চেইন হয় না, ফলে সেই কানেকশন, সেই লক, সেই শ্রদ্ধাবোধ এবং স্নেহ পরায়ণতা সবটাই থাকবে, যার ফলে নজরুল সঙ্গীত, তার কাব্য, সুর সমস্তটাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সেই দিক নির্দেশনা আমরা অনুসরণ করব, আবার আমরা যখন আরেকটু বড় হব আমরা যেন সেই একই ধারাবাহিকতায় সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই ভাবনাগুলো মাথায় রেখেই আমরা নজরুল বর্ষ 2026-2027 উদযাপন করতে চাই, এবং নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান পরিকল্পনা চির উন্নত মানসী, যেখানে কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে নানা আয়োজন থাকবে, যার মধ্যে বিশেষ আজকের এই পর্ব অর্থাৎ বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক পর্ব স্মৃতির জানালায়। অনুষ্ঠানটি শুনতে পাবেন সকাল 7:45 বাংলাদেশ বেতারে, আর সঙ্গে থাকবো আমি প্রিয়াঙ্কা গোপ, আমাদের সঙ্গে গুণী একজন সঙ্গীত শিল্পী কিংবা সাহিত্যিক বা নজরুল গবেষককে নিয়ে। আমাদের সঙ্গে আজকে ছিলেন শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ। সকলে ভালো থাকবেন, কাজী নজরুল ইসলামকে ধারণ করে দিনটা সুন্দরভাবে কাটুক। ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: team take on North Korea in Asian Games football in Osaka today. Now the details. Prime Minister Tariq Rahman stressed the need to increase domestic agricultural production in order to reduce dependence on import of food and farm products that can be produced in the country. He made the remarks at a meeting with officials of the Ministry of Agriculture at the Secretariat yesterday. The Prime Minister called for effective measures to raise production of such crops while ensuring food security and making agriculture more productive and profitable. He stressed increasing agricultural productivity, reducing farmers' production cost, and ensuring fair prices for the produce. Tariq Rahman put greater emphasis on research, improved varieties, modern technology, irrigation and mechanization, and ensuring the quick delivery to farmers. In the meeting, the minister presented overall situation of agriculture sector, its ongoing activities and future plans. Prime Minister Tariq Rahman sought increased investment from US-based global energy company Chevron in exploring new gas fields alongside the existing ones to strengthen Bangladesh's energy security and meet its growing energy demand. A high-level Chevron delegation led by Javier La Rosa, President of Base Assets and Emerging Countries BAEC, paid a courtesy call on Prime Minister at the Secretariat in the capital yesterday. Among others, Prime Minister's advisor on finance and planning, Dr. Rashid Al-Mahmoud Titumir, statements of Power Energy on Indus Islam Omit were present. President Mirza Fakhrul Islam Alamgir said, democracy must be institutionalized and local government must be strengthened to consolidate democracy. He said this while administrators from 33 district councils of the country paid a courtesy call on him at Bongo Bhavan yesterday. Mentioning local government as the biggest strength of democracy, the president urged district administrators to work actively to eradicate corruption left behind by the fascist era. The district council administrators placed various demands to the president, including raising the status. The president assured them of extending cooperation to resolve the problem. He also asked them to bring dynamism in development activities, ensure local-level citizen services and administrative transparency. Mirza Fakhrul Islam Alamgir added that the government is working seriously to strengthen local government system for decentralization of power. President Mirza Fakhrul Islam Alamgir called for boosting Bangladesh-Pakistan ties for mutual benefit, particularly in trade and business, investment, air connectivity, education and training. He made the call as Pakistan High Commissioner to Bangladesh, Imran Haider, met him at Bongo Bhavan yesterday. The president stressed consolidating relations between businessmen and entrepreneurs and utilizing new trade opportunities. The Pakistani High Commissioner said a trade fair featuring Pakistani products is to be held in Dhaka next month and urged Bangladesh to organize a similar trade fair in Pakistan featuring Bangladesh's items. Referring to the recent resumption of direct flight connectivity between Dhaka and Karachi this year, the High Commissioner said connectivity is playing a positive role in increasing trade and business, medical tourism and people-to-people contacts between the two countries. High Court dismissed the writ petition challenging legality of notification banning activities of Awami League. A High Court bench led by Justice J.P.M. Hassan issued the order yesterday. The writ petition was filed on 7 September. This is Bangladesh Betar giving you the news. Prime Minister's spouse and Vice President of Ziaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, stressed the need for making quality healthcare accessible to every citizen, saying, "Healthcare is not a privilege but basic human right." She said this while speaking in a plenary discussion titled, "Innovation for All, Expanding Access to Affordable and Inclusive Care at Bangladesh Innovation Fair 2026 at Novo Theatre in the capital yesterday. Dr. Zubaida Rahman said, "Vision should include strengthening primary health care, bringing care closer to home, expanding preventive programs, developing health force and gradually increasing public investment in health towards 5% of GDP. Healthcare system must identify health risks and diseases before they become severe," she added. Dr. Zubaida Rahman called for strengthening dengue awareness program and encouraging measles vaccination so that no one misses it. She said Bangladesh can also begin preparing for health needs of an aging society, including dementia, Parkinson's disease, and other diseases affecting geriatric population. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary said necessary manpower and vehicles will be provided to law enforcers in phases for improving law and order situation. He said this at the district monthly law and order meeting in Jamalpur yesterday. State Minister termed drug as a serious obstruction of any development and cause of increasing crime and called for combating it unitedly. He directed to form committees at grassroots level to help law enforcers in eradicating drugs. Mentioning that there is no crisis of fertilizer in the country, Yasir Khan Chaudhary directed the concerned authorities to monitor distribution process. Yemen's government forces say more than 500 soldiers have been killed and nearly 1,500 wounded in month-long clashes with Houthi rebels. The Houthis captured several areas along the Red Sea coast, including strategic port city of Mucha, and advanced towards Bab al-Mandab Strait. The rebels also seized Mayun Island, raising concerns over vital international shipping route. Fighting has now spread towards Lahaj province and is moving closer to Aden, temporary seat of Yemen's internationally recognized government. Meanwhile, a meeting in Oman between Gulf countries and Iran to discuss possible agreements on the Strait of Hormuz, which had been scheduled for today, has been postponed. Football and Bangladesh national women's team will take on North Korea in the Asian Games today. The match is scheduled to start at 1 p.m. Bangladesh time at Nagai Stadium in Osaka, Japan. Bangladesh's other two opponents in Group F are South Korea and Myanmar. Cricket in India clinched the Women's T20 Asia Cup title for the 8th time, defeating Sri Lanka by 72 runs in the final in Dubai of United Arab Emirates. Batting first, India scored 183 for 5 in the stipulated 50 overs. In reply, Sri Lanka managed to score 111 runs, losing all wickets in 20 overs. Finally, weather and forecast well till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister directs steps to boost the country's farm output and cut import dependence. Tariq Rahman calls upon US-based company Chevron to invest more in exploring new gas fields to meet the growing energy demand. President urges for stronger Bangladesh-Pakistan cooperation in economic activities, including trade. High Court rejects writ petition challenging legality of banning activities of Awami League. Dr. Zubaydah Rahman stresses on ensuring affordable health care for all. There is no crisis of fertilizer in the country, says State Minister of Information and Broadcasting. Over 500 government soldiers killed in clashes with Houthi rebels in Yemen. And Bangladesh women's team take on North Korea in Asian Games football in Osaka today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka.
2: Boma!
3: Zi Abba.
2: Babur Jotta ki kom se?
3: Zi Abba. ওহন তো কম কমই লাগে
2: চিন্তা করো না মা বিকাল পর্যন্ত দেখো তারপর না হয়
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা
2: কি কারণে
3: হন তো সে সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে হাম আর হাম
2: যত হন তো তত হয়তো না হইতে পারে তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই হামে নাকি
2: মা গো আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি চিন্তা করো না মা
3: ডাক্তারে কি বলছে আব্বা
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে
4: আব্বা এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা
2: ডাক্তারের কাছে
4: কেওর কাছে যাওন লাগবো না সব ব্যবস্থা আমি করতেছি
3: আফা
4: আফা আফা করো না ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না
2: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস
4: আমার খোটা দিও না আব্বা এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছেলে দিয়ে গেছে গা
3: হামের
4: দাওয়াই নিয়ে আইসি নিম পাতা সেচ্চার
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোন জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনি ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে যাও, ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
2: হ্যাঁ।
0: হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার 2টি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
1: ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাস জনিত সংক্রমণ, এটি বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় এবং উপগ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে সচরাচর দেখা যায়। ত্রি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু জ্বর হয়। এই রোগ তখনই হয় যখন মশা কোনো সংক্রামিত ব্যক্তিকে কামড়ানোর পর ভাইরাস বহন করে অন্য কোনো অসংক্রামিত ব্যক্তিকে কামড়ায়। লক্ষণগুলো সাধারণত মশার কামড়ের 4 থেকে 7 দিন পরে দেখা যায় এবং 10 দিন স্থায়ী হতে পারে। তবে জ্বর হলে ঘাবড়ে যাবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ গ্রহণ করবেন না। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গুর চিকিৎসার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেন কোনোভাবেই ডেঙ্গুতে আক্রান্ত না হই। এই জন্য আমাদের বাড়িঘর, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ আশেপাশের সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে গুরুত্ব দিতে হবে বাসা বাড়ি কিংবা কোথাও 3 দিনের বেশি পানি যেন জমে না থাকে, কারণ জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। বর্তমান সরকার ডেঙ্গু চিকিৎসার পাশাপাশি তাই পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। গত 12 ডিসেম্বর থেকে শুরু হয়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। একই সঙ্গে সরকার ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতকরণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রে বিনামূল্যে এবং নামমাত্র মূল্যে চিকিৎসা ও ডেঙ্গুজনিত রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু রোগের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। আমাদের বেতার প্রতিনিধি আজ ডেঙ্গু চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা দেখতে গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসারত বেশ কয়েকজন রোগী সরকারি চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আমাদের বেতার মাইক্রোফোনে বলেন,
5: আমার নাম হলো মোহাম্মদ মুরাদ হাসান। ইমার্জেন্সিতে গেছি, যা যা ফর্মুলিস ছিল ওইগুলো পূরণ করছি, ওনারা বতি নিছে, তারপরে ডাক্তার সেলাইন দিছে। আস্তে আস্তে ট্রিটমেন্ট চালু হওয়ার পর আস্তে আস্তে শরীরটা ভালো লাগছে। ও হসপিটালে ভর্তি হওয়ার পর সেবাটা খুবই ভালো, তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের কোনো কিছু মিস হলে বা কোনো কিছু প্রয়োজন হলে তারা আমাদের তাদের পাশে পাচ্ছি আমরা। এই জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা নিজেদেরকে সচেতন হলে ডেঙ্গু আমাদের কিছু করতে পারবে না।
6: প্রচন্ড জ্বর, আমার মাথা ব্যথা, মাজা ব্যথা, সমস্ত শরীরের জয়েন্ট গুলি ব্যথা, বুমির ব্যাগ আসে, পেটে ব্যথা, বুকে ব্যথা হয়, আবার শ্বাসকষ্ট হয়। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটাতে আল্লাহ আমরা শুকর আলহামদুলিল্লাহ।
1: একজন অভিভাবক বললেন,
7: আমার নাম হচ্ছে কি ওই ডক্টর ফারজানা আক্তার মুনা। আমার আম্মুর হচ্ছে কি প্রচুর জ্বর, হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার হচ্ছে কি 103 ডিগ্রি ফারেনহাইট ছিল। তার সাথে হচ্ছে কি জেনারেলাইজড উইকনেস ছিল, জয়েন্ট পেইন ছিল, বডি এক ছিল। এখানে হচ্ছে কি আমি হচ্ছে কি নার্সকে যখন ইচ্ছা তখন ডাকতে পারতেছি এবং হচ্ছে গিয়ে এবং এখানে নার্সটা খুবই ভালো, খুবই হচ্ছে কি হেল্পফুল। আওয়ারলি আওয়ারলি আমার টেম্পারেচারটা হচ্ছে মনিটর করতেছে, যদি হচ্ছে স্যাচুরেশন কমে যায় হচ্ছে দেন হচ্ছে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতেছে, দেন হচ্ছে নর্মাল স্যালাইনটা হচ্ছে গিয়ে যতটুকু পরিমাণ যত ড্রপে দেওয়া দরকার, যত মিনিটে দেওয়া দরকার, ওগুলো হচ্ছে খুব সুন্দরভাবে দিচ্ছে। এবং হচ্ছে কি আমি হচ্ছে কি সরকারি হসপিটালে এসে আমি হচ্ছে গিয়ে মানে আমি সন্তুষ্ট। বাড়ি হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন তো অবভিয়াসলি রাখতে হবে, ভালো যে পানিটা আছে ওইটার মধ্যে এখন ডেঙ্গু জন্মায়, তো এর জন্য হচ্ছে গিয়ে যে পাত্রগুলো আছে যে পাত্রের মধ্যে হচ্ছে পানি জমে থাকে ওই পাত্রের গুলো হচ্ছে গিয়ে যাতে পানিটা ফেলে দেওয়া হয়। ডাবের খোসার মধ্যেও পানি জমতে থাকে তো ওইটা হচ্ছে গিয়ে ফেলে দেওয়া উচিত এবং বাড়িঘর হচ্ছে গিয়ে পরিষ্কার রাখা উচিত। আর এখন তো হচ্ছে গিয়ে আমাদের সরকার হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে হচ্ছে মশার ওষুধ দিচ্ছে এবং হচ্ছে গিয়ে ওই মশার লার্ভা হচ্ছে গিয়ে কেরোসিনের মাধ্যমে মারা যায়। তো হচ্ছে গিয়ে যে জায়গাগুলোতে হচ্ছে পানি জমে ওই জায়গাগুলোতে একটু কেরোসিন দিয়ে রাখলে ওই মশার লার্ভা গুলো আর জন্ম নিবে না। উদ্যোগ নিচ্ছে উনি এবং আমি চাই হচ্ছে কি এরকম উদ্যোগ যাতে হচ্ছে কি অলওয়েজ চালু থাকে, কারণ পদক্ষেপ গুলো নেয় তাহলে হচ্ছে কি ডেঙ্গুর প্রচারণটা একটু বাড়া, তাহলে প্রকোপটা একটু কমবে। এবং আমি খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী ও তারেক রহমান স্যার জানিয়ে এই উদ্যোগ গুলো নিচ্ছে এবং আমি খুবই সন্তুষ্ট।
1: এখানে দায়িত্ব পালনরত দুজন স্টাফ নার্স বললেন,
8: নাম হচ্ছে মার্থা মন্ডল, আমাদের ওয়ার্ডটা হচ্ছে ডেঙ্গু ওয়ার্ডি। ডেঙ্গু রোগী অনেক ডক্টর দেখে, সবকিছু চিকিৎসা বিষয় লিখলে আমরা সাথে সাথে স্যালাইনটা লাগাই, তারপরে হচ্ছে যে আসলে আমরা বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, দেওয়ার পরে রোগী বিছানা দিয়ে ক্যানোলা স্যালাইন ট্যালাইন সবকিছু দিয়ে মশারি সবসময় অল টাইম আমরা টাঙায় রাখি। তারপরে বাচ্চা কাচ্চা থাকলে বলি যে সাবধানে রাখেন, কারণ বাচ্চাদের বেশি রিক্স হয়ে যায়। তারপরে হচ্ছে মোটামুটি সব ধরনের তাদেরকে সেবা দিচ্ছি, প্লাস আমরা সবসময় চাই তাদের ভালো, প্লাস আমাদের সাধ্য মতো আমরা যথেষ্ট তাদেরকে সেবা দিই, প্লাস আমরা এখানে ডেঙ্গু রোগীর যা কিছু প্রয়োজন আমরা সবকিছু তাদেরকে দিয়ে দিই, কমতি নাই ওরকম। যেমন নার্স হিসাবে আমি সচেতন থাকার জন্য রোগীর অ্যাটেন্ডেন্স যারা থাকে তাদেরকে বলি যে বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তারপরে হচ্ছে যে যেখানে যে পুকুরগুলা থাকে গর্ত বা এরকম থাকে না, ওর ভিতরে মশাগুলা বৃষ্টি হলে পরে যে পানিগুলা জমে ওর ভিতরে কিন্তু বেশি মশা থাকে, ওগুলা জায়গাটা পরিষ্কার করবেন, এবং প্লাস আশেপাশে যদি গাছপালা থাকে ওগুলা জঙ্গলগুলা পরিষ্কার রাখবো, তারপরে ডাবের খোসা ওগুলা যেন আশেপাশে ফেলাই না থাকে। একটু সচেতন হলেই আমরা ডেঙ্গু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি।
9: আমার নাম হচ্ছে সালমা আক্তার। যখন কোনো রোগী আসে তখন তো সে অবশ্যই ডক্টর দেখায়, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ডে আসে। আমার কথা হচ্ছে সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে নিজের বাড়িটা আশেপাশটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ডেঙ্গু মশা কিন্তু রাতে কামড়ায় না, বেশি উপরে উঠতেও পারে না, এটা হচ্ছে নিচেই থাকে, আলোতেই কামড়ায়। চারপাশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, রাতের বেলা মশারি টানায় ঘুমাই, ইনশাআল্লাহ সবার পক্ষে সম্ভব হবে ডেঙ্গুটা কন্ট্রোল করা।
1: রোগীদের প্রতি নার্স সহকারী কিংবা চিকিৎসক চিকিৎসক, কারোই যেন আন্তরিকতার কোন ঘাটতি নেই। এখানে ডিউটিরত চিকিৎসকগণ তাঁদের কথাগুলো তুলে ধরলেন এভাবেই।
10: আমি ডক্টর নুসরাত, এফসিপিএস পার্ট টু ট্রেনিং হিসেবে আছি। ডেঙ্গু রোগী যখন এখানে আসে তখন মেনলি তারা যে সব প্রবলেমটা নিয়ে আসে সেটা জ্বর থাকে, আর জ্বরের যে তাপমাত্রাটা সেটা মোটামুটি 102 থেকে 103 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। জ্বরের সাথে তাদের হচ্ছে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং সারা শরীরে ব্যথার একটা কমপ্লেন থাকে। আর এখন যেটা হচ্ছে ডেঙ্গু প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এর সাথে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা নিয়ে রোগীগুলো মেনলি আমাদের কাছে প্রেজেন্ট করে। আর অনেকের ক্ষেত্রে যদি খুব বেশি মারাত্মক কেস থাকে সেক্ষেত্রে তার হয়তো বা দেখা যায় শ্বাসকষ্ট, কাশি বা থুথুর সাথে রক্ত যাওয়া, বমির সাথে রক্ত যাওয়া, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসতে পারে। এখন তো ডেঙ্গুর পিক টাইম যেটা আমরা বলি, মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে আপনার বাসায় বসে না থেকে প্রচুর পরিমাণে পানি খেয়ে, নাপা জাতীয় ওষুধ খেয়ে, দেন নাপা ছাড়া অন্য কোনো ওষুধ আসলে আমরা খেতে না করি, একটু দ্রুত ডক্টরের কাছে আসলে ভালো হয়। কারণ ডেঙ্গুর কিছু ফেজ থাকে, এক এক ফেজে ধরেন এক এক ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। আমার মনে হয় বাসায় না থেকে পরীক্ষা করে ডক্টরের কাছে আসাটা সব থেকে গুরুত্বপূর্ণ।
11: আমি ডক্টর অনিন্দিতা তাবাস্তুম। আমাদের হচ্ছে লাস্ট এক সপ্তাহের ফ্লোরে আমরা যদি মেল ডেঙ্গু ওয়ার্ডের কথা বলি তাহলে বলবো যে পেশেন্টের ফ্লো একই রকমই আছে, কখনো খুব একদম কমে না, মোটামুটি সবসময় পেশেন্ট ওয়ার্ডে ভর্তি থাকে আর কি। কিন্তু হচ্ছে যে একদম রোগী খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে পেশেন্ট মারা যাচ্ছে এই সংখ্যাটা আসলে কম। কিন্তু আমরা বলবো যে হচ্ছে আমাদের নিজেরা যদি একটু সচেতন থাকে তাহলে হচ্ছে এই ঝুঁকিটা আমরা আরো কমাতে পারবো। সেক্ষেত্রে আমরা চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিচ্ছি, সিবিসিটা প্রতিদিন টেস্ট করা, এটা করে করে দেখাবেন। সব ডেঙ্গু রোগীরা যে হাসপাতালে ভর্তি থাকতে হবে এমন না, কিন্তু আমরা যে পরামর্শ দিচ্ছি, যেভাবে টেস্টগুলো করতে বলছি, এভাবে যদি আমরা বাসা থেকেও যদি করেন এবং নির্দেশনাগুলো যদি মানেন তাহলে অনেকখানি ভালো থাকা যায়। আর সচেতনতার তো কোনো বিকল্প নাই, যেমন বাসাতে হোক বা হাসপাতালে হোক মশারি টাঙিয়ে ঘুমানো যখনই ঘুমাবেন, আর পানি যেন জমতে না পারে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। সব বয়সেরই আক্রান্ত হচ্ছে, একদম আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে একবারে 60-70 বছর, আবার হচ্ছে মিডল এজ 30-40 বছর, সব বয়সেরই একইভাবে আক্রান্ত হচ্ছে। মূলত যারা হচ্ছে মশারি টাঙায় না বা হচ্ছে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন না তারাই আসলে এক্সপোজ হচ্ছে, এখানে বয়সটা ওরকম ফ্যাক্টর না। তবে যারা হচ্ছে আগে থেকে অন্যান্য অসুখ আছে, যেমন প্রেশার, ডায়াবেটিস যদি কারোর থাকে আগে থেকে বা কিডনির সমস্যা থাকে, তাদের জটিলতাগুলো বেশি হচ্ছে। একবার যদি আগে থেকেই ডেঙ্গু হয় পরবর্তীতে আরো 3 বার ডেঙ্গু হওয়ার চান্স থাকে। সেই রোগীদের ক্ষেত্রে আমি বলবো বেশি সচেতন থাকতে, সেক্ষেত্রে যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে চিকিৎসকের পরামর্শ আসলে ফলো করতে হবে। যদি আমরা ভর্তি হতে বলি সেক্ষেত্রে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কৃতজ্ঞ, উনি যথেষ্ট চেষ্টা করছেন মানুষকে সচেতন করার এবং ডেঙ্গু প্রতিরোধ করার, এই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
1: শুরুতে যেমনটা বলেছিলাম, ডেঙ্গুর চিকিৎসা নয় বরং সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। কোনোভাবেই যেন কোথাও পানি জমে না থাকে সেই বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সবাইকে। আর সবশেষে বলতে চাই, ডেঙ্গু মোকাবেলা কারো একক প্রচেষ্টাই সম্ভব নয়, এই জন্য চাই সবার সম্মিলিত প্রচেষ্টা। ডেঙ্গু মুক্ত হোক বাংলাদেশ, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান।
0: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, প্রযোজনে মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, পরিবেশনায় বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন পল্লিকিতে শুনবেন মোহাম্মদ কামরুজ্জামান রাব্বির কণ্ঠে, লিখেছেন এবং সুর করেছেন আলাউদ্দিন বয়াতি।

মোহাম্মদ কামরুজ্জামান রাব্বির গাওয়া পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স ও এফএম 90 মেগাহার্স। একটু পরে শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শ্রোতা বন্ধু, আমাদের মাঝে আমরা পেয়েছি নতুন এক সকাল। এ সকাল শরতের স্নিগ্ধতায় মাখা, এ সকাল যেন এক নতুনের ছবি আঁকা।
1: হ্যাঁ বন্ধুরা, যে ছবি মনকে কখনো কবি করে তুলতে চায় আর তখনই বলে যায় সকাল আসে, শরৎ আসে, শিশির ভেজা ঘাসে নতুন দিনের অনেক কথায় মনের ভেতর ভাসে।
0: দর্পণ যেন এমনই আয়না, কত কিছু হয় দেখা, মনে হবে যেন এত কিছু নিয়ে কেউ নই আর একা।

0: শ্রোতা বন্ধু, আবারও দর্পণে আমরা দুজন এবং আপনাদের সঙ্গে শ্রোতা স্বজন। শ্রোতা বন্ধুরা, তথ্য, শিক্ষা, বিনোদন, এই তিনকে নিয়েই দর্পণ, আর এখানে পরিবেশনার বৈচিত্র্য দর্পণের প্রধান আকর্ষণ।
1: দর্পণ সবার মনকে আন্দোলিত করতে চায় তথ্যের সমাহারে, যে তথ্য আমাদেরকে জ্ঞান আহরণের সুযোগ করে দেয়। তাই এমন অনুষ্ঠানে কামনা করি সবার আন্তরিক মনোযোগ।
0: এবং এই দর্পণকে আমরা সময় লাইনা বলতেই পারি, যেখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবকিছুরই ছোঁয়া মেলে। তাই আসুন আমরা সময়ের আয়নায় চোখ রাখি সবাই, আর ভালোকে মনের চোখ দিয়ে দেখে যাই, সোনার ভেতর দিয়ে জেনে যাই।
1: কখনো মনে হবে শুনছি চেনা পৃথিবীর কোনো অচেনা গল্প, জানছি ইতিহাসের কোনো অজানা অধ্যায়। চলুন আজকের আয়োজনের ভেতর দিয়ে জেনে ফেলি জানার মতো দরকারি কোনো বিষয়, যা হয়ে থাকবে আমাদের জ্ঞানের সঞ্চয়, ভালো লাগার বিষয়।

0: বন্ধুরা, দর্পণ আজও তার বেশ কিছু আয়োজন করবে নিবেদন। প্রতিটি আয়োজনে রয়েছে শিরোনাম, রয়েছে আলাদা আলাদা ডাকনাম।
1: এই যেমন এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান। আর এসব আয়োজন শোনার জন্য সবাইকে জানাই আন্তরিক আহ্বান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, দিন যদিও একটি, তবুও এই একটি দিনের মাঝে ঘটে গেছে কত কি ঘটনা। কিছু ঘটনার কথা ইতিহাসের পাতায় লেখা হয়ে আছে।
1: আবার এই একটি দিনের মাঝে অনেক বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যুবরণের কথাও জড়িয়ে আছে। এমন কিছু তথ্য কথা নিয়ে দর্পণের এখনকার আয়োজন এই দিনে পর্বটি। উপস্থাপনে আছেন জীবন্যাসা মুনিয়া।

আজ 14 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। প্রিয় শ্রোতা, এই দিন পর্বের শুরুতেই শোনাব ঐতিহাসিক ঘটনার কিছু কথা, শোনাব দিনপঞ্জিকা বা ক্যালেন্ডার প্রসঙ্গে। এই যেমন গ্রেট ব্রিটেন এবং তার মার্কিন উপনিবেশগুলোতে জর্জিয়ান ক্যালেন্ডার অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয় 1752 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। যে একটি বই একসময় সারা পৃথিবীতে সাড়া তুলেছিল সেই বইটির নাম ডাস ক্যাপিটাল। 19 শতকের জার্মান দার্শনিক কার্ল মার্কস 10 বছর ধরে লিখেছিলেন এই একটি বই। 1867 সালের আজকের এই দিনে ডাস ক্যাপিটাল বইয়ের

0: কি বলে সেটা শুনতে চাই।
1: দ্বিতীয় গানের শিল্পী হচ্ছেন জনপ্রিয় শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস। তার কণ্ঠে শ্রুতি মধুর আরও একটি আধুনিক গান এবারে আমরা শোনাবো। তালিকায় দ্বিতীয় নম্বরে থাকা এই গানকে ভোটকৃত শ্রোতারা হলেন
2: সাভার থেকে জাকারিয়া শাহীন, দুলাল আহমেদ গাজীপুর থেকে অমিত হাসান, মুসলিম উদ্দিন খুলনা থেকে, রিতা আক্তার আব্দুল রাজ্জাক, মাসুম বিল্লা শরীয়তপুর থেকে, ফরিদপুর থেকে সায়েব আহমেদ, সোনিয়া পারভিন, লিলি আক্তার। রাজবাড়ী থেকে ভোট করেছেন কফির উদ্দিন, রায়হান শেখ, ফরিদ রেজা, ময়মনসিং থেকে মানিক, রাকিব, ফারুক, এজাজ, আসিফ, জাহিদ, সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী, লাকি খানম, জামালপুর থেকে গিয়াস সর্দার, চট্টগ্রাম থেকে ভোট করেছেন মেহতি হাসান, নাজিম, সাজ্জাদ ও সাদিকা, শেরপুর থেকে অমিত মণ্ডল, জয়শ্রী মজুমদার।
1: গানের কথা দেখা হোক বা নাই হোক, এই গানের গীতিকার হচ্ছেন রঙ্গু শাহাবুদ্দিন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাবাব আলী আরজু। চলুন তাহলে বন্ধুরা গানটি শুনে আসি, আর অবশ্যই যদি গানটি ভালো লেগে থাকে তাহলে আবারও ভোট করতে ভুল করবেন না আমাদের ঠিকানায়।

0: শাহনাজ আক্তার নারায়ণগঞ্জ থেকে আদনান আলম, খন্দকার বশির, নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জুয়েল হাসান, মিতু আক্তার, কুমিল্লা থেকে রাজীব হায়দার, রানু বেগম, মাদারীপুর থেকে ভোট করেছেন রতন মোল্লা, রুবেল মোল্লা, মিলন, কামাল উদ্দিন, গাজীপুর থেকে মমিতা সরকার, সৌমিক রায়, হরিপদ বসাক, ঢাকা থেকে ভোট করেছেন রায়হাত, জান্নাত, সাভাত আলম, সামিন, লাইলা আলম, মুনিয়া আলম, কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ।
1: প্রিয় বন্ধুরা, পিঞ্চিরা ছাড়িয়ে গেলে কি ঘটনা ঘটে সেটি আমরা জানব হাসান হাফিজের কথা মালার এই গানটিতে। সুর সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। চলুন তারা উপভোগ করি।
0: আর এই গান পছন্দ হলে ভোট করুন এই ঠিকানায় bbpriyogaan@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর যদি চিঠি লিখে জানাতে চান সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ বেতার, ঢাকা শেরমালা নগর, ঢাকা 1207, প্রযত্নে পরিচালক প্রিয় গান। প্রিয় বন্ধুরা, চলুন তাহলে গানটি শুনে আসি।

0: প্রিয় বন্ধুরা, এবারে যে গানটি শোনাবো এর শিল্পী হচ্ছেন
1: কি
0: অপু আমান। চমৎকার এই গানটি, যারা পছন্দ করেছেন তারা হচ্ছেন
2: মানিকগঞ্জ থেকে জলিল মিয়া।

0: প্রিয় শ্রোতা, নিয়মিত সাপ্তাহিক সঙ্গীতানুষ্ঠান প্রিয় গান শুনছেন। এবারে যে গানটি শোনাবো সে গানটির শিল্পী সাজিয়া সুলতানা পুতুল, এবং তার কণ্ঠেও আমরা আরও একটি শ্রুতিমধুর আধুনিক গান শোনাবো। আর এই গানটি গানের তালিকায় চতুর্থ স্থান অধিকার করে নিয়েছে। ভোট করা শ্রোতারা হলেন
1: বিকাশ রতন, রিয়া, সালমা, রাজু, আকাশ, উজ্জ্বল, তাসলিমা, আসিফ, এজাজ। আপনারা ভোট করেছেন ময়মনসিং থেকে। সিলেট থেকে ভোট করেছেন নাদিরা বেগম, শফিক রেজা, তানিয়া আহমেদ। ঢাকা থেকে ওম্মেসালবা বিপাশা, তাহিয়া আলম, তাহিন। ফরিদপুর থেকে ভোট করেছেন শেখ রাকিব, তন্ময় রোজিনা আক্তার। রাজবাড়ি থেকে সজল মিয়া ও কাশেম মাতুব্বর।
0: তুমি আসবে বলে বাকি অংশ আমরা সুরে সুরে জেনে নেব। গানের কথা সাজিয়েছেন গৌরপদ বসু এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হিমাদ্রি বিশ্বাস। তাহলে বন্ধুর চলে যাই গানে, এবং এই গানটা আবারও যাদের ভালো লাগবে তারা কিন্তু ভোট করবেন অবশ্যই অবশ্যই আমাদের নির্ধারিত ঠিকানায়।

0: প্রিয় বন্ধুরা, এবারে যে গানটি শুনবো, শিল্পী পুলক অধিকারী। পাঁচ নম্বরে থাকা গানটিকে যারা ভোট করেছেন তারা হলেন
1: দোহার থেকে মঞ্জুরি, অঞ্জলি ও সুলেখা, ঢাকা থেকে মোহাম্মদ বারা, বাসারত আলম, তাহসিন, সুহাইলা সুবহি, মোহাম্মদ তৌহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফরজানা হোসেন, লাবিব হোসেন। কুষ্টিয়া থেকে ভোট করেছেন মেহেদী হাসান, শিউলি আক্তার। ভোলা থেকে এনামুল হক আবির, নাসিমুন নেসা।
0: হায়াত হোসেন উজ্জ্বলের কথা বলায় এই গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ গোলাম সরোয়ার। চলুন গানটি উপভোগ করি।
1: হ্যাঁ বন্ধুরা, গান ভালো লাগলে অবশ্যই ভোট করবেন।

0: প্রিয় শ্রোতা, এখন শোনাবো 6 নম্বরে থাকা গানটি, অর্থাৎ আধুনিক গান, শিল্পী তাসনিম আন আমরাইসা, অর্থাৎ তার গাওয়া এই গানটা যারা যারা ভোট করেছেন তাদের নামগুলো এবারে বলে দিচ্ছি।
1: মুন্সীগঞ্জ থেকে ফরিদা বেগম, শায়লা বেগম, আবুল কাশেম। পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, বিকাশ চন্দ্র ওঝা, দীপক কুমার শর্মা। নাটোর থেকে ভোট করেছেন শিক্ষা রানী, রাজশাহী থেকে সালমা সুলতানা এবং মোহাম্মদ মাসুদুর রহমান।
0: শরীদপুর থেকে করেছেন নাসিরুদ্দিন মোল্লা, জসিম ব্যাপারী। গানের কথা ভালোবেসে কেউ, গানের গীতিকার মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন। চলুন বন্ধুরা শুনে আসি এবারের গানটি আমাদের প্রিয় শিল্পী তাসনিম আনাম রাইসার কণ্ঠে।

0: তাসনিম আনাম রাইসার কণ্ঠে এই গানটির মধ্য দিয়ে আমরা শেষ করব আমাদের আজকের এই আয়োজন।
1: প্রিয় বন্ধুরা, যাবার আগে বলতে চাই, অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত কিংবা আমাদের কাছে আপনাদের পছন্দের গানকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লিখুন। প্রিয় গান প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 107, অথবা ইমেইল করুন bbpriyogaan@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
0: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রিয় বন্ধুরা অনেক অনেক অনেক ধন্যবাদ। সময়ের পথ ধরে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে সুন্দর এই গানগুলোকে নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লাইলা আলম, উপস্থাপনায় বনশ্রী অধিকারী ও মোহাম্মদ জসীমউদ্দিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন এস এম আল জুবাইর, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে সকাল 9:02 থেকে সকাল 9:05 মোট 3 মিনিট ঢাকা ক 693 কেলোহার্জে আমাদের প্রচারিত অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ভব সিন্ধু সরকার।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, গেয়েছেন ভবসিন্ধু সরকার।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে আধুনিক গান শুনবেন সায়মা রোকসানা নূরের কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন খন্দকার মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সিরাজুল ইসলাম। চলন্ত হলে শুনে আসে।

0: সাইমা রুকসানা নূরের কণ্ঠে শুনলেন আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
3: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা

0: চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: জ্বর হলে আতঙ্কিত ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভিতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন সকাল ১০টার বাংলা সংবাদ।

আসসালামু আলাইকুম। সকাল দশটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তারানা আজিজ খান। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে। তিনি গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন। তারিক রহমান বলেন, গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে। বৈঠকে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জেভিয়ার লো রোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার, দুদেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার নাগরিকের বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে। গতকাল সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি গতকাল রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক এক আলোচনায় একথা বলেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বৈষম্য থাকা উচিত নয় উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দেশে সারের কোনো সংকট নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী

0: সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল জামালপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন বাহিনীতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তাদের জন্য আরও যানবাহন সরবরাহ করা হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 7 সেপ্টেম্বর এই রিট দায়ের করা হয়। ইয়েমেনে বিদ্রোহী হুতি যোদ্ধাদের সঙ্গে চলা সংঘাতে দেশটির 500+ সেনা নিহত এবং 1,500-এর বেশি আহত হয়েছে। হুতিরা গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দরনগরী মোখা এবং বাব আল মান্দে প্রণালী দখল করে নিয়েছে। ফলে বৈশ্বিকভাবে জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই রুট নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য একটি চুক্তিতে উপনীত হতে ওমানের রাজধানী মাস্কাটে উপসাগরীয় দেশসমূহের সঙ্গে ইরানের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। খেলার খবর ফুটবল। আজ জাপানের ওসাকায় এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল উত্তর কোরিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। এফ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। ক্রিকেট। গতকাল দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টির ফাইনালে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জিতে নিয়েছে ভারত। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 183 রান করে। জবাবে শ্রীলঙ্কা 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 111 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 এবং FM 106 মেগাহার্টজে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি পরিবেশনায়। এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শিল্পী দিতি সরকার, তিনি লালন গীতি গেয়ে শোনাবেন। আর অনুষ্ঠানটি আপনারা বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং মোবাইল অ্যাপ থেকেও সরাসরি দেখতে এবং শুনতে পাবেন।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি লালন গীতিকে শোনালেন দীতি সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গান তুমি আমায় ডেকেছিলে, শিল্পী মোহাম্মদ মামুনুল ইসলাম।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন। মোহাম্মদ মামুনুল ইসলামের কণ্ঠে এবারের গান তুমি একটু কেবল বসতে দিও কাছে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন, গিয়েছেন মোহাম্মদ মামুনুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি পরিবেশনায়। এই মুহূর্তে আমাদের নিউ মিডিয়া স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী শবনম মুশতারি। তিনি আমাদেরকে দুখানি আধুনিক গান সরাসরি গেয়ে শোনাবেন। প্রথম গানের গীতিকার রঙ্গু শাহাবুদ্দিন, সুরকার শেখ সাদিক খান। এই আয়োজন আপনারা বাংলাদেশ বেতার অ্যাপস, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি উপভোগ করবেন। আমাদের যন্ত্রীরা প্রস্তুত, আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের স্টুডিওতে। সেখানে উপস্থিত আছেন শিল্পী শবনম মুশতারি, প্রিয়াঙ্কা।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি পরিবেশনার সঙ্গে আপনারা সম্পৃক্ত ছিলেন। আমাদের শিল্পী ছিলেন শবনম মুশতারি, প্রিয়াঙ্কা।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে লঘু সুরে গিটার বাদন শুনবেন শিল্পী সৈয়দ

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যন্ত্রসঙ্গীতে লঘু সুরে গিটার বাদন শুনছেন, শিল্পী সৈয়দ আরমান রেজা।

0: এতক্ষণ লঘু সুরে গিটার বাদন শুনলেন শিল্পী ছিলেন সৈয়দ আরমান রেজা।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্য যারা রয়েছেন সকলকে সচেতন করি। সেক্ষেত্রে বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের ইটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এই সমস্ত স্থান অবশ্যই আমরা পানি মুক্ত রাখব এবং বাড়ি ঘর ও তার আশেপাশের সকল জায়গা পরিষ্কার রাখব। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, ঢাকা।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ বেতারের নিউ মিডিয়া স্টুডিওতে। অনুষ্ঠান আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী মোহাম্মদ বাবুল সরকার, তিনি সরাসরি পল্লীগীতি গিয়ে শোনাবেন। প্রথম গানের কথা এবং সুর আমিরউদ্দিন, চলুন উপভোগ করি।

এখন যে গানটি আমি গাব, গানটি দিল দরিয়ায় ডুবিয়ে দেখো পাগল বিনে ভালো কেটা, সাধক মনমোহন দত্তের। এই গানটি আমি এখন গাব। ধন্যবাদ।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতিকে শোনালেন মোহাম্মদ বাবুল সরকার।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরা গাছের জীবনকেও রক্ষা করি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে। এবারে শোনাব বৃক্ষরোপণের গান। গানটি শুনবেন শান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদারের কণ্ঠে। গানের কথামালা সাজিয়েছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শান শাহ।

0: বৃক্ষরোপণের গান শুনলেন। শিল্পী ছিলেন সানশা, প্রিয়াঙ্কা গুপ ও সুকন্যা মজুমদার। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আল ইমরান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে। তিনি গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন। তারেক রহমান বলেন, গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে। বৈঠকে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা ও জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে শেভরনের বেস অ্যাসেস্ট ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসার করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন। গতকাল সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার বুলিং থেকে সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ পরিমার্জনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে আইআরআই এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের সাইবার বুলিং এবং সংঘটিত অপপ্রচার থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমানের ফাউন্ডেশন ভাইস প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি গতকাল রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক এক আলোচনায় একথা বলেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বৈষম্য থাকা উচিত নয় উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সবার জন্যই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দেশে সারের কোনো সংকট নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল জামালপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন বাহিনীতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তাদের জন্য আরও যানবাহন সরবরাহ করা হবে। ইয়েমেনে বিদ্রোহী হুতি যোদ্ধাদের সঙ্গে চলা সংঘাতে দেশটির পাঁচ

0: শতাধিক সেনা নিহত এবং 1,500 বেশি আহত হয়েছে। হুতিরা গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দর নগরী মোখা এবং বাব আল মানদেব প্রণালী দখল করে নিয়েছে, ফলে বৈশ্বিকভাবে জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই রুট নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য একটি চুক্তিতে উপনীত হতে ওমানের রাজধানী মাস্কাটে উপসাগরীয় দেশসমূহের সঙ্গে ইরানের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। খেলার খবর ফুটবল। আজ জাপানের ওসাকায় এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল উত্তর কোরিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন সূচিতে এখন আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী সঙ্গীতা পাল।

0: সঙ্গীতা পালের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্যবার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমেই এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তি সহজ উপায়ে নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মল ত্যাগের পরে 2 হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন, এবং 1 বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত স্থানসমূহ লালবাগ, গ্যান্টারিয়া, কদমতলি, কামরাঙ্গীর চর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তাড়াইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সিগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর। স্বাস্থ্যবার্তাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এখন পল্লিকীতি শুনবেন শিল্পী মোহাম্মদ সাহেব আলী, শিল্পী কণ্ঠে শুনবেন শাহ আব্দুল করিমের গান।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন মোহাম্মদ সাহেব আলীর কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল নিবেদিত ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল।
1: আয়োজনে এখন রয়েছে পরিবার পরিকল্পনার সেবা গ্রহিতার অভিজ্ঞতা নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল পরিবেশিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূলের আজকের প্রামাণ্য আয়োজনে আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের পোলপার নগর স্বাস্থ্য কেন্দ্রে। এখানকার সামগ্রিক পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতাদের সাথে আমরা কথা বলবো এবং এখানকার সামগ্রিক অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা এই মুহূর্তে কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বলি। আপনার নাম কি আপু?
3: লতা।
2: আপনার বাসা কোথায়?
3: বাসা পাবনাস গলি।
2: এখান থেকে কত দূরে?
3: এখান থেকে বেশ একটা দূর না, কাছে।
2: আপনি আজকে এখানে কি সেবা নিতে আসছেন?
3: বাচ্চা নিব না, এই জন্য আসছি সেবা নিতে।
2: মানে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ?
3: জি জি, পরিবার পরিকল্পনার এই পদ্ধতি নিতে আসছি।
2: আচ্ছা আচ্ছা, আজকে কি আপনি এখানে প্রথম আসলেন?
3: না না, আগেও আসছি, এখানে ভালোই সেবা পাইছি।
2: আপনার বিয়ের বয়স কত বছর?
3: বিয়ের বয়স 7 বছর।
2: ছেলে মেয়ে?
3: ছেলে একটাই।
2: একটা ছেলে। কত বয়স?
3: ছেলে 3 বছর।
2: আপনার তো ছোট

0: পরিবার, এই ছোট পরিবার রাখার জন্য আপনি কি পদ্ধতি গ্রহণ করছেন এখন পর্যন্ত?
1: পিল।
0: পিল খাচ্ছেন? পিল খেয়ে আপনার কেমন হচ্ছে? শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি?
1: না, ভালোই হইতাছে।
0: এই যে আপনার পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে, পিল খেতে হবে, এই বিষয়গুলো আপনি জানলেন কিভাবে? প্রথম
1: জানলাম এখান থেকেই,
0: এখানে এসে।
1: হ্যাঁ।
0: এখানকার কোনো কর্মীরা কি আপনাদের বাসায় কি গিয়েছিলেন কখনো?
1: হ্যাঁ, অবশ্যই তারা যায়, সেবা আমাদের ই করে, আমরা আবার এখানে আসি, আয়সা সেবা নিই।
0: কতদিন পর পর
1: যায়? ওরা মাসে একবার করে, দুইবার করে যায়।
0: আচ্ছা।
1: জি।
0: আজকে আপনি যে সেবা নিতে এসেছেন, আপনি কি নিয়েছেন?
1: জি, নিয়েছি।
0: আপনি কি সেবা পেয়ে সন্তুষ্ট?
1: জি, সন্তুষ্ট।
0: আপনার কি কোনো পরামর্শ আছে এখানকার সেবার মান বা ওনাদের বিষয়ে কোনো অগ্রগতি, কোনো উন্নতি করার জন্য, বা এটা হলে ভালো হয়, এরকম কোনো পরামর্শ আপনার আছে?
1: জি, না।
0: আপনি পুরোপুরি সন্তুষ্ট ওনাদের সেবায়?
1: জি।
0: আন্তরিকতার সহিত সেবা দিচ্ছেন?
1: হ্যাঁ, ওনারা আন্তরিকতার সেবা দিচ্ছে।
0: আপনি কি একটু বলবেন যে আপনার ছোট পরিবার, আপনি কি কি সুবিধা পান ছোট পরিবার থাকা?
1: ভালোই সুবিধা পাচ্ছে। আমার বাচ্চাকে ডাক্তার দেখাতে পারি, আমি নিজে দেখতে পারি, আমার স্বামী দেখতে পারি।
0: এখন আমরা কথা বলছি আরো একজন সেবা গ্রহীতার সাথে। আপনার নাম কি আপা?
2: আকলিমা।
0: আপনার দাম্পত্য জীবনের বয়স কত আপা?
2: 20 বছর।
0: ছেলে মেয়ে কতজন আছে?
2: দুইজন।
0: ছেলে না মেয়ে?
2: এক মায়া এক পোলা।
0: ওদের বয়স কত বছর?
2: একটার 7 বছর আর একটার 9 বছর।
0: ছোট পরিবার কি আপনি ইচ্ছা করে রেখেছেন, আপনি নিজেই সচেতন ভাবে রেখেছেন?
2: হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করে রেখেছি।
0: এই ছোট পরিবার রাখার জন্য আপনি কি কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন?
2: হ্যাঁ হ্যাঁ।
0: কি পদ্ধতি গ্রহণ করেছেন?
2: সুই লই।
0: সুই নেন? শুরু থেকে কি আপনি সুই ব্যবহার করতেন?
2: হ্যাঁ, শুরু থেকে সুই ব্যবহার করতাম।
0: আজকে এখানে আপনি কি সেবা নিতে এসেছেন?
2: আজকে সুই নিতে আসি।
0: নিয়েছেন সুই?
2: হ্যাঁ, নিয়েছি।
0: আচ্ছা, ওনাদের এখানে সেবার মান কেমন? আপনাদের কি আন্তরিকতার সহিত সেবা দেয়?
2: ভালো আছে।
0: ভালো। ওনারা কি বাড়িতে বাড়িতে যান নাকি আপনি এখানে আসেন?
2: না, বাড়িতেও যা, আমরা ওই না আসি।
0: এখান থেকে আপনার বাসা কত দূরে?
2: কাছাকাছি।
0: আচ্ছা, আপনার পরিবারের আপনি ছাড়া অন্যান্য আশপাশের মানুষজনও কি এখান থেকে সেবা নিতে আসে?
2: হুম, আসে।
0: আপনার নাম কি?
3: আপনার
0: ছেলে মেয়ে আছে?
3: আমার এক ছেলে, এখানে হয়েছে সিজারে।
0: আচ্ছা, পরিবারকে ছোট রাখার জন্য আপনি কি কোনো পদ্ধতি গ্রহণ করছেন?
3: হুম, ডিপো নিচ্ছি।
0: এখান থেকে নিচ্ছেন এটা?
3: হুম।
0: ওনারাই আপনাকে দিয়েছে?
3: জি।
0: আচ্ছা, এই যে পরিবার ছোট রাখতে হবে, পদ্ধতি গ্রহণ করতে হবে, ডিপো নিতে হবে, সুই নিতে হবে, এই বিষয়গুলো আপনি প্রথম কিভাবে জেনেছেন?
3: জেনেছি দিদির কাছ থেকে।
0: এখানকার দিদির কাছ থেকে? কি এখানে এসে নাকি বাড়িতে?
3: বাড়িতেও গেছে, আমিও আবার এখানেও আসছি।
0: আচ্ছা, এই যে সেবা আপনি এখান থেকে নিচ্ছেন, এই সেবা পেয়ে কি আপনি সন্তুষ্ট ওনাদের সেবায়?
3: হুম, আমি ওদের সেবায় খুশি।
0: ওষুধপত্র নিয়েছেন এখান থেকে কখনো?
3: হুম, নিয়েছি।
0: এটার জন্য কি আপনার অর্থ দিতে হয়, টাকা দিতে হয়?
3: না,
0: কোনো টাকা দিতে হয়
3: না।
0: আপনার কি কোনো পরামর্শ আছে যে এখানকার সেবার মান আরেকটু ভালো হলে আরো ভালো হয়, একটু ভালো করা যেতে পারে?
3: যতটুকু আছে ততটুকু আমি খুশি।
4: প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে কথা বলছি এখানকার ডাক্তার নুরি জান্নাত রাখির সাথে। নুরি জান্নাত রাখি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনি কেমন আছেন?
5: আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন?
4: জি, অবশ্যই ভালো আছি। একটু জানতে চাই আপনার এই অঞ্চলে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের দিকে জনসাধারণের আগ্রহ কেমন?
5: আলহামদুলিল্লাহ ভালো। এটা আমাদের জন্য অনেক ভালো এবং সরকারের অবদান, এই কমিউনিটি ক্লিনিক, যে মানুষের মধ্যে সবার এত আগ্রহ, এটা সত্যিই লক্ষণীয়।
4: আপনার এই কেন্দ্রে প্রতিদিন কত মানুষ সেবা নিতে আসেন?
5: ন্যূনতম 70 থেকে 80 জন।
4: কোনো পরামর্শ কি আছে যে আপনার এখানে আরেকটু সাপোর্ট ভালো হলে, বা আরেকটু কোনো বিষয় হচ্ছে আপনি সহযোগিতা পেলে এখানকার জনসাধারণকে আপনি আরো ভালো করে সেবা দিতে পারতেন, এরকম কোনো পরামর্শ বা চাওয়া কি আপনার আছে?
5: চাওয়া বলতে, সব সময় সবকিছুতে আপনারা যারা মিডিয়াতে আছেন, সর্বক্ষেত্রে সবার যে কনসার্নটা থাকে, আমরা যত দ্রুত পৌঁছাতে চাই মানুষের কাছে, সেখানে আপনাদের অবদান সব থেকে বেশি। সুতরাং সেটা হোক রেডিও কিংবা টিভি কিংবা সোশ্যাল মিডিয়া, যেভাবেই হোক না কেন, আমরা যে সার্ভিস দিচ্ছি সেটা যদি আপনারা প্রচার করেন, হয়তোবা সেটা আমাদের জন্য আরো বেশি, আমাদের আমরা যে পথ পাড়ি দিচ্ছি সেটা আরো সহজ করে তুলবে। আমরা দারিদ্র সীমার নিচে থেকে উত্তীর্ণ হয়েছি, আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি, আমরা মাতৃ মৃত্যু হার কমাতে পারি, আমরা শিশু মৃত্যু হার কমাতে পারি, আমাদের যে দারিদ্র সীমার নিচে থাকার করার জন্য যে মানুষের পুষ্টির অভাব, বিশেষ করে আমাদের মায়েদের এবং বাচ্চাদের, আমরা যেন সেইটা পূরণ করতে পারি, সেই ঘাটতিগুলো কমায় নিয়ে আসতে পারি, সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ।
4: জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। বন্ধুরা, কথা বলছিলাম মোহাম্মদপুরের পুরপার নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে, এখানকার কয়েকজন পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সরকার যে প্রান্তিক পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে, তারই অভিব্যক্তি, তারই মূল্যায়ন আমরা শুনতে পারলাম এখানকার সেবা গ্রহীতাদের কাছ থেকে। এভাবেই প্রতিটি ঘরে পৌঁছে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা আমাদের প্রতিটি পরিবার হয়ে উঠুক মানবিক, সচেতন এবং পরিকল্পিত পরিবার। এই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।

0: বাজে সমান।
1: শ্রোতা বন্ধুরা, আয়োজনের সবশেষ রয়েছে বেতার কার্টুন।
2: শুনো আনুন নাহার।
3: বলো আবু বক্কর মিয়া।
2: আমার মারে কোনোদিনও শুনি নাই যে আমার আব্বার নাম ধরে ডাকে।
3: তিনি তো আম্মার সাইয়া 10 বছরের বড় আসিলেন, মুরব্বী মানসিরে কেমনে নাম ধরে ডাকে।
2: আচ্ছা, আম্মাকে তোমার কিছু বলে নাই?
3: কোন কথা, তোমারে আপনি কইরা ডাকতে কয় নাকি?
2: না মানে
3: আমার কোনো অসুবিধা নাই, তুমি রাজি থাকলে অহন থেকেই আপনি কইরা কথা কন শুরু করি।
2: আরে না না না, সেই কথা না।
3: তাইলে কোন কথা?
2: বলে নাই যথাশীঘ্র নাতি নাতির মুখ দেখতে চাই।
3: বলছে উঠতে বইতে হাজারবার বলে।
2: তাহলে তুমি রাজি হইতেছো না কেন?
3: এত অস্থিরতার কি আছে, বিয়া যখন হইছে সবই হইব, আমার কি আর স্বাদ নাই, কোলে বাচ্চা আসনের।
2: তাহলে আর দেরি কিসের?
3: এই সব কি কও, মনে হয় গাড়ি ছাইরা দিতাছে, বইলা আমার গন্তব্যে পৌঁছাইয়া গেলাম। দিনে দিনে তোমারে তো অসেনা লাগতাছে।
2: তোমারও অসেনা লাগতাছে, তুমি আমার বিয়া করা স্ত্রী, অথচ যেই ব্যবহার করতেছো আমার লগে, নতুন সম্বন্ধ, মানুষের কারণে কিছু।
4: আরে
2: দুলা ভাই আসে দেখি, দুলা ভাই আসেন আসেন আসেন আসেন, ঘরে আসেন ঘরে আসেন।
4: আর কইও না, ভাবছিলাম আরো আগেই আসো, কিন্তু ছুটি পাইতে দেরি হয়ে গেল। সালামের কাম নাই, তোমার আপার কাছে সব শুনছি, ছবি ভিডিও সবই দেখছি, বড় সুন্দর চেহারা তোমার আইনুন নাহার।
3: আপনার চেহারা খুব সুন্দর দুলা ভাই।
4: সবাই বলে তোমার আপা সারা, সেও বলে হ্যাঁ আমার অবসরে বলে আর কি।
3: বসেন বসেন দুলা ভাই, আপনার লেগা নাস্তা পানি আনি।
4: না পরে দিলেও হবে, শুনো কাছে এসো।
3: জি,
4: হানিমুনে যাইবা কই বলো, আমি ব্যবস্থা করে দিই।
3: হা, কিসের হানিমুন কিসের কি, আপনার শালা তো আমার মা মারায় ঘরে বসাইয়া রাখতে চায়।
4: একটাই দুঃখের দিন না চাইতেই পাইবা, কিন্তু সুখের দিন নিজের তৈরি করতে হয়, সুখের পরিকল্পনা দুইজনে মিল্লা করতে হয়। বিয়া করলা, দাম্পত্য জীবনের আনন্দের দিনই দেখলা না, এরই মধ্যে বাচ্চা কাচ্চা নিয়া গৃহবন্দী করতে চাও এই মাইয়ারে।
3: দুলা ভাই, অকুল পাথারে একজন উদ্ধারকারী পাইলাম আপনি রে। বলেন বলেন কিছু বলেন, আপনার শ্যালক রে।
4: শোনা বক্কর, এই কারো দোহাই দিয়া আকাম কইরো না, নিজেকে ভবিষ্যৎ পরিকল্পনা নিজেরা করো, ভবিষ্যৎ দুনিয়ায় তোমরাই বসবাস করবা, কাজেই পরিবার ছোট রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখনের পরিকল্পনা অহনি লও। আচ্ছা হুনো, ইয়ে কন্ডম টন্ডম ব্যবহার করো তো নাকি?
3: করতে চায় না দুলা ভাই।
4: এই চায় না, চায় না যখন হের দিকে চাইয়া সময় নষ্ট করো না। হ্যাঁ বুঝলা, তুমি নিজেই শুরু করো।
3: আমি?
4: আরে আজকাল জন্ম নিয়ন্ত্রণের নানা পদ্ধতির কথা কয়জনে না জানে, কম বেশি সকলেই জানে, দেরি না কইরা তুমি শুরু করো পিল দিয়া।
3: জি দুলা ভাই।
4: পিল পিল পিল পিল মানে খাইবার বড়ি।
3: ও আচ্ছা আচ্ছা।
4: মহিলাদের জন্য একটা নিরাপদ আর কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, মাসিকের প্রথম দিন থেকে খাওয়া শুরু করতে হয়, প্রতিদিন মানে রাতে খাওনি ভালো, একটা কইরা সাদা বড়ি 21 দিন খাওয়ার পর, 7টা লাল রঙের আয়রন বড়ি থাকে প্যাকেটে, ওইগুলা বাকি 7 দিন খাইতে হয়,
3: ও
4: তাতে রক্ত স্বল্পতাও কন্ট্রোল হয়। খুব সোজা ব্যাপার, কারো উপর নির্ভর করা লাগে না। জানো না তুমি এইসব?
3: জানি দুলা ভাই, কিন্তু
4: কিন্তু ডিসিশন লইতে পারো না, ডিসিশন লইতে হয় দুজনে মিল্লা, ঠিক কিনা?
3: জি দুলা ভাই।
4: তুমি কথা কও না কেন বক্কর?
2: আমি মানে
4: মানে করেন না মিয়া, স্বামী স্ত্রী দুজনের সমঝোতাতেই সব কাজ করতে হয়, তবেই সংসার সুখের হয়।
1: শেষ বেলায় আপনাদেরকে সচেতনতার কথাই বলে যাই।
0: আসুন আমরা ডেঙ্গু মশা প্রতিরোধে আরো জোরদার ব্যবস্থা গড়ে তুলি। আমাদের সচেতনতাই পারবে ডেঙ্গু প্রতিহত করতে।
1: আজ এ পর্যন্তই। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন ফারহানা জাহান, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আহসান হাবিব বাপ্পি,
0: আমি ফারহানা জাহান,
1: সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন,
0: এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি হামিম জাবির মিয়াজি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে। তিনি গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী যেসব কৃষি পণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দেন। তারেক রহমান বলেন, গবেষণা, উন্নতজাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে। বৈঠকে কৃষিখাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভর্নকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে শেভর্নের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোজার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন। গতকাল সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার বুলিং থেকে সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা সংশোধন আইন ২০২৬ পরিমার্জনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে IRI এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি গতকাল রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক এক আলোচনায় একথা বলেন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বৈষম্য থাকা উচিত নয় উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সবার জন্যই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দেশে সারের কোনো সংকট নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করার নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল জামালপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন বাহিনীতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তাদের জন্য আরও যানবাহন সরবরাহ করা হবে। ইয়েমেনে বিদ্রোহী হুতি যোদ্ধাদের সঙ্গে চলা সংঘাতে দেশটির 500+ সেনা নিহত এবং 1,500+ বেশি আহত হয়েছে। হুতিরা গুরুত্বপূর্ণ লোহিত সাগরের বন্দরনগরী মোখা এবং বাব আল মান্দেব প্রণালী দখল করে নিয়েছে, ফলে বৈশ্বিকভাবে জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই রুট নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে সম্ভাব্য একটি চুক্তিতে উপনীত হতে ওমানের রাজধানী মাস্কাটে উপসাগরীয় দেশসমূহের সঙ্গে ইরানের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। খেলার খবর, ফুটবল। আজ জাপানের ওসাকায় এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল উত্তর কোরিয়ার মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ১টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া।

0: মধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেওয়া হল।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্সে এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
2: স্বাধীন খান, সভাপতি স্বাধীন মহিলা বেতার শ্রোতা ক্লাব ডিমলা নীলফামারি থেকে আমাদেরকে ইমেল করেছেন, বলছেন, প্রিয় বিশ্ববিনা, তোমার সুরের অপেক্ষা অপেক্ষা ভালো শেষ হয়েছে, নিশ্চয়ই আজকে শুনছেন আপনি আমাদের সাথে ইংরেজি গান অলরেডি প্লে করেছেন, আরো অনেক অনেক গান রয়েছে। সপ্তাহের ব্যস্ততার মাঝে কিছু সময় আসে যখন মন চায় পৃথিবীর নানা প্রান্তে সুরের সঙ্গে একটু হারিয়ে যেতে, পরিচিত অপরিচিত গানের মায়াবী সুরে তখন মন খুঁজে নেয় এক অন্য রকম প্রশান্তি। বিশ্ববিনা যেন সেই সুরের জানালা, যেখান দিয়ে ভেসে আসে নানা রঙের গান, নানা অনুভূতির গল্প। তাই আগামী দিনে ইংরেজি গান শুনতে চাই, ইংরেজি গান দিয়ে শুরু করেছি, যদিও আমাদের বন্ধুর ইমেলটি আমরা একটু পরেই পড়ে নিলাম।
3: মোহাম্মদ আব্দুল কাদের ফকির কালাদহ নিজপাড়া ফকির বাড়ি থেকে লিখেছেন, ফুলবাড়ি ময়মনসিং এর বন্ধু প্রতিনিয়ত লেখেন আমাদের ফুলমালা বেতার শ্রোতার সঙ্গে। বন্ধু, আপনি জানিয়েছেন পলাশ ভাই ও শারমিন বাবু যেন বৃষ্টি ভেজা ঢাকার ফুলের শুভেচ্ছা নেবেন, তাই নাকি? আচ্ছা, আমরা যতই আমরা বিশ্ব বিশ্ব করি না কেন, ততই অন্তরের নিঃস্বতা থেকে একটি উপায় আসে যেখানে কোনো কারণ থাকে না। আচ্ছা, কী কারণ থাকে না? বিশ্ব বুঝি দাঁড়িয়ে রয়েছে অন্তরের দিক দিয়ে, নিঃস্ব হয়ে পড়েছে আমার মন, আর গভীরতার প্রাপ্তির দিকে নজর নেই বলে রাজনীতির মতো সংস্কৃতিটাই হয়ে যাচ্ছে আপন। আচ্ছা, আপনি খুব গাঢ় কথাবার্তা বলেছেন, সেটি আমরা আর মানে বিস্তারিত না যাই, আমরা চলে যাব পরবর্তী গানের কাছে। আর সব সময় আমি বলবো যে ইতিবাচক চিন্তা করে ভালো, খুব দুশ্চিন্তা নিয়ে থাকলে
2: ভালো থাকে, ভালো থাকে বিশ্ব, ভালো থাকে বিশ্ব। আমরা এবারে চলে যাচ্ছি জাপানে, জাপানি সঙ্গীতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেনসি ইয়োনেজুর গান কিকব্যাক। গানটি জনপ্রিয় জাপানি অ্যানিমে চেইনসো ম্যানের উদ্বোধনী গান হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। তীব্র ছন্দ, দ্রুত গতি এবং অস্থির সঙ্গীতায়োজন এই গানটিতে দিয়েছে একটা অন্যরকম শক্তি, সেই শক্তির কথা কিকব্যাক। আর নিশ্চয়ই মনটাকে একটু চঞ্চল করবে ছন্দের তালে তালে শুনে নেব আপনাদের পছন্দের জাপানি ভাষাতে।

0: আছেন ইমেইলে আমাদের সাথে মঞ্জুর ইসলাম মিন্টু সততা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি কেবলকৃষ্ণ জুম্মা টুলি কুরকুরিয়াম থেকে বাবারে স্মার্ট ভাইয়াকে পেয়ারা এবং কিউট আপুকে তেঁতুল খাওয়ার দাওয়া বেশ ভালো দাওয়া তোমাকে লিখতে বসলে সত্যি আমি যেন ভাষা হারিয়ে ফেলি মনে হয় মনের গভীরে জমে থাকা সব কথাগুলো কেমন যেন ডানা মেলতে চায় তোমার চোখের দিকে তাকালে চারপাশের কোলাহল মিলিয়ে যায় আর এক অদ্ভুত নীরব শান্তি নেমে আসে আমার হৃদয়ে এই শান্তিটাই আমাদের জন্য অনেক বড় প্রশান্তি কুমার শানু গল্প ইয়াগনিকের কণ্ঠে বন্ধু গান শুনতে চাইছেন বন্ধুকে থাকতে বলবো আমাদের সাথে গান শোনাবে মনে হচ্ছে তোমার মানে তোমার খুব চটপটানি
1: খুব চটপটানি সময় চলে যাচ্ছে সত্যি এবারে সেই অস্থিরতা থেকে একটু বেরিয়ে আমরা চলে যাব দক্ষিণ ভারতের তামিল সঙ্গীত ভবনে আর তার আগে বন্ধুদের কথা শুনে নেব
0: বন্ধুদের কথা বলেছি আরো কিছু কথা বলে নেই কারণ অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন যেহেতু সেই বন্ধুরা অপেক্ষায় আছেন আফরোজা সরকার সীমা বন্ধু সাল্লাবাইত মনোহরদিন অশান্তি থেকে বলছেন হিপলি বিশ্বগুণ সোমবার আমার যত মেঘলা দিনের একলা থাকার গান তোমার নামে সুর বেঁধেছি শোকেছি এই গান ক্লান্ত রোদে এক পশলা শীতল হাওয়ায় তুমি তোমার ছোঁয়ায় সবুজ হলো আমার মরুভূমি শব্দগুলো ছন্দ পায় তোমার হাসির টানে আমার যত না বলা কথা
1: বিশ্ববীণা সোমবার কত ঘনিষ্ঠ আমার ভালোবাসার কথা বলে যায় কথা কত ভালোবাসার থাকে কথা থাকে আমার লেখাগুলোতে তুমি কি অনুভূতিতে আনতে পারো কতটা ভালোবাসি তোমায় নিশ্চয়ই আমাদের অনুভূতিতে থাকে এবং আপনার লেখনীতেও চমৎকারভাবে থাকে প্রতিনিয়তই আমাদের সাথে লিখে যুক্ত থাকেন এটি অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য এমনভাবে লিখতে থাকুন আর রিকোয়েস্ট করেছেন ইংরেজি আরবি ভাষার গানের জন্য অবশ্যই আমরা প্লে করেছি ইংরেজি ভাষার গান এবং আরবি ভাষার গানের জন্য একটুখানি অপেক্ষা করতে পারবো সাথে থাকুন
0: তোমার জীবনে আমার জায়গাটা যদি ছোট হয় তবু তোমাকে সেখান থেকে সরিয়ে দিও না কারণ আমি তোমাকে জীবনের সবচেয়ে আপন জায়গাটা দিয়েছি যেখানে চাইলেও আর কাউকে বসাতে পারবো না তুমি হয়তো আমার সব কিছু নাও কিন্তু আমার সবচেয়ে প্রিয় একজন কে সেই সৌভাগ্যবান মোহাম্মদ শাহজাদা হোসেন খালিশপুর খুলনা পিপলস নিউ কলোনির বন্ধু বন্ধু আমাদেরকে কিন্তু খুলনার বিখ্যাত চুই ঝালের মাংস রান্নার নিমন্ত্রণ জানিয়েছে চলে যেতে হবে শাহজাদা
1: পলাশ ভাই ও শারমিন আপুকে 10 কোটি দোপাটি ফুলে শুভেচ্ছা জানিয়েছেন 31 আগস্ট আমার চিঠি মনে সবটুকু মাধুরী মিশে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি ভাইয়াকে আমাদের জীবন সংক্ষিপ্ত কিন্তু আমাদের অনেক কিছু করার থাকে মানব জীবনের প্রতিটি মুহূর্ত কিছু সময় সমষ্টি মাত্র তাই জীবনকে খুব বেশি ইতিবাচক করতে হবে এই তো তাই না ফকির মোস্তফা কামাল পাশা ভাইকে শুভেচ্ছা পাঠিয়েছেন ইংরেজি আরবি হিন্দি উর্দু নেপালি ভোজপুরি তামিল ভাষার গানের জন্য রিকোয়েস্ট করেছেন
0: মাটি মানুষের শ্রম প্রকৃতি এবং শেকড়ের গল্প শুনবো গানে গানে ধি এবং রিফুর বিশ্বজুড়ে আলোচিত গান এনজয় এনজামি তামিল ভাষার এই গানটিতে লোকজ সুরের সঙ্গে আধুনিক পপ এবং হিপ হপের চমৎকার মেলবন্ধন ঘটেছে আর গানের কথায় উঠে এসেছে মাটি পূর্বপুরুষ শ্রমজীবী মানুষ প্রকৃতি এবং শেকড়ের কথা আধুনিক পৃথিবীর ব্যস্ততায় আমরা যত দূরে যাই না কেন নিজের শেকড়কে ভুলে গেলে চলবে না আর প্রকৃতিও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে মাটি জল গাছপালা কৃষি সব শুধু সম্পদ নয় আমাদের অস্তিত্বেরই অংশ তাই এবার কোনো নির্দিষ্ট দেশের গল্প নয় শুধু মাটি মানুষের গল্প আপনাদের পছন্দের

0: সাদা মেঘে রংধনু শুভেচ্ছা জানায় আপুকে, আর মার্মা ভাষার গানের জন্য রিকোয়েস্ট করেছেন, সেই সাথে অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন বন্ধুদের তো মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সঙ্গে বন্ধু কাপাছি চন্দ্রনাথ বেলকুচি সিরাজ পাশ থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতার প্রতিনিয়তই আমাদেরকে চিঠি লিখেন প্রিয় বন্ধু।
1: চোখ জুড়িয়ে নেই মন ভিজিয়ে নেই তেমন একটি চিঠি, চিঠির কাগজ সেই রঙে রঙিন
0: এবং
1: সেই মানে আঁকি বুকি বললে বন্ধুকে কষ্ট দেওয়া হবে, আমরা বলবো যে আলপনা যে তুলির আঁচড় সেই আঁচড় আমাদেরকে সত্যি আপ্লুত করে এই ভালোবাসার প্রকাশ, এর প্রতিদান ভালোবাসা দিয়েও শেষ হবে না আসলে। বন্ধু বলছেন অনেক অনেক কৃতজ্ঞতা আমার হৃদয় প্রিয় রোমান্টিক পলাশ ভাইয়া এবং কেউ সার্বিন আপু, কেমন আছো তোমরা শরতের এই রোমান্টিক দুপুরে? তোমাদের দুজনকে জানাই আমার হৃদয় ইংরানো অবিরাম ভালোবাসা। আজ আর কথা নয়, শুধু গান আর গান হবে। হ্যাঁ, গানই চলছে, তুর্কি ভাষার গানের জন্য রিকোয়েস্ট আছে, ঝাঁকা নাকা একটা গান থাকলো অনুরোধটা। বন্ধু বন্ধু বন্ধু আমাদের কে নামটা তো বলতে হবে তাই না?
0: মোহাম্মদ কবির রায়পুর লক্ষ্মীপুর একেবারে ঠিকানা সহ পুরোপুরি মুখস্থ, সেই সাথে তার ভালোবাসার পাঠানো হচ্ছে মিষ্টি পিঠা আমরা তো পেয়েছিলাম এবং সকলে খুব উপভোগ করেছে, অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা, এভাবে ভালোবাসতে থাকুন আমাদেরকে। শেষ চিঠিতে আছেন মনোরুল ইসলাম, আপনি লিখেছেন কলেজ মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, আপনার সাথে আছেন জেল ইসলাম, প্রিয় আজমি আপু পলাশ ভাই আসসালামু আলাইকুম। শরৎরাতে পূর্ণিমার চাঁদ হাসে আকাশ ভরে, রূপালি আলো ঝরে পড়ে নদীর জলে তলে, শিশির ঝরে ঘাসের ডগায় শোভা ছড়ায় তার শিউলি ফুলের মিষ্টি গন্ধ হাসি চালি তার। বাহ, আর তোমার আমার একেবারে ছেলেবেলার ছবি, এখন এইটিজে নেই আমরা একেবারে, কত
1: এইটিজে আছে
0: 1930s অনেক সুন্দর, কিন্তু তুমি আমার থেকে একটু ছোট মনে হচ্ছে, তারপর না
1: তুমি একটু বড় বড়, তুমি সব সময় ছোটবেলা থেকে তুমি আসলে একটু
0: একটু বড় বড়, বেশি ম্যাচিওর না?
1: এবার আমরা যাচ্ছি সেই আনন্দ নিয়েই নেপালে, আর গানটিতে ভালোবাসা অপেক্ষা প্রিয় মানুষটির জন্য হৃদয়ের গভীর আকুলতা রয়েছে, আর সেই শিল্পী সালুম লামার গান টেমরো প্রাতিষ্কা, সেই প্রতীক্ষা কত ছোট্ট একটি শব্দ অথচ এর ভেতরে লুকিয়ে থাকে কত দীর্ঘ সময়, কারো ফোনের অপেক্ষা, কারো ফিরে আসার অপেক্ষা, কারো একটি কথার অপেক্ষা, অথবা শুধু প্রিয় মানুষটির পাশে বসে থাকার অপেক্ষা। সে অপেক্ষার প্রহর যারা নিয়ে আছেন নেপালি ভাষায় গান শোনার জন্য, তাদের জন্য এবারের গান সাল্লাম লামার মায়াময় শিল্পী।

0: বন্ধুরা, ফেসবুক কমেন্টসে রয়েছেন অনেকেই, আর নাম পড়তে চাই শিকদার হাসান, সোনিয়া শিকদার, শারমিন শিকদার, আপনারা আছেন আমাদের সাথে। আর নাইজেরিয়ান ভাষার গানের জন্য রিকোয়েস্ট করেছেন, মিষ্টি মধু আলাপন শুনে আপনার ভালো লেগেছে, কাঠগোলাপের শুভেচ্ছা জানিয়েছেন। মোহাম্মদ সুমন আহমেদ আছেন আমাদের সাথে, মোহাম্মদ সুমন আহমেদ বেদবাড়ি খরনাই কমলাকান্দা নেত্রকোনা থেকে লিখেছেন। পলাশ ভাইয়া ও শারমিন আপু শুভদুপুর শরতের সাদা মেঘে শুভেচ্ছা নেবেন, তেরে নাম মুভি থেকে গান শুনতে চেয়েছেন। ফিরোজ মাহমুদ হৃদয় আপনি আছেন আমাদের সাথে, ফারিয়া ইসলাম সুহাইবা এবং সেই সাথে ভাবনা খাতুন, শামীম আক্তার, শিলা আর অনেকেই রয়েছেন আপনার সাথে। আপনি লিখেছেন, চুপচাপ লড়ে যাই আমরা নিজের জীবনকে বুঝিয়ে দিই যে ভালো আছিস, কিন্তু আমি জানি ভালো নেই, প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে অদ্ভুতভাবে, আর এই ভেঙে যাওয়াকেই ভালোবেসে ফেলেছি। কখনোই ভাঙবেন না, মনকে শক্ত রাখুন এবং জীবনকে এই লড়াইকে সবসময় নিঃশব্দে চালিয়ে যান, দেখবেন একদিন জয় আপনার নিশ্চয়ই হবে।
1: অপেক্ষা কখনো কষ্টের, আবার কখনো আশার, কারণ যার জন্য অপেক্ষা করি সেই তো আমাদের অপেক্ষাকে অর্থপূর্ণ করে তোলে। এবারে আমাদের যাত্রা নেপাল থেকে চীনে, তবে তার আগে আপনাদের কথাগুলো আরও কিছু আমরা জেনে নিতে চাই। বন্ধু মুখলেসুর রহমান ছোটন বরাবরের মতো এবার যুক্ত আছেন আমাদের সাথে, আজও বলছেন যে এখনো আছি বেঁচে, হয়তো আগের মতো সুখে নয়, কোনো মতে কেটে যায় সময়। কথা ছিল হাঁটবো দুজন পাতা ঝরা দিনগুলোতে, শুকনো পাতা মারিয়ে ওই অচেনা গাঁয়ের পথ ধরে, কল্পনা করিনি একটি দিন তোমাকে ভুলে থাকার তুমিহীন কেটে গেল 18টি বছর। অবশেষে বুঝলাম সময় বসে থাকে না তুমিহীন।
0: আমাদেরকে ফেসবুক কমেন্টসেও লিখেছেন তোবাল্লাম ধামে হানিফ, সুমন আহমেদ, টি রশিদ শেখ, রতন ইসলাম, বিশ্বজিৎ সাহা এবং ইয়াসিনুল্লাহ শিশিরকে আপনি শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আমরা এইখানে পৌঁছে দিলাম। সত্যেন্দ্রনাথ রায় আছেন আমাদের সাথে, সিংড়িয়া ডাকালিগঞ্জ জলঢাকার নীলফামারি থেকে। প্রিয় রোমান্টিক ভাইয়াও কিউট আপুমণি, তোমরা দুজন কেমন আছো? প্রিয় অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে প্রোগ্রাম শুনছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ।
1: বলছেন যে আমি আর মানিকগঞ্জের বেতার বন্ধু ইমন আহমেদ দুলাল একসঙ্গে বসে কফি খাচ্ছি, আর তোমাদের দুজনে মিষ্টি আলাপনের গান শুনছি। বাহ বাহ, আর্জেন্টিনা ভাষার গান শুনতে চাই।
0: মোহাম্মদ ইব্রাহিম হোসেন হৃদয় আছেন সিরাজগঞ্জ থেকে, কিন্তু বর্তমানে মালয়েশিয়া আছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা বন্ধু। রোমান্টিক ভাইয়াও কিউটা আপু কেমন আছো? বেলি ফুলের শুভেচ্ছা নিয়ে প্রিয় দুজন মানুষের ভালোবাসার টানে যুক্ত হয়ে শুনছি, থাকবো পুরোটা সময় জুড়ে, ইটালিয়ান ভাষায় যে কোনো একটি গান শুনিয়ে দিও। আর আদিল হাসান খান, আপনি কর্ণসূতি কামর খান সিরাজগঞ্জ থেকে প্রতিনিয়তই যুক্ত থাকেন আমাদের সাথে। শরতের রোদেলা দুপুরে লেবু ফুলের সুরক্ষিত শুভেচ্ছা প্রতি সপ্তাহের মতো আজও রয়েছে, বিশ্ববিনা সোমবারের সাথে ভোজপুরি গানের জন্য রিকোয়েস্ট করেছেন। নিশ্চয়ই কোনো এক আজানে শ্রী গোপীনাথ পাল আছেন চন্দনী আপনার রাজবাড়ি থেকে, নমস্কার দাদা দিদি কেমন আছেন? নেপালি ভাষার গানের জন্য আপনার অনুরোধ ছিল, অলরেডি প্লে করে দিয়েছি। মোহাম্মদ সোহাগ আছেন বাবুখালী মোহাম্মদপুর মাগুরা থেকে এবং লিখেছেন আমাদের।
1: আপনারা বিশ্ববিন অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন ভাষার গান, প্রচার হচ্ছে বাণিজ্য কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, চীনা পপ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী জায় চাওয়াইয়ের মিষ্টি প্রেমের গান লাভ কনফেশন, যার চীনা নাম গাওয়াই সিসিউ, প্রেমের শুরুটা কেমন হয়? একটু লজ্জা, একটু উত্তেজনা, একটু মধ্যতা আর অনেকটা স্বপ্ন, সেই স্বপ্নের কথাই গানে গানে শুনবো। অনেক বন্ধুই আমাদের চাইনিজ ভাষার গান শুনতে অনুরোধ করেছিলেন শোনানোর জন্য, আর সেই গানের জন্য অপেক্ষা যারা আছেন তাদের জন্য

0: ক্রুসেড ও ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশ বেতারের অ্যাপস এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাচ্ছে।
1: তথ্য, শিক্ষা, বিনোদন, খেলা সহ সর্বশেষ সংবাদ জানতে বাংলাদেশ বেতারে যুক্ত থাকুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: প্রচার এই প্রসার বাংলাদেশ বেতারে আপনার পূর্ণ সেবার বিজ্ঞাপন দিন।
1: বাংলাদেশ বেতার, সবার জন্য, সব সময়, সবখানে।
2: আমরা আছি বিশ্ববিদ্যালয় সোমবারের আয়োজনে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকায়। আর বন্ধুরা যারা আছেন ইমেইলে, আবারও দেখছি মোহাম্মদ ইব্রাহিম হোসেন হৃদয় বেলগুচি সিরাজগঞ্জ থেকে, বর্তমানে বন্ধু মালয়েশিয়ায় থাকেন, আমি জানি যে বন্ধু মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হন, আজও যুক্ত হয়েছেন। ভালোবাসার লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে বলছেন, যে আমার নয় শত চেষ্টাতেও সে আমার হবে না, যে আমার শত বিপদেও সে ছেড়ে যাবে না, যে আমার নয় শত চেষ্টাতেও সে আমার হবে না, যে আমার শত বিপদেও সে ছেড়ে যাবে না। খুবই মারাত্মক কথা। যে ভালোবাসে ভালোবাসার টানে সে রয়ে যাবে, যে অভিনয় করে সে একদম নিঃশব্দে বিদায় নেবে, যে মায়ার জড়ায় ভালো মন্দ মিলিয়ে যে সে ভালোবাসে, যে মোহে পড়ে সে অনেক দিন কয়েকদিন শুধু আবেগে বসে, যে পেতে চায় সে সারা জীবন অপেক্ষা করে, যে সময় কাটায় দুই দিন পরে সে ঝরে পড়ে। ভালোবাসা অমূল্য, এই অমূল্য সম্পদ যেন যার তার হাতে না পড়ে, জীবন একটাই, সেই জীবন ভালোবাসায় দাও করে।
3: অনেক চিন্তার মাঝে ফেলে দিলেন, বেশ গাঢ় কথাবার্তা, ভালোই লাগলো। আপনি লিখতে থাকুন, এভাবে আপনার প্রতিভার বিকাশও কেমনটাই প্রত্যাশা। মোহাম্মদ সোহাগ লিখেছিলেন আমাদেরকে, লিখেছেন সপ্তাহের সেরা উপস্থাপনা, আজমি আপু এবং পলাশ ভাইয়ের কখনই শুনতে মিস করি না এবং একটু ব্যস্ত আছি তাই চিঠি লিখতে পারলাম না, তবে ওয়েস্ট ইন্ডিজের শিল্পী ডিজে ব্রাভোর কণ্ঠে একটি গান
2: শোনানোর
3: নিশ্চয়ই। মোহাম্মদ হেলাল খান আছেন আলীনগর সাপাহার নওগাঁ থেকে, লিখেছেন সাথে আছি গো ভাইয়া আপু, কেমন আছো তোমরা? আমরা তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আব্দুল হান্নান লিখেছেন আমাদেরকে, দক্ষিণ লালপুর নাটোর থেকে যুক্ত আছি, থাকবো শেষ পর্যন্ত, নেপালি ভাষার গানের রিকোয়েস্ট প্লে করেছিলাম অলরেডি। অপূর্ব কুমার বাগচি অনেকদিন পরে কিন্তু লিখছেন আপনি, অপূর্ব কুমার বাগচি এবং আশা আছেন আপনার সাথে। দেরি পড়া কুষ্টিয়া থেকে লিখেছেন, যুক্ত হলাম আমার প্রিয় বিশ্ববিনয় সোমবারের প্রিয় অনুষ্ঠানে, মিষ্টি ভাইয়াও কিউট আপু, মিষ্টি মিষ্টি কথা বলা দারুণ লাগছে, তাই তো শত কাজের মাঝেও যুক্ত আছি। জুবের আল ফাহাদ আমাদের সাথে আছেন, ধামাইল বেতার শ্রোতা ক্লাবের বন্ধু। গফরগাঁও ময়মনসিংহ থেকে লিখেছেন, কেমন আছো তোমরা? আমরা তো ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? শোনাও বাজাবো কি বাজাবো বিশ্ববিনা এই অনুষ্ঠানে, থাকবো পুরোটা সময় জুড়ে। আচ্ছা, শুধু বিশ্ববিনা সোমবারের অনুষ্ঠানে যুক্ত থাকুন, ভারতীয় হিন্দি গানের জন্য রিকোয়েস্ট। আফরোজা সরকার, সীমা আপনি আছেন আমাদের সাথে, সাল্লাবাদ মনোহরদি নরসিংদী থেকে, আসসালামু আলাইকুম। শুভ্র মিষ্টি দুপুরে আপনাদের জানাই স্নিগ্ধতা ও ভালোবাসা মেশানো একরাশ শুভ্র কাশফুলে নরম নরম উষ্ণ ছোঁয়া শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। কেমন আছেন?
2: সকল কষ্ট মুছে দেব মুখের হাসি, হৃদয় থেকে বলছি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি, সারাটা জীবন এমনি করে আশেপাশেই থাকি। থাকুক বন্ধু, ভোজপুরি গান শুনতে অনুরোধ করেছেন, অনেক অনেক অনেক ধন্যবাদ বন্ধু।
3: এবারে চলে যাই গানের কাছে। ভালোবাসার ভাষা কিন্তু সত্যি বড় অদ্ভুত, অনেক কথা না বলে কখনো কখনো অনেক কিছু বলা যায়।
2: এবার সেই ভালোবাসার পথ ধরে আমরা চলে যাব আরব বিশ্বে, লেবাননের জনপ্রিয় শিল্পী ন্যান্সি আজরাম নাম, এবার মিশরের কিংবদন্তি শিল্পী আমর দিয়াবের বহুল পরিচিত গান তামাল। সব সময় আমাদের সঙ্গে গানটির মূল আবেগে হলো দূরত্ব, যতই থাকুক প্রিয় মানুষটির হৃদয় খুব কাছেই থাকে, এমন কথা বলা গান শুনবো আপনাদের পছন্দের গান যারা আরবি ভাষা গান শুনতে চাইছেন সবার সঙ্গে।

0: ফেব্রুয়ারি বিশ্বের সোমবার। শোনো, তোমাকে বলছি, যে দিনগুলোতে আমার ভালোবাসার মাথা মিষ্টি চিঠিখানা তোমার হাতে পৌঁছে না, সেই দিনই বুঝতে পারি তুমি আমাকে কতটা ভালোবাসো। যে দিনগুলোতে এ মনের বোবা ভাষাগুলো আটকে পড়ে কোনো এক জ্ঞানের শহরে, সেই দিন বুঝতে পারি ভালোবাসা কারে কয়। যদি কোনো কারণে হৃদয়ে না বলা কথাগুলো মাঝপথে এসে থমকে দাঁড়ায়, সেই দিন বুঝতে পারি তুমি আমাকে কতটা অনুভব করো। একটুও একটুও ভালোবাসো যদি ভালোই বাসতে, তবে অন্য কোনো শ্রোতার কবিতার ছন্দ তুমি হতে না। সময়ের সাথে সাথে তুমি যা আজ অনেকখানি বদলে যাচ্ছ, একটু একটু করে তোমার পৃথিবী থেকে আমি হারিয়ে যাচ্ছি না তো? মাঝে মাঝে তোমায় নিয়ে বড্ড ভয় হয়, যদি অজস্র শ্রোতার ভালোবাসার ভিড়ে তোমাকে হারিয়ে ফেলি। না গো না গো বিশ্ববিনাশ, তোমাকে হারাতে চাই না। এই এখানে বুকের একদম ডান পাশে যে মধ্যখানে, যেখানে এক মহাসমুদ্র পরিমাণ ভালোবাসা তোমার জন্য রেখে গেছি, আমাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে রাখবো তোমায়, আমার যত্নে সারা জীবন বেঁধে রাখবো তোমায়, আমার হৃদয়ে ভালোবাসার জায়গা। গত সপ্তাহে পলাশ ভাইকে ভীষণ মিস করেছি, আরবি ভাষার গান শুনতে অনুরোধ করছি। গানটিকে পেছনে রেখেই আমরা বন্ধুর কমেন্টে পড়ে দিলাম আমার কবি উত্তর কেরুয়া লক্ষ্মীপুর রায়পুরের বন্ধু, আমাদের ইমেইলে দারুণ ভাবে কথা লিখেছে, ধন্যবাদ ধন্যবাদ কবি।
1: টেকনিশিয়ান আবু বকর আছেন আমাদের সাথে,
0: আমাদের সাথে আছেন ডোমরা চাপা নদীয়া ভারত থেকে, কথা মালা লিখেছেন। তুমি যখন আকাশ যখন তপ্ত তামাটে, তখন আমি গান শুনবো গল্প বলবো মিষ্টি, বাইরে তখন শ্রাবণ মাসের ধারা বর্ষার সৃষ্টি, আমি তোমার রেডিও বন্ধু। হ্যাঁ বন্ধু, অনেক অনেক চমৎকার করে লিখেছে, ভালোবাসা ভালোবাসা অনেক ভালোবাসা।
1: সোহেল
0: আরমান আছেন শরৎচর বাজিতপুর কিশোরগঞ্জ থেকে আমাদের শুনছেন, সিঙ্গাপুর থেকে এখন আছেন আমাদের বন্ধু, পুরোটা সময় থাকবেন
1: আমাদের সাথে। যতক্ষণ থাকে ততক্ষণ থাকে দুজনের বিশ্বাস, অর্জুন চন্দ্র শিল্পী যারা মিশিল
0: অনুরোধ করেছেন কোন এক বৃষ্টি ভেজা রাতে যদি তোমার চোখে ঘুম না আসে, জানালা দিয়ে উপরে দাঁড়িয়ে ভুল করে হলেও ও যদি আমার কথা মনে করে পড়ে যায়, তাহলে সবসময় হাত বাড়ানো আছে এদেশ থেকে এদেশে।
1: ফুলমালা বেতার শ্রোতার সঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ফকির আপনি চিঠি পাঠিয়েছেন এবং লিখেছেন, কবি মুসুফা কামাল পাশা এবং আসমা আক্তার সিমু আছেন আপনাদের সাথে কালাদহ নিজপাড়া ফকির বাড়ি থেকে, হাতির মাথা ফুলবাড়ি এবং সঙ্গে বন্ধু পলাশ ভাই যান এবং কবিতা টুকরা মিষ্টি বহু যান আপনাদেরকে ভেজা দুই কোটি আনা ফুলের শুভেচ্ছা জানালাম। আজকের অনুষ্ঠান অনেক ভালো লাগছে, ইংরেজি এবং আরবি ভাষার গান শুনলেন, আপনার পছন্দ হয়েছে, অনেক ধন্যবাদ। আরিফ মোহাম্মদ পরশ আছেন আমাদের সাথে, দীপশিখা বেতার শ্রোতা ক্লাবের বন্ধু, ডুমদিয়া পাকিস্তান
0: অনেকে অপেক্ষা

0: করে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আমাদের চলে যেতে হবে এক সময় কোন এক গানের কাছে, যেখানে প্রেম আছে, অপেক্ষার বাধা পিছুদের আছে টান।
1: আর সেই গানেই আমরা যাব, যে গানের জন্য বন্ধুরা অপেক্ষা করছেন, সৌরী উর্দুভাষার গান, বন্ধুরা অনেকেই শুনতে চেয়েছিলেন। তো সুরের কোনো সীমান্তই যেন নেই, আর সেই সীমান্তকে ছাড়িয়ে আমরা চলব আলী সেফি এবং সেগিলের।

0: সাথে আমাদের সাথে বন্ধু আব্দুল হান্নান যুক্ত হয়েছেন ইমেইলে, দুশ্মনের সময় খুব পছন্দের সাথে বন্ধু জানিয়েছেন, গানও শুনতে চেয়েছেন, একদম শেষ সময় পেয়েছি, শোনানো হলো না কিন্তু অন্য একটি হিন্দি গান কিন্তু আমরা
1: বন্ধুদের ফেসবুক কমেন্টসে আনাগোনা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। চমৎকার আয়োজনের সাথে আছেন মোহাম্মদ জামান আহমেদ সুবর্ণ, অনেক ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আব্বাস হোসেন আছেন, তারপরে একটা তাবু আছেন, সুশান্ত পাল, অপূর্ব কুমার বাগচি, নয়ন কুমার রায় আছেন, আব্দুল রব সাহেব আছেন আমার সাথে, এস এম জামালউদ্দিন, মোহাম্মদ মেহেদী হাসান, সোহেল আরমান, বিশ্বজিৎ হাজরা, রহমতুল্লাহ সরকার, ওমর গনি শেখ, সেই সাথে আলী আহমদ আরিফ, হাসিবুল ইসলাম ফারুক, মোহাম্মদ ইমরান জোয়ারদার, জিনার বিশ্বাস, মনোরুল ইসলাম, আব্দুল আহাব প্রধান সম্রাট, আশিস বসু, আশিস মোহাম্মদ, আমিনুর রহমান, শ্রী গোপীনাথ পাল, মঞ্জুরুল ইসলাম মিন্টু, মোহাম্মদ জামিয়া হোসেন, মোহাম্মদ ফরান আহমেদ, সেই সাথে মোহাম্মদ রুবেল আছেন, হেরামন শেখ আছেন, ওয়াসির রহমান মিন্টু আছেন, মোহাম্মদ ইয়াসিন আরাফাত আলী আছেন, অরিনশীল, সেই সাথে শাকিল খান, মোবাইল টেকনিশিয়ান আবু বকর, উমর ফারুক পুলক, মোসাম্মদ কেয়া আক্তার, ইসমাইল হোসেন, আদিল হাসান খান, জিনার বিশ্বাস, আলমদিন হোসেন বাবু, রহমতুল্লাহ সরকার, তোফাল আহমেদ হানি, সুশান্ত পাল, শহীদুল ইসলাম, রুবেল ইসলাম হৃদয়, সেই সাথে সুশান্ত পাল, অনেকগুলো কমেন্ট, আব্দুল কাদের ফকির অনেকগুলো কমেন্ট করেছেন, অর্জুনশীল তো ভালোবাসা জানিয়ে গেছেন, মোহাম্মদ সোহাগ এবং মঞ্জুরুল ইসলাম মিন্টু বেশ কয়েকটি কমেন্ট করেছেন, সেই সাথে লাকি ইসরাফ করেছেন, জুবাইর ফাহাদ আছেন, শহীদুল ইসলাম আছেন আমাদের সাথে, আর যে সকল বন্ধুরা অনেক অনেক কমেন্ট দিয়েছেন
0: সেই ভালোবাসা জানিয়ে শেষ গানটি তুর্কি ভাষার শোনাতে শোনাতে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিতে চাই। সেন অলসন বেরি লেইনা তিলকির সেই গান শুনবো আমরা। তবে শেষ কথা বলি, পৃথিবীর যতদিন গান গাইবে মানুষ ততদিন একে অন্যের হৃদয়ের কাছে পৌঁছাতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গানকে ভালোবাসুন, কারণ সুরের কোনো সীমা নেই আর সময় নেই।

0: তখন শুনলেন বিভিন্ন ভাষার গানে রূপান্তরিত অনুষ্ঠান অনুষ্ঠানটি সহযোগিত ছিলেন তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন এবং প্রযোজনা করেছেন ইয়াসির আহমেদ। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবে, যিনি মহান, যে আল্লাহকে ভয় করে। আল্লাহ এখন শুনবেন পবিত্র জোহর নামাজ।
1: কিছুটা সময় বেকার কেটে থাকে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলা বিষয়টি লিখেছেন অনেক জনপ্রিয় পরে শুনবেন।

আদিম মাতৃ

0: 60th evening since, there is no inland river port warning, a new signal is to be hoisted. And that's the end of the news. Our next bulletin will be at 2 this afternoon in Bangla.
1: বাণিজ্য কার্যক্রম বাংলা বিশ্ববিদ্যালয় ঢাকা ফিরে এলাম রকমারি গান অনুষ্ঠান গীতবন্ধে শোনাব আত্মত্যাগ ছায়াছবি থেকে গান কণ্ঠ দিয়েছেন পূর্ণিমা।

The speed charger with the gun, contributes in Habib Onansi.

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ পিতা ঢাকাতে প্রচারিত রকমারি গান অনুষ্ঠান গীতালিতে এবার শুনবেন ভালোবাসা ভালো লাগা আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন মনিন বিশ্বাস।

শ্রোতা, গীতালিতে শুনছেন রকমারি গান। প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ ভবে ঢাকা থেকে। শোনাব হালদা ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ ও সঞ্জীবা।

শ্রোতা, গীতালি ফ্যামিলি শোনাবো অন্তরে অন্তরে এই যে।

প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা। আমরা সবাই সচেতন মনে রাখবেন, সচেতনতাই আমাদের নিরাপদ। এমনি প্রত্যাশায় এবারে শোনাবো আধুনিক কণ্ঠ দিয়েছেন, শুরু করেছেন আপেল মহল, গান লিখেছেন অজয়।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজে এবং FM 102 মেগাহার্টজে.
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না. ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে. দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন.

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়েদ অনুষ্ঠান পরিচিতি। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ান এসুগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সবশেষে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা ও সুরে আলাপন রাত 10:30। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, এতক্ষণ জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশের পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয় কিডনি রোগ প্রতিরোধে করণীয়। সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান।

0: আশা করি ভালো আছেন। আমরা সুন্দর জীবন, সুস্থ জীবনের প্রত্যয়ে বিশ্বাসী এবং জীবনব্যাপী কিছু নিয়ম তথ্য মানতে পারলে, জানতে পারলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। সচেতনতা একটা বড় ধরনের বিষয়। আজকে চমৎকার বিষয়ে আমরা কথা বলব। যদিও পরিচিত একটা রোগ কিডনি রোগ, বিশ্বব্যাপী কিডনি নিয়ে অনেকে আতঙ্কিত, চিন্তিত, রোগের জটিলতা যাদের হয়েছে তারা হাসপাতালে ছুটোছুটি করতে ব্যস্ত, জীবনটা খুব জটিল হয়ে যায়। শুধুমাত্র সচেতনতার পেছনে দায়ী। আমরা আজকে এ নিয়ে কথা বলব। আমাদের সাথে আছেন ডক্টর বাইজিদ হোসেন, যিনি আবাসিক চিকিৎসক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এবং ইউরোলজি, তিনি সেখানে আছেন। তিনি দীর্ঘদিন যাবৎ গবেষণা করছেন, তার কাছে আমরা তথ্যগুলো জানব। পরিচয় করে দিই, ডক্টর বাইজিদ হোসেন কেমন আছে?
1: জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: আমাদের সাথে কথা বলবে 01553841500। ফোন নাম্বার আবারও জানিয়ে দিই 01553841500। প্রসঙ্গ নিয়ে কথা বলবেন, অনুরোধ রইল বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। আমরা চলে যাই অনুষ্ঠানে। ডাক্তার বাজিদ হোসেন, আপনি কিডনি রোগ বিশেষজ্ঞ, জানতে চাই যে এই কিডনি রোগটা কি, বিষয়টা কি?
1: আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিডনি রোগটা কি এই প্রশ্নটা আসলে আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণেরই একটা কমন প্রশ্ন।
0: জি,
1: যে আমরা কখন বুঝবো যে আমরা একটা কিডনি রোগে আক্রান্ত হতে যাচ্ছি অথবা আমি কিডনি রোগে আক্রান্ত আছি। এই বিষয়টা আমি যদি খুব সহজ ভাষায় বলতে চাই,
0: জি,
1: আমাদের কিডনির যে ফাংশন, আমরা কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরের সমস্ত বর্জ্য পদার্থ যেগুলো থাকে সেগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়া।
0: জি,
1: এটা হচ্ছে খুব সামান্য সাধারণ জনগণের বোঝার জন্য যে প্রস্রাব তৈরি করা বা প্রস্রাবটা বের করে দেয়াটাই হচ্ছে কিডনির কাজ। আসলে এই প্রস্রাবের সাথে তো সব কিছু জড়িত।
0: জি,
1: যেমন একটা মানুষের যদি ডায়াবেটিস থাকে, একজন মানুষের যদি উচ্চ রক্তচাপ থাকে, একজন মানুষের যদি জন্মগত কোনো কিডনি রোগ থাকে, একজন মানুষ যদি দীর্ঘদিন ধরে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই বিভিন্ন রকমের ব্যথার ওষুধ খেয়ে থাকেন, এই সব জটিলতার কারণে কিন্তু তার আস্তে আস্তে কিডনি রোগটা ঘরের ভিতরে, শরীরের ভিতরে বাসা বাঁধে।
0: চমৎকার তথ্য শুনলেন যে শুরুতে বলা হলো কিডনি রোগটি কেন হয়, কেন হয়টি একটু জানা হলো। আমরা আরও গভীরে যাব, আরও অনেক তথ্য জানব। আসুন এবার জানতে চেষ্টা করি এটা কোন বয়সের অসুখ।
1: আচ্ছা, কিডনি রোগের যদি আমি বলি, এটার কোনো বয়সের কোনো সীমা নাই।
0: জি,
1: এটা ফ্রম দ্য ডে ওয়ান, মানে জন্মের প্রথম দিক থেকে যদি আপনি জন্মগত কোনো কিডনি রোগ নিয়ে দুনিয়াতে আসেন,
0: জি,
1: সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম দিন থেকেই কিডনি রোগটা থেকে যাচ্ছে। আর যদি বলি যে এটার ইউজুয়াল বয়স কত, আসলে কিডনিটা যখন মানুষ হওয়ার পরে যখন কিডনিটা ম্যাচিউরড হয়, 6 মাস থেকে 1 বছরের মধ্যেই আপনার কিডনি জটিলতা শুরু হতে পারে। যেমন আপনার কিডনিটা মনে করেন ভালো মতো ফাংশন করছে, কিন্তু কিডনিটার যেই দিক দিয়ে প্রস্রাবটা বের হচ্ছে, যেই দিক দিয়ে নালীগুলো আপনার ক্লিয়ার হচ্ছে, এইখানে কোনো পথে হয়তো কোনো কারণে বাধাগ্রস্ত হয়েছে।
0: জি,
1: সেটা কিডনির কারণেও হতে পারে অথবা কিডনির আশপাশে কোনো কিছুর গ্রোথ, কোনো কিছু বেড়ে হয়তো সেই নালীকে সংকুচিত করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার প্রস্রাবটা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না, যার কারণে অনেক আগে থেকে আপনার কিডনি ইটসেলফে কোনো রোগ নাই, আপনি ডায়াবেটিস নাই, প্রেশার নাই বা অন্যান্য ধরনের কোনো জটিলতা নাই, কিন্তু তারপরেও আপনি কিডনি রোগে ভুগছেন।
0: দর্শক শুনছেন, চমৎকার করে কথাগুলো বলা হলো। অর্থাৎ কিডনির পরে ইউরেটার, সেখানে কনস্ট্রিকশন হতে পারে নানা কারণে, এবং এরপরে প্রোস্টেট রয়েছে, সেখানে অবস্ট্রাকশন তৈরি হতে পারে, অর্থাৎ প্রতিবন্ধকতা। কিডনি ভালো, প্রস্রাব বেরিয়ে যাওয়া প্রতিবন্ধকতায় সমস্যা তৈরি হয়েছে। এবার আরেকটা প্রশ্নে আসি, নারী বা পুরুষ কাদের বেশি হয়?
1: আচ্ছা, কিডনি জটিলতার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি,
0: একটা ফোন এসছে, একটু কথা বলি। হ্যালো, আমরা সংযোগ পেলে কথা বলবো। জি, যে বলছিলেন নারী পুরুষ,
1: নারী পুরুষের ভিতরে আসলে উভয়ই সমানভাবে এফেক্টেড হতে পারে। তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায়, মহিলারা যে কোনোভাবেই হোক, আর্থসামাজিকভাবেই হোক, এরা একটু পিছিয়ে থাকে। পিছিয়ে থাকে বলতে তাদের ডক্টরের কাছে এসে রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিছু অনীহা দেখা যায়। সেটা আর্থিক হতে পারে বা সচেতনতার অভাবেও হতে পারে।
0: কি প্রশ্ন আজকে বলুন?
2: আমি জানতে চাচ্ছি খারাপ দেখেন ঠিক নিবেশন আপনার এই যে আমার
0: ধন্যবাদ লুৎফর জোয়াদার। আপনার গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর আমরা যাই, তা হচ্ছে যে বেশি পানি খেলে কিডনি রোগ হয় কিনা।
1: আচ্ছা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন উনি, বেশি পানি খেলে কিডনি রোগ হয় কিনা। আসলে অতিরিক্ত কোনো কিছুই আমাদের শরীরের জন্য ভালো না, এটা হচ্ছে প্রধান কথা। যেমন আমি বলে দিলাম যে কিডনি রোগে আপনার পর্যাপ্ত পানি খেতে হবে, এটা আমাদের একটা জনসাধারণের কাছে একটা কমন মেসেজ যে পানি শূন্যতা যেন আপনার শরীরে না হয়। তার মানে কি এই যে আপনি এক্সেসিভ পানি খাবেন, এইটাও কিন্তু একটা রোগ আছে।
0: তাহলে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম প্রিয় দর্শক, যেটা হচ্ছে যে জনগুরুত্বপূর্ণ বিষয় যে বেশি বেশি পানি খেলে কিডনি ভালো থাকে। সকালে 3 গ্লাস পানি খেয়েছি, আবার দেখা যায় দুপুরের বেলা 3 গ্লাস পানি খেয়েছি, এই যে কথাগুলো বলা হয়, অর্থাৎ তিনি ভাবেন যে বেশি পানি খেলে কিডনি পরিষ্কার হবে, কিডনি ভালো থাকবে, মন্তব্য কি?
1: না, আসলে পানি খাওয়া আমাদের দৈনিক পূর্ণাঙ্গ একজন মানুষের 2.5 থেকে 3 লিটার পানি দৈনন্দিন এটা খেতে হবে।
0: জি,
1: এইটা নর্মাল। এইটার সাথে যদি মনে করেন আপনি বাইরে রোদে অতিরিক্ত কাজ করছেন, আপনি মাঠে কাজ করছেন, আপনি মানে রাজমিস্ত্রির কাজ করছেন, যেখানে আপনার ডিরেক্ট রোদের সাথে কন্ট্যাক্ট, আপনার অতিরিক্ত সোয়েটিং হচ্ছে, সেক্ষেত্রেও কি আপনি মাত্র 3 লিটারই পানি খাবেন? না, আপনার শরীরের সাথে যে লবণ পানি বের হয়ে যাচ্ছে এইটার ঘাটতি ফিল আপের জন্য সেক্ষেত্রে কর্মক্ষেত্র অনুযায়ী দেখা যাচ্ছে আপনার পানির পরিমাণটা বাড়াতে হবে।
0: ধন্যবাদ। আমরা কিডনি রোগ নিয়ে কথা বলছি, কি করে প্রতিরোধ করবো জানার চেষ্টা করছি। ডক্টর বাজিদ হোসেন কিডনি রোগ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন। একটি প্রশ্ন না করে পাচ্ছি না, এতক্ষণ যে আলোচনা করলাম, কারা ঝুঁকিতে আছেন কিডনি রোগ হতে পারে?
1: খুব ভালো কথা, কারা ঝুঁকিতে আছেন, এটা আমাদের প্রচন্ড সচেতনতার অভাব। আসলে কিডনি রোগের এই ঝুঁকিটা যদি আমরা কাটিয়ে উঠতে চাই, এইটার জন্য প্রথম কথা হচ্ছে সচেতনতাটা ইম্পর্টেন্ট, যে কারা ঝুঁকিতে আছেন এই জিনিসটা আমি জানতে হবে। সেটা হচ্ছে যাদের কিডনি রোগ হওয়ার ঝুঁকি বেশি, মানে যারা এমন কোন রোগে আক্রান্ত যেটার জন্য কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি প্রোগ্রামের শুরুতেই এই কথাটা এই জন্য বলেছি যাতে পুরো প্রোগ্রামের ভিতরে এই কথাটা বারবার আসে, যে মানুষের উচ্চ রক্তচাপ যেটা দীর্ঘদিন ধরে আছে, আপনি হয়তো জানেন আপনার উচ্চ রক্তচাপ আছে কিন্তু আপনি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, হয়তো ওষুধ খাচ্ছেন বা খাচ্ছেন না, তার মানে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। একইভাবে ডায়াবেটিস, যাকে আমরা সকল রোগের মা বলি, মানে এ যদি থাকে ও আরো অনেক রোগকেও ইনভাইট করে, এই জিনিসটাকে অবশ্যই আমাদেরকে দমিয়ে রাখতে হবে, ডায়াবেটিস। তৃতীয়ত হচ্ছে শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, যে ইনফেকশনের কারণে আমাদের শরীরে কিডনি রোগ হওয়ার ঝুঁকি বাড়তে পারে। যেমন মনে করেন যার ডায়াবেটিস আছে, বয়স বেশি, এই ধরনের রোগীরা প্রায়ই কিন্তু প্রস্রাবের ইনফেকশনে আক্রান্ত হয়। এই প্রস্রাবের ইনফেকশনটা বারবার হতে হতে হতে হতে তার কিন্তু কিডনি ধরে যাচ্ছে। তাহলে ইনফেকশন শরীরে যদি কোনো কিছু থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে। কিডনি প্রদাহজনিত এক ধরনের রোগ আছে যেটাকে আমরা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি। এই রোগটা আমাদের শরীরের ভিতরে লুকিয়ে থাকে, এটা বিশেষজ্ঞ ডক্টরকে দেখানোর মাধ্যমেই এই রোগটাকে বের করে নিয়ে আসা সম্ভব।
0: আমরা শুধুমাত্র অবহেলা করি যার জন্য আমরা পিছিয়ে থাকি। হ্যালো, কে আছেন?
2: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম। জি,
2: রেগুলার রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মামা, আপনি শুনছেন?
0: ধন্যবাদ, তিনি চমৎকার বলতে চাইলেন। আব্দুল সামাদ শেখ, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। তিনি একজন পরিশ্রমী রাজমিস্ত্রি,
1: রাজমিস্ত্রি
0: এমন আছে অনেকে খেতে খাবারে কাজ করেন, তারা ঘামে, কখনো শরীর ব্যথা ম্যাজম্যাজ করে, এবং তিনি বলতে চাইলেন যে যদি পিঠের দিকে ব্যথা হয়, কোনো ব্যথা প্রসঙ্গে এলে কি কিডনির কথা ভাবতে হবে?
1: না, ব্যথার প্রসঙ্গে আসলেই কিডনির কথা ভাবতে হবে সেটা নয়, তবে ব্যথার প্রসঙ্গ আসলেই আমাদেরকে সাবধান হতে হবে যে আমি যে ব্যথার ওষুধটা খাচ্ছি,
0: জি,
1: এই ব্যথার ওষুধটা কোনো ডক্টর প্রেসক্রিপশন করেছেন কিনা।
0: জি,
1: আপনার আমাদের দেশের জনগণ এখন যেটা হয়, গ্রামের জনগণ পেরিফেরির কোনো ফার্মেসি বা ওইখানকার কোনো লোকাল নন এমবিবিএস ডক্টর, তাদের কাছ থেকে মাজা ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, তারা কিন্তু ওষুধ খেয়ে নিচ্ছে, যেটা আমাদের কিডনির জন্য কিন্তু ব্যথানাশক ওষুধ মারাত্মক ক্ষতিকর। যেই রোগী, যেই মানুষটা রোদে কাজ করছে, যার মনে করেন শরীরে পানি শূন্যতা আছে, এর সাথে যদি সে ব্যথার ওষুধটা খেয়ে বসে, তাহলে কিন্তু তার কিডনি ক্ষতিগ্রস্ত।
0: ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি,
2: আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। যে আমরা যারা সাধারণ মানুষ এখন শুনতে শুনতে বুঝে গেছি কিডনি ডায়ালিসিসটা কেন করতে হবে, এখন একটি দুটা বিষয় আমার জানা, যে এখন দেখা যাচ্ছে যে কিডনির যে একটা দান হাতে বা সূচনা করতে হয়, এখন সূচনাটা কেন করা হয়, কি কাজ করে,
1: ডাক্তারের পরামর্শ ছাড়া, আমার সকলের কাছে নির্দেশ, ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার কোন ধরনের ব্যথানাশক ওষুধ খাবেন না। এমন কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ার 7-10 দিনের ভিতরেই আপনার কিডনি এফেক্ট হতে পারে, কাজে এইসব ক্ষেত্রে খুব সাবধান। এর আগে যিনি প্রশ্ন করলেন যে উনি রাজমিস্ত্রির কাজ করেন বাইরে থাকেন, যেটা আমি শুরুতেই বলেছি যে রোদের মধ্যে পানি শূন্যতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে উনি জিজ্ঞেস করেছিলেন যে পানি কতটুকু খেলে হবে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা সবসময় বলি, দিনের বেলায় যখন অতিরিক্ত ঘাম, অতিরিক্ত পরিশ্রম হবে, আপনারা এক্সট্রা কিছু পানি, দৈনিক 2.5-3 লিটার খাচ্ছেন, আপনি আরো 1 লিটার পানি বেশি খাবেন। এবং ব্যথানাশক ওষুধের ক্ষেত্রে খুব সাবধান।
0: ছোট বাচ্চাদের কি কিডনি অসুখ হতে পারে?
1: ছোট বাচ্চাদের কিডনি রোগ হতে পারে,
0: তাহলে বোঝা গেল যে কোনো বয়সে কিডনি রোগ হতে পারে। তাহলে একটা প্রশ্ন এসে যায়, এটা বংশগত কিনা?
1: কিডনি রোগ বংশগত হতে পারে, বংশগত ছাড়াও হতে পারে।
0: জি, একটা ফোনে যাই। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
2: ভাইয়া মোহাম্মদ সানোয়ার হোসেন,
0: জি,
2: সভাপতি পুনর্বাসন ও মানব অধিকার সমিতি। তখন এতটা সমস্যা ছিল না, কিন্তু এখন দেখা যায় যে আমার পেশাব যতই আপনার গতি মানে পেশাব চাপক, কিন্তু মনে হচ্ছে পেশাব অনেক হবে, কিন্তু আমি যখন পেশাব
0: আচ্ছা,
1: উনার যে প্রশ্নটা, যে ডায়াবেটিস রোগী এবং 2022 সালে উনি যে প্রস্তাবটার প্রবলেমটা ফেস করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।
0: উনার মনে হয় প্রচুর প্রশ্ন হবে, কিন্তু
1: এই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনার কিডনি বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যেটা বললেন যে যেমন ইউরেটার, প্রোস্টেট, যেমন বয়স, যখন ওনার বয়স 57 ইয়ার্স, ডায়াবেটিক পেশেন্ট, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস পেশেন্ট, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বেনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বলি, যেটা যে প্রোস্টেটটা বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার কারণে তার প্রস্রাবের যে নালীটা ওইখানে একটা সংকুচিত হয় বা বাধাগ্রস্ত হয়, যার কারণে তার প্রস্রাবের নালীটা কিন্তু সংকুচিত হচ্ছে। এটা নির্দিষ্ট কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, প্রস্রাব পরীক্ষা করে দেখতে হবে যে তার কোন জায়গায় সমস্যাটা হলো, এবং অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলে উনি এটা থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ।
0: ধন্যবাদ। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম
2: ভাই। আমি আবার সরকার গড়ফলা পাঁচ, আমি সরকার জানতে চাই বুঝছেন, এই এই একটা হলি খাবার দাবার কি খালি করে দেওয়ার উদ্দেশ্যে
0: থাকবে? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার উত্তরটি দেব। আমরা যে আলোচনা আছি যে কিডনি রোগ হলে আমরা খুব দ্রুত ক্রিয়েটিন পরীক্ষা করতে চেষ্টা করি, এবং ক্রিয়েটিন থেকে একটা অ্যাসেসমেন্ট যে এটাই কিডনি রোগ,
1: রাইট? এটা একটা স্যার, আপনি যেটা বললেন স্যার যে সুন্দর একটা প্রশ্ন যে আমরা কিডনি রোগ হলে শুধু ক্রিয়েটিনিন দিয়ে বুঝি কিনা। ক্রিয়েটিনিন হচ্ছে জাস্ট একটা আয়নার মতো, যেটা দেখে আপনি বুঝলেন আপনি ফর্সা না কালো, লম্বা না বেটে, এই জাস্ট একটা ইমপ্রেশন তৈরি হলো, একটা ধারণা তৈরি হলো যে আপনার কিডনিটা ক্ষতিগ্রস্ত। এখন আমরা এটার কারণ দেখব যে কিডনিটা কোথায় ক্ষতিগ্রস্ত, তার কি কোনো চলার পথে কিডনি নালীর পথে কোনো সমস্যা, নাকি কিডনির ভিতরে কোনো সমস্যা, নাকি এর ভিতরে কোনো পাথর হলো, বা কোনো কারণে কোনো সমস্যা আছে কি না, এইটা দেখার জন্য তখন আমরা ইন ডিটেলস এর ভিতরে টেস্ট।
0: দর্শক একটা কথা শুনলে ইন ডিটেলস, অর্থাৎ রোগের সমস্যার কথা বললে ইতিহাসে ভালো জানতে হবে, এবং কোথায় সমস্যাটা হচ্ছে এটা আজকাল এত আধুনিক সব তথ্য বের করা যায়, যে কোনো প্রান্তে কিডনি তার আশেপাশে যেখানে এমনকি ইউরেথ্রা প্রস্রাব যে বের হয় সেখানে যদি সমস্যা থাকে সেটা বের করা যায়। এবং শুধুমাত্র ক্রিয়েটিনটা আজকে সবাই আমরা মুখস্থ করে ফেলছি, ক্রিয়েটিনটাই কিডনিকে বোধহয় বলা হয়, ধারণা দেওয়া হয়, তা ঠিক নয়। আরো অনেক তথ্য প্রসঙ্গে আসে, যেমন বেশি ব্যায়াম যারা করেন তাদেরও ক্রিয়েটিন বেশি হয় অনেক ক্ষেত্রে। সুতরাং একটি তথ্য দিয়ে সব তথ্য শেষ করা যায় না, আমাদের সঙ্গে থাকুন, জানতে চেষ্টা করুন। আজকে আমরা কিডনি রোগ নিয়ে কথা বলছি, ডক্টর বাজিদ হোসেন আমাদের সঙ্গে আছেন, বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ। আমাদের ফোন নাম্বার লিখে নিন, 01553-841-500, ফোন নাম্বার আবার বলি 01553-841-500, একটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, যেহেতু মিন্টু আমাদের সাথে কথা বলেছেন যে নানান কারণে প্যারাসিটামল ট্যাবলেট খাচ্ছি,
1: রাইট?
0: তো সেটা কি কিডনি ক্ষতির কারণ হতে পারে?
1: হ্যাঁ, নানা কারণ, যদিও প্যারাসিটামলটা কিডনির জন্য এতটা ক্ষতিকর না, তারপরেও যে কোনো কিছু আমি শুরুতে বলেছিলাম অতিরিক্ত কোনো কিছু ভালো না। আপনি প্যারাসিটামল খাওয়া সেফ, কিন্তু আপনি প্রতিদিন 2-4-5 করে প্যারাসিটামল খাচ্ছেন প্রতিদিন, হয়তো খাওয়ার সময় আপনি কিছু খাচ্ছেন খালি পেটে খেয়ে নিচ্ছেন, হয়তো আপনি অতিরিক্ত ডিহাইড্রেটেড আছেন এই অবস্থায় খেয়ে নিচ্ছেন, কাজেই প্যারাসিটামল হোক বা যে কোনো ধরনের এনএসাইড, আমরা যেটা বলি এনএসাইড বলি, এই ধরনের ব্যথানাশক ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খাওয়া উচিত।
0: ধন্যবাদ, ঘুরে ফিরে আমরা ওই জায়গাতে যাচ্ছি, সমস্যা মনে করলেই আপনি ব্যবস্থা নেন। যেমনটি কোমরে ব্যথা হলে অনেকে বলেন যে এটা কিডনি রোগ, কি বলবেন ডাক্তার বাজিদ হোসেন?
1: আচ্ছা, এটা খুবই চমৎকার একটা বিষয়। আমরা কিডনি বিশেষজ্ঞ হওয়ার সময় যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় থেকেই এই বিষয়টা আমি খুব অবাক হয়েছি, বাংলাদেশের মানুষের মাঝাই ব্যথা হলেই তারা মনে করে কিডনির সমস্যা। এটার একদিক দিয়ে আমি ভালো মনে করি, কারণ কি এই জিনিসটার কারণে কিছুটা হলেও মানুষের সচেতনতাটা আসছে যে কিডনির সমস্যার জন্য ব্যথা হতে পারে, আসলে যেভাবে তারা জিনিসটা ধারণা করে বিষয়টা কিন্তু সঠিক নয়। কিডনির ব্যথা মানেই যে পিছনে ব্যথা মানেই যে কিডনির ব্যথা, এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। হ্যাঁ, কিডনিতে যদি ইনফেকশন হয়, আমরা যেটাকে পাইলোনেফ্রাইটিস বলি, এই ধরনের ক্ষেত্রে কিন্তু মাজায় ব্যথা হয়, পেটে ব্যথা হয়, কথা সত্য। কিন্তু এই রোগটা কি সবসময় কমন? আসলে কমন না,
0: কমন নয়। আর একটা ফোন নিই। হ্যালো,
2: ওয়ালাইকুম
0: সালাম। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। জি, কি জানতে চান? কোথায় সমস্যা?
1: প্রস্রাবের সমস্যা।
0: ভালো করে না বললে আমাদের সময় ক্ষেপণ হয়। প্রিয় দর্শক, বুঝে ভেবে চমৎকার করে আমাদের জানাতে চেষ্টা করুন, তাতে উত্তর দেওয়া সম্ভব। যেমন আমি একটা প্রশ্ন করতে চাই, এটা নিশ্চয়ই আমাদের অনেকের কল্যাণে আসবে। সাধারণ দেশব্যাপী পঞ্চগড় থেকে তেঁতুলিয়া, সিলেট বলুন, সাতক্ষীরা বলুন, যে কোনো লোক জানতে চায় অল্প খরচে আমরা কিডনি কেমন আছে, আমি জানতে চাই। একটা আগ্রহ অনেক আছে, আমাকে অল্পতে বলুন যে অল্প টাকায় যেন পরীক্ষার কথা বলে সবাই ভয় পান, অনেক পরীক্ষা তো, অল্প পরীক্ষাতে কিডনি কেমন আছে জানতে চেষ্টা করতে চাই।
1: খুব ভালো প্রশ্ন। আসলে আমাদের বর্তমান বাংলাদেশে কিডনি চিকিৎসাটাকে আমরা বিশ্বমানে নেয়ার জন্য খুব অল্প টাকায়, যেমন একটা ইউরিনারি,
0: জি,
1: একটা রুটিন একটা ইউরিন টেস্ট, এটা করতে আপনার 150 টাকা লাগে।
0: জি,
1: একটা ক্রিয়েটিনিন, সাথে একটা সিবিসি করে না।
0: জি,
1: এই মাত্র তিনটা টেস্ট দিয়ে কিন্তু আমরা অনেক কিছু ধারণা করতে
0: পারি। আরেকটু যুক্ত করতে চাইলে আল্ট্রাসোনো করা যেতে পারে।
1: হ্যাঁ, আল্ট্রাসোনো করা যেতে পারে।
0: যদি আরেকটু,
1: হ্যাঁ, আরেকটু যদি আগাতে চাই তাহলে আল্ট্রাসোনোগ্রাম।
0: দেন ডক্টর বাজিদ হোসেন, তাহলে বোঝা গেল যে প্রস্রাব পরীক্ষা, রক্তের সামান্য পরীক্ষা, সিবিসি, ক্রিয়েটিন আর একটা আল্ট্রাসোনোগ্রাম যদি করা যায়, কিডনির 90% সমস্যা প্রথমেই চিহ্নিত করা যায়,
1: চিহ্নিত করা যায়।
0: বাকি যেগুলো আছে ওগুলো খুঁজে বার করতে হবে, তার জন্য যন্ত্র দরকার, পরিশ্রম দরকার, এবং পারিশ্রমিকের একটা প্রসঙ্গ আছে সব মিলে। কিন্তু সাধারণে দেশব্যাপী যে কোনো প্রান্তে এই পরীক্ষাগুলোতে আমরা নির্ণয় করতে পারি। একটি প্রশ্ন না করে পারছি না, যারা মধ্যপ্রাচ্যে থাকেন,
1: জি,
0: তার প্রায় এসে আমরা দেখি তারা কিডনি স্টোনে ভুগছেন, কিডনিতে পাথর তাদের, কারণ কি?
1: খুব ভালো প্রশ্ন। আসলে মধ্যপ্রাচ্যে কেন এই জিনিসটা বেশি হয়, কারণ ওইখানে কিন্তু প্রচণ্ড গরম।
0: জি,
1: মানুষ কিন্তু ওইখানে বাইরে বেরোবে 55-55 ডিগ্রি টেম্পারেচার, যার কারণে বার্ন হয়ে যায় শরীরে।
0: জি,
1: অটোমেটিক শরীরে একটা ডিহাইড্রেশন থাকে।
0: জি,
1: এটা একটা কারণ,
0: পানি শূন্যতা,
1: পানি শূন্যতা। আবার ওগুলো হচ্ছে মেডিটেরিয়ান এরিয়া, মানে হচ্ছে ওইখানে সামুদ্রিক মাছ বা এই ধরনের মাছ খাওয়ার সম্ভাবনা, সুযোগটা অনেক বেশি। সামুদ্রিক মাছে আমাদের জন্য উপকার, কিন্তু এতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে।
0: জি,
1: এই ইউরিক অ্যাসিডটাই কিন্তু আপনার কিডনি স্টোনটাকে প্রভাবিত করছে। একদিকে আপনার ডিহাইড্রেশন, আর একদিকে হচ্ছে কিডনি স্টোন। এই যে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার যে প্রবণতাটা, বাইরের দেশে আপনি রেড মিট খাচ্ছেন, বেশি বেশি করে সামুদ্রিক মাছ খাচ্ছেন, বাদাম, নাটস, এগুলোতে কিন্তু অতিরিক্ত পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, যার কারণে কিন্তু আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি, পাথর তৈরি হওয়ার মাধ্যমে।
0: ধন্যবাদ। জীবন মানে যন্ত্রণা নয়, জীবন মানে সচেতনতা। প্রতিদিন একটু একটু সচেতন হলে দেখবেন জীবনটা সুন্দর হয়েছে, রোগ তৈরি কম হচ্ছে, রোগের জটিলতা কম হচ্ছে। জটিলতার কথা বারবার বলা হচ্ছে, একটু রোগ জটিল হয়ে গেলে তখন সাধারণত মুশকিল হয়। একটু ফোন নেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমাদের প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে না, তারপরে উত্তর দিচ্ছি সংক্ষেপে। নওগাঁ থেকে রবিউল আলম। জি জি,
1: আচ্ছা, লিভার থেকে কিডনি আক্রান্ত হতে পারে, এটার একটা টার্মই আছে আমাদের, হেপাটোরেনাল সিন্ড্রোম বলে।
0: আচ্ছা,
1: সেক্ষেত্রে সাধারণত আমরা যারা লিভার সিরোসিস হয়ে যায়, লিভার যখন কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়, এই লিভার ড্যামেজের কারণে আমাদের কিডনিতে তখন এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, লিভারের নষ্ট হওয়ার কারণে আমাদের শরীরের এত গুরুত্বপূর্ণ প্রোটিনটা কিন্তু তৈরি হতে পারে না, এবং এইটার কারণে আমাদের বডিতে ব্লাড ভেসেলে হেমোডাইনামিক কিছু চেঞ্জ হয়, ব্লাড প্রেশারের কিছু চেঞ্জ হয়, যেখানে আমাদের কিডনির ভিতরে যে মাত্রায় রক্তটা প্রবাহিত হয় যেই মাত্রায়, এইগুলোতে হ্যাম্পার
0: হয়, মেটাবলিক বিশাল সমস্যা তৈরি হয়ে যায়। হ্যালো, সালাম
2: আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
2: আমি মোহাম্মদ কামাল হোসেন জামশিলরি কোবলা সত্যগঞ্জ থেকে বলছি।
0: জি জি।
2: আমার ডায়াবেটিসের সমস্যা ছিল কিছুদিন, তো দেখা যায় কিছুদিন ওষুধ খাওয়ার পরে এখন আর ডায়াবেটিস বাড়তেছে না, তো এখন আমার কোনো কিছু করণীয় আছে কিনা?
0: বাড়তেছে না মানে নিয়ন্ত্রণে আছে। খুব ভালো লাগে উত্তরটা শুনে। আমরা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে যাই। ডক্টর বাজিদ হোসেন বলছিলেন একটু আগে যে কিডনি পাথর নিয়ে সমস্যা।
1: জি,
0: আমার একটা প্রসঙ্গ বা প্রশ্ন, যাদের কিডনি পাথর হয় তাদের বারবার হয় কেন?
1: কিডনি পাথর যাদের হয় তাদের বারবার হতে পারে, সেটা হচ্ছে আমরা এটাকে বলি রিকারেন্ট ইউরিন স্টোন পাসার বলি, মানে বারবার তার প্রস্রাবের সাথে বা কিডনিতে পাথরটা হচ্ছে। এইটার জন্য আসলে হয় কি, আমরা কমপ্লিট ইভালুয়েশনটা কখনোই করা হয় না। একজন পাথর তিনিও সময় দেন না, তার কনসার্ন থাকে আমার পাথর আছে, আমার এই পাথরটা বের করতে হবে। এবং আমাদের একটা খুবই ভ্রান্ত ধারণা, হোমিওপ্যাথি ওষুধ খেলে এই পাথরগুলো খুব সুন্দরভাবে, কিন্তু আসলে বাস্তবতাটা কি দেখেন, যেই পাথরগুলোর সাইজ ছোট থাকে, পজিশনটা এমন জায়গায় থাকে যেটা বের হয়ে যাওয়া সম্ভব, এইখানেই ফকিরের কেরামতি। মনে করেন এইখানে হোমিওপ্যাথি ডক্টররা কিছু ওষুধ দিয়ে বা ইয়ে দিয়ে এই জিনিসগুলো করছে, কিন্তু বড় স্টোন যেটা যেটা ঠিক পজিশনে নাই সেগুলো কিন্তু আমরা বের করতে পারছি না। এই জন্য এই স্টোনের ইভালুয়েশনটার অভাবের কারণে এই রোগীটার যে দেখা যাচ্ছে তার বারবার ইউরিক অ্যাসিড স্টোন হচ্ছে, বারবার ফসফেট স্টোন হচ্ছে, কিন্তু সে এটা জানেও না। এবং এইটার জন্য যে আমার ইউরিক অ্যাসিড এবং ফসফেট সমৃদ্ধ খাবারটাকে যে প্রিভেন্ট করতে হবে, এবং এটার জন্য অল্প কিছু মেডিকেশন আমার রেগুলার খেলেই এই জিনিসটা আর হবে না, এই সচেতনতাটা গ্রো করছে না।
0: ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপনার বয়স কত? আর আপনার ডায়াবেটিস ব্লাড প্রেশার এগুলো কি আছে? সব মানলাম। আপনি কি এই সমস্যা কোন ডাক্তারের সাথে আলোচনা করেছেন? আমার কথা শুনুন, দশ বার ধরে প্রস্রাব হয়, আমার কথা শুনুন, দশ বার ধরে প্রস্রাব হয়, কোন ডাক্তার দেখিয়েছেন? তারপর একটা ভালো একটা পেলাম, তিনি চিকিৎসা গেছেন, চিকিৎসা নিয়েছেন, একটু কমেছিল, আবার আগের মতো হয়ে গেছে,
1: আবার আগের মতো হয়ে গেছে। এই সমস্যাগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি ফেস করতে হয়।
0: জি,
1: ঘন ঘন প্রস্রাব।
0: জি,
1: এই জিনিসটা অনেকের আছে, সমস্যা আছে, আবার অনেকের আছে এটা একটা সাইকোলজিক্যাল ইফেক্ট হয়ে গেছে।
0: আচ্ছা, দেখুন কলে পানি ছাড়লে সে পানি আবার যে একটা প্রস্রাব চলে আসে।
1: রাইট,
0: একটা ফোন নেই। হ্যালো, যেটা আলোচনা প্রয়োজন যে ইভালুয়েশনটা ঠিকমতো করেছে কিনা, এটা একটা বড় ধরনের প্রশ্ন।
1: আপনি যে প্রশ্নটা অলরেডি আগে বলছিলেন যে ডক্টর দেখিয়েছে কিনা, বা এই যে প্রস্রাবের ইনফেকশনটা, এই ইনফেকশনটা ঠিকমতো তার গিয়েছে কিনা, আমি নিশ্চিত বেশিরভাগ লোক যেটা করে, ইনফেকশন ধরা পড়ে, ডাক্তারের কাছে আসে, ডাক্তার 7-14 দিনের একটা ওষুধ দেয়, এরপরে আর সে ফলো আপে যায় না, যার কারণে তার ইনফেকশনটা কমপ্লিটলি না গেলেও ওই শুরুতে ইনফেকশন কমার কারণে কিছুদিন ভালো থাকে, যে প্রবলেমটা উনি আবার ফেস করছেন যে আবার তার প্রস্রাবের ইয়েটা হচ্ছে, মানে ফলো আপে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা ওষুধ নিলাম, চিকিৎসা করলাম, রোগটা ভালো হয়েছে, ডাক্তার এক মাস পরে যেতে বলেছেন, কিন্তু আর কিন্তু তারা
0: যায় না। মহিলাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি ডক্টর বাজিদ হোসেন, ঘন ঘন প্রস্রাব তাদের হয় বা ইউটিআই যেটাকে বলা হয়, এটা ভালো হতে চায় না। তিনি বলেন যে দীর্ঘদিন যাবত কষ্ট করছি, কখনো ভালো কখনো মন্দ, যে কথা একটু আগে ফোন করছেন, তিনি ভালো মন্দ নিয়ে আছেন কিন্তু একেবারে সুস্থ হতে পারছেন না, কেন?
1: এটার জন্য মহিলাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের কিছু লাইফস্টাইলের চেঞ্জ আনা। যেমন মহিলাদের এমনি প্রস্রাবের ইনফেকশন হওয়ার একটা প্রবণতা বেশি থাকে, এটা সৃষ্টিগতভাবে, যার কারণে আমরা মহিলাদেরকে বলি, প্রথম কথা হচ্ছে আপনি যে কাপড়টা পরিধান করছেন, আপনি যেভাবে বাথরুম ব্যবহার করছেন, এইখানে খুব সাবধান হতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি দীর্ঘক্ষণ প্রস্রাব আটকিয়ে রাখতে পারবেন না। অনেক মহিলারা আছেন যারা সুসিবায় থেকে চিন্তা করে অপরিষ্কার টয়লেটে বাইরে বের হয়েছেন, মার্কেটে গেছেন বা যাত্রা করছেন, প্রস্রাবের চাপ এসেছে কিন্তু উনি যাচ্ছেন না, টয়লেট পরিষ্কার বা অপরিষ্কার এরকম কিছু চিন্তা বেশিরভাগ মানুষ যেটা চিন্তা করে, এটা একটা বিষয়। এটা কখনোই করা যাবে না, এবং প্রস্রাব দীর্ঘক্ষণ আটকিয়ে রাখা যাবে না। পরিষ্কার কাপড় পরিধান করতে হবে, নিয়মিত প্রস্রাবের সময় বা পায়খানার সময় পরিপূর্ণভাবে ঢেলা মানে টিস্যু ইউজ করে পায়খানা প্রস্রাবে ক্লিয়ার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং লাস্ট কথা যেটা, সহবাসের আগে এবং সহবাসের পরে অবশ্যই প্রস্রাব করবেন, কমপ্লিট ইভাকুয়েশন অফ ইউরিনারি ব্লাডার, মানে প্রস্রাবটা যেন তার জমে না থাকে।
0: ধন্যবাদ, এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনব্যাপী তথ্যগুলো মানতে হবে। আর একটা প্রসঙ্গে যাই যে কিডনির একটা বিষয় বারবার আলোচনা হয় দেশব্যাপী এমনকি বিদেশেও, সিকেডি, সিকেডিটা কি?
1: আচ্ছা, সিকেডিটা হচ্ছে একটা বাংলা মিনিং, যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা বা কিডনি রোগ, এটাকে বলে আমরা সিকেডি, মানে ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিকটা কি, যে সহজ ভাষায় যদি বলি যে আপনার কিডনির কাঠামোগত কোনো পরিবর্তন হয়েছে, মনে করেন আপনার কিডনিটা যে সাইজ ছিল তার থেকে অনেক বেশি ছোট হয়ে গেছে, এইটা একটা তার বাহ্যিক কাঠামোগত পরিবর্তন। আর একটা হচ্ছে তার মানে কিডনির যে নিজস্ব যে পরিবর্তন, দেখা যাচ্ছে যে কিডনিটা যেভাবে এই প্রস্রাবটা পরিশ্রুত করতো সেভাবে সে পারছে না, রাইট, কিডনি প্রস্রাবের সাথে ফেনা হচ্ছে, প্রস্রাবটা আটকে যাচ্ছে, বা এই ধরনের নিজস্ব কিডনির ভিতরের কিছু রোগের জটিলতা, যেটা তিন মাসের বেশি ধরে আপনি চেষ্টা করছেন ঠিক করা কিন্তু পারছেন না, বা তিন মাসের বেশি ধরে এই সমস্যাগুলো পারসিস্ট করছে, তখন আমরা এটাকে দীর্ঘমেয়াদী।
0: দর্শক, ডক্টর বাজিদ হোসেন কিডনি বিশেষজ্ঞ, এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রস্রাবে ফেনা যায়, বারবার প্রস্রাব হয়, ডাক্তার বলছে ইনফেকশন হয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন, কখনো জ্বর থাকছে, কখনো ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, অথবা কখনো ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। তো এটা যদি তিন মাস পার হয়ে যায়, তার সমস্যা মেটেনি, কখনো জ্বর থাকে এটাও বলেন, তো সব মিলিয়ে তাকে আরো একটু গভীরে যেতে হবে, আরো গভীর পরীক্ষা যেতে হবে, কারণ এটা দূর করতে হবে। সহজ ভাষায় যেগুলো অ্যান্টিবায়োটিক দূর হয় না, আর ইনফেকশন মানে অ্যান্টিবায়োটিক, এটাও ঠিক নয়। আমি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসি, কখনো কখনো বায়োপসি করতে হয়।
1: এই জিনিসটা কিন্তু আমাদের জনগণের জানা প্রয়োজন, কিডনি থেকে মাংস নিয়ে পরীক্ষা করা, যেটাকে আমরা কিডনি বায়োপসি বলি, এটা কিন্তু খুব জটিল কিছু না। আমরা কিন্তু খুব সহজ ভাবে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে দেখে খুব সুন্দর ভাবে সেফলি এটা করে আসতে পারি। এইটা করলে হবে কি, আমাদের কিছু কিডনির নিজস্ব রোগ আছে যেটা এই বায়োপসি ছাড়া আপনি কখনোই ডায়াগনোসিস করতে পারবেন না, এবং এটা এত চমৎকার একটা চিকিৎসা, বিশেষ করে ইয়াং এজেই আমরা কিডনি বায়োপসি করে, এই যে আপনি যেটা বলছিলেন অনেক জন্মগত রোগ আছে, এটা কিন্তু আমরা বায়োপসি করেই প্রথম পর্যায়ে যদি আমরা চিকিৎসা দিতে পারি, তাহলে এই কিডনিটাকে সেভ করা সম্ভব। যেটা এখন ট্রিটমেন্ট করলে হয়তো এটা ছয় মাস, দুই বছর, তিন বছর পরে দীর্ঘমেয়াদী কিডনি রোগ, যেটা বললেন সিকেডি, এটা যে নষ্ট হয়ে যাওয়ার যে একটা প্রবণতাটা, এটা আমরা
0: আর রোগী ভাবে আমাকে একটা ওষুধের নাম বলে দিন, আমি ভালো হয়ে যাব, এক কথায় এক কথা শেষ হয় না, আরো অনেক কিছু জড়িত থাকে, সুতরাং আরো গভীরে গেলে আরো অনেক তথ্য বেরিয়ে আসে। সুতরাং আমাদের সেভাবে ভাবতে হবে, জীবনযাপন করতে হবে। শেষ পর্যায়ে আসি, লুৎফর জোগ একটা প্রশ্ন করেছেন, কি খাওয়া দাওয়া করলে কিডনি ভালো থাকবে বা কিডনি রোগীরা কি খাদ্য গ্রহণ করবেন যদি বলেন?
1: আচ্ছা, কিডনি রোগের খাদ্য তালিকার বিশাল বড় একটা চার্ট,
0: জি,
1: এটাকে আমি বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য আমি সহজ ভাষায় কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কিডনির ক্ষেত্রে দুইটা জিনিস খুব সাবধান, একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে প্রোটিন।
0: জি,
1: এখন প্রোটিন আর পটাশিয়াম এই জিনিসটা এত বেশি জটিল পর্যায়ে চলে গেছে, সাধারণ যা ক্রিয়েটিনিন নর্মাল সেও ডাবের পানি খাচ্ছে না।
0: জি,
1: কি জন্য খাচ্ছে না? ডাবের পানিতে পটাশিয়াম আছে।
0: জি,
1: অথচ দেখা যাচ্ছে যে তার পটাশিয়াম দীর্ঘদিন ধরে কমে থাকতেছে, অতিরিক্ত সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, তার পটাশিয়াম সমৃদ্ধ খাবারের প্রয়োজন কিন্তু সে খাচ্ছে না। কাজেই এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে আমরা কিডনি রোগীদের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার এবং কিছু ফল, হ্যাঁ, এই ফলগুলোতে একটু সাবধান থাকতে হবে। আর কিছু জিনিস আছে আপনি খুব সুন্দরভাবে খেতে পারবেন, যেমন আপেল, পেয়ারা, পেঁপে, নাশপাতি, এই কয়টা জিনিস কিন্তু আপনি যে কোনো স্টেজেরই আপনি এই কিডনি রোগীর ক্ষেত্রে এটা দিতে পারবেন। আর যদি বলি বাকি ডালের ক্ষেত্রে একটু সাবধান, সব ধরনের ডাল আমরা খেতে নিষেধ করি। ডাল, তারপরে শাকসবজির মধ্যে মোটামুটি সবগুলোই খেতে পারবেন।
0: আজকে আমরা এগোতে পারছি না, সময় কম আছে।
1: কিছু কিছু খাবার বাদে আপনার এই জিনিসগুলো মানে সুষম খাবার খাবেন।
0: আগামীতে আসবেন আরো নতুন তথ্য সম্ভব। প্রিয় দর্শক, নিশ্চয়ই উপকৃত হয়েছেন, এগুলো মানতে হবে। ডাক্তার বাজিদ হোসেন আজকে সময় দিয়েছেন, এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।

0: স্বাস্থ্য বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাসেল আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। ডেঙ্গু প্রতিরোধে শুধু কর্ম পরিকল্পনা প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু অ্যাকশন প্ল্যান তৈরি করলেই হবে না, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার ইতিমধ্যে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। জনগণকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে, ফলে যক্ষ্মারোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি আজ রাজধানীর শ্যামলীতে অবস্থিত 200

0: রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান। জ্বালানি সংকট সমাধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতে সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানান। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে 24 জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান থাকার পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে এই মামলায় আজ প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। ওমান জানিয়েছে, আজ হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশসমূহ এবং ইরানের মধ্যকার পূর্ব নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমানের আয়োজনে এই বৈঠকে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এদিকে ইয়েমেনের কয়েকটি এলাকায় সংঘর্ষ তীব্রতর হয়েছে। মোচা নামে পরিচিত আল মাখা পুনর্দখলের জন্য ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরীটি দখল করে এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের পথের উপর নিয়ন্ত্রণ জোরদার করেছে। রাশিয়ার একটি ড্রোন ইউক্রেন পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে আঘাত হেনেছে। আজ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এলাকাটি অতিক্রম করার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে। ইহুদিনে চালানো হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, ট্রেনের সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা সাগরে দেশটির একটি যাত্রীবাহী জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ 130 জনকে উদ্ধারে কোস্টগার্ড সহ কয়েকশো উদ্ধারকর্মী তল্লাশি অভিযানে যোগ দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি জানায়, গতকাল জাহাজ ডুবির পর 108 জনকে উদ্ধার করা হয়েছে এবং এতে অন্তত 6 জন নিহত হয়েছে। ভার্গো ট্রান্সপোর্ট 8 নামের জাহাজটিতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সুরাবায়ার 243 জন যাত্রী ছিলেন। যাত্রী বোর্নিও এর বন্দর নগরী বানজার মাসিনে যাচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিয়ন্ত্রকদের সাথে যাত্রী যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh with at Dhaka. You are tuning to World Music.

তোর কি আবার আমি যেখানে বাসা না ওখানে প্রচুর জ্যাম হয় যাতায়াতের সমস্যা। শানুর কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন শাহানা পারভীন শানুর কণ্ঠে।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন শাহানা পারভীন শানু। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যেই পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করুন। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত। শিল্পী দিলীপ কুমার চক্রবর্তী, তবলায় লাগ রহরা, হারমোনিয়ামে সহযোগিতা করছেন মানিক চন্দ্র চন্দ।

0: এতক্ষণ দিলীপ কুমার চক্রবর্তীর বাজানো তবলা লহরা শুনলেন। হারমোনিয়ামে ছিলেন মানিকচন্দ্র চন্দ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। ডেঙ্গু প্রতিরোধে শুধু কর্ম পরিকল্পনা প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু অ্যাকশন প্ল্যান তৈরি করলে হবে না, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার ইতিমধ্যে দেশব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। জনগণকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। দেশের বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি অনলাইনে মনিটরিং করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ সচিবালয়ের নিজ অফিস কক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়ে তিনি জেলার সিভিল সার্জন এবং উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ যাতে নিজ এলাকায় স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সেবা পায় তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে, ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। তিনি আজ রাজধানীর শ্যামলীতে অবস্থিত 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে একটি আধুনিক সমন্বিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটিকে গড়ে

0: কথা জানান। জ্বালানি সংকট সমাধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে 24 জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান থাকার পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে এই মামলার আজ প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। ওমান জানিয়েছে, আজ হরমুজ প্রণালী নিয়ে উপসাগরীয় দেশসমূহ এবং ইরানের মধ্যকার পূর্ব নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওমানের আয়োজনে এই বৈঠকে বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এদিকে ইয়েমেনের কয়েকটি এলাকায় সংঘর্ষ তীব্রতর হয়েছে। মোচা নামে পরিচিত আল মাখা পুনঃদখলের জন্য ইয়েমেনের সরকারি বাহিনী হুদিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। ইরান সমর্থিত হুদি গোষ্ঠী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরীটি দখল করে এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের পথের উপর নিয়ন্ত্রণ জোরদার করেছে। রাশিয়ার একটি ড্রোন ইউক্রেন পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে আঘাত হেনেছে। আজ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এলাকাটি অতিক্রম করার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটে। ইয়াহুদিনে চালানো হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার।

0: সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান এসো করি ছোট পরিবারের আজকের আয়োজন। জনসংখ্যা উন্নয়ন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোনো দেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি হলে প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়বেই। তাই একটি দেশের উন্নয়ন অগ্রগতি টেকসই করতে হলে সে দেশের জনসংখ্যা হতে হবে পরিকল্পিত। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের মতো অন্যান্য মৌলিক অধিকার পূরণের পাশাপাশি সুখী সমৃদ্ধ দেশ গঠনে পরিকল্পিত জনসংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
1: সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার পরিকল্পিত জনসংখ্যা তথা পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জনগণের সুযোগ, পছন্দ, অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়তে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
0: পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীগণ প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে দম্পতি পরিদর্শন, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, স্বাভাবিক প্রসব সংক্রান্ত সকল সেবা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় পরামর্শ সহ নিরাপদ মাতৃত্ব, কিশোর কিশোরীদের স্বাস্থ্য, নারী শিক্ষা ও নারী কর্মসংস্থানের জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
1: এসব উদ্যোগের ফলে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে এবং পরিকল্পিত পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের অগ্রগতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবার পরিধি এবং মান আরো বৃদ্ধি করা দরকার।
0: শ্রোতা বন্ধুরা, সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ধারাবাহিক আসর জীবনের গল্প শোনার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সঞ্চালনায় ডাক্তার সোহরাব হোসেন।
2: প্রীতি নিন, শুভেচ্ছা নিন, সুবন্ধু শ্রোতা, শুরু করছি জীবনের গল্প, আপনাদের প্রিয় ম্যাগাজিন। এই গল্প আপনার জীবনের অংশ থেকে নেয়া, আমার জীবনের অংশ থেকে নেয়া, সবার জীবনের টুকরো টুকরো অংশগুলিকে আমরা সাজিয়ে পরিবেশন করি জীবনের গল্পে। আর যথারীতি

0: সাথে উপস্থিত আছেন মাস্টার আপা, কেমন আছেন?
1: আসসালামু আলাইকুম, ভালো আছি
0: আলহামদুলিল্লাহ। মাস্টার আপা ভালো আছে, কিন্তু মনা ভাইকে তো দেখছি না।
1: ও আসবে, এই যে চলে।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম।
2: আমার মেজাজ আজ খুব খারাপ।
0: কেন?
2: আর কইেন না, গ্রামে একটা বিয়ে।
0: হ্যাঁ হ্যাঁ।
2: সেই বিয়েতে কথাবার্তা তারা কি কি দিবে না দিবে এগুলো আগে কথা বলে আছে, কিন্তু বিয়ের সময় দেখি এই লক্ষ লক্ষ টাকা ইসাইছে,
0: যৌতুক
2: যৌতুক চাইছে। আমি তো বললাম যে এই যৌতুক মানে অসম্মানী জিনিস, যে নেয় তারও খারাপ, যে দেয় তারও খারাপ। আমি যার সঙ্গে একটা সম্পর্ক করব, যার সঙ্গে সংসারের নতুন ঘর বানবো, তারা যদি আমাকে ডাকাতের মতন দস্যুর মতন টাকা পয়সা নিয়ে আটকায় রেখে তারপরে বিয়ে দেয়, আমি ব্যাপারটা একটু শক্তভাবে দাঁড়াইলাম।
0: আচ্ছা,
2: আর আল্লাহ কি মেহেরবান, আমি দাঁড়াইলে আমার পক্ষে
0: আরো লোক দাঁড়িয়ে
2: অনেক লোক দাঁড়াই গেল। তারপরে তারে বললাম যে যার কাছে টাকাটা নিবেন কয়দিন চলবে, এই টাকা দিয়ে কি করবেন, ফ্রিজ কিনবেন, টিভি কিনবেন? কিন্তু একটা অসম্মান যে ঘরে নিয়ে গেলেন, এটা তো
0: মুছে দেওয়া যাবে,
2: মুছে দেওয়া যাবে না। তারপরে ওই লোকরে বললাম যে আপনি তো ভদ্রলোক মনে করছি, কিন্তু আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি যৌতুক নিবেন কেন? আপনার জীবনে কি কোনো কিছু কামান নাই? তারপরে তারপরে বলে কি যে না,
0: যাই হোক, আপনি মোটিভেশন করে বুঝিয়ে সুজিয়ে তাদেরকে যৌতুক নেওয়া থেকে বন্ধ করেছেন।
2: বন্ধ করছি,
0: কিন্তু বিয়ে ভেঙে যায়নি তো?
2: না না না, আমি বলছি বিয়ে ভাঙবে না। এই বাচ্চা দুইটা ওরা কি অন্যায় করছে? এই যৌতুক তো আপনি আমি এই বয়স্ক লোকরা, ওই যাদের বিয়ে হচ্ছে তারা তো এদের মধ্যে কোনো কথাবার্তা বলে না।
0: আসলে পণ প্রথা বা যৌতুক এটা খুবই সামাজিক ব্যাধির মতন বলা যায়, যে সামাজিক ক্যান্সার, তাই না? এখান থেকে একদম মানে ক্যান্সার যেরকম পুতুপুতু করে চিকিৎসা করলে আমাদের চলে না, ক্যান্সারকে একদম উৎপাটন করতে হয়, মানে একদম টোটালি বন্ধ, মানে শরীর থেকে সরিয়ে নিতে হয়।
2: হাত পালং চেয়ার এগুলো তো নিচেই, ফ্রিজ এগুলো আগে নিছে, তারপরে ওই যার কাছে নিছে তারা বলছে এটা আমার মেয়ের জন্য আমি দিছি, এটা এক একজন আত্মীয় স্বজনরা যারা বিয়ে খাইছে তারা দিছে, এটার কোনো যৌতুকের মধ্যে রাখেন না, এটা উপহারের মধ্যে রাখেন।
0: আচ্ছা, যাক, উপহার দেয়া যেতে পারে, কিন্তু সেটাও যদি পীড়নের মতন হয়, যে পীড়নের মতন হয় সেটা হবে না। তো এই সুযোগে আমরা বলে দিই যে পণ প্রথা কন্যার বাবাকে, কন্যার বাবাকে বা কন্যার পরিবারকে দিতে হচ্ছে যৌতুক হিসেবে বা উপহার হিসেবে, যেভাবেই বলেন না কেন, পুত্রের বাবাকে বা মানে যিনি পাত্র, পাত্রের বাবাকে। কিন্তু ইসলাম ধর্ম আমাদের দেশে তো ধরেন শতকরা 90 জনই মুসলিম, তাই না? মুসলিম ধর্মের অনুসারী। তো ইসলাম ধর্মে কিন্তু এটা আরো কড়াকড়ি ভাবে নিষিদ্ধ করা হয়েছে, পণ যদি পেতেই হয়, টাকা যদি পেতেই হয়, তাহলে কন্যার বাবা পাবে, কেমন, যেটাকে আমরা বলছি দেনমোহর বা মোহরানা। এবং কন্যার বাবাও পাবে না, একটা কন্যা পাবে।
2: এর আগে ঠিক এরকম একটা জামাই পক্ষরা বলতেছে তার ঘর বানাইবার টাকা দিতে হবে, তা আমি কইলাম আপনি কি থাকেন গাছতলায়, আপনার কি ঘর নাই? ঘর না থাকে তাহলে ছেলেরে কেন বিয়ে করাবেন? আগে ঘর করেন, বাড়ি করেন, একটা মেয়ে যাবে তার জন্য কিছু করেন, তারপরে ছেলেরে বিয়ে করান। একজনে বিয়ে করবেন, তার সে ঘর বানাই দিবে, পরে বিয়েটা হয় নাই।
0: আচ্ছা, এটা খুব দুঃখের সংবাদ যে বিয়ে কিন্তু হচ্ছে একটা ছেলের একটা মেয়ের, মানে একটা নারী পুরুষের সম্পর্ক হচ্ছে, সেটা একটা আনন্দের এবং তাদের অনেক স্বপ্নের সম্পর্ক, হয়তো মনটার থেকে তৈরি হয়ে গেছে যে এক্সের সাথে ওয়াইয়ের বিয়ে হচ্ছে, অথবা সরেয়ার সাথে সরেয়ার বিয়ে হচ্ছে। তো এই সময় ভেঙে যাওয়াটা খুবই কষ্টের, যে টাকার জন্য বিয়েটা ভেঙে গেল বা যৌতুক দিতে পারলাম না জন্য বিয়েটা ভেঙে গেল। এই কন্যার বাবা মায়েরও যতখানি আঘাত লাগে, কন্যার মনেও ততখানি আঘাত লাগে, যে এই আঘাতে তার পৃথিবীতে বেঁচে থাকারই ইচ্ছে থাকে না অনেক সময়। অনেক মেয়ে আত্মহত্যাও করেছে অনেক সময়।
2: তবে আল্লাহ মেহেরবান, ওই মেয়েটারে বিয়ে করলো তার আত্মীয় একজন।
0: হ্যাঁ, আমি যে গল্পটি করব তা হচ্ছে ইসলামের পরিভাষায় আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপট থেকে একটু আলাদা। দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় মহানবী, যখন তার কন্যার বিয়ে দিচ্ছেন হযরত ফাতিমা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার, তখন উনি হযরত আলীকে ডেকে বলছে যে তুমি বিয়ের প্রপোজাল মানে প্রস্তাব দাও। হযরত আলী বিনয়ের সাথে বললেন যে আমার তো মানে মোহরানা শোধ, মানে টাকা শোধ কর্ম, টাকা না, অর্থ নেই, মানে উনি অনেক দরিদ্রভাবে জীবনযাপন করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওহদের যুদ্ধে, তার আগে ওহদের যুদ্ধ হয়েছে, ওহদের যুদ্ধে প্রথম বিজয়ী হয়েছিল হযরত আলী আলী রাদিয়াল্লাহু আনহা। তো নিয়ম ছিল যে যিনি বিজয়ী হবেন তিনি বিজিতের সম্পদ অধিকারী হবেন। তো যাকে সে সবচাইতে বড় বীর যে ছিল কুরাইশদের তাকে সে হত্যা করে এবং তার কাছ থেকে একটা ঢাল পায়। তো বলল তুমি ওহদের যুদ্ধে যে ঢাল পেয়েছিলা সেই ঢালটা এখন আছে না? বলল হ্যাঁ এখনো সেই ঢালটা আমার কাছে আছে। তো এই ঢালটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করো। তো সেই ঢালটা বাজারে বিক্রি করে যে টাকাটা পাওয়া গেল সেটাই দেওয়া হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মোহরানাবাদের মোহরের টাকা। তো দেখেন যে ইসলাম হচ্ছে এইটা, অথচ আমরা ইসলামিক সমাজ বলছি উল্টোটা, যে কন্যার বাবা হয়রান হয়ে যাচ্ছে, কেঁদে কেটে হয়রান অনেকে দুঃখে এবং মনে করে যে আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তো আমি দুঃখে পড়ে যাব, তাই না? এই জন্য কন্যা সন্তান যদি যখন গর্ভে ধারণ করে তখন গর্ভবতী নারীকে অনেকে অপদস্থ করে যে তোমার এই কন্যা সন্তান নিয়ে আমি কেমনে বিয়ে দিব, আর যদি পুত্র সন্তান হয় তাহলে ব্যবসায়িকভাবে তো সে সফল হবে, যে সমাজ থেকে সে আরো যতটা পুত্র সন্তান তত ধরেন যৌতুক পাওয়ার তার সুযোগ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা বড় ব্যবসায়ে পরিণত হচ্ছে। তো কাজেই আমরা যদি মানে সত্যি সত্যি মুসলমানই হতে চাই তাহলে যৌতুক তো নিতেই পারবো না, বরং আরো দেনমোহরটা শোধ করে দিয়ে তারপরে বিয়ে করতে হবে। উপরন্তু সামাজিকভাবে আমরা যে আন্দোলন আপনি করছেন বা সমাজের শিক্ষিত জনেরা ভদ্রজনেরা যে আন্দোলন করছে তারাও বারবার বলছে যে কোনোভাবেই যেন যৌতুকটা না নেওয়া হয়, কারণ যৌতুক হচ্ছে একটি সামাজিক ব্যাধি। তার উপরে আছে আমাদের সরকার, সরকার তো যৌতুক বিরোধী আইন করে দিয়েছে, তারপরেও দেখেন আমরা বাস্তবতা দেখলাম যে মনা ভাই আজকেই এই আসরে আসার আগে সে বিয়ের আসর থেকে যৌতুককে উচ্ছেদ করে বিয়ে পড়িয়ে দিয়ে তারপরে নিশ্চয়ই ওয়ালিমা খেয়েছেন, মিষ্টি টিষ্টি খেয়ে তারপর
2: সবাই তাদের ভুল যে হয়েছে এটা তারা মেনে নিয়েছে,
0: পরে স্বীকার করেছে। হ্যাঁ আসলে দরকারই যোগ্য নেতৃত্ব, যে যোগ্য নেতৃত্ব মানুষকে মোটিভেশন করবে, বোঝাবে, বুঝিয়ে সুঝিয়ে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যাবে। যে আসলে ঠিকই বলেছিলেন যে আপনি যে এই টাকা দিয়ে কয়দিন খাবে না, ধরলাম যে অনেক টাকা আপনি নিলেন, 1 লাখ 2 লাখ 10 লাখ মানে শ্রেণীভেদে আপনি নিলেন, নিয়ে কি করবেন, সে টাকা কয়দিন যেতে পারে, তাই না?
2: এই সব টাকা কিন্তু ভালো কাজে লাগায় না।
0: তো সুতরাং বন্ধুরা যারা আমাদেরকে শুনছিলেন, মনা ভাই যে কাজটি করে আসলো সেই রকম সাহসী বীর সবাই হয়ে যান, এটাই হলো নায়কোচিত কাজ। সুতরাং আমরা আশা করি আপনারা সবাই হিরো হবেন, সবাই নায়ক হবেন, কেউ ভিলেন হবেন না, কেউ খলনায়ক হবেন না। সবাই নায়ক হতে চাইলে আপনার কন্যার দিকে, আপনার কন্যা মানে সমাজের প্রত্যেকটি মেয়েই আপনার কন্যা, প্রত্যেকটি কন্যার সুরক্ষার দিকে আপনার নজর রাখতে হবে, এটাই হলো হিরোর কাজ। দেখেন না সিনেমায় এই হিরো যখন বেরিয়ে আসে তখন সব মেয়েরা খুশি হয়ে যায়, না হিরোর চেহারা দেখে নয়, হিরোর অ্যাক্টিভিটি বা কার্যকলাপ দেখে, যেভাবে মনা ভাই আজকে করলো এটা বলা যায় সত্যিকারের নায়কোচিত কাজ। যে সবাই বসেছিল, কেউ কিছু ভয় বলছিল না বা আড়ষ্টভাবে ছিল, কিন্তু মনা ভাই যখন নায়কের মতো দাঁড়িয়ে গেল তখন তার পাশে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিল এবং সেই আসর থেকে যৌতুক উচ্ছেদ হয়ে গেল। সেই যে বর বউয়ের সুন্দর বিয়ে হলো তারা নিশ্চয়ই এখন আস্তে আস্তে সুখে সংসার করবে। সবার জন্য শুভকামনা, সুখে থাকুন, সুন্দর থাকুন।
3: এতক্ষণ সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ধারাবাহিক আসর জীবনের গল্প শুনলেন, নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের।
4: অনেক তো কথা হলো, জানা হলো অনেক তথ্য। এবারে শোনাবো সচেতনতার সুর, শিল্পী ইকবাল হোসেন, গানের কথা লিখেছেন গোলাম সরোয়ার সলক, সুর করেছেন দীপক।

0: একটি পরিকল্পিত প্রাণবন্ত মানব সম্পদ হোক আমাদের আগামী দিনের প্রাপ্তি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সময় মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তুলি।
1: একটি শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে এবং তার এই বাড়তি সময়ে কিছু খাবারের প্রয়োজন হয়, যে খাবারগুলো শিশুর মেধা বিকাশে এবং বাড়ন্ত এই বয়সে ভীষণ জরুরি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনব পুষ্টিবিদ সামিয়া তাসনিমের কাছ থেকে। আজকের বিষয়, শিশুর বয়স 6 মাস হলে যেসব খাবারের প্রয়োজন সে বিষয়ে।
2: শিশু জন্মের 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ শিশুর জন্য যথেষ্ট। 6 মাস পর থেকে শিশুকে বাড়তি খাবার দিতে হবে। শিশুর খাবার সুষম হতে হবে, সহজে হজম হয় এমন খাবার শিশুর খাদ্য তালিকায় যোগ করতে হবে। প্রথমে শিশুকে একটি একটি করে খাবার দিয়ে পরিচয় করাতে হবে। শিশুর বয়স 6 মাসের বেশি হলে তাদের ক্যালোরি চাহিদা কিছুটা পরিবর্তন হয়। 7 থেকে 12 মাস পর্যন্ত প্রতি কিলোগ্রাম ওজনের জন্য প্রতিদিন 100 কিলোক্যালোরি দরকার। দেহের ওজন বাড়ার সাথে সাথে মোট ক্যালোরি চাহিদা বাড়তে থাকে, যদিও তখন প্রতি কিলোগ্রাম ওজনে ক্যালোরি চাহিদা কমতে থাকে। শিশুর দেহ গঠনের জন্য প্রয়োজনীয় পুষ্টি মায়ের বুকের দুধে 6 মাস পরে কম থাকে, যেমন ভিটামিন সি ও আয়রন দুধে এত কম আছে যে এতে শিশুর চাহিদা পূরণ হয় না। আর শিশু জন্মের সময় শিশু মাতৃগর্ভ থেকে যে পরিমাণ আয়রন নিজের দেহে সঞ্চিত করে নিয়ে আসে তা দিয়ে তার প্রয়োজন 5 থেকে 6 মাস পর্যন্ত মিটাতে পারে। এই সময়ে এই দুটি পুষ্টির ঘাটতি হলে শিশুর অ্যানিমিয়া হওয়ার আশঙ্কা থাকে। এ সময় ভিটামিন এ এবং ভিটামিন ডি এর চাহিদা বেশি হয়, যা শুধু দুধ থেকে পূরণ করা সম্ভব না। ভিটামিন সি এর জন্য ফলের রস যেমন কমলা, মালটা, লেবু এবং শাকসবজি, আয়রনযুক্ত খাবার যেমন ডিমের কুসুম, ডাল, কলিজা, বেদানা, খেজুর, কলা ইত্যাদি ভালো উৎস। ভিটামিন এ এর জন্য হলুদ শাকসবজি এবং হলুদ ফল, কড লিভার তেল খাওয়ানো ভালো। গাঢ় সবুজ শাকসবজি ভালো করে সিদ্ধ করে ছেঁকে আশবাদ দিয়ে খাওয়ানো যাবে। শিশুকে কিছুক্ষণ সকালে রোদে শুয়ে রাখলে শিশুর ত্বকের নিচে ভিটামিন ডি তৈরি হয়, যা শিশুর চাহিদা পূরণ করতে সক্ষম। জন্মের সময় বাংলাদেশের সুস্থ ও স্বাভাবিক শিশুর ওজন হয় 3 থেকে 3.5 কিলোগ্রাম। পুষ্টি চাহিদা ঠিকভাবে পালন হলে 5 মাসে তার ওজন প্রায় 2 গুণ ও 1 বছর পরে 3 গুণ হয়। এই ধারা ঠিক রাখতে শিশুকে প্রতিদিন সুষম খাবার দিতে হবে 6 মাস বয়স থেকে। এই ধারা ঠিক রাখার জন্য শিশুকে প্রতিদিন সুষম খাবার দিতে হবে 6 মাস বয়স থেকে। ভাত, ডাল, সবজি, শাক সিদ্ধ করে ছেঁকে একসাথে মিশিয়ে সেই নরম খাদ্য 2 থেকে 1 বা 2-1 চামচ করে খাওয়ানোর অভ্যাস করতে হবে। এর সাথে ডাল ও নরম সিদ্ধ সবজি যেমন পেঁপে, গাজর, আলু ও কপি, তেলহীন মাছ একসাথে মিশিয়ে অল্প অল্প করে খাওয়ানোর অভ্যাস করতে হবে এবং এটি অবশ্যই সুষম হতে হবে। খাদ্যের 6টি উপাদান যেন বিদ্যমান থাকে সেটি খেয়াল রাখতে হবে। এবং আমরা এখান থেকে যেটি বুঝলাম, শিশুর বয়স 6 মাস হলে যেসব খাবার দিতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি। মূলত শিশুকে পুষ্টিকর খাবার প্রতিদিন একটু একটু করে দিয়ে তাকে 6 মাস পর থেকে পর্যাপ্ত খাবারের তালিকায় পৌঁছাতে হবে। যেমন প্রথমে একটি খাবার পরিচয় করালে সেই খাবারটি একটু একটু করে 2-3 দিন দেওয়ার পরে আমরা নিয়মিত তারপর থেকে রুটিন করে খাবারটি দিতে পারি। সকাল, দুপুর, রাতে একটু সলিড খাবার, পাশাপাশি ফলের রস। এভাবে আমরা 6 মাস পর থেকে একটি শিশুকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সরবরাহ করলে শিশু সঠিকভাবে বেড়ে উঠবে।
0: শ্রোতা বন্ধুরা, আবারও জনসংখ্যা নিয়ে সচেতনতা সুর শুনব। যুগলে কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক ও অনিমা মুক্তি গোমেজ। গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বা

0: আপনারা শুনছেন এসগুড়ি ছোট পরিবার, আমাদের আজকের পর্ব আমাদের চেতনায় আমাদের ভাবনায়। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আপনার
2: হাব ভাব কথাবার্তা কিছুই তো আমি বুঝি না, কি চান আপনি?
1: তোমার চাই
2: আহারে শখ কত, বুইরা ঢেংরা এক পা কবরে কি কয় নিজেও জানে না।
1: কোন ক্লাসে পড়ো গো তুমি?
2: ক্লাস নাই।
1: ফাইন।
2: কি ফাইন?
1: তুমি একেবারে খাপে খাপ, দেখি দেখি দেখি একটু ঘুরো, তোমারে বালা করে দেখি।
2: ফুপু, ফুপু গো, ও ফুপু।
3: কি রে রিমা, কি হইছে রে?
2: বাইরে এসে দেখো ফুপু, বুড়া বেটা কি কয়?
1: বিশেষ কইরা যেখানে বিয়ার লায়ক যত ছেলে মেয়ে আছে সেইখানেই তো আমার কাম।
3: হ, আমার মা এগো তো আপনি বিয়া দিছেন, তখন আবার কি?
1: এই যে আপনার ভাইয়ের ভাইয়া ভাগিদার হইবেন আপনিও।
3: হুনেন মালাই মিয়া, আমার সোয়াবের
1: যত সামান্য যৌতুকে এই বোঝা পার কইরা দিমু ইনশাল্লাহ।
2: বোঝা মানে
1: মা বাপের মাথার বোঝা নামায় দিমু আমি। এই ক্ষেত্রে তো যৌতুক না তেমন লাগবো না, মা বাবার আশা নইব গো, আশা নইব।
3: হুনেন মালাই মিয়া,
1: আর কোন কথাই হুননের দরকার নাই বিয়ান সাহেবা, শুভস্য শীঘ্রম, শুভ কাম যত তাড়াতাড়ি করতে পারে।
3: কিন্তু ওর বয়স তো,
1: বয়স তো আর শিশু না, মাশাল্লাহ দেখতেই বুঝন যায় অতি শীঘ্র বিয়া দেওয়ানোর দরকার।
2: ফুপু, এই লোকটার কি মাথা খারাপ নাকি? কোনো কথাই তো শুনে না, খালি নিজেরটাই একতরফা কইয়া যাইতেছে।
1: তুমি এখন বুঝবা না মা, মাইয়া ডাঙ্গর হইলে মা বাপের চোখের ঘুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নগদে আপনাদের কয়েকটা ছেলের ফটো দেখাই পকেটে। এই যে, এই যে দেখেন, পল্টু বল্টু বাটলু পাটলু এই চারজনের মধ্যে যে কোনো একজনের সাথে হ্যাপি মানাইব। এই যে, এই যে বল্টু, বল্টু তিনবার বোর্ডের পরীক্ষা দিচ্ছে, পাশ করে নাই, অহন বাপের ব্যবসায় মন না দিয়া বিভাগী হইয়া গুইরা বেড়ায়। বল্টুর মায়ে কইছে সুন্দরী মাইয়া বউ কইরা ঘরে আনলেই তার মতিগতি একেবারেই সিধা হইয়া যাইব।
2: চুপ কর,
1: এই তোমার মতো সুন্দরী খুঁজতেছিলাম আমি, বয়স কম আছে কত, 17-18, তোমার লাগে হ্যাপি।
2: উনি কিন্তু বেআইনি কথাবার্তা কইতাছে।
3: তুই চুপ করি মা, কারে দিয়া কি হয় কন তো যায় না, মালাই ঘটকের দিয়া যদি একটা ভালো পাত্রের হাতে তোরে তুইলা দেওয়ান যায় মা, তাহলে ক্ষতি কি?
2: কি ফুপু, তুমিও?
1: হ, এই জ্ঞানী মানুষ ছাড়া আমার গুণের কদর সবাই বুঝে না। বুঝান, বুঝান বেয়ান, আপনার ভাইজিরে বুঝান।
2: কেউ রে কিছুই বুঝান লাগবো না, আপনি ঘরে আমিই বুঝাই। হুনেন মাইয়া গো বয়স 18 আর ছেলে গো বয়স 21 পুরা না হইলে সেইটা হয় শিশু বিবাহ। শিশু বিবাহের সাথে যারাই জড়িত থাকে তাগো জন্য জেল জরিমানার বিধান আছে। আর যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই আইনের চোখে অপরাধ। আমরা পরিষ্কারভাবে জানি যৌতুকের কারণে কতজনের ঘর ভাঙছে, কতজনের জীবন গেছে, শিশু বিয়ার ফলে মা হইতে গিয়ে কত মাইয়ার মৃত্যু হয়েছে তাও জানেন, তারপরেও আপনারা
1: ইয়া মানে ওই লেখা জোকা কথা দিয়া তো আর জীবন চলে না রে মা।
2: আগে আপনারা সামাজিক ভাবে যৌতুক আর শিশু বিবাহ বন্ধ করেন, তারপর দেখেন জীবন চলে কিনা।

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান এসোগুড়ি ছোট পরিবার। পবিত্র আসর নামাজের পরে অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান এবং গরিয়ান। আল কোরআন। প্রিয় শ্রোতা, এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।
2: আল্লাহু আকবার আল্লাহ

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন পুষ্টিকর খাবার খান, কায়িক পরিশ্রম কিংবা ব্যায়াম করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, বিশুদ্ধ পানি পান করুন পরিমিত পরিমাণে, প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি সি সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি খান যা প্রতিটা ঋতুতে হাতের কাছে পাওয়া যায়। তপ্ত এ সময় বৃদ্ধ এবং শিশুদের প্রতি বাড়তি সচেতন থাকতে হবে।
4: শ্রোতা বন্ধুরা, সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য তাই স্বাস্থ্য বিভাগ কিছু সচেতনতামূলক নির্দেশনা দিয়েছেন, আর সেগুলো হল জ্বরের শুরুতেই ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে হবে আপনাকে। বাসার ভেতরে এবং চারপাশে শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্মাণাধীন বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
3: দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু জ্বর কমে গেলেও অবহেলা করা উচিত নয়। পরবর্তী জটিলতা এড়াতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
4: ডেঙ্গু নিয়ে অবহেলা জীবন সংশয়ের কারণ হতে পারে, তাই স্বাস্থ্য বিভাগে এসব নির্দেশনা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।
3: আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা:
4: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com। লিখবেন আশা করি।
5: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
4: এবার যে বিদায় নিতে হবে, আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হবে আজ রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে। সোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি।
3: আজকের এসো গরিব ছোট পরিবার অনুষ্ঠানটি গ্রন্থনা ছিলেন তানিয়া পারভিন, উপস্থাপনায় আমি রুম্মান ইসলাম কল্লোল,
4: আমি তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন,
6: আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
7: এসো গরিব ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন মোসাম্মদ নুসরত জেবিন সেতু। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান, শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গীতিকার সুরকার মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: এতক্ষণ শুনলেন খাল খননের গান, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ এবং তারপর বাণিজ্যিক সংবাদ।

0: Organizations will take different programs to observe the day. Armed forces affiliated with Yemen's internationally recognized government have retaken positions from the Houthis. Al Jazeera Arabic reported said that forces loyal to the Saudi Arabia-backed Yemeni government advanced in western Thais as clashes intensify. They successfully repelled a Houthi offensive. The Air Force continues to bomb the Houthis. On the west coast in Mocha, Dabub and their surroundings, reporters said, citing a source in government forces. At least 21 people were killed in a road accident in the Western Cape province of South Africa. Local media reported this today. The accident occurred at around 11:30 p.m. last night on the N1 highway between Prince Albert and Liu Gamka in the province. The cause of the accident is still under investigation. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি জারিন তাসনিম ঐশী। চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় শিল্প খাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, সরকার এসব খাতকে রফতানিমুখী, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পে রূপ দিতে জার্মানির অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৈঠকে দ্বিপাক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, শিল্প খাতে অংশীদারত্ব এবং উচ্চ পর্যায়ের পারস্পরিক সফর বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, চলমান জ্বালানি সংকট নিরসনের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান। জ্বালানি সংকট সমাধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতে সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানান। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর অর্ধেক হবে ব্যাংক ঋণ, বাকি অর্ধেক অনুদান। গতকাল বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে উদ্যোগ, উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির শীর্ষক নীতিমালা জারি করা হয়। এটি বাস্তবায়নে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী কারিগরি স্টার্টআপ, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি ও হস্তশিল্পসহ বৈধ যে কোনো ব্যবসায়িক উদ্যোগ এ অর্থায়নের আওতায় আসবে। নতুন ব্যবসার পাশাপাশি বিদ্যমান ব্যবসায়িক উদ্যোগও এ সুবিধা পাবে। সঞ্চয়পত্রে মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস চালু করেছে সরকার। জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত এ ব্যবস্থা আগামীকাল থেকে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে কার্যকর হবে। অর্থ বিভাগের স্ট্রেংথেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনেবল সার্ভিস ডেলিভারি কর্মসূচির আওতায় এ ব্যবস্থা চালু করা হচ্ছে। সরকারের 11টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে 9টির লেনদেন বর্তমানে ন্যাশনাল সেভিং স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 390টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 56টির, কমেছে 299টির এবং অপরিবর্তিত ছিল 35টির। এর প্রভাবে সূচক ডিএসইএক্স 39 পয়েন্ট কমে অবস্থান করছে 5,379 পয়েন্টে। ডিএসইতে 486 কোটি 55 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 571 কোটি 31 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123 টাকা 60 পয়সা, ক্রয় 122 টাকা 60 পয়সা। ইউরো বিক্রয় 144 টাকা 44 পয়সা, ক্রয়

0: চল্লিশ টাকা চুরাশি পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৮ টাকা ৬২ পয়সা, ক্রয় ১৬৫ টাকা ৫৫ পয়সা। সৌদি রিয়াল বিক্রয় ৩৩ টাকা ১৫ পয়সা, ক্রয় ৩২ টাকা ৪৭ পয়সা। দিরহাম বিক্রয় ৩৩ টাকা ৮২ পয়সা, ক্রয় ৩৩ টাকা ২০ পয়সা। কুয়েতি দিনার বিক্রয় ৪০৫ টাকা ১ পয়সা, ক্রয় ৩৯৭ টাকা ৬১ পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭ টাকা ৯০ পয়সা, ক্রয় ৯৬ টাকা ১০ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০ টাকা ৫২ পয়সা, ক্রয় ২৯ টাকা ৯৩ পয়সা। এবং থাই বাথ বিক্রয় ৩ টাকা ৭৪ পয়সা, ক্রয় ৩ টাকা ৮৮ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে সাড়ে ৬টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হ্যাঁ ইমাম সাহেব,
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার ৬ মাস থেকা ১০ বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
4: জি অবশ্যই।
3: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, পাঁচ দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ৬ মাস থেকে ১০ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এ পর্যায়ে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী আশিক সরকার।

আশিক সরকারের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনছেন।

0: মানুষকে কখনো কখনো কষ্ট দিয়ে থাকে, তখন মনের ভিতর নানান ধরনের প্রশ্ন জাগে। আর প্রশ্ন জাগে যে এত আয়োজন করে দুঃখ দেওয়া।
1: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। প্রথমে দুখানে শিল্পী ছিলেন আশিক সরকার এবং তারপরে খায়রুন্নেসার কণ্ঠে। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: গ্যাস, পানি, বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ, এর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশের জন্য আপনি যা করবেন তাই আপনার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। তৃতীয় পালা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আমরা কজনা। অনুষ্ঠান উপস্থাপনায় হাসিনা পারভিন, শামসুন নাহার ও আমি ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মেজবা চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তাওহিদা আফরোজ ও মোসাম্মদ নূরজাহান, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুজ্জামান।

0: প্রিয় শ্রোতা, শুনলেন ফ্যামিলি কার্ডের গান বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
5: ডেঙ্গু জ্বর একটি মশাবাহিত ভাইরাস জনিত সংক্রমণ, এটি বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সচরাচর দেখা যায়। ত্রি এডিস প্রজাতির মশার কামড়ের কারণে ডেঙ্গু জ্বর হয়। এই রোগ তখনই হয় যখন মশা কোনো সংক্রামিত ব্যক্তিকে কামড়ানোর পর ভাইরাস বহন করে অন্য কোনো অসংক্রামিত ব্যক্তিকে কামড়ায়। লক্ষণগুলো সাধারণত মশার কামড়ের 4-7 দিন পরে দেখা যায় এবং 10 দিন স্থায়ী হতে পারে। তবে জ্বর হলে ঘাবড়ে যাবেন না, চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ গ্রহণ করবেন না। আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গুর চিকিৎসার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেন কোনোভাবেই ডেঙ্গুতে আক্রান্ত না হই। এজন্য আমাদের বাড়িঘর, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ আশেপাশের সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একই সঙ্গে গুরুত্ব দিতে হবে বাসা বাড়ি কিংবা কোথাও 3 দিনের বেশি পানি যেন জমে না থাকে, কারণ জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। বর্তমান সরকার ডেঙ্গু চিকিৎসার পাশাপাশি তাই পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। গত 12ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। একই সঙ্গে সরকার ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতকরণে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রে বিনামূল্যে এবং নামমাত্র মূল্যে চিকিৎসা ও ডেঙ্গুজনিত রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গু রোগের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি এবং ডেঙ্গু কর্নার স্থাপন করা হয়েছে। আমাদের বেতার প্রতিনিধি আজ ডেঙ্গু চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা দেখতে গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসারত বেশ কয়েকজন রোগী সরকারি চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে আমাদের বেতার মাইক্রোফোনে বলেন,
6: আমার নাম হলো মোহাম্মদ মুরাদ হাসান। ইমার্জেন্সিতে গেছি, যা যা ফর্মালিটি ছিল ওইগুলো পূরণ করছি, ওনারা বতি নিছে, তারপরে ডাক্তার স্যালাইন দিছে। আস্তে আস্তে ট্রিটমেন্ট চালু হওয়ার পর আস্তে আস্তে শরীরটা ভালো লাগছে। ওর হসপিটালে ভর্তি হওয়ার পর সেবাটা খুবই ভালো, তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের কোনো কিছু মিস হলে বা কোনো কিছু প্রয়োজন হলে তারা আমাদের তাদের পাশে পাচ্ছি আমরা। এই জন্য আন্তরিক শুভেচ্ছা। আমরা নিজের একটু সচেতন হলেই ডেঙ্গু আমাদের কিছু করতে পারবে না।
7: ফাতেমা, প্রচণ্ড জ্বর, আমার মাথা ব্যথা, মাজা ব্যথা, সমস্ত শরীরের জয়েন্টগুলি ব্যথা, বুমির ব্যাগ আসে, পেটে ব্যথা, বুকে ব্যথা হয়, আবার শ্বাসকষ্ট হয়। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটাতে আল্লাহ আমরা শুকর আলহামদুলিল্লাহ।
5: একজন অভিভাবক বললেন,
8: আমার নাম হচ্ছে গিয়ে ডক্টর ফারজানা আক্তার মুনা। আমার আম্মুর হচ্ছে গিয়ে প্রচুর জ্বর, হায়েস্ট রেকর্ডেড টেম্পারেচার হচ্ছে গিয়ে 103°F ছিল। তার সাথে হচ্ছে গিয়ে জেনারেলাইজড উইকনেস ছিল, জয়েন্ট পেইন ছিল, বডি এক ছিল। এখানে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে নার্সকে যখন ইচ্ছা তখন ডাকতে পারতেছি এবং হচ্ছে গিয়ে এবং এখানে নার্সটা খুবই ভালো, খুবই হচ্ছে গিয়ে হেল্পফুল। আওয়ারলি আওয়ারলি আম্মুর টেম্পারেচারটা হচ্ছে গিয়ে মনিটর করতেছে, যদি হচ্ছে গিয়ে স্যাচুরেশন কমে যায় হচ্ছে গিয়ে দেন হচ্ছে গিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতেছে। দেন হচ্ছে নর্মাল স্যালাইনটা হচ্ছে গিয়ে যতটুকু পরিমাণ, যত ড্রপে দেওয়া দরকার, যত মিনিটে দেওয়া দরকার, ওগুলো ওরা হচ্ছে খুব সুন্দরভাবে দিচ্ছে। এবং হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে সরকারি হসপিটালে এসে আমি হচ্ছে গিয়ে মানে আমি সন্তুষ্ট। বাড়ি হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন তো অবভিয়াসলি রাখতে হবে, ভালো যেই পানিটা আছে ওইটার মধ্যে এখন ডেঙ্গু জন্মায়, তো এর জন্য হচ্ছে গিয়ে যেই পাত্রগুলো আছে, যে পাত্রের মধ্যে হচ্ছে পানি জমে থাকে, ওই পাত্রের গুলো হচ্ছে গিয়ে যাতে পানিটা ফেলে দেওয়া হয়। ডাবের খোসার মধ্যেও পানি জমতে থাকে, তো ওইটা হচ্ছে গিয়ে ফেলে দেওয়া উচিত এবং বাড়িঘর হচ্ছে গিয়ে পরিষ্কার রাখা উচিত। আর এখন তো হচ্ছে গিয়ে আমাদের সরকার হচ্ছে গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে মশার ওষুধ দিচ্ছে এবং হচ্ছে গিয়ে ওই মশার লার্ভা হচ্ছে গিয়ে কেরোসিনের মাধ্যমে মারা যায়, তো হচ্ছে গিয়ে যেই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে পানি জমে ওই জায়গাগুলোতে একটু কেরোসিন দিয়ে রাখলে ওই মশার লার্ভাগুলো আর জন্ম নিবে না। যখন হচ্ছে গিয়ে উদ্যোগ নিচ্ছে উনি এবং আমি চাই হচ্ছে গিয়ে এরকম উদ্যোগ যাতে হচ্ছে গিয়ে অলওয়েজ চালু থাকে, কারণ পদক্ষেপগুলো নেয় তাহলে হচ্ছে গিয়ে ডেঙ্গুর প্রচারণটা একটু বাড়াক, তাহলে প্রকোপটা একটু কমবে এবং আমি খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার জানিয়ে এই উদ্যোগগুলো নিচ্ছে এবং আমি খুবই সন্তুষ্ট।
5: এখানে দায়িত্ব পালনরত দুজন স্টাফ নার্স বললেন,
9: নাম হচ্ছে মার্থা মণ্ডল, আমাদের ওয়ার্ডটা হচ্ছে ডেঙ্গু ওয়ার্ডি। ডেঙ্গু রোগী অনেক ডক্টর দেখে, সবকিছু চিকিৎসা মিশে লিখলে আমরা সাথে সাথে স্যালাইনটা লাগাই, তারপরে হচ্ছে যে আসলে আমরা বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, দেওয়ার পরে রোগী বিছানায় দিয়ে ক্যানোলা স্যালাইন ট্যালাইন সবকিছু দিয়ে মশারি সবসময় অল টাইম আমরা টাঙায় রাখি। তারপরে বাচ্চা কাচ্চা থাকলে বলি যে সাবধানে রাখেন, কারণ বাচ্চাদের বেশি রিক্স হয়ে যায়। তারপরে হচ্ছে মোটামুটি সব ধরনের তাদেরকে সেবা দিচ্ছি, প্লাস আমরা সবসময় চাই তাদের ভালো, প্লাস আমাদের সাধ্য মতো আমরা যথেষ্ট তাদেরকে সেবা দিই, প্লাস আমরা এখানে ডেঙ্গু রোগীর যা কিছু প্রয়োজন আমরা সব কিছু তাদেরকে দিয়ে দিই, কমতি নাই ওরকম। যে নার্স হিসাবে আমি সচেতন থাকার জন্য রোগীর অ্যাটেন্ডেন্স যারা থাকে তাদেরকে বলি যে বাড়ির চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তারপরে হচ্ছে যে যেখানে যে পুকুরগুলো থাকে গর্ত বা এরকম থাকে না, ওর ভিতরে মশাগুলা বৃষ্টি হইলে পারে যে পানিগুলো জমে ওর ভিতরে কিন্তু বেশি মশা থাকে, ওগুলা জায়গা টায়গা পরিষ্কার রাখবেন, এবং প্লাস আশেপাশে যদি গাছপালা থাকে ওগুলা জঙ্গলগুলা পরিষ্কার রাখবো, তারপরে ডাবের খোসা ওগুলা যেন আশেপাশে ফেলায় না থাকে। একটু সচেতন হলেই আমরা ডেঙ্গু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি।
10: আমার নাম হচ্ছে সালমা আক্তার। যখন কোনো রুগী আসে তখন তো সে অবশ্যই ডক্টর দেখায়, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ডে আসে। আমার কথা হচ্ছে সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে নিজের বাড়িটা আশেপাশটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ডেঙ্গু মশা কিন্তু রাতে কামড়ায় না, বেশি উপরে উঠতেও পারে না, এটা হচ্ছে নিচেই থাকে, আলোতেই কামড়ায়। চারপাশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, রাতের বেলা মশারি টানায় ঘুমাই, ইনশাল্লাহ সবার পক্ষে সম্ভব হবে ডেঙ্গুটা কন্ট্রোল করা।
5: রোগীদের প্রতি নার্স, সহকারী কিংবা চিকিৎসক কারুই যেন আন্তরিকতার কোনোই ঘাটতি নেই। এখানে ডিউটিরত চিকিৎসকগণ তাঁদের কথাগুলো তুলে ধরলেন এইভাবেই।
11: আমি ডক্টর নুসরাত, এফসিপিএস পার্ট টু ট্রেনিং হিসেবে আছি। ডেঙ্গু রোগী যখন এখানে আসে তখন মেইনলি তারা যে সব প্রবলেমটা নিয়ে আসে সেটা হচ্ছে জ্বর থাকে। জ্বরের যে তাপমাত্রাটা সেটা মোটামুটি 102 থেকে 103 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। জ্বরের সাথে তাদের হচ্ছে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা এবং সারা শরীরে ব্যথার একটা কমপ্লেন থাকে। আর এখন যেটা হচ্ছে ডেঙ্গুর প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা এর সাথে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা নিয়ে রোগীগুলো মেইনলি আমাদের কাছে প্রেজেন্ট করে। আর অনেকের ক্ষেত্রে যদি খুব বেশি মারাত্মক কেস থাকে সেক্ষেত্রে তার হয়তো বা দেখা যায় শ্বাসকষ্ট, কাশি বা থুতুর সাথে রক্ত যাওয়া, বমির সাথে রক্ত যাওয়া, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসতে পারে। এখন তো ডেঙ্গুর পিক টাইম যেটা আমরা বলি, মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে আপনার বাসায় বসে না থেকে প্রচুর পরিমাণে পানি খেয়ে, নাপা জাতীয় ওষুধ খেয়ে, দেন নাপা ছাড়া অন্য কোনো ওষুধ আসলে আমরা খেতে না করি, একটু দ্রুত ডক্টরের কাছে আসলে ভালো হয়। কারণ ডেঙ্গুর কিছু ফেজ থাকে, এক এক ফেজে ধরেন এক এক ধরনের কমপ্লিকেশনস ডেভেলপ করে। আমার মনে হয় বাসায় না থেকে পরীক্ষা করে ডক্টরের কাছে আসাটা সব থেকে গুরুত্বপূর্ণ।
12: আমি ডক্টর অনিন্দিতা তাবাস্তুম। আমাদের হচ্ছে লাস্ট এক সপ্তাহে ধরে আমরা যদি মেল ডেঙ্গু ওয়ার্ডের কথা বলি তাহলে বলবো যে পেশেন্টের ফ্লো একই রকমই আছে, কখনো খুব একদম কমে না, মোটামুটি সবসময় পেশেন্ট ওয়ার্ডে ভর্তি থাকে আর কি। কিন্তু হচ্ছে যে একদম রোগী খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে পেশেন্ট মারা যাচ্ছে এই সংখ্যাটা আসলে কম। কিন্তু আমরা বলবো যে হচ্ছে আমাদের নিজেরা যদি একটু সচেতন থাকে তাহলে হচ্ছে এই ঝুঁকিটা আমরা আরও কমাতে পারবো। সেক্ষেত্রে আমরা চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিচ্ছি, সিবিসিটা প্রতিদিন টেস্ট করা, এটা করে করে দেখাবেন। সব ডেঙ্গু রোগীর যে হাসপাতালে ভর্তি থাকতে হবে এমন না, কিন্তু আমরা যে পরামর্শ দিচ্ছি, যেভাবে টেস্টগুলো করতে বলছি, এভাবে যদি আমরা বাসা থেকেও যদি করেন এবং নির্দেশনাগুলো যদি মানেন তাহলে অনেকখানি ভালো থাকা যায়। আর সচেতনতার তো কোনো বিকল্প নাই, যেমন বাসাতে হোক বা হাসপাতালে হোক, মশারি টাঙিয়ে ঘুমানো যখনই ঘুমাবেন, আর পানি যেন জমতে না পারে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। সব বয়সেরই আক্রান্ত হচ্ছে, একদম আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে একবারে 60-70 বছর, আবার হচ্ছে মিডল এজ 30-40 বছর, সব বয়সের একইভাবে আক্রান্ত হচ্ছে। মূলত যারা হচ্ছে মশারি টাঙায় না বা হচ্ছে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন না, তারাই আসলে এক্সপোজ হচ্ছে। এখানে বয়সটা ওরকম ফ্যাক্টর না, তবে যারা হচ্ছে আগে থেকেই অন্যান্য অসুখ আছে, যেমন প্রেশার, ডায়াবেটিস যদি কারোর থাকে আগে থেকে বা কিডনির সমস্যা থাকে, তাদের জটিলতাগুলো বেশি হচ্ছে। একবার যদি আগে থেকেই ডেঙ্গু হয় পরবর্তীতে আরও 3 বার ডেঙ্গু হওয়ার চান্স থাকে। সেই রোগীদের ক্ষেত্রে আমি বলবো বেশি সচেতন থাকতে। সেক্ষেত্রে যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে চিকিৎসকের পরামর্শ আসলে ফলো করতে হবে। যদি আমরা ভর্তি হতে বলি সেক্ষেত্রে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কৃতজ্ঞ, উনি যথেষ্ট চেষ্টা করছেন মানুষকে সচেতন করার এবং ডেঙ্গুর প্রতিরোধ করার, এজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
5: শুরুতে যেমনটা বলেছিলাম, ডেঙ্গুর চিকিৎসা নয় বরং সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। কোনোভাবেই যেন কোথাও পানি জমে না থাকে সে বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সবাইকে। আর সবশেষে বলতে চাই, ডেঙ্গু মোকাবেলা কারো একক প্রচেষ্টায় সম্ভব নয়, এই জন্য চাই সবার সম্মিলিত প্রচেষ্টা। ডেঙ্গু মুক্ত হোক বাংলাদেশ, এই কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান।
0: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, পরিবেশনায় বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
13: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টপ, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সব সময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
14: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আরজুমেলায় এখন রয়েছে দেশের গান, শিল্পী মোহাম্মদ মতিউর রহমান ও চমচমি দেওয়ান। গানের কথাগুলো সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: প্রিয় শ্রোতা, দেশের গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ মতিউর রহমান ও চমচমে দেওয়ান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: Assalamualaikum. Assalamualaikum. বিশাল খাদ্য সম্ভার যা আমরা সরবরাহ করি এর মধ্যে তো আমাদেরই সবচেয়ে বেশি অংশগ্রহণ, আমরা অংশী জন আমরা বলতে পারি।
1: আর এখন যে কত প্রযুক্তি আসছে কৃষিতে, আরে বাপরে বাপ, আনন্দই লাগে দেখা, শান্তি লাগে মনে মধ্যে। এক এক সময় এক একটা,
0: একটা সময় দেখবে তোমার ঘরেও চলে আসছে। তুমি নিজে তো অনেক একজন উন্নত এবং আধুনিক কৃষক, তুমি এই কৃষির যে সমস্ত নতুন উপকরণ গুলো বেরিয়েছে সেগুলো একসময় দেখবে তোমার ঘরে পৌঁছে। ডেঙ্গু জ্বরটা কিন্তু অনেক ঘরে ঘরে হচ্ছে, তো এই জ্বর থেকে আমাদের বাঁচতে হবে, কিভাবে সুস্থ থাকতে হবে সে বিষয়গুলো তো আমাদের জানা খুব প্রয়োজন। হ্যাঁ, বহুত কিছু টিপস জানো, বললাম ইংরেজিতে আর কি।
1: ওই যে ডেঙ্গু তো যে জন্য হয় সেটা তো আমরা জানি,
0: এডিস মশা থেকে,
1: এডিস মশা, এডিস মশা থেকে, এডিস মশার জন্ম কোথায় হয় সেটাও আমরা জানি। তা আমরা যদি এডিস মশার জন্মটা বন্ধ করতে পারি তাহলে পারবো না, তাহলে আমরা ওই যে পানি কক, ডাবের খোসা, টায়ার, বিভিন্ন কৌটা,
0: মানে পড়ে থাকা দীর্ঘদিন জমে থাকা কোন জিনিসের উপরে পানি
1: জন্ম হয়, তা আমরা বাড়ি ঘর পয় পরিষ্কার রাখু, আমরা আশেপাশের বাড়ি ঘরের মানুষেরও কমু, তাই আর ডেঙ্গু মশা হইবো না,
2: যার যার মতো সে সে সচেতন হইলেই হয়।
0: আবার বিভিন্ন গাছ আমরা
1: মানের অঙ্গ,
0: ঠিক, অনেক অনেক দামি কথা বলছি, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। সে সাথে সুস্থতার কোনো বিকল্প নেই, কারণ একটা দিন যদি আমার জীবন থেকে কর্মবিহীন ভাবে কেটে যায়, পার হয়ে যায়, আমার জন্য নোকসান।
1: অবশ্যই
0: সময় আমরা কাজে লাগাতে চাই, আমাদের প্রতিটি কর্ম
2: ঘন্টা সময়ের মূল্য অনেক।
0: হ্যাঁ, ওই যে বুবু বললো সময়ের এক ফোর, তারপরে জানার তো শেষ নেই। আজকে আমরা আসলে যে কথাটা শুনবো, ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং প্রতিকার, এই বিষয় নিয়ে ডক্টর ডরিন

0: আঞ্জুম কি বলছেন সেটা আমরা শোনার চেষ্টা করি।
1: খুব ভালো, শোনাও।
2: ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এই ভাইরাসবাহিত এডিস ইজিপ্টাই মশার কারণে হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি 4-6 দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে। ডেঙ্গু ভাইরাস 4 ধরনের হয়, তাই ডেঙ্গু জ্বরও 4 বার হতে পারে। তবে যারা আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে রোগটি হলে সেটি মারাত্মক হওয়ার ঝুঁকি থাকে। ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরে সাধারণত তীব্র জ্বর ও সেই সাথে শরীরে প্রচণ্ড ব্যথা হয়। জ্বর 105°F পর্যন্ত হয়। শরীরে বিশেষ করে হাড়, কোমর, পিঠ সহ অস্থিসন্ধি এবং মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে মনে হয় হাড় ভেঙে যাচ্ছে। তাই এই জ্বরের আরেক নাম ব্রেকবোন ফিভার। জ্বর হবার 4-5 দিনের সময় সারা শরীর জুড়ে লালচে দানা দেখা যায়, যাকে বলা হয় স্কিন র্যাশ, অনেকটা অ্যালার্জি বা ঘামাচির মতো। এর সঙ্গে বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। রোগী অতিরিক্ত ক্লান্তি বোধ করে এবং রুচি কমে যায়। ডেঙ্গু হেমোরেজিক ফিভার এই অবস্থাটা সবচেয়ে জটিল। এই জ্বরে ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরের লক্ষণ উপসর্গের পাশাপাশি আরো যে সমস্যাগুলো হয়, শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত পড়া শুরু হয়। এই রোগের বেলায় অনেক সময় বুকে পানি, পেটে পানি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় লিভার আক্রান্ত হয়ে রোগীর জন্ডিস, কিডনিতে আক্রান্ত হয়ে রেনাল ফেলিওর ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে। ডেঙ্গু জ্বরের ভয়াবহ রূপ হল ডেঙ্গু শক সিন্ড্রোম। ডেঙ্গু হেমোরেজিক ফিভারের সঙ্গে সার্কুলেটরি ফেলিওর হয়ে ডেঙ্গু শক সিন্ড্রোম হয়। এর লক্ষণ হল রক্তচাপ হঠাৎ কমে যাওয়া, নাড়ির স্পন্দন অত্যন্ত ক্ষীণ এবং দ্রুত হওয়া, শরীরের হাত পা ও অন্যান্য অংশ ঠান্ডা হয়ে যায়, প্রস্রাব কমে যায়, হঠাৎ করে রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগী সাধারণত 5-10 দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়। তবে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে, যাতে ডেঙ্গুজনিত কোনো মারাত্মক জটিলতা না হয়। ডেঙ্গু হলে হাসপাতালে ভর্তি হতে হবে না, প্রাইমারি কেয়ার সেন্টার বা আপনার নিয়মিত চিকিৎসকের চেম্বারে গেলেই চলবে। তিনি রক্তের রিপোর্ট, শারীরিক পরীক্ষা, ব্লাড প্রেশার, পালস ইত্যাদি পরীক্ষা করে তবেই সিদ্ধান্ত দিবেন ভর্তি হবেন কি হবেন না। নিজে নিজে হাসপাতালে গিয়ে ভর্তি হবার তেমন কোনো প্রয়োজন নেই। এখনও ডেঙ্গু আক্রান্ত কিছু রোগী পাওয়া যাচ্ছে। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লেটিলেট বা রক্তকণিকা খুব গুরুত্বপূর্ণ নয়। যদি শরীরের কোনো অংশ দিয়ে রক্তপাত না হয় তবে প্লেটিলেটের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। কখন প্লেটিলেট দিতে হবে সেই বিষয়টি চিকিৎসক নির্ধারণ করবেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ব্যথানাশক ওষুধ সেবন করা যাবে না। জ্বরের সঙ্গে যদি সর্দি কাশি, প্রস্রাবে জ্বালা পোড়া কিংবা অন্য যে কোনো সমস্যা থাকে যেটি ডেঙ্গু না হয়ে অন্য কিছু হতে পারে, আবার একই সঙ্গে ডেঙ্গু জ্বর ও অন্যান্য সমস্যাও হতে পারে, আবার ডেঙ্গু জ্বর নেমে গেলেও চিকিৎসকের পরামর্শে চলতে হবে, কারণ জ্বর পরবর্তী সমস্যায় মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। ডেঙ্গু জ্বরে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যেমন ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে। তেল জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার এই সময় এড়িয়ে যাওয়াই ভালো। জ্বর হলে বিশ্রামে থাকতে হবে, জ্বর নিয়ে দৌড়াদৌড়ি বা বেশি পরিশ্রম করা উচিত নয়, বিশ্রামে থাকতে হবে চিকিৎসকের পরামর্শে। ডেঙ্গু শক সিন্ড্রোম খুবই জটিল একটা পর্যায়ে, আইসিইউ লাগে এই সময় মোকাবেলা করার জন্য। লিভার, কিডনি, হার্ট, লাংস সব দিকেই সমস্যা হতে পারে। সবকিছু পরীক্ষা করে মনিটর করতে হবে, হিসেব করে শিরায় ফ্লুইড দিতে হয়, তারপরও কেউ কেউ মারাও যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। জ্বর কমে যাওয়ার পরেই মূলত ক্রিটিক্যাল ফেজ শুরু হয়, তাই জ্বর কমলেই ভালো হয়ে গেছেন এমনটা মনে করবেন না। অবশ্যই এ রোগের যেহেতু কোনো টিকা নেই তাই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। জমে থাকা খোলা পাত্রের পানিতে মশা ডিম পাড়ে, পোষা প্রাণীর খাবার পাত্র, ফুল গাছের টব, নারকেলের মালা ইত্যাদিতে পানি জমে থাকতে পারে, সেগুলো পরিষ্কার রাখবেন। ঘরে পর্দার আশেপাশে, বিছানার নিচে স্প্রে করুন। দিনের বেলা এরা কামড় দিয়ে থাকে, তাই দিনের বেলায়ও মশারি ব্যবহার করুন।
0: শুনলাম, খুব মনোযোগ দিয়ে সবাই তো শুনলে তোমরা, আসলে শোনার জানার শেখার কোনো শেষ নেই। প্রায় কথাটা আমি বলি, যেমন এখন যেটা জানলাম, মানব দেহের অত্যন্ত জরুরি কয়েকটি অঙ্গ বা প্রত্যঙ্গ হার্ট, লিভার, কিডনি এবং আরো কিছু আক্রান্ত হতে পারে, আর রক্ত জমে যেতে পারে সমস্ত দেহে। কাজে এত বড় ঝুঁকি আমরা নিব না, যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলি বলা হয়েছে, প্রতিকার ব্যবস্থাগুলি আগে থেকেই আমরা সেগুলো অবশ্যই মেনে চলবো এবং অন্যদেরকে আমরা বলবো। তো আরেকটা বিষয় আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে বিল নার্সারি স্থাপন, এটা আসলে নতুন একটি বিষয়বস্তু। বিল নার্সারি, নার্সারি তো আমরা করি, কেউ ছাদের উপরে, কেউ বাড়ির সামনে, সবটাই নার্সারি। তারপরে বিল নার্সারি স্থাপন এবং তার ব্যবস্থাপনা, এই বিষয় নিয়ে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে এবং অনেক অনেক নতুন পরামর্শ বিভিন্ন প্রান্ত থেকে আসছে। তো এই বিষয়ে আমরা প্রতি সপ্তাহে যেমন করে ফোন ইনের মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করি, আগামীকাল এই অর্থাৎ চলমান সপ্তাহে আমরা এই বিষয়টির উপর কিছু কথা আমরা শোনার চেষ্টা করব। এই বিষয়ে একটি ঘোষণা আছে আমাদের সবার জন্য, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা, আগামী 15/9/2026 তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা, এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে ওই দিন উপস্থিত থাকবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক জনাব মীর মোহাম্মদ আলী। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-13-268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13-277 থেকে 79 পর্যন্ত নম্বরে আপনারা যথাসময়ে ফোন করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপেও শোনা যাবে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতার এই প্রোগ্রামে আমরা সবাই যোগদান করব। তো আমরা সবাই শুনলাম তাহলে যে কিভাবে আমরা শুনবো, এবং অনেকগুলি মাধ্যমের কথা বলা হয়েছে,
1: লিখে রাখছি আমরা,
0: হ্যাঁ লিখে রেখেছো। আরেকটা জিনিস আমরা মনের মধ্যে লিখে রাখি, সেটা হচ্ছে একটা গান, তুমি তো এসব ব্যাপারে পারদর্শী।
3: আমার নিজের গাছে সুপারি
1: পুকলা বান্ধা নিয়ে আসি,
3: হ্যাঁ পাটাটাই নিয়ে আসি, আমি খাই, সবাই খাই।
0: বললাম যে অনেকক্ষণ পর্যন্ত মুখে সুগন্ধি থাকবে, ভালো লাগবে,
3: ওই যে শাসি পান খাইবা, গাছের সুপারি অনেকক্ষণ সুগন্ধ ছড়াইবো।
0: আচ্ছা ঠিক আছে, তুমি তৈরি করতে থাকো, গানটা আমরা দেখে ব্যবস্থা করতে পারি কিনা। গানটি শুনবো আঞ্চলিক গান, অমর সোনার কন্যারে গানের প্রথম বাণী, শিল্পী হচ্ছেন রথীন্দ্রনাথ রায়, কথা ও সুর সংগ্রহ করা হয়েছে, শুনে আসি তাহলে।

0: আর প্রকল্পের অসংখ্য জিনিস আমরা বলতে পারি, তার মধ্যে বিশেষ করে মশলা ফসল ছাড়া আমরা কিন্তু রান্না করতে পারি না। তোমরা যারা মহিলা মানে ঘর
1: রান্না করতে পারবা,
0: আচ্ছা কিন্তু
1: খাওয়ায় তো মজা লাগবো না,
2: স্বাদ হইবো, স্বাদ আর হইবো
1: না।
0: ওইটাই বলতে চাচ্ছিলাম, ধাঁধার দেবো না, কারণ ধাঁধার পাশাপাশি নাম এসে যাবে আদা। আদা হচ্ছে এমন একটি মানে ফসল, বলবো যে মশলা ফসল, যেটা ছাড়া আসলে অপরিহার্য না।
1: একদম ঠিক কথা,
2: আন্দোলন লাগে তা কিন্তু না, আদার কিন্তু মেলা ঔষধ আছে।
0: ঠিক অন্তর্বর্তীকালীন পরিচর্যা, অর্থাৎ ফসলটা যখন আমরা বপন করব, তারপরে ফসল আমরা তোলা পর্যন্ত যে মাঝখানের সময়টা, এই সময় যে যত্ন অতি প্রয়োজন আছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা আমরা শুনবো তাহলে এই পর্যায়ে। আর আলোচনা রাখছেন মুশফিকা সুলতানা, তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে কর্মরত আছেন ঢাকার। তো আমরা শুনি তিনি কি বলেন এই বিষয়ে। চলো,
3: আদা ফসলের সার ব্যবস্থাপনা ও অন্তর্বর্তীকালীন পরিচর্যা। আদা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অর্থকরী মশলা ফসল হিসেবে অত্যন্ত জনপ্রিয়। সুদূর অতীত থেকে আদা মশলা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি আমরা কাঁচা, শুকনা, সংরক্ষিত অবস্থায় খেতে পারি। বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন এই ফসল আমাদের ব্যথানাশক, প্রদাহ, বাতরোগ, ডায়াবেটিস, রক্তের কোলেস্টেরল কমানো থেকে শুরু করে অন্ত্রের রোগ, সর্দি কাশিরও নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশের কৃষক পর্যায়ে আদার গড় ফলন এখন 8.3 হেক্টর পায়। বাংলাদেশের কৃষক পর্যায়ে আদার গড় ফলন 8.3 টন পার হেক্টর, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। দেশে বিভিন্ন প্রতি বছর আদার আমাদের চাহিদা রয়েছে 2.35 লক্ষ মেট্রিক টন। ফলন কম হওয়ার মূল কারণ উন্নত ফলনশীল জাত এবং উন্নত চাষাবাদ পদ্ধতির অভাব। বাংলাদেশের সাধারণত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় এই আদার চাষটা ব্যাপক হয়। আদা একটি দীর্ঘমেয়াদী এবং অধিক পুষ্টি উৎপাদনকারী ফসল, তাই আদা চাষে কাঙ্ক্ষিত ফলন যদি আমরা পেতে চাই, তবে সঠিক পরিমাণে এর সার ব্যবস্থাপনা এবং সময় উপযোগী অন্তর্বর্তীকালীন পরিচর্যাটা খুবই কিন্তু জরুরি। মা ও বোনেরা, আমরা আদার ফলনের জন্য মাটিতে যখন জমি তৈরি করব, তখনই কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই জমিতে পর্যাপ্ত পরিমাণের জৈব সার অবশ্যই দিতে হবে এবং তার সাথে কিছু রাসায়নিক সারও প্রয়োগ করতে আমরা পারি। সাধারণত প্রতি শতকে আমরা যেটা বলি সেটা পচা গোবর বা কম্পোস্ট সার 30-40 কেজি ঠিক জমি তৈরির সময় আমরা দিয়ে ফেলি। TSP বা DAP সারটা আমরা 800 গ্রাম জমি তৈরির সময় দিয়ে থাকি। ইউরিয়া 1 কেজি প্রতি শতকে আমরা দিই এবং সেটা আমরা 3 কিস্তিতে প্রয়োগ করতে পারবো। জিপসাম 400 গ্রাম সেই জমি তৈরির সময় আমরা একসাথে দিয়ে দিব, দস্তাও তাই 40 গ্রাম প্রতি আমাদের শতকে। আর এই যে জমি তৈরির পূর্বে আমাদের জমির শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর, TSP বা DAP, জিপসাম, দস্তা এবং 300 গ্রাম MOP সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন যে 1 কেজি MOP-র মধ্যে আমরা 300 গ্রাম MOP জমি তৈরির সময় শেষ চাষের সময় প্রয়োগ করে ফেললাম। এরপরে আদা গাছ বের হওয়ার প্রায় 2 মাস পর বিঘার বা শতকের অনুপাতে আমরা, অর্থাৎ 50-60 দিন পর, 350 গ্রাম ইউরিয়া এবং 350 MOP সার দুই সারের মাঝখানের মাটিতে দিয়ে নিড়ানি দিয়ে মাটি আলগা করে গাছের গোড়ায় তুলে দিতে হবে। পরবর্তীতে আবার আদা রোপণের 3 মাস পর আবার 300 গ্রাম ইউরিয়া এবং 350 গ্রাম MOP সার একইভাবে আমরা গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে দিতে পারি। আদা রোপণের 4 মাস পর বাকি যে 300 গ্রাম ইউরিয়া সার গাছের সারির মাঝে ছিটিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এ তো গেল আমাদের আদার জন্য জমিতে কি পরিমাণ সার এবং কখন কখন দিব তা। শুধু জমিতে সার প্রয়োগ করলেই হবে না, আদা ফসলের অন্তর্বর্তীকালীন পরিচর্যাটাও আমাদের জন্য খুব প্রয়োজন। প্রথমত আদা রোপণের পরপরই সারির উপরে শুকনা পাতা, খড়, কচুরি পানা দিয়ে আমাদের মালচিং দিয়ে দিতে হবে, অর্থাৎ ছায়া প্রদান করতে হবে। এতে মাটির রস বজায় থাকে, আগাছা কম হয় এবং আদা দ্রুত গজায়। এর পরবর্তীতে আদা একটি যেহেতু দীর্ঘমেয়াদী ফসল, তাই ক্ষেত সবসময় আমাদের আগাছা মুক্ত রাখতে হবে। সার প্রয়োগ

0: আগে অবশ্যই ক্ষেতের আগাছা পরিষ্কার করে নিতে হবে। এছাড়া আদার কন্দ বা রাইজম মাটির নিচে কিন্তু বাড়ে, তাই আদা যাতে বাইরে বের হয়ে না পড়ে বা রোদ না লাগে সেই জন্য বর্ষার আগে এবং প্রতিবার উপরি সার পটাশ এবং ইউরিয়া যখন আমরা দিব সেই দুই সারের মাঝখানের মাটি তুলে গাছের গোড়া বেঁধে দিতে হবে। এতে ড্রেন বা নালা তৈরি হবে এবং গোড়াও সুরক্ষিত থাকবে। এটি অবশ্যই আপনারা বিবেচনার মধ্যে রাখবেন। তাছাড়া মাটিতে তো অবশ্যই রসের অভাব হলে হালকা সেচ আমাদের দিয়ে দিতে হবে। তবে মনে রাখতে হবে আদা গাছ অতিরিক্ত পানি বা জলবদ্ধতা সহ্য করতে পারে না। আদার প্রধান শত্রু হল কন্দ পচা রোগ, এটি গাছের গোড়া পচিয়ে দেয় এবং গাছকে মেরে ফেলে। এই রোগের প্রতিকার বলতে আমরা বুঝি যে রোগ দেখা দিলেই আমাদের ট্রাইকোডার্মা মিশ্রিত জৈব সার ব্যবহার করা ভালো। রাসায়নিক ভাবে দমনের জন্য আমরা অবশ্যই মেনকোজেব বা মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক রোডোমিল গোল্ড হতে পারে। প্রতি লিটার পানিতে আপনারা অবশ্যই 2 গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে স্প্রে করে দিতে পারে।
1: তাহলে শুনলাম আমরা, না এই যে পরামর্শগুলো জানলাম, এগুলো মাথায় রাখতে হবে, সে মোতাবেক কাজ করতে হবে। যারা একটু কম জানে বা একটু অলসতা করে তাদের কিন্তু গুরুত্ব দিয়ে বুঝিয়ে বলতে হবে। তো কথা আছে যে সময় আর ঘড়ির কাঁটা কার জন্য, নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না, নাকি প্রত্যেকের ব্যস্ত হচ্ছে, তাহলে হ্যাঁ প্রত্যেকে যাবো। যাওয়ার আগে একটু তাহলে আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি। আপনারা তখন শুনলেন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর আজকের সন্ধ্যার আয়োজনের প্রযোজনায় ছিলেন রনিয়া সুলতানা। তাহলে চলো যাই, চলো একসাথে।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর এবং তারপরেই সাপ্তাহিক সার্ক বুলেটিন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামীকাল থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ 1.5 মাস আগের অবস্থায় ফিরবে। তিনি আজ সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই সংকট 6 মাস বা 1 বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী 2027 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দুদেশের মধ্যকার ব্যবসা বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে সারা কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি শুভেচ্ছা ও অভিনন্দন পত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা জানান। ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের সুদীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সর্বমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি কার্যকর। এই বিষয়টি মাথায় রেখে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাস ডেঙ্গুর বিস্তার সবচেয়ে বেশি হয় উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিংয়ের লক্ষ্যে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিহাটের অজিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের জিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে তিনি কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণ যাতে নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সেবা পায় তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরও জোরদার করা হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায়ের দিন ধার্য করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই সপ্তাহের সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, বাণিজ্য ও শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের। দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ। হিমবাহ ধসের কারণে সৃষ্ট বিধ্বংসী বন্যার পর দেশ পুনর্গঠন কাজের জন্য প্রায় ৪৭৮ কোটি মার্কিন ডলার প্রয়োজন নেপালের। এবং শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শিরোপা জিতে নিয়েছে ভারত। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গত রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। পাকিস্তানের তৈরি পণ্য নিয়ে আগামী মাসে ঢাকায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে পাকিস্তানের হাই কমিশনার বাংলাদেশে তৈরি পণ্য দিয়ে পাকিস্তানে অনুরূপ বাণিজ্য মেলা আয়োজনের আহ্বান জানান। এদিকে গত মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদ নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঙ্গা ও তিস্তা সহ অভিন্ন নদীর পানি ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান। ভারতীয় হাইকমিশনার এ ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি গত রোববার শেভরনের বেজ অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এদিকে গত শনিবার ঢাকায় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। গত শনিবার সারা দেশে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন। তিনি গত রোববার সচিবালয়ে এক বৈঠকে একথা বলেন। তারেক রহমান বলেন, গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে আরও জোর দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ ঘটবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সহ সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ফিরেছে বাংলাদেশ। তিনি আগামী এক বছরের জন্য 193 সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কন্টেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি গত বৃহস্পতিবার সচিবালয়ে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 খসড়া পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই মুক্ত চিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গত শনিবার কিশোরগঞ্জে এই আহ্বান জানান। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে হিমবাহ ধসের কারণে সৃষ্ট বিধ্বংসী বন্যার পর দেশটির পুনর্গঠন কাজের জন্য প্রায় $478 কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে। সরকারের আনুমানিক হিসাব অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে তাৎক্ষণিক পুনর্গঠন কাজের জন্য প্রায় $57.67 মিলিয়ন প্রয়োজন এবং দীর্ঘমেয়াদী পুনর্গঠনের জন্য প্রয়োজন আরও $471 কোটি। এদিকে বিধ্বংসী বন্যার পর নেপাল জলবায়ু ন্যায় বিচার ও $2 কোটি ক্ষতিপূরণ দাবি করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই বিপর্যয় ঘটেছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে ব্রিক্স দেশগুলো সর্বসম্মতভাবে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করেছে। ব্রিক্স নেতৃবৃন্দ সংলাপ, আলোচনা ও কূটনৈতিকের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত এই জোটের সদস্য। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জিতে নিয়েছে ভারত। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 183 রান করে। জবাবে শ্রীলঙ্কা 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 111 রান করতে সক্ষম হয়। সাপ্তাহিক সার সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার ইনভাইটিং টু আওয়ার উইকলি শোক বুলেটিন। ফার্স্ট, দিস উইকস হেডলাইন্স ফ্রম বাংলাদেশ এন্ড আদার কান্ট্রিজ। President argues for stronger Bangladesh-Pakistan ties for mutual benefit, particularly in trade and economics. Mr. Fakhrul Islam Alamgir calls for resolving all outstanding issues with India to strengthen relations. Prime Minister calls upon US-based company Chevron to invest more in exploring new gas fields to meet growing energy demand. Nationwide dengue prevention and cleanliness drive launched, Tariq Rahman urges all to cooperate to rebuild country. Foreign Minister Dr. Khalilur Rahman assumes presidency of 81st session of UN General Assembly. Nepal needs nearly $4.78 billion to rebuild after last month's devastating floods. Cricket and India clinch Women's T20 Asia Cup title for 8th time, defeating Sri Lanka in Dubai. Now the details. President Mirza Fakhrul Islam Alamgir has called for boosting Bangladesh-Pakistan ties for mutual benefit, particularly in trade and business, investment, air connectivity, education and training. He made the call as Pakistan High Commissioner to Bangladesh Imran Haider met him at Bangabhavan on Sunday last. The president stressed consolidating relations between businessmen and entrepreneurs and utilizing new trade opportunities. The Pakistani High Commissioner said a trade fair featuring Pakistani products is to be held in Dhaka next month and urged Bangladesh to organize a similar trade fair in Pakistan featuring Bangladesh's items. Meanwhile, Indian High Commissioner to Bangladesh Dinesh Trivedi also paid a courtesy call to Mirza Fakhrul Islam Alamgir on Tuesday last. The president laid emphasis on quick resolving the outstanding issues between Bangladesh and India through discussions to further strengthen and sustain the existing relations between the two countries. He said, mutual trust and confidence between the peoples of the two countries would increase further if matters of mutual interest were resolved through fair and mutually acceptable solutions. He urged India to take effective measures to ensure a fair share of the waters of common rivers, including the Ganges and the Tista. The Indian High Commissioner to Bangladesh informed the president that his government was taking positive measures in this regard. Prime Minister Tariq Rahman has sought increased investment from US-based global energy company Chevron in exploring new gas fields alongside existing ones to strengthen Bangladesh's energy security and meet its growing energy demand. A high-level Chevron delegation led by Xavier La Rosa, president of BEES Assets and Emerging Countries, BAEC, paid a courtesy call on Prime Minister in the capital on Sunday last. The Prime Minister also inaugurated Bangladesh Innovation Fair 2026 in the capital on Saturday last. He called upon people, including patriotic citizens, business community, young entrepreneurs and researchers, to come forward and work together to build a prosperous and desired Bangladesh. The three-day fair was organized to link local innovations with policy support, the industrial sector, investment and market opportunities. Prime Minister Tariq Rahman has called upon the country's youth to join hands in rebuilding the state and combating dengue, saying their collective strength and determination can bring about meaningful change in the country. He said this while inaugurating a three-month nationwide dengue prevention and cleanliness campaign in Dhaka on Saturday last. Meanwhile, Prime Minister Tariq Rahman has stressed the need to increase domestic agriculture production in order to reduce dependence on imports of food and farm products that can be produced in the country. He made the remarks at a meeting with officials of the Ministry of Agriculture at the Secretariat on Sunday last. The Prime Minister stressed increasing agriculture productivity, reducing farmers' production costs and ensuring fair prices for their produce. The third session of 13th Jatiya Sangsad was prorogued on Thursday last. In the concluding remarks, the leader of the House and Prime Minister Tariq Rahman assured that the country would soon overcome the prevailing gas and electricity crisis. He mentioned that the government has adopted a long-term plan to transform Bangladesh into a solar power-producing nation by reducing reliance on imports. Foreign Minister Dr. Khalilur Rahman has taken charge as the president of the 81st session of the United Nations General Assembly. Later, talking to reporters, he pledged to work closely with the media and member states, stressing that dialogues, cooperation and common ground must guide efforts to address the challenges facing the UN and multilateralism. Information and Broadcasting Minister Andalif Rahman has said the government has no intention of suppressing free thought, freedom of the press, or journalists through the proposed Cyber Act. He made the remark after a meeting to review the draft of the Cyber Security Amendment Act 2026 in Dhaka on Thursday last. State Minister for Information Broadcasting S.J. Khan Chaudhary has urged journalists to be aware and responsible in preventing misinformation, rumours and misleading AI-generated content circulating on social media. He made the call in Kishorganj on Saturday last. The State Minister said government's primary objective is to make journalists skilled in fact-checking. Nepal said it will need nearly $4.78 billion to rebuild after last month's devastating floods triggered by a glacial mountain collapse. The government estimates about $57.67 million with the need for immediate recovery of the next 6 months, while another $4.71 billion will be required for long-term reconstruction. Meanwhile, Nepal is demanding climate justice and $20 million in compensating after the devastating floods. Scientists say the catastrophe was caused by the effects of climate change. The BRICS countries have unanimously adopted a joint declaration expressing deep concern of the escalating war in the Middle East. The declaration adopted in the 18th BRICS summit in New Delhi on Saturday last with calls for maximum restraint. The two-day BRICS summit was hosted by India from Saturday last. BRICS includes Brazil, Russia, India, China, South Africa, Egypt, Ethiopia, Indonesia, Iran and the United Arab Emirates. Cricket and India have clinched the Women's T20 Asia Cup title for the 8th time, defeating Sri Lanka by 72 runs in the final in Dubai of United Arab Emirates. Batting first, India scored 183 runs for 5 in their stipulated 20 overs. In reply, Sri Lanka managed to score 100 111 runs, losing all wickets. And that's the end of the weekly Zurich News Bulletin, prepared by Nahid Naz and read by Mridula Mutin.
0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69% এবং সন্ধ্যা 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:45 এবং সূর্য অস্ত যাবে 6:02। আবার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Better. Here is the weather forecast for inland river ports of the country valid till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Munju. Met Office says that there is no inland river port warning and no signal is to be hoisted. Now forecast for entire country remaining affected till 6 p.m. tomorrow. Light to moderately rain or thunder shower, accompanied by temporarily gusty wind, may occur some places of Rangpur, Chattogram and Sylhet divisions, and a few places of Rajshahi, Dhaka, Mamensing, Khulna and Borishal divisions. Besides, there are chances of moderately heavy rainfall over at places of the country. The day and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 37 degrees Celsius at Feni and the lowest was 23.8 degrees at Bandurban, as recorded over inter-county today. The temperature as recorded in Dhaka today was maximum 34 degrees Celsius and minimum 26 degrees. Humidity recorded in air at 9 a.m. was 69% and at 6 p.m. 75%. The sun rises over Dhaka tomorrow at 5:45 a.m. and sets at 6:02 p.m. And that's all weather forecast for this time.
0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 15 সেপ্টেম্বর মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন এবং সফরকালীন সিলেট সিটি কর্পোরেশন সিসিক নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা স্থলেই যোগ দেবেন। এই আনুষ্ঠানিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি। FM 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 15 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান জীবন ও ইসলাম ও জীবন। এবারের বিষয়ে, মানত করা কি জরুরি? পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানতের বিধান, এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, সে নম্বরগুলো হল 02448132268, 02448132269, 02448132770, 02448132777, 02448132778 ও 02448132779। এছাড়াও এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনায় থাকবেন ফারহান আহমেদ এবং মোহাম্মদ আব্দুল হক এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। ঘোষণাটি শুনলেন।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন কিংবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালা আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে শুধু কর্মপরিকল্পনা প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু অ্যাকশন প্ল্যান তৈরি করলেই হবে না, মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা এতে প্রধান অতিথি ছিলেন। সভায় তিনি বলেন, এই টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে, ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্রের আজ উদ্বোধন করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, এ সেবা কেন্দ্রের মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত, জবাবদিহিতা ও সেবার পরিধি আরও বিস্তৃতি লাভ করবে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আজ সদর উপজেলার শিল ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। জেলা প্রশাসক জানান, স্থানীয় বাঁধ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বাঁধ নির্মাণ কাজ শুরু করা যাবে বলে জানান তিনি। রাজবাড়ী জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক রোধ এবং সড়ক নিরাপত্তা জোরদারির উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ নারায়ণগঞ্জের একটি উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও মানসিক বিকাশের পাশাপাশি ক্ষতিকর প্রবণতা থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নরসিংদী জেলার উদ্যোগে ৮ জন নারী উদ্যোক্তাদের অনুদানের চেক প্রদান করা হয়েছে। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে আয়োজকরা জানান, এর মাধ্যমে নারী অভিবাসী ও অভিবাসী পরিবারের নারী সদস্যদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪শে সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৯% এবং সন্ধ্যে ৬টায় ৭৫%। আগামীকাল ঢাকায় সূর্য

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: পাড়া
2: প্রতিবেশী সচেতনতা নাকি
3: সবাই আসলে সচেতন হওয়া লাগবে।
2: আমরা যদি সচেতন থাকি, অর্থাৎ আগে থেকে যদি রেডি থাকি যে আমার ঘরে আমরা ঢুকতে দেব না, তাহলে কিন্তু আমার বাড়ির পাশের ময়লা, বাড়ির পাশের আবর্জনা, সেগুলোকে আমরা পরিষ্কার করবো। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন যে আপনারা সকলেই যদি আমরা প্রত্যেকেই যদি মনে করি যে এটা আমার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা, তাহলে এদেশে কোনো রোগ থাকবে না।
3: কত মাস্টার ভাই, তো ওটা তো সত্যি আমার ঘরের কাজ, আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। ইমানের অঙ্গ না তাহলে প্রত্যেক সবাই মানুষকে নিজে নিজে পরিষ্কার থাকা লাগবে না, খালি কি সরকার একলাই পারবে?
2: তা শিশুদের ডেঙ্গু রোগ নিয়েও কিন্তু আমরা মানে বেশ কি বলবো, এখন খুব উদ্বিগ্ন হয়ে আছে। এই ব্যাপারে এখন একটি কিন্তু সাক্ষাৎকার রয়েছে, শিশুদের ডেঙ্গু রোগ ও সচেতনতা এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার বলবেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন সজীব দত্ত। শুনি আমরা শিশুদের ডেঙ্গু রোগ ও সচেতনতা।
4: আমাদের সবারই জানা দরকার।
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমি সজীব দত্ত। আজকে আমরা কথা বলবো শিশুদের ডেঙ্গু রোগ ও সচেতনতা এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই শিশুদের ডেঙ্গু রোগ কি বলবেন?
6: ধন্যবাদ। ডেঙ্গু প্রতি বছরই আমাদের দেশে হয়ে থাকে। এটা একটা ভাইরাসের কারণে, যে ভাইরাসের নাম হলো ডেঙ্গু ভাইরাস। এটা সাধারণত এডিস মসকুইটো মশার মাধ্যমে এটা ছড়ায় আমাদের দেশে। এটা সাধারণত জুন থেকে ডিসেম্বরের মধ্যে এটা আউটব্রেকটা প্রতি বছরই আমরা পাই, কিন্তু এছাড়াও সারা বছরই ডেঙ্গু আমাদের হতে পারে।
5: বর্তমান সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব একটু বেড়েছে অন্যান্য সময়ের তুলনায়, কি ভাবছেন?
6: ওই যেটা বললাম, একটা তো রেনি সিজন যখন স্টার্ট হয় তখন এটার প্রাদুর্ভাবটা বাড়ে, যেসব ময়লা নর্দমা এগুলিতে তখন পানিটা চলে আসে, সেই পানিটা অনেক সময় স্ট্যাগন্যান্ট থাকে। আমাদের পরিবেশের হাইজিনগত কারণে হতে পারে, যেমন অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন গ্যারেজে, রাস্তাঘাটে পুরানো টায়ার থাকে, ডাবের খোসা পড়ে থাকে, আমাদের ড্রেনেজগুলি আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি না। এইসব কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা এই ধরনের সময় আমরা সাধারণত বেশি পেয়ে থাকি।
5: ডেঙ্গু রোগে আমরা কিভাবে সচেতন থাকতে পারি, সচেতনতার জায়গাটাই কি বলবেন?
6: ওই যে সেটা হলো যে সচেতনতা আমাদের প্রত্যেকটা পারিবারিক ক্ষেত্রে আমাদের নিজেদের সন্তানদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে। যেটা আপনি একটু আগে বললেন যে আমার বাসায় যাতে কোথাও কোনো ফুলের টব, বাথরুম, রান্নাঘরের সিঙ্ক, কিচেনের এখানে কোনো স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আমার বিল্ডিংয়ের আশেপাশে কোনো যদি ড্রেন থাকে সেগুলি পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। এছাড়া আমাদের মশাকে প্রিভেন্ট করার জন্য আমাদের মানে মসকুইটো নেট ইউজ করতে হবে। তারপরে বিভিন্ন ধরনের রিপিল্যান্ট আছে যেগুলি আমরা শরীরে লাগাতে পারি। এছাড়া আজকাল কিছু ইলেকট্রিক ডিভাইস আছে, যেমন গুড নাইট, তারপরে মশার কয়েল। প্রয়োজন ভেদে আমরা যতটুকু পারি আমাদেরকে মশা থেকে, যাতে আক্রমণ থেকে আমরা দূরে থাকতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে।
5: অর্থাৎ মশার থেকে আমাদের দূরে থাকতে হবে,
6: দূরে থাকতে,
5: এবং অবশ্যই দিনের বেলায় হলেও মশারি টাঙাতে হবে, যাতে করে আপনি সচেতন থাকতে পারেন। একটু জানবো, ডেঙ্গু যদি হয়েই যায়, আমরা সিমটম কি কি লক্ষণ রয়েছে ডেঙ্গু রোগের শিশুদের?
6: ডেঙ্গুর ইদানিংকালের প্রেজেন্টেশনটা একটু ভেরিয়েবল। সাধারণত জ্বর তো থাকেই, জ্বরের সাথে মানে তীব্র শরীর ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, কিছু কিছু শিশুদের ক্ষেত্রে গায়ে র্যাশ দেখা দিতে পারে।

0: আরে এখন জ্বর হলেই এই সিজনে, যেহেতু এটা ডেঙ্গুর সিজন, আমাদের ফার্স্ট পরামর্শ থাকবে আপনি আপনার নিকটস্থ একজন কোয়ালিফাইড শিশু চিকিৎসকের সহিত যোগাযোগ করবেন, উনি আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। আর ডেঙ্গু যদি হয়েই যায় সেক্ষেত্রে সকল রোগীকেই যে আমরা হাসপাতালে ভর্তি করাবো ব্যাপারটা ওরকম না। ডেঙ্গুর কিছু সতর্কতামূলক চিহ্ন আছে, যদি জ্বরের সাথে তার তীব্র পেটে ব্যথা থাকে, তার যদি বারে বারে বমি হতে থাকে, তার যদি শরীরে কোথাও পানি চলে আসে, তার যদি কোথাও কোনো রক্তক্ষরণের চিহ্ন দেখি, যেমন দাঁতের মাড়ি দিয়ে রক্ত যাচ্ছে, ছেলে বাচ্চাদের ক্ষেত্রে মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, মেয়েদের ক্ষেত্রে যে মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিক যদি কোনো ব্লিডিং হয়, এগুলি আমাদের জন্য সতর্কতামূলক চিহ্ন। এছাড়া আমাদের কিছু ল্যাবরেটরিক্যাল ওয়ার্নিং সাইন আছে, যেটা আপনার ডক্টর আপনাকে টেস্ট করার পরে উনি আপনার রক্তের রিপোর্ট দেখে যদি ওই ধরনের কোনো, যেমন রক্তের শ্বেতকণিকা বলি আমরা WBC, সেটা কমে যায়, রক্তের প্ল্যাটিলেট এটা কমে যায়, রোগীর ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা, পালস নাড়ির গতিটা ঠিক আছে কিনা, তার প্রস্রাবটা ঠিক মতো হচ্ছে কিনা, এই ধরনের কিছু ওয়ার্নিং সাইন আছে, সেই ওয়ার্নিং সাইনগুলি আমরা সাধারণত প্যারেন্টসদেরকে কাউন্সেলিং করি যে এই ধরনের সতর্কতামূলক চিহ্ন থাকলে আপনি হসপিটালে চলে আসবেন, ভর্তি করাবেন
1: এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাবেন। ডেঙ্গু হয়ে গেলে খাবারের যদি একটু পরামর্শ দেন, কি ধরনের খাবার বেশি খাবে?
0: আচ্ছা, আমাদের রেগুলার যে খাবারটা আমরা খাচ্ছি পারিবারিক, সেটা নর্মাল অ্যাজ ইউজুয়াল চলবে, সাধারণ খাবার। এটার সাথে আমাদের বাড়তি যে সতর্কতাগুলি একটু নিতে হবে, আমাদেরকে একটু তরল খাবার খেতে হবে। তরল খাবারের মধ্যে পানি, জুস, শরবত, ডাবের পানি, প্রয়োজনে ওটসালাইন, মুরগির স্যুপ, সোজা কথা আমাদের লিকুইড পোর্শনটাকে আমাদের অনেক বেশি মানে গ্রহণ করতে হবে।
1: শিশুদের বয়স ভেদে একটু বলবেন, ধরুন একেবারে নবজাতক যেরকম, আর একটু বয়স 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, একটু যদি বয়স ভেদে বলেন।
0: আমরা যেটা বলি যে রিস্ক ফ্যাক্টর যে কোনো শিশু, মানে ভেরি আর্লি এজ ইনফ্যান্ট যদি 1 বছরের নিচে হয়, আবার বড়দের ক্ষেত্রেও যেটা, যদিও আপনি আমার শিশুর উপরে আমি বলার জন্য এখানে আপনি আমাকে ডেকেছেন, কিন্তু অধিক বয়স্ক যারা তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আর একটু বড় শিশু যারা তাদেরকে আমরা একটু মোটিভেট করে বলে কাউন্সিলিং করে একটু খাওয়ানোর চেষ্টা করতে পারি, খায়। কিন্তু যেসব বাচ্চারা মানে বয়সের তুলনায় অনেক ছোট, তারা কিন্তু ওইভাবে খাওয়া দাওয়াটা করবে না। তাদের একত্র রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার উপর তাদের খাবার দাবার যদি কম থাকে, সেই ধরনের বাচ্চাগুলিকে আমরা মানে রিস্ক গ্রুপ হিসাবে ভেরি আর্লি এজ হলে আমরা হসপিটালে ভর্তি করানোর পরামর্শ দিই।
1: এক্ষেত্রে পিতামাতার করণীয় বলবেন?
0: পিতামাতার করণীয় একটাই, ডক্টরের সাথে মানে জ্বর আসলে এই সিজনে যোগাযোগ করতে হবে। ডক্টর যদি প্রয়োজন করে মনে করে উনি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাবেন। পরীক্ষা নিরীক্ষা করানোর পরে যদি তার ডেঙ্গু পজিটিভ আসে, প্লাস ওই যে বললাম তার যে সতর্কতামূলক যে চিহ্নগুলি, তার বমি আছে কিনা, সে খাওয়া দাওয়া করতেছে কিনা, তার কোনো আনইউজুয়াল উইকনেস আছে কিনা, তার শরীর ফুলে গেছে কিনা, তারপরে শরীরের কোথাও মানে পেটে পানি চলে আসছে কিনা, লাংসে পানি চলে আসছে কিনা, শরীরের কোথাও রক্তক্ষরণ হচ্ছে কিনা, এই সাইনগুলি যদি থাকে তাহলে আমরা তাকে হসপিটালে ভর্তি করাবো।
1: আমাদের কিছু কথা, প্রচলিত কথা আর কি, আমরা প্রায়শই শুনতে পাই যে ডেঙ্গু দিনের বেলায় কামড়ায়, রাতে কামড়ায় না, বা সকালে কামড়ায়, সন্ধ্যায় কামড়ায় না, একটু আপনার কাছে জানবো।
0: এগুলো আসলে অনেকটা হাইপোথিসিস যে দিনের বেলা কামড় দেয়, রাতের বেলা কামড় দেয় না। আসলে ডেঙ্গু মশা যে কোনো সময় কামড় দিতে পারে, যে কোনো সময় মানে কামড়ের কারণেই তার সে ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে।
1: আপনাকে আমাদের যারা শ্রোতা বন্ধুরা আজকে এই মুহূর্তে শুনছেন, তাদের সবার প্রতি আপনি কি আহ্বান রাখবেন?
0: আহ্বান একটাই, যেহেতু এই সময়টা আমরা যেটা বললাম জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশের ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেড়ে যায়, এই সময় টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে নাও আসতে পারে আমাদের কাছে পেশেন্ট, যে কোনো জ্বর আসলে আপনি আপনার নিকটস্থ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, আপনার চিকিৎসক আপনাকে দেখে যদি উনি মনে করেন যে উনি সাসপেক্ট করে ডেঙ্গু জ্বর হতে পারে, সেক্ষেত্রে উনি ডেঙ্গু জ্বরের পরীক্ষা করিয়ে নেবেন। আর এই সিজনে যেটা আমরা বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছি, আমরা নিজেরাও কিন্তু অনেক সময় ক্লিয়ার কাট বুঝতে পারি না যে শিশু কি ডেঙ্গুতে আক্রান্ত নাকি ডেঙ্গুতে আক্রান্ত না, সেক্ষেত্রে এই সিজনে পরীক্ষা করিয়ে নেওয়াটাই বেটার।
1: আমাদের সারা দেশে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সব জায়গাতেই কি ডেঙ্গু টেস্ট করা যায়?
0: বাংলাদেশে মোটামুটি এই মুহূর্তে সব জায়গায় ডেঙ্গু টেস্ট হয়।
1: অর্থাৎ আতঙ্কিত না হয়ে, জ্বর হলে বা কোনো লক্ষণ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
0: আপনাকেও ধন্যবাদ।
2: বেশ বিস্তারিত শুনলাম। শিশুদের ডেঙ্গু রোগ ও সচেতনতা নিয়ে বলছিলেন ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, সহকারী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, ঢাকা। আসলেও আমাদের কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে, সতর্কতাই মূল কথা, কি বুবু?
3: হ্যাঁ মাস্টার ভাই, ওই যে কয় না, তুলসী পাতা আদার রস খাইলে সারে জমকাশ, ঘরের মধ্যে তুলসী পাতা রাখনি লাগবো, উঠানে একটা গাছ রাখনি লাগবো, আদা তুলসী পাতা খায়া শরীরের শক্তিটা ঠিক রাখুন লাগবো।
2: আসলে এই যে আমাদের শরীরের প্রতিরোধটা সৃষ্টি করার দরকার, এবং বিশেষ করে মশারির নিচে ঘুমানো।
4: হ্যাঁ, দিনে রাতে যখনই শোয়া লাগবে তখনই মশারির নিচে শোয়।
5: ঘুমানোর সময় মশারি না যে আলসেমি লাগে,
4: না যত আলসেমি লাগুক এটা কইরো না,
2: করা যাবে না। আচ্ছা এক শুনিয়ে রাখি, আগামীকাল 15 তারিখ মঙ্গলবার সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা, এ নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের এই আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-8132-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-8132-77 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্যে 02-44-8132-68 থেকে 70 পর্যন্ত এবং 02-44-8132-77 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তো চলো এখন একটা কৃষি বিষয়ে গান শুনি। গানটি গেয়েছেন আবু বকর সিদ্দিক, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম, আর সুর করেছেন এস এম ওয়াদুদ। চলো শুনে নিই।
3: আচ্ছা শুনি।

0: শুনলাম না গানটা কেমন লাগলো বলো?
1: ভালো লাগছে ভাই।
0: বিষ মুক্ত সবজি সবাই যেন চাষ করি এটাই আহ্বান করা হচ্ছে। শিল্পী আবু বকর সিদ্দিক। তো এই যে বসত বাড়িতে আমরা যে কৃষি বনায়ন এখন করার কথা ভাবছি এবং সবাই করছেও, কোনো জায়গা ফাঁকা রাখা হবে না, সেখানে কৃষি বনায়ন করা হবে, এই বিষয়ে এখন পরামর্শ দেবেন কৃষিবিদ মোর্শেদ রিহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। তিনি বলবেন বসত বাড়িতে কৃষি বনায়ন আমরা কিভাবে করতে পারি, চলো শুনি।
1: আচ্ছা শুনি।
2: বসত বাড়ির কৃষি বনায়ন হলো কৃষি বনায়ন একটি ধারা, যেখানে বসত বাড়ির নির্দিষ্ট ভূখণ্ডে বনজ বৃক্ষ, ফলদ বৃক্ষ, শোভা বর্ধনকারী বৃক্ষ এবং অন্যান্য যেসব বৃক্ষ, ফসল বৃক্ষ, বৃক্ষ জাতীয় ফসল, গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য ইত্যাদি সমন্বয়ে সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে, যা কৃষি বনায়নের সবচেয়ে বৈশিষ্ট্যমণ্ডিত প্রাচীন উদাহরণ। এটি আবার জীবন নির্বাহ কৃষি বনায়ন ধারাও বটে। এ ধারার মূল লক্ষ্য হতে পারে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করা। সাধারণত ক্ষুদ্র ও দরিদ্র বা স্বল্প সামর্থ্যযুক্ত পরিবারগুলো পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ধারা হতে বেশি উপকৃত হতে পারে। কৃষি বনায়ন সাধারণত তিনটি উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে, বৃক্ষ ও অন্যান্য বহু বর্ষজীবী কাষ্ঠল উদ্ভিদ, মৌসুমি অথবা একবর্ষজীবী কৃষিজাত উদ্ভিদ ফসল, পশু পাখি ও মৎস্য। এই তিনটি উপাদানের সবকটি অথবা যে কোনো দুটি উপাদানের সংমিশ্রণের সমন্বয়ে একটি কৃষি বনায়ন ধারা গড়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে যে কোনো কৃষি বনায়ন ধারার অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে বৃক্ষ বা কাষ্ঠল বহু বর্ষজীবী উদ্ভিদ, যা বহুবিধ ব্যবহারযোগ্য। একটি আদর্শ বসতবাড়ির কৃষি বনায়ন ধারার গঠন। প্রায় প্রতিটি বসতবাড়িতে কৃষি বনায়নের অস্তিত্ব থাকলেও সাধারণত পরিকল্পনার যথাযথ পরিকল্পনার অভাবে তা থেকে আশানুরূপ ফল পাওয়া যায় না। ফলে ধারণাটি পূরণ হলেও মানুষ এটি নিয়ে খুব একটা ভাবে না। অথচ পরিকল্পনা মাফিক যদি বসতবাড়িতে কৃষি বনায়নের মাধ্যমে একটি পরিবারের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব, একটি আদর্শ বসতবাড়ির কৃষি বনায়ন ধারা গড়ে তোলার জন্য যে সমস্ত দিক বিবেচনায় রাখতে হবে তা হলো বসতবাড়ির চারিপাশে সীমানায় বেড়া হিসেবে মান্দার, ভেরেন্ডা, পলাশ, জিগা এসব উদ্ভিদ ব্যবহার করা যেতে পারে। বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করতে হবে। বসতবাড়ির আঙ্গিনায় ফাঁকা স্থানে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেল, পেঁপে, নিম, বহেরা, হরিতকি, তুলসী, সজিনা, নারিকেল, সুপারি, বকুল এসব গাছ রোপণ করা যেতে পারে। বসতবাড়ির সীমানায় পুকুর থাকলে সেখানে বিভিন্ন ধরনের মাছের চাষ করতে হবে। পুকুরের পাড়ে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ যেমন নারিকেল, সুপারি, ইপিলিপিল, মেহগনি, খেজুর, কড়াই এসব চাষ করতে হবে। এতে গরমের সময় মাছের উপকার হয়। এখানে বেশি শিকড় বিশিষ্ট গাছ লাগালে পুকুরের পাড়ের মাটি ভাঙবে না। বিভিন্ন ছায়া সহ্যকারী উদ্ভিদ যেমন আদা, হলুদ এসব দুই বৃক্ষের মাঝখানে লাগানো যেতে পারে। বসতবাড়িতে যতটুকু সম্ভব গবাদি পশু যেমন হাঁস, মুরগি, কোয়েল, কবুতর, গরু, ছাগল, মৌমাছি এসব পালন করতে হবে। সর্বোপরি স্থান, অবস্থান, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সামর্থ্য, সহজ প্রাপ্যতা ইত্যাদি বিষয় বিবেচনা করে বসতবাড়ির কৃষি বনায়ন ধারার উপাদানগুলো নির্বাচন করতে হবে এবং যথাযথ নিয়মে এর পরিচর্যা করতে হবে। এদেশে অধিকাংশ জনগণই কিন্তু অনেক গরিব, অনেকের শুধু বসতবাড়ি ছাড়া আর কোনো জমি নেই। অথচ এদেশের গ্রামাঞ্চলের বসতবাড়িগুলো হচ্ছে সনাতন কৃষি বনায়ন ধারা তথা বহুমুখী উৎপাদন ব্যবস্থার একটি প্রাচীন উদাহরণ। কৃষাণীরা বহু পূর্বকাল থেকে একই আঙিনায় নিজেরা বসবাস করা ছাড়াও শাকসবজি চাষ, গবাদি পশু, হাঁস মুরগি প্রতিপালন, মাছ চাষ, হরেক রকম ফলের চাষ, বনজ শোভাবর্ধনকারী গাছপালা একই সঙ্গে উৎপাদন এবং পালন করে আসছেন। বাংলাদেশের বসতবাড়ি বাগান থেকেই অধিকাংশ ফল, কাঠ, জ্বালানি, পশুখাদ্য এসব উৎপাদন এবং সংগ্রহ করা হয়ে থাকে। দেখা গেছে আমাদের দেশের গ্রামাঞ্চলে গৃহস্থালী জ্বালানির প্রায় 80% কিন্তু বসতবাড়ি এবং পাশের জমি থেকে আসছে। সুতরাং সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনার ঘাটতি থাকায় বসতবাড়ি ভিত্তিক এই উৎপাদন ব্যবস্থার ফলন তেমন আশাব্যঞ্জক নয়। এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ বসতবাড়ি এখনও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম ব্যবহার করা হয়ে থাকে। ভৌত অবস্থান, কৃষকদের আর্থসামাজিক অবস্থা, সম্পদ ভিত্তিক ইত্যাদি বিবেচনায় রেখে কৃষি বনায়ন তথা একটি সমন্বিত উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে সেটি হবে আগামী শতকের প্রধান অবলম্বন, যা ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বহু বছর ধরে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যদের যোগান দিবে। এছাড়াও গাছ বায়ুমণ্ডলের ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মাটি ক্ষয় রোধ করে, ঝড় বাতাস থেকে ঘরবাড়িকে রক্ষা করে। কৃষি বনায়ন আয়ের একটি কিন্তু ভালো উৎস হতে পারে, তাই সুপরিকল্পিতভাবে কৃষি বনায়ন ধারা অনুসরণ করে বসতবাড়ির আঙ্গিনা ও তার চারিপাশের জমি থেকে পর্যাপ্ত পরিমাণ ফসল, শাকসবজি, ফল, কাঠ, জ্বালানি, পশু খাদ্য, মাছ, মাংস, ডিম এসব উৎপাদন করা একান্তই প্রয়োজন। এজন্য দ্রুত বর্ধনশীল ফলজ এবং বনজ বৃক্ষের সমন্বয়ে একটি বহুমুখী ব্যবহারযোগ্য বসতবাড়ি বাগান গড়ে তোলা যেতে পারে। এতে করে খাদ্যের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে বনভূমির পরিমাণ বৃদ্ধি পাবে এবং সে সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
0: শুনছিলাম বসতবাড়িতে কৃষি বনায়ন, আর বলছিলেন কৃষিবিদ মোর্শেদ রিহানা পারভীন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আবারও জানিয়ে রাখি আগামীকাল পনেরো তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare সরাসরি উপভোগ করতে পারবেন। হ্যাঁ বাবু, তুমি কি বলছিলে যে
3: ওই যে মাস্টার ভাই, দেখো না বৃষ্টি তো হয় কিন্তু শরৎ ঋতু কিন্তু চলতেছে।
1: হ্যাঁ
3: ওই যে খনা আছে না,
0: খনার বছর বলি বাবা,
3: খনায় কয় শরৎ তো শেষে মূলা বুনো, খনা বলে চাষার পো শস্যারো, তার মানে শস্য লাগাও, পানিটা যাওয়ার পরেই
1: ওই যে কি কয় রবি শস্য না কি কয় সেটা না,
3: শস্য লাগাও আর মূলা লাগাও।
0: আসলে এই খনার বচনে হাজার হাজার বছর ধরে কিন্তু আমাদের কৃষিজীবী ভাই বোনদের জন্য অনেক অনেক পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো আজকের বিজ্ঞানীরা বলছেন যে অনেকগুলোই খুবই খুবই বেশি
3: প্রাসঙ্গিক।
0: তো যাই হোক, আমাদের আসরের আজকের সময় কিন্তু শেষ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। এটি তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন আর প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি,
3: খুদা
0: হাফিজ।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

0: আসসালামু আলাইকুম। সেনানী ও অভিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুরবার। দুরবারে আজ আপনাদের সাথে আছি আমি হাসিনা পারভিন,
1: আমি ফাতিমা সুলতানা
2: এবং আমি শামসুন নাহার।
1: সৈনিক ভাইরা, দুরবারে আজ মাছ মিশেলি গান শুনবেন ঝিলবিল অনুষ্ঠানে। প্রথমে শোনাব দেশের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানের কথা লিখেছেন টিএইচ শিকদার, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালী গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে আধুনিক গান, শিল্পী ডলি সায়ন্তনী, গানের গীতিকার শহীদুল্লাহ ফরাইজি, সুরকার মান্নান মোহাম্মদ।

0: সৈনিক ভাই বোনেরা, আপনারা দুর্বার অনুষ্ঠানে শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। পবিত্র এশার নামাজের আজানের পর আমরা আবারও ফিরে আসব দুর্বার অনুষ্ঠানে। তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র এশিয়ান নামাজের আজানের পর আমরা আবারও ফিরে এলাম দুর্বার অনুষ্ঠানে। দুর্বারে আপনারা শুনছেন পাঁচ মিশালে গানের অনুষ্ঠান ঝিমিয়ে। এবারে ভক্তিমূলক নতুন সঙ্গীত শিল্পী খালিদ হোসেন।

0: এই গানটির সাথে শেষ হলো দুর্বারে পাঁচ মাসের গানের অনুষ্ঠান ঝিলমিল। সেনানু ও বিমান বাহিনীর বীর সেনানি ভাই বোনেরা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দুর্বার। দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন,
1: আমি ফাতেমা সুলতানা
0: এবং শামসুন নাহার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: বাংলাদেশ বেতার কিছুক্ষণ

0: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলা সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্টে পুরুষ এককে মোহতাসিন আহমেদ হৃদয় এবং নারী এককে সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ বিভাগে জাভেদ এবং নারী বিভাগে রেশমি তরঙ্গা রানার আপ হন। এছাড়া অনূর্ধ্ব ১৯ বালক এককে আবুল হাসেন হাসিব চ্যাম্পিয়ন এবং বালিকা বিভাগে খই খই সাই মার্মা চ্যাম্পিয়ন হন। অনূর্ধ্ব ১৫ বালক বিভাগে মৃদুল রহমান এবং বালিকা বিভাগে জান্নাত ইসলাম।

এদিকে আগামীকাল সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। এ সফরে শ্রীলঙ্কা স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজও খেলবে। চলতি মাসে 22 তারিখে চেস্টারলি স্ট্রিটে প্রথম একদিনের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা 1:30 ম্যাচটি শুরু হবে। 18 সেপ্টেম্বর দুদিনের মধ্যে দ্বিতীয় এবং 20 সেপ্টেম্বর তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বেলা 1:30 শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আগামীকাল দিল্লিতে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 8:00 খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার তৃতীয় শেষ টি-20 ম্যাচটি আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে রাত 8:00 শুরু হবে। নাটোরে মাধ্যমিক স্কুল পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চায় নিয়োজিত থাকলে শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতা অর্জিত হয়, ফলে মনোনিবেশ করা অনেক সহজ হয়। জেলা সকল পর্যায়ে ক্রীড়াঙ্গনকে সচল করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এবারে প্রতিযোগিতার দলগত ইভেন্টে কাবাডি ও হ্যান্ডবল এবং একক ইভেন্টে দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দুদিনের প্রতিযোগিতায় জেলার 7টি উপজেলার বিজয়ী দল অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ে বিজয়ী দল রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণের সুযোগ পাবে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ লিডস নিউক্যাসলের মোকাবেলা করবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 1:00 শুরু হবে। এদিকে স্প্যানিশ লা লিগা ফুটবলে রাত 10:30 কোমো পারমার এবং তুরিনো রোমার মোকাবেলায় মাঠে নামবে। এছাড়া রাত 12:45 ইন্টার মিলান উদিনেসের বিপক্ষে খেলবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইসি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন সেরে নিয়েছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টির তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগা সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8টি ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এশিয়ান গেমসের শুরুতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ গেমসের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে 10-0 বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে আন্তর্জাতিকভাবে দারুণ কিছু সাফল্য অর্জন করেছে। আগামী বৃহস্পতিবার একই মাঠে গ্রুপের অপর ম্যাচে বাংলাদেশ নারী দল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানী বসুন্ধরা কিংস এরিনায় প্রধান কোচ টমাস ডুরির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়া জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ফিফা এশিয়ান কাপ। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 1:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

0: অর্থ ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে পরিকল্পিতভাবে সন্তান গ্রহণ করাই হলো পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা হলো সঠিক সময়, জন্ম নিয়ন্ত্রণ ও অন্যান্য পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ। মায়ের বয়স অন্তত 20 বছর না হওয়া পর্যন্ত অপেক্ষা করলে সন্তানের স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য ভালো থাকে। মাতৃত্ব সংক্রান্ত মৃত্যুর হার কমে আসে এবং পরিকল্পিত সন্তান বেশি মেধাবী ও স্বাস্থ্যবান হয়ে থাকে। এছাড়াও স্বামী ও স্ত্রীর শারীরিক ও মানসিক চাপ কমায়। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ আমাদের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকেন সেটাই আমাদের কাম্য। প্রিয় শ্রোতা, প্রথমেই রয়েছে আপনাদের জন্য গুণীজনের কথা, সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয় ছোট পরিবার, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধ। এ বিষয়ে সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিসা।
1: গুণীজনের কথা নিয়মিত যারা আমাদের সাথে যুক্ত থাকেন তারা জানেন, এই আয়োজনে সবসময় আপনাদের একজন প্রিয় মানুষ, পরিচিত একজন মুখ, গুণী একজন মানুষ, নন্দিত মানুষ সবসময় স্টুডিওতে উপস্থিত থাকেন। আর সেই ধারাবাহিকতায় আজও একজন প্রিয় মানুষ স্টুডিওতে উপস্থিত আছেন। এই মুহূর্তে আমাদের সাথে আলাপচারিতায় যুক্ত হয়েছেন অভিনেতা শ্যামল মাওলা, স্বাগত আপনাকে।
2: ধন্যবাদ,
1: খুব ভালো লাগছে আপনাকে আমাদের আজকের আয়োজনে পেয়ে। তো আমাদের যারা শ্রোতা আছেন তারা তো সবসময় আসলে স্ক্রিনে দেখেন আপনাদের কাজ, তো ব্যক্তি মানুষটাকেও আসলে জানতে চায়। তো এই অভিনেতা শ্যামল মাওলার ছোটবেলাটা, শৈশবটা কোথায় ছিল, কোথায় বেড়ে ওঠা?
2: আমার ছোটবেলা শাহবাগে, আমি জন্ম ওখানে, বেড়ে ওঠা ওখানে, একদম মেইন কেন্দ্রস্থল বলবো আমি সবকিছুর, যে কোনো উৎসবের কেন্দ্রস্থল হোক বা যে কোনো বিক্ষোভের কেন্দ্রস্থল হোক অথবা যে কোনো কিছু মানে বিষয় নিয়েই আপনি কেন্দ্রস্থল বলতে গেলে শাহবাগ বলা যায়। সো শাহবাগে বেড়ে ওঠার কারণে আসলে আমার চোখের সামনে আমি এই দেশের মূল যে কালচারের যে একদম মধ্যমণি হয়ে থাকার যে বিষয়টা, সেই জিনিসটা ফিল করতাম আমি ছোটবেলায়।
1: আচ্ছা,
2: সো ওভাবেই বেড়ে ওঠা। আর শাহবাগে যেহেতু বেড়ে ওঠা, জ্ঞান হওয়ার পর থেকেই আমি বাবাকে দেখতাম থিয়েটারে অভিনয় করতে, তার সাথে হাত ধরে গ্রুপে যেতাম, রিহার্সালে যেতাম, শোয়ে যেতাম, তারপরে আমি নিজে শুরু করি মঞ্চে ছোটবেলা থেকেই বাবার হাত ধরেই। তো সেখান থেকে করতে করতে করতে করতে মানে আমার ধারণা ছিল যে আমি বড় হয়ে বাবার মতো হয়তো 9টা থেকে 5টা কোনো সরকারি জব বা কোনো একটা জব করব, তারপরে গ্রুপে যাব সন্ধ্যায়, তারপরে বাসায় আসব ফ্যামিলি টাইম, দেন আবার সকালবেলা অফিসে যাব, এরকম হবে আমার লাইফস্টাইল। ছোটবেলায় বাবাকে দেখেছি, সো আমি ভেবেছিলাম আমারও জীবন হয়তো এরকমই যাবে। আর মানে থিয়েটার, খেলাধুলা এর বাইরে আর কিছু সময়ও ছিল না খুব একটা ভাবার। ওভাবেই বেড়ে ওঠা ছোটবেলা।
1: আর মানে অভিনয়টা তো যেটা বললেন যে বাবা অভিনয়ের সাথে ছিল, তো সেটা তো আপনার রক্তেই মিশে আছে, যে ছোটবেলা থেকেই পেয়েছেন আপনি সেটা, সেই পরিবেশটা, সেই আবহটা পেয়েছেন। তো অন্য কিছু হওয়া বা এরকম চিন্তা কখনো আসেনি মাথায়?
2: মাঝে মাঝে মনে হয়েছে যে একজন আর্মি পার্সন হব।
1: আচ্ছা,
2: মাঝে মাঝে মানে হয় কি, এইটা একটা জিনিস অজানা ছিল, লাইক টেস্ট তো মানুষের চেঞ্জ হয়, আমার এরকম ভাবে টেস্ট চেঞ্জ হতো, কখনো বিজনেসম্যান হওয়ার চিন্তা, কখনো ইঞ্জিনিয়ার হওয়ার চিন্তা, কখনো আর্মি ম্যান হব, কখনো কিছুই করব না শুধু কবিতা লিখব, এরকম চেঞ্জ হতে থাকতো ছোটবেলায়। কি হওয়ার ইচ্ছা, কি হওয়ার ইচ্ছা, এরকম রেগুলার চেঞ্জ হতে থাকতো। তো এখন আসলে বুঝতে পারি ওগুলো আসলে বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে, আসলে আমি যে জার্নিটা করতাম সেই ক্যারেক্টারের মধ্যে থেকে হয়তো সেই ড্রিম গুলো দেখা শুরু করতাম।
1: কিন্তু সেই স্বপ্নটা তো সত্যি হয়েছে বলা যায় একরকম ভাবে, অভিনয় করতে গিয়ে এখন অনেক কিছু হতে পারছে।
2: হ্যাঁ, এখন সবকিছুই করা যায়। সো এরকম উইকলি বোধহয় চেঞ্জ হয় আমার মুড।
1: আর ছোটবেলায় পড়াশোনা কোথায়?
2: পড়াশোনা ঢাকাতেই, সব শাহবাগের আশেপাশেই, তিতুমিরে।
1: আচ্ছা,
2: সো ঢাকাতেই সবকিছু।
1: সেই জীবনটা কেমন ছিল, যে মানে কলেজ লাইফটা বলি বা স্কুল জীবনটা বলি?
2: স্কুল জীবনটা আসলে অনেক বড় টাইম ধরে আসলে কাটানো হয় স্কুল ফ্রেন্ডদের সাথে। সো স্কুল টাইমটাই আসলে মানুষের জীবনে মাথায় থেকে যায় যে স্কুলে, তখন তো মাত্র চেঞ্জ হচ্ছে সবকিছু, আমাদের বডি স্ট্রাকচার এবং মেধা সবকিছু। সো স্কুল টাইমের কথাই সবচেয়ে বেশি মনে পড়ে, আর ইউনিভার্সিটি এর পর কলেজের কথা খুব একটা মনে পড়ে না, মাত্র 2 বছর। তো
1: যে সময়টা একদম একা থাকেন সেই সময়টাই প্রিয় কাজ কি? বলছিলেন যে মানে লেখালেখি কি হয়?
2: লেখালেখি এখন হয় না। লেখালেখি আসলে খুব কঠিন জিনিস। লেখালেখি লেখালেখির থেকে আমার ভাবতে বেশি ভালো লাগে, আমি নিজের ভাবনায় থাকি বেশি, কারণ আমি নানান জায়গায় ভেসে বেড়াই ভাবনার জগতে
1: এবং খুব দ্রুত সেটা ভাসা যায়।
2: হ্যাঁ, এটাতে তো কোনো মানে বাধা দিচ্ছে না, বাধা দেওয়ার কিছু নেই। আর আমার জবটাও এটা যেহেতু, সো এটা আরো বেশি কাজে দেয় আমার জন্য।
1: আমি একটু পরিবারে যেতে চাই, আপনারা তো তিন ভাই এক বোন।
2: হ্যাঁ,
1: তো সেই মানে ভাই বোনরা মিলে যে সময়টা কাটিয়েছেন, এখন তো যে যার মতো ব্যস্ত, মানে সেই সময়টা যদি একটু ফিরে যেতে চাই, বা অনেক স্মৃতি তো থাকে, হয় না, মাঝে মাঝে খুব মনে পড়ে।
2: হ্যাঁ, মানে ভাইদের সাথে আমরা যেহেতু তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে আমার বড় দুই ভাই ছিল, তারা মানে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, আর আমি যেহেতু তিন নম্বর, আমি সবার ছোট, সো আমাকে মোটামুটি এক ধরনের ডমিনেটিং একটা ভাই হিসেবেই বড় করে তোলা, কারণ তাদের সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্কটা ওই সময় ছিল না। এখন ফ্রেন্ডলি সম্পর্ক, এখন বড় হয়ে যাওয়ার পরে একসেপ্ট করে নিয়েছে যে আমি বড় হয়েছি, তারপরে ফ্রেন্ডলি সম্পর্ক। কিন্তু তার আগ পর্যন্ত বাবাও ফ্রেন্ডলি ছিল না, ভাইয়েরও ফ্রেন্ডলি ছিল না, আর এই জিনিসগুলো বোঝার ক্ষমতাও ছিল না তখন। আসলে থিয়েটার, অ্যাক্টিং, খেলাধুলা সবকিছু মিলিয়ে তারপরে তো আসলে পৃথিবী বোঝা শুরু করার পরে আসলে সবকিছু এখন রিভিল হয় যে ওটা তো ঠিক ছিল না আমার সাথে, তখন তো বুঝতে পারি
1: তখন সময় ছোটর মতো থাকো বিষয়টা। আর বোন,
2: বোন আবার আমাদের থেকেও অনেক ছোট ছিল, সো বোনকে আমরা তিন ভাই আগলে রাখতাম, পছন্দ করতাম। আর আমার তো ব্যাপার ছিল আমি সবার ছোট ছিলাম, ছোটদের একটা আদর থাকে, তারপর বোন হওয়ার পরে বোনের আদর আবার অন্য জায়গায় শিফট হয়ে যাওয়া, তো এই জিনিসগুলো আমি ফিল করতে পারি। বাট এটা কোনো অবজেকশন দেওয়ার মতো কথা না যে এটা কেন হবে, এটাও নর্মাল।
1: আমাদের কন্যা সন্তান তাকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া, স্বাবলম্বী করা, এবং ছেলে মেয়ে উভয়কে সমান গুরুত্ব দেওয়ার যে একটা বিষয় থাকে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, বা আমাদের যারা অভিভাবক যারা শুনছেন দেখছেন তাদের জন্য কি বলবেন?
2: মানে আমি ডিরেক্টলি বলবো, সুস্থ চিন্তার মানুষ কেনই বা আলাদা করে ভাববে, এটাই তো নর্মাল। যদি কেউ ভেবে থাকে তাহলে আমি বলবো অসুস্থ চিন্তার মানুষ, তার চিকিৎসা প্রয়োজন। এত সিরিয়াসলি বললাম কারণ এটা এভাবে দেখার তো কিছু নেই। আমার তো খুব স্বপ্ন যে আমি মেয়ের বাবা হব, কারণ মেয়ে আর বাবার যে সম্পর্ক সেই সম্পর্কটা আমার দারুণ লাগে এবং খুব লোভ হয় যে কবে আমার মেয়ে হবে এবং মেয়ের সাথে বাবার সম্পর্কটা কিরকম হবে, আমি ওই টাইমটা কবে পাস করব।
1: আর যেটা বলছিলাম যে আপনারা চার ভাই বোন বা আপনার একটি সন্তান, এই যে ছোট পরিবারের যে একটা বিষয় যে আর ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তো সেক্ষেত্রে যে ছোট পরিবারের যে একটা বিষয় এটা নিয়েও যদি একটু বলেন। আমাদের দর্শক শ্রোতারা তো অনেক সচেতন, তারপরও প্রিয় মানুষের মুখে যদি ছোট ছোট কথাগুলো বলে তাহলে তারা সেগুলোকে আর ভালোভাবে নেন?
2: মানে আমি মানে লাইক এইটা অনেকটা আমি বলি, ছোট বাসা দিয়ে যখন মানুষ একটা সংসার শুরু করে তখন ছোট বাসাটা সবচেয়ে আপন কেন মনে হয়, কারণ সেই ছোট বাসাটা একদম হাতের আয়ত্তে থাকে সবকিছু, গোছানো থেকে শুরু করে আস্তে আস্তে করে সেটাকে প্রাণ দেয়া। তো ঠিক ছোট পরিবারটাও এরকম গোছানো থাকে, এরকম সুন্দর করে, আপনি যদি একালি বাচ্চা মানে আমাদের মতো এরকম ঠিক মতো মানুষ না করতে পারেন, আপনি গার্জিয়ান হিসেবে আপনার যে দায়িত্ব, আপনি শুধু মানে এখানে মানে নিজের বাচ্চা কাচ্চাও না, শুধু পুরো এই পৃথিবীতে জন্মেছেন আপনার আপনার দায়িত্ব পালন করার জন্য আসলে সত্যি কথা। সো সেই দায়িত্বগুলো কবে পালন করবেন? তো ছোট পরিবার তো অবশ্যই ভালো, ছোট হলে হবে কি জিনিসটা কন্ট্রোল থাকে, অনেক বেশি আয়ত্তে থাকে, গোছানো, ভালোবাসায় জড়িত থাকে। তো ছোট পরিবার তো মানে আমার,
1: আর এখন তো বাবা মা দুজনেই দেখা যায় কাজ করে, তো পাশাপাশি এবং অর্থনৈতিক, মানসিক, সামাজিক, পারিপার্শ্বিক সমস্ত কিছু ভাবে যদি একটা সন্তানকে টেক কেয়ার করার জন্য, সেটাও কিন্তু একটা বিষয়,
2: সময় দেওয়ার ব্যাপার-স্যাপার থাকে। যেমন আমরা তিন ভাই এক বোন, বেশ বড় ছিলাম কিন্তু পরিবার, সেখানে ঠিক মতো সময় দেওয়ার ব্যাপারটা কিন্তু হতো না। ওই যে আমি বললাম আমার সাথে ফ্রেন্ডলি ছিল না, তো আমি আমি যদি আমি আর আমার বোন থাকতাম বা আমি আর আমার ভাই থাকতাম, ফ্রেন্ডলি হতে পারতো কিন্তু খুব ইজিলি, কিন্তু আমার বড় দুই ভাই সহ আমার পর্যন্ত আসতে এরপর আর এনার্জি থাকে না কারোর মধ্যেই, তো এই ব্যাপারগুলো ঘটে। ঠিক ছোট পরিবার হলে জিনিসটা
1: ভালো হয়, আসলে সামগ্রিকভাবে ভালো হয়। আপনাকে তো ওটিটি কিং ও বলা হয়, আপনি ছোট পর্দায় কাজ করেছেন, বড় পর্দায় কাজ করেছেন, মঞ্চে কাজ করেছেন এবং ওটিটিতেও খুব ব্যস্ত, তো সব জায়গাগুলোই তো আসলে অভিনয়, শুধু প্রেক্ষাপটগুলো একটু আলাদা আলাদা। কিন্তু আপনার কাছে মনে হয়েছে হয় না যে এই জায়গাটায় হয়তো আমার জন্য অনেক মানে ভালো লাগা বা এরকম কিছু?
2: পাপেট্রি আমার জন্য এক ধরনের ভালো লাগা ছিল, কারণ আমি সিসিমপুরে পাপেটিয়া ছিলাম একটা সময়।
1: আচ্ছা
2: আচ্ছা। সো ওখানেও একটা মৃত জিনিসকে জীবন্ত করে তোলা হাতের মাধ্যমে অ্যাক্টিংটা, সো এটা খুব টাফ একটা জব ছিল এবং খুব ইন্টারেস্টিংও ছিল। মানে বুঝতে পারছেন, আপনার হাত দিয়ে আপনি একটা মৃত জিনিসকে জীবন্ত করে তুলছেন এবং আপনার ভয়েস দিয়ে এর কথা বলছেন, কিন্তু আপনার ভয়েস দিয়ে, এবং আপনি কিন্তু খুব আরাম পজিশনে গিয়ে আপনি করছেন, এরকম বসে বসে না, আপনি খুব মানে অসুবিধা অবস্থায় আপনার করতে হচ্ছে, কারণ আপনাকে হাইড করে নিতে হচ্ছে, তো শুধু হাতটা দেখা যাচ্ছে। সো এইটা খুব আমি দুর্বল ছিলাম এই পারফরমেন্সটা, আর এটা আমার মাঝে মাঝে মনে পড়ে, মিস করি। আর অন্যান্য গুলো তো মাঝে মাঝে দেখা হয়, যাওয়া হয়, কথা হয়, সো তাদেরকে মিস করি না খুব একটা।
1: স্বপ্নের কোনো চরিত্র যেটা আপনি করতে চান বা কোনো গল্প?
2: না, এরকম কোনো বিষয় নেই। আমি বললাম না, আমার ভেসে বেড়াতে ইচ্ছে করে। তো স্বপ্নের চরিত্র এখন মনে হচ্ছে আমার কাছে ওই এক্স, আবার কিছুক্ষণ পরে স্বপ্নের চরিত্র মনে হয় না এটা বোধ হয় জেড, অথবা স্বপ্নের চরিত্র সি, তো এরকম মনে হয়, কারণ আমি এক জায়গায় স্বপ্নের চরিত্র, আবার যেটা যখন যেটা ভাবি সেটাই আমার তখন স্বপ্নের চরিত্র মনে হয়, সো এটার প্রবলেম আছে।
1: আচ্ছা, আবার একটু যেতে চাই যে যখন মানে প্রফেশন হিসেবে, পেশা হিসেবে আপনি অভিনয়টাকে আপনি নিলেন, পারিবারিক ভাবে সবাই তো আসলে চায় যে সন্তানরা, বাবা মাদের একটাই আবদার কিন্তু থাকে বেশিরভাগ ক্ষেত্রে যে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম কিছুই হোক বা সরকারি চাকরি হোক, তো এরকম কোন প্রতিবন্ধকতা ছিল
2: না? কারণ আমি ছোটবেলায় যখন আমার বাইরে রাত কাটানো এলাও না, তখন আমার সাথে আমার ভাইকে দিয়ে দিত, কারণ আমার পথনাটক করতে আমার হয়তো ঢাকার বাইরে যেতে হচ্ছে বা কোনো একটা শো পড়েছে ঢাকার বাইরে, তখন আমার বাসা থেকে অ্যালাউ করতো এবং আমার সাথে আমার মেজো ভাই যেত বা কেউ একজন যেত, বা কেউই না গেলেও যাদের সাথে আমি করতাম ওদের উপর ভরসা ছিল, ওনারা ঠিক মতো আমাকে নিয়ে গিয়ে পারফরমেন্স করায় আবার ঠিক মতো বাসায় পৌঁছে দিত, সেই ব্যাপারটা ক্লিয়ার ছিল।
1: পারিবারিক ভাবে মানে এই সাপোর্টটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যে আপনার পরিবারটা আপনাকে সাপোর্ট দিয়েছিল বলে এবং বাবাও হচ্ছে অভিনয়ের সাথে ছিলেন বলে হয়তো আপনি যে বাড়তি পাওনাটা সুবিধাটা পেয়েছেন।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো পরিবার থেকে বলবো পুরো সাপোর্ট পেয়েছে অভিনয় করার ক্ষেত্রে অন্তত, কিন্তু তাদেরও ধারণা ছিল না যে আমি প্রফেশনালি অ্যাক্টর হব বা অভিনয় করে আমি রোজগার করব।
1: বিভিন্ন অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছেন, দর্শকদের শ্রোতাদের অনেক ভালোবাসা পেয়েছেন এবং সামনেও পাবেন আশা করি। আর একটা প্রশ্ন একদমই করা হয়নি যে পরিবারের সাপোর্টটা পেয়েছেন এবং যুগল জীবনে যে আছেন আপনার যিনি সহধর্মিনী নিয়ে আছেন, নিশ্চয়ই তিনিও অনেক সাপোর্টিভ?
2: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাপোর্ট করছে, এবং ও সাপোর্ট না করলে তো আমার কাজই হবে না।
1: একদমই তাই। তো সেই পারিবারিক জীবনেও আপনি যেহেতু ভাসতে পছন্দ করেন, কাজের মধ্যেও ভাসতে থাকুন এবং পারিবারিক আবহে ভালোবাসার বন্ধনে ভাসতে থাকুন, অনেক শুভকামনা আপনার জন্য।
0: সাক্ষাৎকারটি শুনলেন ঘনবসতিপূর্ণ দেশ আমাদের বাংলাদেশ, পরিকল্পিত জনসংখ্যার জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে জনসংখ্যার চাপ কমিয়ে আনতে হবে, সচেতন হতে হবে আমাদের প্রত্যেক নাগরিককে। শোনাবো এবারে জনসংখ্যার গান, শিল্পী রাজীব দাস ও রাজিয়া মুক্তি।

জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। প্রিয় বন্ধুরা, এডিস মশার আক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হবে এবং সবসময় সচেতন থাকতে হবে। দিনে বা রাতে যখনই ঘুমান না কেন, অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। প্রিয় শ্রোতা, একে একে শেষ হল সুখী সংসারের আয়োজন মালা। বিদায় উচ্চারণে বলতে চাই, সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরী।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসফিয়া তাসনিম। শুরুতেই শিরোনাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের বৈঠক। আগামীকাল থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত। দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ, বললেন স্পিকার। ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির, প্রথম ধাপের ভোট আগামী 12 নভেম্বর। দেশে একদিনে হামের উপসর্গে 8 জন এবং ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু। এবং সৌদি আরবের বাদশাহ খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামীকাল থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। তিনি আজ সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই সংকট 6 মাস বা 1 বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান LNG টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী 2027 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের শিক্ষা, মানব সম্পদ, উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দুদেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে সারা কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি শুভেচ্ছা অভিনন্দন পত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা জানান। ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের সুদীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দেন। বৈঠকে হাইকমিশনার জানান, তৈরি পোশাক সহ বাংলাদেশের প্রায় শতভাগ পণ্য LDC থেকে উত্তরণের পর আরও 3 বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি এই সুবিধাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের উদ্যোগের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুই দেশের মধ্যে আবহাওয়া জলবায়ু সংক্রান্ত তথ্য বিনিময়ের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে আজ বঙ্গভবনে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রয়াস চালানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি আজ ভোলা সার্কিট হাউস জেলা প্রশাসক পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। স্পিকার ভারত সহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে ২৪শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায়ের দিন ধার্য করেন। প্রথম ধাপের স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে।
2: ১২ নভেম্বর আমাদের প্রথম ফেজের নির্বাচনটা আমরা অনুষ্ঠান করতে পারব। ফেজ ২ আমাদের টেন্টেটিভ শিডিউল হচ্ছে ১৩ ডিসেম্বর, ফেজ ৩ ৩০ ডিসেম্বর, ফেজ ৪ ১৭ জানুয়ারি, ফেজ ৫ ৪ ফেব্রুয়ারি ২০২৭, ফেজ ৬ ২২ এপ্রিল ২০২৭ এবং ফেজ ৭ ২৭ মে ২০২৭। সদর উপজেলাগুলো ফেজ ১ এ থাকবে। প্রথম ফেজে আমরা আশা করছি যে আনুমানিক ৮০টা উপজেলার সকল ইউনিয়নের আমরা নির্বাচন করতে পারব।
0: জাতীয় সংসদে ঠাকুরগাঁও ১-০ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আগামীকাল মনোনয়ন ফর্ম বিতরণ করবে বিএনপি। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মনোনয়ন প্রত্যাশীরা আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন। ফর্ম পূরণ করে আগামী বুধবার একই স্থান ও সময়ে জমা দিতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এখন পরিকল্পনার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে।
5: এখন যে মৃত্যুর সংখ্যা আছে যদিও একটু কম, কিন্তু আমাদের সেটা নিয়ে কমপ্লেসেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সামনে সেপ্টেম্বর রয়েছে, অক্টোবর রয়েছে, এমনকি নভেম্বরেরও কিছুটা সময় রয়েছে। সেই সময় যাতে মৃত্যুর সংখ্যা খুব বেড়ে না যায় সেখানে অ্যাকশন প্ল্যানের পাশাপাশি অ্যাকশন সেটাও কিন্তু জরুরি।
4: ডক্টর আব্দুল মঈন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
5: আমাদের মন্ত্রণালয়কে অনুরোধ করব, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন এবং আমরা দুটি মন্ত্রণালয় একত্রে সন্নিবেশিত হয়ে আমরা কিন্তু এই ডেঙ্গু দমনের কাজটা করে যাচ্ছি।
4: স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, সরকার ইতিমধ্যে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে, জনগণকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
5: আপনারা লক্ষ্য করেছেন, আজকে থেকে মাত্র দুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বয়ং এই ডেঙ্গু সম্বন্ধে উদ্বিগ্ন এবং যাতে ডেঙ্গু সারা দেশে ছড়াতে না পারে সেই জন্য প্রয়োজনে নিরাময়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
4: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: এদিকে দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 157 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1733 জন। এছাড়া দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1030 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1232টি শিশু। দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিংয়ের লক্ষ্যে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষ থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে তিনি কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা কামনা করেছেন। আজ বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পণ্যের বৈচিত্র্য, মূল্য সংযোজন, মান উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর ও বহুমুখী করার সুযোগ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ বলেছেন, 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর করা হবে। তিনি আজ রাজধানীর শ্যামলীতে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় একথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এর ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা ও নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে। ডিজিটাল রূপান্তর আত্মকর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত উদ্যোগ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণরা কোন জামানত ছাড়াই পাবেন সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত অর্থায়ন। আরও শুনুন প্রতিবেদনে।
6: কৃষি, তথ্যপ্রযুক্তি, স্টার্ট আপ, হস্তশিল্প কিংবা নবায়নযোগ্য শক্তির মতো যে কোনো বৈধ ও উদ্ভাবনী ব্যবসায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের এই তহবিলের জন্য জামানত ছাড়াই আবেদন করা যাবে দেশের যে কোনো তফসিলি ব্যাংকের শাখায়। গত রবিবার বাংলাদেশ ব্যাংকের ইস্যু করা নতুন নীতিমালা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় সর্বোচ্চ 28 বছর বয়সী স্থায়ী বাসিন্দারা এই সুবিধার আওতায় আসবেন। মোট অর্থায়নের 50% থাকবে ব্যাংক ঋণ আর বাকি 50% থাকবে এককালীন অনুদান হিসেবে। প্রকল্পটির মূল লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান,
7: মূল উদ্দেশ্যই হচ্ছে বেকারত্বের অভিশাপ থেকে তরুণ সমাজকে বের হয়ে আনা, তরুণ সমাজের মধ্যে এমপ্লয়ি থেকে এমপ্লয়ারে কনভার্ট হওয়ার মানসিকতা জীবনের প্রথম থেকে শুরু করা। সবার মধ্যে ধারণা থাকে বিএমএ পাশ করব, একটি চাকরি করব। না, আমি চাকরি দেব সেই ধরনের মানসিকতা তৈরি করাটা হচ্ছে এই উদ্যোগ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। তবে সবার পক্ষে তো আর এমপ্লয়ার হওয়া সম্ভব না, যারা প্রতিভাবান, যাদের মেধা রয়েছে, সম্ভাবনাময় রয়েছে, এই সম্ভাবনাময়টাকে আমরা কাজে লাগাবো।
6: আবেদনকারীদের প্রস্তাবনা চূড়ান্ত বাছাইয়ের পর মাত্র 17 কার্য দিবসের মধ্যে মিলবে এই ঋণ সুবিধা। একই সাথে উদ্যোক্তাদের দেওয়া হবে ট্রেড লাইসেন্স ও আর্থিক সাক্ষরতার প্রশিক্ষণ সুবিধা। কেন্দ্রীয় ব্যাংকের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য অর্থনীতিবিদ আসাদুজ্জামান নূর বলেন,
8: বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটি সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক। নতুন উদ্যোক্তা তৈরি হলে বিনিয়োগ ও উৎপাদন বাড়বে, একই সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। বিশেষ করে উপজেলা ও গ্রামীণ পর্যায়ে অর্থায়ন পৌঁছালে অর্থনৈতিক কর্মকাণ্ড আপনার ঢাকা কেন্দ্রিক না হয়ে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানির মতো উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়লে দেশের সামগ্রিক উৎপাদন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে কর্মসূচির অর্থ যেন ভোগে নয়, উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয় এবং প্রকৃত সম্ভাবনাময় উদ্যোক্তারাই যাতে সুবিধা পান সেটি কিন্তু নিশ্চিত করা জরুরি।
6: সরকারের এই সহযোগিতা নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন দিন গড়ার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তারা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুথিরা জানিয়েছে তারা সৌদি আরবের খামিস মুশাইতে বাদশাহ খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক পরিসরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রিয়াদ থেকে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। হুথিরা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে আরও কয়েকটি কৌশলগত দ্বীপ দখলের দাবি করেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, সেপ্টেম্বরের 6-12 তারিখের মধ্যে ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে লড়াই ছড়িয়ে পড়ায় 2,883 জন হতাহত হয়েছে। অপরদিকে সৌদি আরবে ইয়েমেনের হুথিদের নতুন করে হামলার পর জ্বালানি তেলের দাম 3% বেশি বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দর বেড়ে ব্যারেল প্রতি $108.04 পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 21 জন নিহত হয়েছে। আজ স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানায়। গতরাতে লিউ গামকা ও প্রিন্স আলবার্টের মধ্যবর্তী একটি মহাসড়কে দুটি মিনিবাস ও একটি স্টেশন ওয়াগনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। হারারেতে আগামীকাল স্বাগতিক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 ম্যাচটি শুরু হবে। এদিকে আগামীকাল সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের বৈঠক। আগামীকাল থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ 1.5 মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত। দ্বিপক্ষীয় সহযোগিতা এবং ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারে যুক্তরাজ্যের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ, বললেন স্পিকার। ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল। 7 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির। প্রথম ধাপের ভোট আগামী 12 নভেম্বর। দেশে একদিনে হামের উপসর্গে 8 জন এবং ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু। এবং সৌদি আরবের বাদশাহ খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। খবর শেষ হলো।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আইনুর রহিম সুলতানা। ইতিহাসের স্বরূপ বুঝতে হলে প্রথমেই এদেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার দিকে দৃষ্টি দিতে হবে। হাজার বছরের ইতিহাসে এই ভূখণ্ডে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ পাশাপাশি বসবাস করে এসেছে। ভাষা, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনধারা এমন এক সামাজিক বন্ধন তৈরি করেছে যেখানে ধর্মীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও নাগরিক ও মানবিক পরিচয় অনেক ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে সম্প্রীতির এই চিত্রের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সময়ে সময়ে বিচ্ছিন্ন সাম্প্রদায়িক সহিংসতা, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি কিংবা রাজনৈতিক স্বার্থে বিভাজনের চেষ্টা দেখা যায়। কিন্তু লক্ষণীয় বিষয় হল এসব ঘটনা সাধারণ মানুষের স্বাভাবিক সামাজিক সম্পর্কের প্রতিনিধিত্ব করে না। তাই আজকের সংবাদ পর্যালোচনায় বিশেষ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে সকল সম্প্রদায়ের সম অধিকার বিষয় নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য। গতকাল বঙ্গভবনে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেছেন, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।

এছাড়া উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা অপরিহার্য। রাষ্ট্রপতির এই বক্তব্য কেবল একটি সৌজন্য সাক্ষাতের আনুষ্ঠানিক মন্তব্য নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় এটি একটি গভীর বার্তা বহন করে। গণতন্ত্রের মৌলিক শক্তি হল সকল নাগরিকের সমান মর্যাদা ও সমান অধিকার। কোন রাষ্ট্রে যদি আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, জবাবদিহি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত হয়, তবে সেখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের সুযোগ কমে আসে। রাষ্ট্রপতি মূলত সেই সত্যকেই নতুন করে স্মরণ করিয়ে দিয়েছেন। সম্প্রীতির প্রকৃত অর্থ কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, বরং সকল সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদা, নিরাপত্তা, সুযোগ এবং অধিকার নিশ্চিত করা। রাষ্ট্রপতির বক্তব্যের তাৎপর্য এখানেই। তিনি বলেছেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে। এ বক্তব্যের মধ্যে একটি মৌলিক সত্য নিহিত আছে। গণতন্ত্র শক্তিশালী হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, নাগরিক অধিকার সুরক্ষিত হয় এবং সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি রাষ্ট্রের সমান সুরক্ষা লাভ করে। পূজা উদযাপন পরিষদের নেতারাও সাক্ষাৎকালে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার এবং সমান অধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। বর্তমান বিশ্বে সাম্প্রদায়িক বিভাজন, অসহিষ্ণুতা এবং ঘৃণার রাজনীতি বহু দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সম্প্রীতির সংস্কৃতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির বক্তব্যে সেই সম্প্রীতির আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ করার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির বক্তৃতায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, গণতন্ত্রকে কেবল রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক সংস্কৃতিতে পরিণত করার প্রয়োজনীয়তা। তার বক্তৃতা থেকে এটা স্পষ্ট যে গণতন্ত্র শুধু নির্বাচন কেন্দ্রিক বিষয় নয়, বরং এটি ন্যায় বিচার, সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীল নাগরিক আচরণের সমন্বয়। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন যে উৎসবটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে বলা যায়, রাষ্ট্রপতির বক্তৃতা আমাদের রাষ্ট্রজীবনের মৌলিক সত্যকে সামনে নিয়ে এসেছে। গণতন্ত্র যত শক্তিশালী হবে, মানুষের অধিকার তত সুরক্ষিত হবে। সকল সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হলে প্রয়োজন আইনের শাসন, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ। তাই রাষ্ট্রপতির এই আহ্বান শুধু রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি দায়িত্বশীল বার্তা। সহনশীল, ন্যায়ভিত্তিক এবং মানবিক বাংলাদেশ গড়ার পথে গণতন্ত্রের বিকল্প নেই। আর সেই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা বাস্তবার্থে নিশ্চিত হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।

এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের গীতিকার গাজী মাসারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

0: স্বাধীনতা স্বাধীন। প্রিয় শ্রোতা, পরপর দুখানি দেশের গান শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতরে রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: বেতার ম্যাগাজিন।

0: জীবনের চলমান ব্যস্ততায় হয়তো প্রকৃতির এই সৌন্দর্য চোখ মেলে দেখার অবকাশ আমাদের নেই, কিন্তু চারপাশটা যখন শরতের শতরূপে সেজে ওঠে, সেই মোহনীয় সৌন্দর্যকে উপেক্ষা করার সাধ্য কার আছে?
1: প্রকৃতি জুড়ে এখন শরতের শুভ্রতা, নদীপাড় কিংবা বিস্তীর্ণ জলাধারের কোল ঘেঁষে মেঘে আছে কাশফুলের সাদা রং। সেই সাদা রং সত্যি অপূর্ব, সেই সাথে আকাশ জোড়া সাদা কালো মেঘের যুগলবন্দি প্রসারিত দিগন্ত রেখা যেন শিল্পীর ক্যানভাসে আঁকা কোনো মন কাড়া ছবি।

0: পৌঁছানোর ঐতিহাসিক নজির সৃষ্টি করে।
1: এছাড়াও ১৯৯৮ সালের ১৪ই সেপ্টেম্বর প্রযুক্তি বিশ্বের ইতিহাসে আরও একটি স্মরণীয় দিন হয়ে আছে। এই দিনে ল্যারি পেজ ও সেগ্রাই ব্রিনের প্রতিষ্ঠিত গুগল আনুষ্ঠানিকভাবে একটি কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল। ক্যালিফোর্নিয়ার একটি গ্যারেজ থেকে শুরু হওয়া এই উদ্যোগ পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয় এবং ইন্টারনেটে তথ্য খোঁজার পদ্ধতির আমূল বদলে দেয়।
0: সুপ্রিয় শ্রোতা, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই রয়েছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা ও সংকলন করেছেন আমন চপল।
1: বিশ্ববিচিত্রার প্রথমেই রয়েছে হোয়াইট জেন্টলম্যান ক্লাব। এটা মূলত ডিজনিউল্যান্ডের ক্লাব 33 এর একটি প্রতিষ্ঠিত ক্লাব। পৃথিবীর সবচেয়ে অভিজাত ক্লাব হিসেবে ধরা হয়ে থাকে এটাকে। লন্ডনে অবস্থিত ক্লাবটিতে শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষরাই পদচিহ্ন রাখতে পারেন। অবশ্য ক্লাবটির শুরুর ইতিহাস ভিন্ন কথা বলে। এই শুরুতে ফ্রান্সিস বিয়াঙ্কো নামে এক লোক এটা তৈরি করেছিলেন এবং নতুন ধরনের চকলেট বিক্রির জন্য এটা তৈরি করা হয়েছিল, যেখানে অভিজাত ও প্রভাবশালী ব্যক্তিরা আড্ডা, রাজনীতি, সামাজিক যোগাযোগ ইত্যাদি নিয়ে আলোচনা করতেন এবং তারা জড়ো হতেন। পরে এটি ধীরে ধীরে এক্সক্লুসিভ প্রাইভেট ক্লাব এ পরিণত হয়েছিল। অথচ এটা এখন পৃথিবীর সেরা ক্লাবগুলোর মধ্যে অন্যতম। এই ক্লাবের সদস্য হওয়া রীতিমতো একটি সম্মানের বিষয়। আপনার যতই টাকা থাকুক তবুও আপনি চাইলেই এই ক্লাবের সদস্য হতে পারবেন না। হাজারটা কাঠ খড় পুড়িয়ে আপনাকে এই ক্লাবের সদস্য হতে হবে। কিন্তু মজার বিষয় হলো, কি হয় এই ক্লাবে তা কেউ জানে না, জানে শুধুমাত্র ক্লাবের সদস্যরা।
0: মেন উইথ হিল, সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এক বিস্ময়ের নাম এই মেন উইথ হিল। মেন উইথ হিল হল যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় সামরিক গোয়েন্দা স্থাপনা। এটি সাধারণত RAF মেন উইথ হিল নামে পরিচিত। এটা একটি মিলিটারি বেজ যা ইখেলন গ্লোবাল স্পাই নেটওয়ার্কিং এর সাথে সংযুক্ত। এটি একটি বিশাল সিগন্যালস ইন্টেলিজেন্স ও স্যাটেলাইট কমিউনিকেশনস ইন্টেলিজেন্স ফেসিলিটি। এখানে অসংখ্য বড় সাদা রেডোমে, যেগুলো দেখলে বিশাল সাদা গোলকের মতো দেখা যায়। মেন উইথ হিল ব্রিটিশ ভূখণ্ডে অবস্থিত হলেও এর কার্যক্রম দীর্ঘদিন ধরে ইউকে ইউএস ইন্টেলিজেন্স শেয়ারিং রিলেশনশিপের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ইউকে ইউএসএ ইন্টেলিজেন্স এগ্রিমেন্ট বা ফাইভ আইস কাঠামোর বৃহত্তর সহযোগিতার সঙ্গে এটি সম্পর্কিত। আমেরিকার ইংল্যান্ডকে ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়ার জন্যই এটা তৈরি করা হয়। ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক মনিটরিং স্টেশনটি এখানেই রয়েছে। তবে পুরো জায়গার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জটিল যে সাধারণ মানুষের ওই পুরো এলাকায় ঢোকা একেবারেই অসম্ভবের পর্যায়ে পড়ে। রোমাঞ্চপ্রিয় মানুষের কাছে এই জায়গাটি আজও এক কৌতূহল হয়েই রয়ে গেছে। কেউ যদি এই মেন উইথ হিল সম্পর্কে ধারণাও করতে চায় তবে তা আকাশকুসুম কল্পনাই হবে।
1: শুনছিলেন বিশ্ববিচিত্রা।
0: প্রিয় শ্রোতা, আমাদের দৈনন্দিন জীবনে আনন্দকেই হয়তো সবচেয়ে বেশি খুঁজে ফিরি আমরা, কাজে, সম্পর্কে কিংবা একাকিত্বে। সবটাতেই যেন আনন্দের সন্ধান, তাই তো নাচ, গান, নাটক, সিনেমার শত বিনোদনগুলির সাথে আমাদের আত্মার এক গভীর বন্ধন তৈরি হয়।
1: বিনোদনের মতোই এর সাথে যুক্ত সৃষ্টিশীল এবং প্রতিভাবান মানুষগুলোর প্রতিও আমাদের ভালোবাসা সমানভাবে বিকশিত হতে থাকে। একটি গানকে যেমন আমরা ভালোবাসতে পারি, তেমনি একটি প্রিয় কণ্ঠকেও আমরা হৃদয়ের গভীরে ধারণ করতে পারি।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের আয়োজন নন্দিতজন। আজ থাকছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ অভিনেতা মাজহারুল ইসলামের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন তনিমা করি।

0: জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম। এক বুক ভালোবাসায় জাদুর কার্পেটে উড়ে চললাম তারকার দেশে।
1: শ্রোতবন্ধুরা কণ্ঠে শুনে নিশ্চয়ই চিনে ফেলেছেন, হ্যাঁ ভাই খ্যাত বিজ্ঞাপনী কণ্ঠ মাজহারুল ইসলামকে, যে কণ্ঠ হাজার সিনেমার গল্প ধারণ করেছে। সেই কণ্ঠের মাজহারুল ইসলামই আজ উত্তরণের নন্দিত জন। স্বাগত আপনাকে উত্তরণের নন্দিত জন পর্বে। আজ শ্রোতা বন্ধুরা আপনার কণ্ঠে শুনবে আপনার ছেলেবেলার গল্প। আমরা জানতে চাই আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা এসব বিষয়গুলো।
2: আমার বাড়ি সিরাজগঞ্জে, যমুনা পারের সন্তান আমি। সেখানে আমার নানার বাড়িতে 48 সেপ্টেম্বরে জন্ম। পড়াশোনার প্রতি কেমন জানি আমার একটা আগ্রহ কম ছিল। আমি যেখানেই আর্ট কালচার নাটক থিয়েটার আছে সেখানে ছুটে চলে যেতাম, পড়াশোনাটা আমি পাশ কাটিয়ে যেতাম সবসময়।
1: আচ্ছা, বাবার চাকরির কারণে তো দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন তাই না?
2: বাবা রেলওয়ের কর্মকর্তা ছিলেন, যার ফলে সেই সুবাদে রেলওয়ের মঞ্চ পাওয়া যেত রেলওয়ের। সেখানে আমরা বাবার মঞ্চ নাটক দেখতাম শিশুকাল থেকে। আমি সেই টিপু সুলতান নাটক, সেই ফরিদপুর রাজবাড়ির হোসনাবাগ সিনেমা হলে তিনি আমাকে দিয়ে অভিনয় করালেন টিপু সুলতান নাটকে, এটা 57 সালের দিকে। বাবা যেখানে যেখানে গেলেন, পার্বতীপুরে গেলেন গ্যানানকুল হাই স্কুল, সেখান থেকে আমি ম্যাট্রিক পাস করলাম, সেখান থেকে আমি চলে এলাম ঢাকা কলেজে পড়লাম, তারপর সেখান থেকে খুলনায় কিছুদিন থাকলাম, শ্রমিক আন্দোলনে জড়িত হলাম, 11-10 ছাত্র আন্দোলনের সাথে জড়িত হলাম, এইসব করে টোরে হুলিয়াটুল নিয়ে ঢাকা শহরে আবার প্রত্যাবর্তন করলাম। মারা গেলেন মা, বাবার কিছু প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে আমাদেরকে নিয়ে ঢাকা শহরে একটা ভাড়া বাড়িতে উঠলেন, সেখানে আমরা জীবন যাপন শুরু করলাম।
1: একজন শিল্পী মাজহারুল ইসলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ যোদ্ধা, বেতার ব্যক্তিত্ব, সর্বাধিক চলচ্চিত্র বিজ্ঞাপনের উপস্থাপক, বেতার নাটকের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা, অভিনয় করেছেন বেশ কিছু মঞ্চ নাটক ও চলচ্চিত্রে। তো প্রথমেই টেলিভিশন নাকি বেতারে কাজ করেছেন?
2: 68 শেষের দিকে টেলিভিশন DIT তে আমি এনলিস্টমেন্ট পেলাম। টেলিভিশনের কাজ করার সুযোগ আমার কম হয়েছে, কম হয়েছে এই কারণে যে আমি তো DIT তে এনলিস্টমেন্ট পেলাম, আতিকুল হক চৌধুরী আমার অডিশন নিয়ে আমাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করালেন, এবং ওই কিছু নাটক, এই যে শওকত আলী কিছুদিন আগে মারা গেলেন, ওনার লেখা সেই দূরের পাখিরা, সেটাতে আমি হিরো করলাম DIT তে, ওইটাই আবার ঢাকার আকাশে অনেক রাতে সেই ক্যারেক্টারটা।
1: তো বেতারের সাথে কিভাবে জড়িয়ে গেলেন একটু জানতে চাই আমাদের শ্রোতারা।
2: 64 থেকে 68 সাল 4 বছর আমি রেডিওর গেটে বসে শিল্পীদের দেখতাম এবং শিল্পীদের সালাম দিতাম,
3: আর সেই সূত্রেই আমার বেতারে অডিশনের ব্যবস্থা করলেন বেতারের পরিচালক নুরুন নবী খান। তারপরে অডিশন শেষ করে আমি ভাবলাম যে আমার তো হবে না, আমি তো একেবারে নিরাশ হয়ে বেরিয়ে আসছি। তখন উনারা ডাকলেন আমাকে, ডেকে বললেন যে অ্যাপ্লিকেশন কোথায়, এতগুলো ক্যারেক্টার কয়েকটা চরিত্রে অভিনয় করলেন এখানে, কোনটা আপনার আসল কণ্ঠস্বর? তখন আমি বললাম যে কেন, আপনারা যা লিখে দিয়েছেন, যা চরিত্র বুঝিয়ে দিয়েছেন সেভাবে বলেছি আমি। আপনারা হয়তো ভাবতে পারছেন না, এখন যে আপনাদের সাথে কথা বলছি এটা হলো আমার অরিজিনাল গলা, আসল গলা। অনেকগুলো গলা দিতে পারেন? হ্যাঁ পারি, পারবো না কেন? এবং আমাকে তখন তারা স্বীকৃতি দিলেন বেতার নাটকের শিল্পী হিসেবে।
1: আমি একটু জানতে চাইবো মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ভূমিকা এবং স্মৃতিচারণ।
2: 25শে মার্চের রাত্রে আমি মোহাম্মদপুরের একটা বাড়িতে অবরুদ্ধ থাকলাম, কোনোরকম জীবন নিয়ে ওখান থেকে বেঁচে বোনের বাসা আজিমপুরে আসলাম, ওখান থেকে আবার বাসা বই এলাকায় ওখানে শেল্টার নিলাম। ওখান থেকে মুক্তিযোদ্ধারা এসে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই সময় পাকিস্তানি আর্মির অবরোধটা খুব খুব কঠিন হয়ে গেল বলে ওরা আসতে পারলো না। তখন আমি একাই মার কাছ থেকে কিছু টাকা নিয়ে কমলাপুর বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম। দাউদকান্দিতে তখন ব্রিজ ছিল না, ফেরি ছিল, ধরা পড়ে গেলাম আর্মির হাতে, ওরা আমাকে লাইন করালো আর কি নদীর ধারে। তো তখন আমি তো ব্ল্যাঙ্ক হয়ে গেলাম যে হয়তো মারা যাব, মৃত্যুটা কি তখনও তো বুঝতে পারছি না। তো সব লোকের সাথে দাঁড়িয়ে আছি, তখন এক বুড়ো ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, এই বুড্ডা তুমি কে মানতে হয়? তখন বললো যে ও মেরা ভাতিজা হয়। এটা একটা মিরাকল ব্যাপার, এবং তখন আমি বুঝলাম যে এই ভদ্রলোককে আমি বাসে উঠে তাকে বসতে দিয়েছিলাম, এটার কৃতজ্ঞতায় সে আমাকে বাঁচিয়ে। আমার ভাতিজা হয় কুমিল্লামে পড়ানে লে যেতে হয়, হাম লে যেতে হয়, সে ভাঙা ভাঙা উর্দুতে বললো। তখন বললো আচ্ছা ঠিক হ্যাঁ। তারপরেও সে বুট দিয়ে একটা লাথি আমার পেছনে মেরেছিল, যে শীতকালে এখনো সেই সাইকোলজিক্যাল ব্যথাটা আমি এখন অনুভব করি আর কি। তারপরে দুজন মিলে আমরা দৌড়ে গিয়ে একটা চালু বাসের উপরে উঠলাম। বাসের উঠার পরে সাথে সাথে উনি বলছেন তুমি কই যাইবা আমি বুঝছি। তখন তো আমি কেঁপে গেলাম যে ভদ্রলোক কি বলছে। তখন বললো যে আমি তুমি আসো, তুমি যাও না ময়নামতিতে, আর একটা চেকিং আছে ওখানে, একটা স্টপেজ ছিল ওখানে নামলাম আমরা চান্দিনায়, চান্দিনায় নেমে জাফরগঞ্জের বাজারে যেয়ে ওখানে মুক্ত অঞ্চল দিয়ে আমি আগরতলা ধর্মনগর এইসব দিয়ে সে বিহার হয়ে ট্রেনে চলে আসলাম। সেখানে গিয়ে আমি আশফাকুর রহমানকে রাস্তায় পেলাম, ঝাঁপিয়ে পড়লাম তার উপরে, ভাই আমি স্বাধীন বাংলা বেতারে, এই আপনি কে বলছেন?

0: আপনার নাটক আমি করেছি, তো তখন উনি আমার মানে কাতর ভাব দেখে আর কি তখন বললেন যে 25 নম্বর ট্রামে চলে যান বালিগঞ্জ প্লেসে, 57/8 বালি, আমি ওখানে চলে গেলাম সুচিত্রা সেনের বাড়ির পরের গলিতে। ছোট্ট একটা পরিসর অনুষ্ঠান, ছোট্ট একটা রুমের মধ্যে রেকর্ডিং হতো, সেখানে আমি কি করব, টাকাও শেষ হয়ে যাচ্ছে, ফ্লোরিং করি আমি, আমাদের শাহ আলী সরকার প্রথম গায়ক যে, সে, আমি, তোরাব আলী শাহ এবং মকসাদ আলী শাহী ফরিদা পারভিনের ওস্তাদ, আমরা সব ফ্লোরিং করতাম, আমরা অনেকে বিছানা ছিল, অনেকে পেপার বিছিয়ে ব্যাগটা মাথায় দিয়ে শুয়ে থাকতাম আর কি। তো এইভাবে চলছিল, তখন বিক্ষুব্ধ বাংলা মিউজিক্যাল স্কেচ শুরু হলো, তখন আশরাফুল আলম আর আলিজা চৌধুরীর পড়ার কথা ছিল ন্যারেশন, তো ওনারা আসতে পারতেন না, আমি ওখানে বসে থাকি। তখন ওই দিলীপ সম পরিচালক, উনি বলতেন যে আরে আপনি তো ভয়েস দেন, আপনি দেখেন প্রক্সি দেন, তখন আমি প্রক্সি দেওয়া শুরু করলাম। ওটা প্রক্সি দিতে দিতে পড়তে পড়তেই এক সময় ওনারা পড়লেন না, আমি অরিজিনালটা পড়ে দিলাম। এর মধ্যে অজিত রায় এলেন, অজিত রায় এসে অজিত দেখে পেয়ে তো মনে হলো যে আমি কত আপনজন পেয়ে গেলাম। তখন আমি বললাম যে দাদা কাজ কাম পাচ্ছি না, আমি কি করবো, আমি খাবো কি। দাদা তখন আমাকে পকেট থেকে দুটো টাকা বের করে বললেন যা নিয়ে আমাদের জন্য। তো সেই অজিত দার প্রচেষ্টায় বা কৌশলে আমি 7 দিন টি বয় হিসেবে কাজ করেছি স্বাধীন বাংলা বেতারে, সবাইকে চা দিয়েছি। সেই সময় থেকে আমাকে আশরাফুল আলম এরা সব আমাকে বলল, মৃত্যুহীন প্রাণ নাটক মামুন রশিদের লেখা সেই নাটক, সেই কেন্দ্রীয় চরিত্রটা হাসান ভাইয়ের করার কথা ছিল, বললো যে একটা নতুন ছেলে পাওয়া গেছে মুক্তিযুদ্ধের চরিত্র, যদি ও করে তাহলে মেক বিলিভ মানে সত্যি মনে হবে মুক্তিযোদ্ধা আর কি। সেই জন্য নতুন গলা ওকে নেন, আমাকে নিয়ে নিল, এবং আমার পোর্শনটা ইকো ছিল এবং আমার চরিত্রটা মৃত, যে আমি মুক্তিযোদ্ধা হিসেবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কাছে আসছি, কাজে এই ইকোটা তো আমাদের এই স্বাধীন বাংলা বেতারের রেকর্ডারে ছিল না। তখন আমাকে হাসান ভাই আকাশবাণীতে নিয়ে গেলেন, আমি খুব বেশি ফিল করতাম স্লোগানগুলো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীনতার পথে এগিয়ে চলেছি, মুক্তিযোদ্ধারা অতন্ত্র প্রহরী, আসুন আমরা পশু হত্যা করি, ওরা মানুষ হত্যা করছে।
1: এই দেশের শিল্পীরা একটা ওয়ার রেডিও, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত সংগঠিত রেডিও ছিল না, যেটা আমরা 9 মাসে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এস্টাবলিশ করে সারা বিশ্ববাসীকে প্রমাণ করে দিয়েছি যে একটা ওয়ার রেডিও কিভাবে হওয়া উচিত, তার সমস্ত গুণাবলী, সেই একদম যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ থেকে আরম্ভ করে গান বাজনা, পাকিস্তানিদের মনোবল ভেঙে ফেলার জন্য আমরা সমস্ত পাকিস্তান রেডিওকে কন্ডেম করে সারা ওয়ার্ল্ডকে জানিয়েছি যে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল বা হচ্ছে।
2: এরপর দেশ স্বাধীনের পরে দেশে ফিরে কি করলেন?
0: দেশ স্বাধীন হলো যখন, তখন আমি দেখলাম যে বেতারে আমার কাজ উপস্থাপক হিসেবে আমার ক্যাজুয়াল বুকিং হলো আর কি।
2: আচ্ছা,
0: তারপরে আমি জুলাইতে আমি স্টাফ আর্টিস্ট হয়ে গেলাম উপস্থাপক হিসেবে। সেইখানে গিয়ে আমি আমার ক্ষেত্র তৈরি করলাম, পেয়ে গেলাম বাংলাদেশের সমস্ত বিখ্যাত শিল্পীদের লাইভ অনুষ্ঠান। আমি সকালে ডিউটি নিতাম ইচ্ছা করে, দুল আলিমকে পেতাম, মাহমুদুর নবীকে পেতাম, ফেরদৌসুর রহমানকে পেতাম, ফরিদা ইয়াসমিনকে পেতাম, আনোয়ারউদ্দিন খানকে পেতাম, আজাদুর রহমান তারা মিউজিক কম্পোজ করতেন, দুলাহাদ মিউজিক কম্পোজ করতেন, সমর দাস।
2: বেতার চলচ্চিত্রের বিজ্ঞাপন তো প্রচুর করেছেন, তাই না?
0: আমি তো চলচ্চিত্রের প্রথমে সহকারী পরিচালক ছিলাম, তারপরে আবার কিছু কিছু জায়গায় নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে পরিচালকরা বলতেন যে আমার আর্টিস্টটা ফেল করেছে, ভাই অ্যাকশনের পার্টটা করে দাও। এইভাবে করে করে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ততা আমার বেড়ে গেল। তখন আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমাদের শর্মিলি ভাবি আছেন, শর্মিলি আহমেদের হাজব্যান্ড রাকিব সাহেবের, পলাতক ছবির অ্যাসিস্ট্যান্ট ছিলাম। ওখানে আমি যখন সুন্দর করে নায়ক রাজ আর রাজু আহমেদের অভিনয়ে প্রম্পট করতাম, তখন উনি অবাক হয়ে দেখতেন যে ছেলেটা খুব সুন্দর করে কথা বলে। উনি আমাকে মনে রেখেছিলেন তখন থেকে।
1: নায়ক রাজ রাজ্জাক বানালেন রংবাজ, তখন ওই সেই 15 সেকেন্ডের বা 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন দিয়ে শুরু করলাম রংবাজের। নায়ক রাজ রাজ্জাক নিবেদিত, রাজলক্ষ্মী প্রোডাকশনস প্রযোজিত পরিবেশিত মিষ্টি মেয়ে কবরি এবং নায়ক রাজ রাজ্জাক অভিনীত জহিরুল হক পরিচালিত রংবাজ, রংবাজ, এইভাবে শুরু হলো। এবং 30 টাকা পেলাম, 30 টাকা, আবার 10 টাকা বাকি, মাসের শেষে 20টা টাকা, অনেক বড় টাকা। তখন আমি একটা ইলিশ মাছ কিনলাম, রাত্রে তো রান্না হলো না, সকালবেলা দেখি একটা কান্নার সুর, বউ বলছে যে ইলিশ মাছটা বিড়াল খেয়ে গেছে। তো এইভাবে বিড়াল খেয়ে যাওয়া ভাগ্য নিয়ে আমি এগিয়ে গেছি।
2: আমাদের দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বহু সোনালী মুহূর্তের সাক্ষী আপনি।
0: শোভনা আমাকে ডাকনামে ডাকতেন, তারপরে ববিতা কি মাজা সাহেব আমার ছবিটা কবে করবেন বিজ্ঞাপন, রাজ্জাক সাহেব এই ওকে ডাকো, আমার এবার কিন্তু হওয়া চাই, সুন্দর হওয়া চাই। মানে এই যে একটা ব্যাপার, দুটো নায়িকা থাকলে এক নায়িকা গভীর রাতে বলছে এই ওর কয়টা ডায়লগ দিয়েছে।
2: সেসব মুহূর্তকে সংরক্ষণ করতেই গড়ে তুলেছেন নিজের রেকর্ডিং স্টুডিও। আমরা বলি যে এটা শুধুমাত্র রেকর্ডিং স্টুডিও নয়, একটা আর্কাইভ। একটু জানতে চাই কেন আপনি স্টুডিও করলেন বা আর্কাইভটা কেমন?
0: ট্রান্সক্রিপশন সার্ভিস রেডিওর সেখানকার লাইব্রেরিটা আমার সামনে তৈরি হয়েছে, সেখান থেকে আমি লাইব্রেরির মেন্টালিটি এবং ওই যে ট্রান্সক্রিপশন সার্ভিসের যে স্টুডিওটা তৈরি হয়েছে প্রত্যেকটা মেশিন টেস্ট হয়েছে আমার আমার গলা দিয়ে আর কি, তো সেই জন্য আমি ওখান থেকে একটা উৎসাহ পাই যে আমার নিজস্ব একটা কিছু হওয়া দরকার। এবং আজকে আমি সবচেয়ে গৌরবের সঙ্গে বলতে চাই যে আমি তো একটা অত্যন্ত সাধারণ ইনকামের মানুষ, কিন্তু আমি কখনোই কোয়ালিটি কম্প্রোমাইজ করিনি, যে জন্য আমি সেই রেডিওর সেই বিখ্যাত মেশিন আমি সিঙ্গাপুরে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাংক লোন এটা করে কোনো রকমে বহুত কষ্ট নষ্ট করে এরকম করে আমি মেশিনগুলো নিয়ে আমি আমি অত্যন্ত আধুনিক রেকর্ডিংয়ের ব্যবস্থা সে অ্যানালগে ছিলাম, এখন অ্যানালগ আর ডিজিটাল দুটো মিলে আমি করছি। আর যেসব শিল্পীরা আমার এখানে ইন্টারভিউ দিয়ে গেছেন তাদের সাথে ফটোগ্রাফি করে একটা স্মৃতিচারণমূলক একটা ফটোগ্রাফ গ্যালারি আমি স্টুডিওতে রেখেছি। নায়ক রাজ, রাজ্জাক, শাবানা যারা আমার এখানে এসেছিলেন, যারা অঞ্জু, তারপরে শবনম, কবরি, এদের সাথে আমার যে স্মৃতিগুলো ফটোগ্রাফগুলো রয়েছে সেগুলো মাইক্রোফোনের সামনে আছে, এগুলো দেখেও সময় কাটে অনেক সময়।
2: শ্রোতা বন্ধুরা, নন্দিত জন পর্বে আমরা মাঝেউল ইসলামের সাথে কথা বলছি। অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষের দিকে, তো এখন আপনাকে অনুরোধ করব শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন।
0: কথা হলো যে বাচিক শিল্পী হতে হলে বা উপস্থাপক হতে হলে শব্দ উচ্চারণের ব্যাপারে একটু যদি মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কথা বলতে সুবিধা হয়, স্ট্যান্ডিং নোটগুলো ঠিক থাকে। এই যেরকম মনে করেন আমি বাচিক শিল্পী হিসেবে আমি অনেক জায়গায় ছেলে মেয়েদেরকে বলি আর কি, যে তোমরা জিহ্বার ব্যায়াম, কাজী নজরুল ইসলাম, কবিতা, বিদ্রোহী, এই শব্দগুলো লিখলেন কোথা থেকে, উনি পেলেন কোথা থেকে, নিজেই হতবাক হয়ে গিয়ে যখন উচ্চারণ করতে থাকি, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপন আলোতলা নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির ছায়ানট, চলো চঞ্চল ঠমকি ঝমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিঙ্গি দিয়া দিই তিন দোল, আমি চপলে চপল হিঞ্জল। এগুলো আমি ছেলেদের, নতুন নতুন ছেলেদেরকে বলি যে তোরা আস্তে আস্তে প্র্যাকটিস করো জিহ্বার ব্যায়াম।
2: মাজহারুল ইসলাম, যিনি নিজের অজান্তেই হয়ে উঠেছেন একজন কিংবদন্তি শিল্পী, শিল্পের আর্কাইভ, আমরা চাইব আপনি সুস্থ থাকুন, আপনার কণ্ঠ যেভাবে এখনো তারুণ্য ধরে রেখেছে সেভাবেই ধরে রাখুক, কণ্ঠের জাদুতেই আমরা বারবার মুগ্ধ হতে চাই। উত্তরণে নন্দিত জন হিসেবে আমাদের আমন্ত্রণ রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আন্তরিক ভালোবাসা।
3: প্রিয় শ্রোতা, আমাদের এই বিশ্বে প্রতিদিন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অসংখ্য ঘটনা, বিশ্বজুড়ে ঘটে যাওয়া এই সব ঘটনাগুলো কিন্তু আমাদের জন্য নিতান্তই অতীত নয়, বরং তা হয়ে ওঠে আমাদের জ্ঞান আর অভিজ্ঞতার খোরাক, আর সেই জ্ঞানের চর্চায় কিছু মানুষের নামও জড়িয়ে থাকে অনন্তকাল ধরে।
4: যে মানুষরা তাদের অসাধারণ প্রতিভা, মেধা আর সৃষ্টিশীলতা দিয়ে আমাদের চিরদিনের ভালো লাগায় মিশে থাকেন, আমাদের চেতনায় আমাদের স্মরণে সেই অমর মানুষরা বারবার জেগে ওঠেন প্রিয় কোনো স্মৃতির আনন্দ হয়ে।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জন্য আমাদের পরিবেশনা বরেণ্য মানুষের স্মৃতিচারণমূলক আয়োজন স্মরণে বরণে। আজ থাকছে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার নজরুল ইসলাম বাবুর স্মৃতিচারণ। এই অংশটি গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ফয়সাল আহমেদ অনন্ত।
5: এক হাতে রক্ত ঝরা রাইফেল, অন্য হাতে প্রেমের সুকোমল কলম, বাংলা সঙ্গীতের আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র, যার শব্দমালা মৃত্যুর সাড়ে তিন দশক পরও দীপ্তিমান। তিনি বীর মুক্তিযোদ্ধা, ক্ষণজন্মা শব্দশিল্পী নজরুল ইসলাম বাবু। তিনি শুধু গান লেখেননি, তাঁর শব্দে এঁকেছেন রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশের মানচিত্র। প্রেম, দেশপ্রেম আর মানুষের অনুভূতি তাঁর কলমে পেয়েছে অনন্য ভাষা, তাই সময় পেরিয়েও তাঁর সৃষ্টি আজও হৃদয়ে অনুরণিত।

1949 সালের 17 জুলাই জামালপুরের মাদারগঞ্জের চরণনগর গ্রামের নদী ঘেঁষা প্রকৃতিতে জন্ম নেন গীতিকবি নজরুল ইসলাম বাবু। বাবা বজলুল কাদের ছিলেন স্কুল শিক্ষক, মা রেজিয়া বেগম গৃহিণী। শিক্ষক পিতার সঙ্গীতে অনুরাগ শৈশবেই বড় সন্তান বাবুর হৃদয়ে বুনে দেয় সুরের বীজ। 1969 সালে সরকারি আশেক মাহমুদ কলেজের টকবকে ছাত্র নেতা হিসেবে রাজপথে স্বাধিকার আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। 1971-এর রক্তঝরা দিনে 22 বছরের তরুণ নজরুল ইসলাম বাবু রূপ নেন বীর মুক্তিযোদ্ধায়। এক বীর সেনানী হিসেবে রণাঙ্গনে বিজয়ের লাল সূর্য ছিনিয়ে এনে তবেই তিনি ফিরেছিলেন প্রিয় জন্মভূমিতে।

স্বাধীনতার পর শুরু হয় তাঁর সুরের যুদ্ধ। রণাঙ্গন থেকে ফিরেই তিনি ধরেছিলেন কলম। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সঙ্গীতে সূচনা করেছিলেন এক নতুন অধ্যায়ের। তাঁর কলম থেকে জন্ম নিতে থাকে একের পর এক অমর গান।

0: শব্দ চয়নে ছিলেন অনন্য, শিল্পবোধে আপোষহীন। তিনি বিশ্বাস করতেন একটি গান শুধু সুরের জন্য নয়, শব্দেরও নিজস্ব প্রাণ আছে। গান লেখার পর একটি শব্দ পরিবর্তন করতে চাইতেন না তিনি। 1990 সালের 14ই সেপ্টেম্বর তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। মৃত্যুর পরের বছর 1991 সালে পদ্মা মেঘনা যমুনা চলচ্চিত্রের গানের জন্য মরণোত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ গীতিকারের সম্মান পান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের সাথে সময়টা দারুণ কেটেছে আপনাদের।
2: আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
1: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমন চপল এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন। আমি জান্নাতুল ফেরদৌসী লিজা
2: এবং আমি জিএম তারিক। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
2: শুভরাত্রি।
3: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন সংবাদ ইংরেজিতে এবং তারপরেই শুনবেন সংবাদ পর্যালোচনা ইংরেজিতে।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Taslima Omar. First, the headlines. Industrial gas supply will remount to 1.5 month ago level from tomorrow, hopes Prime Minister Tariq Rahman. President calls upon the United Kingdom to further strengthen bilateral cooperation, trade and investment. ICT to pronounce verdict of crimes against humanity case against 7, including Awami League leader Ubaidul Qadir, tomorrow. Election Commission plans to hold Union Parishad polls in 7 phases. First phase of voting will be on 12th November. 8 children died with measles-like symptoms, while dengue claims another 8 lives in the country in one day. And Houthi rebels launch massive missile and drone attacks on Badshah Khalid Air Base in Saudi Arabia. Now, on to the details. Prime Minister Tariq Rahman has expressed hope and said the gas supply to industries would return to 1.5 month ago level from tomorrow, as the government has resolved the problem caused by an accident at one of the country's 2 floating LNG terminals. He said this while exchanging views with business leaders and media personalities at the Prime Minister's office at Secretariat in the capital today. The meeting discussed the current situation, challenges and future plans in the country's power and energy sector, with participants putting forward their views on various issues. State Minister for Power, Energy and Mineral Resources, Anindo Islam Amit, made a presentation titled Challenges and Future Roadmap of Bangladesh's Power and Energy Sector at the meeting. Prime Minister sought cooperation from the business community and the media in implementing the government's plans for the power and energy sector. He urged all not to create instability in the country so the plans would be implemented without disruption. Tariq Rahman described the current problems in the country's power and energy sector as inherited, saying it would not be possible to resolve the entire crisis within 6 months or a year. To address the supply deficit, he said the government had taken an initiative to set up a 3rd floating LNG terminal. Prime Minister expressed hope that the government would be able to connect the 3rd terminal to the gas supply system by December next year. He called on the media to publish government's development works accurately to the people. President Mirza Fakhrul Islam Alamgir has urged the United Kingdom to enhance cooperation on education, human resource development and technology sectors in Bangladesh and further strengthen bilateral business and investment. He made the call while British High Commissioner to Bangladesh, Sarah Cook, paid a courtesy call on him at Bongobhavan today. Referring to the UK's Westminster-style democracy, the President stressed the importance of regular contacts, mutual visits and exchanges of experience between parliamentarians of the 2 countries. At the meeting, Sarah Cook disclosed that nearly 70% of Bangladeshi products, including ready-made garments, will enjoy duty-free and unrestricted access to the UK market for another 3 years after elevating from the LDC category. The President marked the facility as an important prospect to further expand of commercial relations between the 2 countries. President Mirza Fakhrul Islam Alamgir has urged universities to strengthen policy making and intensify research activities to improve the quality of higher education. He made the urge while delegations from Khulna University and Islamic University Bangladesh paid separate courtesy calls on him at Bongobhavan today. The President urged the university authorities to make all-out efforts to produce competent graduates capable of contributing at national and international levels. He said the current government is working with due importance to rebuild and improve the quality of the education system that was devastated and disrupted during the fascist regime. Speaker of the Jatiyo Shongshod, Major Retired Hafizuddin Ahmed Bir Bikram, has said it is essential to maintain good neighbor-like relations between Bangladesh and India based on mutual respect. He said this to the journalists at the Bhola Circuit House after holding a meeting with government officials today. The speaker also stressed on the importance of maintaining friendly relations with all nations across the globe. The International Crimes Tribunal, ICT, has fixed tomorrow to pronounce the verdict of a Crimes Against Humanity case filed over killings during the July uprising against seven individuals, including Awami League General Secretary Ubaidul Qadir. The three-member tribunal, headed by Justice Nazrul Islam Chaudhary, set the date today. This is Bangladesh Betar giving you the news. The first phase of the local government Union Parishad elections will be held on 12th November. Election Commissioner, retired Brigadier General Abul Fazal Mohammed Sanaullah, revealed this information at a press briefing at the Election Commission Bhavan today. He said that in the first phase will cover Union Parishads of 80 Upazilas. Abul Fazal Mohammed Sanaullah said Election Commission has decided to hold Union Parishad elections across the country in seven phases. As per the schedule, the second phase will take place on 13th December, while the third phase will be on 30th December. Besides, the fourth phase is scheduled for 17th January of next year, the fifth for 4th February, the 6th for 22nd April, and the 7th for 27th May. Eight more children died with measles-like symptoms in last 24 hours until 8 a.m. today, bringing the country's combined tally of confirmed and measles-related deaths to 1,030 this year. A press release from Directorate General of Health Services, DGHS, said a total of 1,177 new suspected measles cases were reported during the 24-hour period. Meanwhile, another press release from DGHS said eight more people died of dengue in last 24 hours, bringing the tally this year to 157. A total of 1,733 dengue patients were admitted to hospitals in the same period, it added. Yemen's Houthis say they launched a large-scale ballistic missile and drone attack on Saudi Arabia's King Khalid Air Base in Khamis Mushayyid and claimed direct hits. There were no immediate response from Riyadh. Houthis' claim of capturing more strategic islands in the southern Red Sea. Meanwhile, the World Health Organization, WHO, says escalating fighting on multiple fronts in Yemen resulted in 2,883 casualties between September 6 and 12. Among them, 504 were deaths and 2,379 injuries. At least 21 people were killed in a road accident in the Western Cape province of South Africa. Local media reported this today. The crash happened last night when two minibus taxis and an SUV collided on a highway between Liu Gamka and Prince Albert. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Industrial gas supply will rebound to 1.5 month ago level from tomorrow, hopes Prime Minister Tariq Rahman. President calls upon the United Kingdom to further strengthen bilateral cooperation, trade and investment. ICT to pronounce verdict of Crimes Against Humanity case against seven, including Awami League leader Ubaidul Qadir, tomorrow. Election Commission plans to hold Union Parishad polls in seven phases. First phase of voting will be on 12th November. Eight children died with measles-like symptoms, while dengue claims another eight lives in the country in one day. and Houthi rebels launch massive missile and drone attacks on Badshah Khalid Air Base in Saudi Arabia. That is the end of the news. Our next bulletin will be Bishu Betare Bangladesh at 10 p.m. in Bangla.
1: Now, here is a news commentary written by Mainur Rahim and read by Mohammad Shariar Talukdar. To understand the nature of communal harmony in Bangladesh, one must first look at the country's social and cultural realities. For centuries, Muslims, Hindus, Buddhists, Christians and various indigenous communities have lived side by side in this land. Shared language, cultural traditions, folk heritage and rural lifestyles have forged a strong social bond in which human and civic identities often transcend religious distinctions. The overwhelming majority of citizens continue to uphold the values of coexistence, mutual respect and social harmony. Against this backdrop, a significant statement by President Mirza Fakhrul Islam Alamgir on the issue of equal rights for all communities has attracted considerable attention. During a courtesy meeting with representatives of the Bangladesh Puja Ujjapan Parishad at Bangabhavan yesterday, the President remarked that the rights and dignity of people from all communities, regardless of religion or ethnicity, would be ensured when democracy is firmly established in the country. He also emphasized that strengthening democratic institutions is essential for sustaining the nation's development and progress. His remarks were far more than a ceremonial statement made during a courtesy call. Rather, they carried a profound message within the context of Bangladesh's current political and social realities. The fundamental strength of democracy lies in its ability to guarantee equal rights and equal dignity for all citizens. In a state where the rule of law, freedom of expression, accountability and citizen participation are protected, discrimination based on majority or minority status is less likely to prevail. The President's message was a timely reminder of this enduring truth. The true meaning of communal harmony extends beyond the mere absence of conflict. It requires the protection of equal dignity, security, opportunities and rights for every community. This is precisely where the significance of the President's statement lies. By asserting that the rights of all communities can only be guaranteed through a well-established democracy, he underscored a fundamental principle of modern governance. A strong democratic system promotes the rule of law, safeguards civil liberties, and ensures equal protection for every citizen, irrespective of religious, ethnic, or social identity. Representatives of the Puja Ujjapan Parishad also stressed the importance of ensuring security, justice, and equal rights for people of all faiths and communities. Their observations reinforce the broader aspiration for an inclusive and equitable society. The President further stated that the government remains committed to providing opportunities for all citizens, based not on communal identity, but on merit, fairness, and equality. Through his remarks, he envisioned a state in which citizenship itself becomes the foremost identity. At a time when many parts of the world are witnessing growing communal divisions, intolerance, and politics of hatred, preserving Bangladesh's tradition of harmony has become increasingly important. The President's speech clearly reflected this call for unity. He urged people of all faiths and communities to work together in building a non-communal, democratic, just and human Bangladesh grounded in shared values and mutual respect. Another important aspect of his remarks was the need to transform democracy from a mere political framework into a social culture. The President's speech made it clear that democracy is not limited to elections alone. Rather, it encompasses justice, tolerance, mutual respect and responsible citizenship. Looking ahead to the upcoming Durga Puja celebrations, the President expressed hope that the festival would take place in a peaceful, harmonious and festive atmosphere. In conclusion, the President's remarks highlighted a fundamental truth about the nation's democratic journey. Therefore, the President's message is not directed solely at political leaders. It is a call to every citizen. There is no alternative to democracy in building a tolerant, just and human Bangladesh. Only a firmly established democracy can truly guarantee the rights and dignity of all communities. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। প্রধানমন্ত্রীর সাথে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক, পরবর্তী প্রেস ব্রিফিং। ভোলা জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তাদের সাথে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রমের মত বিনিময়। ইম্প্রুভমেন্ট অফ আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার। ফ্রম ক্লাইমেট ভালনারেবিলিটি টু ইনোভেশন লিডারশিপ বাংলাদেশ রেজিলেন্স অপরচুনিটি শীর্ষক গোলটেবিল বৈঠক। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া উৎসব 2026 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম নিয়ে বিশেষ প্রতিবেদন ডেঙ্গু ঢাকায় একসাথে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। পরে বৈঠকের আলোচিত বিষয়বস্তু তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,
4: ব্যবসার সাথে সংশ্লিষ্ট বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির জন্য, শিল্পায়নের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়াদি রয়েছে, বিশেষভাবে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং খনিজ সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারের 2 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদী, অর্থাৎ স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা রয়েছে বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে, সেটি সুবিস্তারে উপস্থাপন করা হয়েছে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি গ্যাসের ক্ষেত্রে, আমরা ইতিমধ্যে জানি যে 2 FSRU থাকার কারণে আমাদের একটা ডিপেন্ডেন্স তৈরি হয়েছে এবং তার মাঝে একটা দীর্ঘদিন ধরে নষ্ট ছিল, এবং বর্তমান সরকার শুধু সেটি রিপেয়ারই করছে না, সামনের দিনগুলোতে কিভাবে FSRU সংখ্যা বাড়ানো যায়, প্রাথমিকভাবে 3টি এবং তারপর আরও 2টি অর্থাৎ 5টি করে দেওয়া যায়, সেই জন্য একটা কার্যকর লক্ষ্যে কাজ শুরু করা হচ্ছে এবং আগামী 2028 সাল শুরুর আগেই চেষ্টা করা হচ্ছে তৃতীয় FSRUটা সম্পৃক্ত করার জন্য, যার মাধ্যমে আমাদের গ্যাসের সমস্যার সমাধান হবে।
3: আজ ভোলা জেলার সার্কিট হাউসে জেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম বলেন,
5: সমমর্যাদার ভিত্তিতে একটা সার্বভৌম, দুটি সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে মর্যাদার ভিত্তিতে যে সম্পর্ক থাকা উচিত, আমরা সেই ধরনের সম্পর্কই চাই। ব্রিক্সে আগে সরকার থেকে ব্রিক্সে যোগদান করার জন্য তাদের চিন্তা ভাবনা ছিল, বাট এখন পর্যন্ত অপরপক্ষ থেকে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না, এবং আমাদের প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে একজন প্রধানমন্ত্রী হিসেবে তো তারা এখনো ইনভাইট করে নেই। বাংলাদেশও ভারতের ব্যাপারে তাদের কিছু কিছু রিজার্ভেশন আছে, বিশেষ করে অতীত সরকারের প্রধানমন্ত্রীকে তারা আশ্রয় দিয়েছেন এবং সেখানে বসে রাজনীতি করার তাদের সুযোগ দিয়েছেন, যেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ বলে আমরা মনে করি না। সুতরাং দেখা যাক আগামী দিনে, আমরা আশা করব ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখা দরকার, কিন্তু এখন পর্যন্ত তারাও যে সুসম্পর্ক চায় তেমন কিছু দেখা যাচ্ছে না, কেবলমাত্র 2 দেশে কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চালাচালি হচ্ছে। আমরা আশা করব যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সৎ প্রতিবেশী সুলভ সমমর্যাদার ভিত্তিতে আমাদের এই সম্পর্ক আমরা চাই।
3: আক্রান্ত মৃত্যুর হার কিছুটা কমে এলেও ডেঙ্গু নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এমপি। আজ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইম্প্রুভমেন্ট অফ আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনারে তিনি একথা উল্লেখ করে আরো বলেন,
6: এই বছর আমাদের যে তথ্য অনুসারে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত যে সংখ্যাটি আমাদের আছে, বিগত বছরের জানুয়ারি থেকে এই সময় পর্যন্ত যে সংখ্যা আছে, দুটো যদি আমরা তুলনামূলক ভাবে পর্যালোচনা করি, এবছরের সংখ্যা কিছুটা কম। কিন্তু মনে রাখতে হবে ডেঙ্গুর যে পিক পিরিয়ড সেটা অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়টা সাধারণত পিক পিরিয়ড হয়ে থাকে, এবং এখন যে মৃত্যুর সংখ্যা আছে এটা যদিও একটু কম, কিন্তু আমাদের সেটা নিয়ে কিন্তু কমপ্লেসেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই সেপ্টেম্বর রয়েছে, অক্টোবর রয়েছে, এমনকি নভেম্বরেরও কিছুটা সময় রয়েছে। সেই সময় যাতে মৃত্যুর সংখ্যা খুব বেড়ে না যায় সেখানে অ্যাকশন প্ল্যানের পাশাপাশি অ্যাকশন সেটাও কিন্তু জরুরি, এবং সেই উদ্দেশ্যে আমাদের মন্ত্রণালয়কে অনুরোধ করব আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন, এবং আমরা দুটি মন্ত্রণালয় একত্রে সন্নিবেশিত হয়ে আমরা কিন্তু এই ডেঙ্গু দমনের কাজটা করে যাচ্ছি। আজকে থেকে মাত্র দুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি স্বয়ং এই ডেঙ্গু সম্বন্ধে উদ্বিগ্ন, এবং যাতে ডেঙ্গু সারা দেশে ছড়াতে না পারে সেই জন্য প্রয়োজনীয় যে প্রিভেনশন, আপনারা পুরনো কথা একটা আছে আপনারা জানেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে পারি তাহলে একবার হয়ে যাবার পরে এটা থেকে নিরাময় সেই যে ব্যবস্থা তার চেয়ে অনেক বেশি সহজ হয়, এবং নিরাময়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
3: আজ রাজধানীর নব থিয়েটার মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ফ্রম ক্লাইমেট ভালনারেবিলিটি টু ইনোভেশন লিডারশিপ বাংলাদেশ রেজিলিয়েন্স অপরচুনিটি শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন,
7: আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন টেকনোলজি ছিল না, আমরা টেলেক্স দিয়ে কাজ করতাম, তখন কিন্তু এত প্রযুক্তি ছিল না, এত দেখার সুযোগ ছিল না, তখন একটা জিনিস আমরা ফিল করতাম যে হার্ডওয়ার্ক করলে কমিটমেন্ট থাকলে তাহলে একটা প্রোগ্রেস করা সম্ভব, দ্যাট ইজ দ্য অনলি সিক্রেট অফ সাকসেস, ইউ হ্যাভ টু ওয়ার্ক ড্যাম হার্ড ফর ইউর ইনোভেশন ফর ইউর ডিজায়ার ফর ইউর বিজনেস ফর এভরিথিং, এর কোনো বিকল্প ছিল না তখন। এখন হয়তো টেকনোলজির কারণে অনেকে টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ টেকনোলজি অত হার্ডওয়ার্ক করে না। আমি যখন ব্যবসা শুরু করেছি আমার পরিষ্কার মনে আছে, আমি 52 hours জার্নি করে আসছিলাম কানাডা থেকে, তখন ডিরেক্ট ফ্লাইট ছিল না, সেই 98 দিকে আসার পরে অফিসিয়ালি আমি আমার ব্যবসার কাজ করেছিলাম। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেহেতু এখানে ইয়ুথ লিডার্সরা আছে সবাই মনে করে যে সহজেই সবকিছু করা যায়, আসলে অত সহজ না, প্রেজেন্টেশন বা একটা ডেটাবেস ইনফরমেশন অনেক সহজ, তথ্যপথে তুলে ধরা, প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে হলে প্রত্যেককে ওই জিনিসটাকে ভালোবাসতে হবে, ওইটার জন্য ফ্যাসিনেশন থাকতে হবে, কাজ করতে হবে, ডেডিকেশন থাকতে হবে, তাহলেই আমি মনে করি সাফল্যের ক্ষেত্রে সে 50% এগিয়ে থাকবে।
3: সভাপতির বক্তব্যে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইমুম পারভেজ উল্লেখ করেন,
8: আমরা গ্লোবাল ওয়ার্মিং এ সবচাইতে কম যে কয়েকটা দেশ কন্ট্রিবিউট করে ভিকটিম দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটা, কিন্তু সেটা আমাদের একটা অপরচুনিটিও দিচ্ছে, সেটা আমাদের একটা ল্যাবরেটরি বাংলাদেশ, যে পৃথিবীটা যেদিকে যাচ্ছে সেটা আমরা আগেই আসলে মোকাবেলা করছি, তো যে কারণে আমরা একটা পুরো পৃথিবীর জন্য একটা ট্রেন্ডও সেট করতে পারি যে আমরা কিভাবে ক্লাইমেটকে সবচাইতে সাকসেসফুলি অ্যাডাপ্ট করা যায়, অ্যাডাপটেশনের দিকে এগিয়ে যাওয়া যায়। আমাদের সাকসেসফুল কয়েকটা বিষয় আছে, আমরা কমিউনিটি বেসড আর্লি ওয়ার্নিং সিস্টেম আমরা করেছি, যেন 1917-91 এর পরে বড় ধরনের দুর্যোগও আমাদের কিন্তু প্রাণহানি বাংলাদেশে এখন কম হয়, তো সেটা কিন্তু আমরা করতে পেরেছি। আমরা রিসেন্টলি আমরা দেখেছি যে অনেক ফ্লোটিং অ্যান্ড রেইজড এগ্রিকালচার যেটা, সেটার একটা প্রবণতা আমরা শুরু করেছি। আমরা কোস্টাল বেল্টে আমরা দেখি যে আমরা নতুন করে ফসল ফলানো শুরু করেছি, যেটা স্যালাইন ওয়াটারকে সত্ত্বেও যেখানে আমরা এটা করতে পারি, নতুন ভ্যারাইটি আমরা করা শুরু করেছি। আমরা বিভিন্ন জায়গায় রেইন ওয়াটার হারভেস্টিংও আমরা করছি, যে বারিন রিজনের কথা বলা হয়েছে সেখানেও আমরা নতুন করে কাজ করার কথা বলছি।
3: ক্রীড়ান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া উৎসব 2026 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা উল্লেখ করে আরো বলেন,
9: অংশগ্রহণ এটি কিন্তু একটি মেসেজ যাচ্ছে প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি ক্রীড়ামোদী যারা দর্শক রয়েছে তাদের কাছে, যে না, খেলাধুলা একমাত্র পারে যে দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করে তুলতে, এবং সেই ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলার জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বিশ্বাস করেন যে খেলাধুলার কোনো বিকল্প নেই, এবং সেই খেলাধুলার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের যে নতুন করে স্পোর্টস এবং আমাদের উপজেলা পর্যায়ে আমাদের কোনো ক্রীড়া অফিসার নেই, আমরা কিন্তু ইতিমধ্যে 201 উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসারের যে নিয়োগের যে কার্যক্রম সেটি অলরেডি অনুমোদন হয়েছে, এবং আমরা পর্যায়ক্রমে আমাদের 503 উপজেলায় আমরা উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা যেহেতু তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে শুরু করেছি, আমি বিশ্বাস করি যে আমাদের 64 জেলার যে জেলা ক্রীড়া অফিসার রয়েছে এবং আমাদের যারা উপজেলা পর্যায়ে যাদেরকে আমরা নিয়োগ দেব, এইভাবে তৃণমূল থেকে আমরা কিন্তু খেলাধুলাকে এবং ক্রীড়াবিদদেরকে তুলে আনার জন্য কিন্তু আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, এবং নতুন করে স্পেস ফোর্সের প্রথম আসরের যারা জাতীয় পর্যায়ে ভালো করেছে তাদেরকে নিয়ে 19 সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে প্রায় 306 জন ক্রীড়াবিদকে নিয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে 2 মাসের একটি ট্রেনিং সেশন হবে, এবং সেই ট্রেনিং সেশনের মধ্য দিয়ে একদম এক্সট্রা অর্ডিনারি যে ক্রীড়াবিদরা রয়েছে তাদেরকে বাছাই করে আমরা বিনামূল্যে সরকারি খরচে আমাদের সকল ক্রীড়াবিদদেরকে বিকেএসপিতে ভর্তি করিয়ে তাদের খেলাধুলা এবং সকল পড়াশোনা দায়িত্ব আমরা সরকার বহন করব। এভাবে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম তারা একটি স্থায়ী যাতে একটি বন্দোবস্তের মধ্য দিয়ে তাদের যে স্বপ্নটি সেটি যাতে বাস্তবায়ন করতে পারে সেজন্য আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে।
3: আমাদের অসচেতনতা এবং দায়িত্ববোধের অভাবেই দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু চিকিৎসায় ব্যাপক কার্যক্রম গ্রহণ করছে। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রগুলোকে এই কার্যক্রমে সম্পৃক্ত করেছে সরকার। ডেঙ্গু প্রতিরোধে চাই সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এ প্রত্যাশায় নিবেদন করছি আমাদের বিশেষ প্রতিবেদন ডেঙ্গু ঠেকাই একসাথে। আমাদের বেতার প্রতিনিধি গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে, কথা বলেছেন দায়িত্বরত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাক্তার এইচ এম নাজমুল আহসানের সাথে।
10: আমাদের প্রতিদিনই আমাদের প্রায় 40-50 জনের বেশি করে রোগী আমাদের এখানে ভর্তি হচ্ছে। আমাদের ডেঙ্গু ওয়ার্ডের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের 2টা ডেঙ্গু ওয়ার্ড আছে অলরেডি, মেল ফিমেল। এছাড়া প্রতিটা ওয়ার্ডে আমাদের ডেঙ্গু কর্নার আছে, যেগুলো আমরা এখানে ওয়ার্ডে জায়গা দিতে পারছি না, ডেঙ্গু কর্নারে আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি। তো আমরা আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বলবো যে আমরা ডেঙ্গুর মানে খুব সাকসেসফুলি করছি, কারণ আমাদের এখানে মৃত্যুর হার খুব কম। সাধারণ মানুষের জন্য কি পরামর্শ? সাধারণ মানুষ হচ্ছে যখন আমাদের এখানে যে কোনো জ্বর আসুক আমাদের কিন্তু প্রথমে কিন্তু লেট করা যাবে না যে আমি বলি 3 দিন পরে যে পরীক্ষা করবো, এটা না। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে আপনার যেদিন জ্বর আসবে প্রথমে 1-2 দিন আপনি টেস্ট করে ফেলবেন, কারণ এটা অনেক কারণে ইম্পর্টেন্ট যে আমরা খুব প্রাথমিকভাবে ডেঙ্গু রোগটা আমরা শনাক্ত করতে পারি। পাশাপাশি এখানকার যে ব্লাড কাউন্টটা থাকবে এটাকে আমরা বেসলাইন ধরে আমরা কিন্তু পরবর্তীতে চিকিৎসা আমরা ম্যানেজমেন্ট কিন্তু দেই। তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য যেটা হচ্ছে যে আমরা যখন একটা জ্বরের রোগী আসবে আমরা অতি সত্বর হাসপাতালে অথবা ডক্টরের প্রাইভেট চেম্বারে অথবা যেখানে যাই ডেঙ্গু আমরা টেস্টটা করে নেব। সিম্পল 2টা টেস্ট, একটা সিবিসি আর NS1। ডেঙ্গু রোগীর জন্য আমাদের সাধারণ কিছু নির্দেশনা আছে, পেশেন্টকে বলি যে আপনি প্রতিদিন 2.5 থেকে 3 লিটার তরল খাবেন, বিশেষ করে ওর স্যালাইন গ্লুকোজ স্যালাইন এগুলো খাবেন, এবং পাশাপাশি আমরা বলি ভাতের মার, তারপরে পাকা পেঁপে জুস, এই ধরনের প্লেন্টি অফ লিকুইডটা আমরা এনকারেজ করি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আর কি বাসায়। আর পাশাপাশি যে কয়েকদিন তার জ্বর থাকবে ওই কয়েকদিন সে মশারির ভিতরে থাকবে, যখন তার জ্বর চলে যাবে তখন তার কিন্তু মশারির দরকার নাই। ডেঙ্গু রোগীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাড়িতে একজনের ডেঙ্গু হবে পাশাপাশি সবারই হতে পারে, কারণ মশা যখন তার একবার খাবার যে অভ্যাসটা হচ্ছে এরকম এডিস মশার, সে একজনকে কামড়ায় কিন্তু তার ফিডিং কমপ্লিট করে না। সে যখন খাবার খায় সে একজনের কাছ থেকে একটু রক্ত, আশেপাশে যে কয়জন আছে সবার কাছ থেকে সবাইকে কামড়িয়ে একটু একটু করে রক্ত নিয়ে তার একটা খাবার কমপ্লিট করে, যে কারণে দেখা যায় একটা বাড়িতে একজন যদি আক্রান্ত হয় পাশাপাশি অন্যান্য মেম্বাররা আক্রান্ত হয়। এই জন্য যখনই আমরা একটা বাড়িতে একজন আক্রান্ত হয় সাথে সাথে অন্যান্য মেম্বারদের আমরা ডেঙ্গু টেস্ট করে নিই। তাহলে আমাদের ডেঙ্গু রোগীগুলিকে আমরা ফলো আপ কীভাবে করি? প্রথমে তো 1 থেকে 2 দিনের মধ্যে যে জ্বর ডেঙ্গু শনাক্ত হয় এরপরে বলি আমরা 3 থেকে 4 দিনের মাথায় আবার আসবেন, কারণ যেসব রোগীগুলো জটিলতা দেখা দেয় তারা কিন্তু 4 দিন এবং তারপরে থেকে জটিলতা শুরু হয়। 4 দিন পরে সাধারণত যেটা হয় কিছু রোগী ভালোর দিকে চলে জ্বর কমে যায় আর কিছু রোগী কিন্তু জটিল পর্যায়ে। জটিল মানে কি? বুকে পানি, পেটে পানি চলে আসে, প্রেশার কমে যাওয়া, এগুলো কিন্তু হয়। এই কারণে আমরা সবগুলো ডেঙ্গু রোগীকে Day 3 or Day 4 একটা ফলো আপ আসতে বলি, এবং ফলো আপ আসার পরে দেখি তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, তার কোনো ওয়ার্নিং সাইন আছে কিনা। যদি এগুলো না থাকে তাকে আমরা বাসায় পাঠিয়ে দিই। পাঠিয়ে দিয়ে আমরা যেভাবে বলছি যে তাকে পর্যাপ্ত ফ্লুইড খাবেন, বিশ্রাম নেবেন, এবং জ্বরের জন্য আপনি প্যারাসিটামল খাবেন। আর হচ্ছে প্যারাসিটামল আমরা বলি 2টা করে আমরা 6 ঘন্টা পরপর বড় হলে খেতে পারবে, আর বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা আরও কম, 10 মিলিগ্রাম পার কেজি, বাট ওইটা আমরা 6 ঘন্টা পরপর দিই আর কি। বাড়িতে যেসব ডেঙ্গু সোর্স যেসব ছোট ছোট পরিষ্কার পানি জমা থাকে যেসব জায়গায় ওগুলোকে আমাকে সব রিমুভ করে ফেলতে হবে।
3: হাসপাতালে চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করে ওয়ার্ডে ভর্তিকৃত একজন রোগী বললেন,
11: আমার নাম নিসর্গ, ভালোই চিকিৎসা পাচ্ছি। আমি যখনই যাকে যাচ্ছি বা ডাক্তার সবসময় পাশে থাকছে এবং আমার কিছু চাও লাগছে না তারা এসব ঔষধ দিয়ে যাচ্ছে এবং কেয়ার করছে।
3: আসুন ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই কাজ করি একসাথে, নিশ্চিত করি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ। সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা আসফিয়া তাসনিম, সম্পাদনা ASM আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
12: এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ববেতারে বাংলাদেশ।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মীর নাসির আহমেদ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। তারেক রহমান বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ২০২৬ হতে ২০৩০ মেয়াদে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলগত প্রণয়ন করা হয়েছে। উক্ত কৌশলপত্র অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০% এবং ২০৪০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ৩০% নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে বিদ্যুৎ সংকট সমাধানের অংশ হিসেবে সরকার ২০৩০ সালের মধ্যে নতুন ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিবিসি বাংলা জানিয়েছে, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে গ্রাহকের কাছ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ১.৫ টাকা দরে কেনারও ঘোষণা দিয়েছে সরকার। পয়লা সেপ্টেম্বর সরকারি এক প্রজ্ঞাপনে আগামী ৬ মাসের মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিতে পারলে প্রতি ইউনিট ১০.৫০ টাকা দরে কিনে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব গ্রাহক ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ছাদভিত্তিক সোলার বিদ্যুৎ উৎপাদন করতে পারবে তাদের কাছ থেকে ৩ বছর এই বিদ্যুৎ নেওয়া হবে। গ্যাস সংকটের কারণে শিল্পখাত যেন বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে সেজন্য দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং অনুসন্ধান কার্যক্রম জোরদারের উপর বিশেষ জোর দিচ্ছে সরকার। জয়টেভেলের রিপোর্টে বলা হয়েছে, বুধবার সংসদ অধিবেশনের নির্ধারিত প্রশ্নপর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। তিনি বলেন, ২০৩০-৩১ সালের মধ্যে সরকার ১৫০টি কূপ খনন, ৪,৫০০ বর্গ কিলোমিটার ২D সিসমিক জরিপ এবং ৪,২০০ বর্গ কিলোমিটার ৩D সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে। তারেক রহমান বলেন, গভীর ও অগভীর সমুদ্রে ২৬টি অফশোর ব্লকে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গত ২৪শে মে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক গড়ে ৯৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংকট থেকে শিল্পখাত রক্ষায় মহেশখালীর কুতুব জোনে একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়ির একটি স্থলে এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী কুতুবজম থেকে রিগাসিফাইড এলএনজি ২২৮ সালে এবং মাতারবাড়ি থেকে ২৩০ সালের ডিসেম্বরের মধ্যে সরবরাহ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ভারতের সাথে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ সহ দ্বিপক্ষীয় বিভিন্ন জটিলতা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ডয়েচে ভেলের রিপোর্টে বলা হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সাথে সাইডলাইন বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে ভবিষ্যতে মালদ্বীপের একজন প্রার্থীকে সমর্থন করবে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। উল্লেখ্য, এই পদে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ ছিলেন। গত সপ্তাহে এই পদ থেকে পদত্যাগ করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধানের এই পদটিতে আগামী জানুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও গবেষণার বড় ধরনের রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। তিনি বলেন, ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য মানসম্মত সাশ্রয়ী ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতকে প্রযুক্তিবান্ধব ও আধুনিক রূপ দেওয়া হচ্ছে। রোববার বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে সকলের জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার প্রসার শীর্ষক প্যানেল আলোচনার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তৃণমূল পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ 20 লাখ টাকা অর্থায়নের মধ্যে সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ দিতে যাচ্ছে সরকার। এ উপলক্ষে তরুণদের অর্থদানে নেয়া উদ্যোগ প্রকল্পের নীতিমালা জারি করেছে বাংলাদেশ সরকার। রোববার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বোচ্চ 28 বছর বয়সী উদ্যোক্তারা এই অর্থ পাবেন। নির্দেশনায় বলা হয়েছে, সর্বোচ্চ 20 লাখ টাকা অর্থায়নের মধ্যে সর্বোচ্চ 10 লাখ টাকা হবে ঋণ, আর সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। এছাড়া ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে এককালীন দেয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুরা, মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ শুনলেন।
2: শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর।

0: আমি আজিজুর রহমান তুহিন আছি আপনাদের সাথে, এবং আজকে আমাদের শিল্পী জান্নাতুল্লাহ পিঙ্কি। পিঙ্কি, আমরা যেটা করি আয়োজনে, আমরা চারটা গান শুনি এবং সেই গান নিয়ে গল্প করি, কথা বলি। তো প্রথমেই আমরা গান শুরু করি, তারপরে কথায় ফিরছি। কোন গান দিয়ে শুরু করতে চাও আজকে?
1: প্রথমে আমার খুব পছন্দের গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, এই গানটি গাইতে চাচ্ছি।
0: আচ্ছা, শুনি আমরা।

আমরা শুরুতে যে গানটি শুনলাম পিঙ্কির কণ্ঠে, সেটি পূজা পর্যায়ের গান, এটা বলার অপেক্ষা রাখে না। আমি আমার প্রায় আয়োজনে একটা কথা বলে থাকি যে রবীন্দ্রনাথ তার শুরুর জীবনে যেই পারিবারিক যেই ধর্ম চেতনা ছিল তার পরিবর্তিত হয় এই পূর্ববঙ্গে এসে, যেখানে কবি, যেটা আমাদের বাউলদের নিজস্ব মনের মানুষ প্রাণের মানুষ বলে যাকে মিন করেন, যেটা

0: উপনিষদের রবীন্দ্রনাথ নিজে বলেছেন এবং রেফারেন্স দিয়ে বলেছেন যে আত্মানাং বিধি, অর্থাৎ নিজেকে চেনার মধ্যে তাকে চেনা। তো এই যে আত্মানুসন্ধান, নিজের মধ্যে তাকে খুঁজে বেড়ানো, এই বিষয়টি আমরা আসলে দেখতে পাই মূলত রবীন্দ্রনাথের পূর্ববঙ্গ বাসের পরের সময়টা, যেটা তার পূজার গানে আধ্যাত্মিক সঙ্গীতে একেবারে শেষ জীবন পর্যন্ত ছিল। এই গানটি কবির মোটামুটি মাস বয়সের রচনা এবং এখানে আমি দেখতে পাচ্ছি রেলগাড়িতে ট্রেনে বসে লিখেছিলেন। কবি কোন প্রসঙ্গে কোন গান লিখেন সেটা আমাদের বোধগম্যতার বাইরে, কিন্তু এটা ঠিক যে এই গানটির যেই কথাগুলো নিসর্গের মাঝখান দিয়ে ট্রেনে করে আসছেন, প্রকৃতিকে দেখছেন, যাকে উনি স্রষ্টা বলে জানছেন তাকে উনি বলছেন যে বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাইনি। মানে একেবারে নিজেকে অনুসন্ধান আমার মনে হয়।
1: একদম তাই।
0: আমরা কি পরের গানটা যেতে চাই, পরে কোনটা করব?
1: এবারে আমি গাইতে যাচ্ছি, এটাও আমার ভীষণ পছন্দের গান, আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন।
0: রবীন্দ্রনাথের যে দর্শন, এটা শুধু আধ্যাত্মিকতা বলে না, আমি প্রেমের ক্ষেত্রে এটা বলবো, জীবনের ক্ষেত্রে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো বটেই, রবীন্দ্রনাথ প্রেমকে, জীবনকে দেখেছেন একটা পথ রূপে। প্রেমের ক্ষেত্রে হচ্ছে বিরহটা হচ্ছে পথ আর গন্তব্য হচ্ছে মিলন। তো অর্থাৎ পথের শেষ যেটা সেটা হচ্ছে তার চোখে অনেকটা মিলন, মানে প্রেমেরও শেষ, কারণ পথ শেষ মানে তো ডেস্টিনেশন। আমরা যদি রবীন্দ্রনাথের প্রেমের গান দেখি দেখবো যে তার প্রেমের গান অধিকাংশ ক্ষেত্রে বিরহ কেন্দ্রিক, অর্থাৎ সেই পথ কেন্দ্রিক,
1: এবং সেখানে প্রার্থনাও যোগ হয়েছে।
0: একদম,
1: প্রেম প্রার্থনা খুব বেশি আলাদা করা যায় না অনেকগুলো গানে।
0: আর পূজার ক্ষেত্রে যদি আমি বলি, পূজা পর্যায়ের গানে পথ তো একটা উপপর্যায় এবং সেখানটায় এই জীবনটাকে এবং জীবনের শেষ যেটা দিনান্ত যেটাকে বলছেন, এই পুরো জীবনটাকে রবীন্দ্রনাথ দেখেছেন একটা পথ রূপে। এই গানটিও বোধহয় পথে লেখা, কোথাও যাচ্ছিলেন পালকিতে করে সেখানে লেখা। তো আমরা কথা না বাড়িয়ে গান শুনি, এরপর আবার কথা।

0: প্রিয় শ্রোতা, আজকে আমাদের শিল্পী আছেন জান্নাতুন নাইম পিঙ্কি। তার কণ্ঠে আমরা গান শুনছিলাম, আমরা প্রতিটি গান শুনলাম পূজা পর্যায়ের। আজকে আমরা পূজাই থাকবো মনে হচ্ছে, না পিঙ্কি? ঈশ্বর চেতনা তার সাথে আমাদের এই বাউল দর্শনের অনেক মিল আছে। যেমন আমরা যে প্রথম গানটি করলাম, যেটা তুমি গাইলে আমার হিয়ার মাঝে, একেবারেই কিন্তু বাউল সুরের গান না, কিন্তু দর্শনটা আমার কাছে মনে হয় যে আমি আমার মনের মধ্যে খুঁজছি যাকে, তো সেটা তো বাউল দর্শনই আমি বলি।
1: আসলে আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথের গান আমাদের জীবনের সাথে এত বেশি মিলেমিশে আছে, আমরা খুব বেশি আলাদা করতে পারি না। ওনার গানের কথাগুলো মনে হয় যেন আমারই মনের কথা।
0: তো এই আসনতলে মাটির পরে লুকিয়ে রব গানটির সুর বাউল, এবং সেই যে একটা শূন্যতা, একটা রিক্ততা, একটা কি বলে এটা, যেটা আমাদের বাউলদের সাধনা, যে বাহুল্য বর্জন বা নিজেকে অর্থাৎ সমর্পণ, যেটাকে বলে একেবারে সমর্পিত যে আধ্যাত্মিকতা, সেটাই গানটা দেখা যায়। যে আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। একেবারেই সমর্পিত পূজার কথা।
1: আসলে প্রেম মানি তো আত্মসমর্পণ, এইভাবেই তো আমরা ভালোবাসি একদম উজাড় করে, এখানেই আমাদের সার্থকতা।
0: আমরা গানটি শুনি, ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব।

0: প্রিয় শ্রোতা, আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে আমরা আর একটি গান শুনতে পারবো। আমরা পিঙ্কির কণ্ঠে একটি গান শুনে আজকে আয়োজন শেষ করব। পিঙ্কি, কোন গানটি দিয়ে আজকে আমরা শেষ করব আমাদের আয়োজন?
1: এবারে আমি দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিল অনেক সুরে এই গানটি গাইতে যাচ্ছি, এবং সেই বাঁশির সুরে সুরেই আজকে আমরা বিদায় নিব।
0: যে গানটি দিয়ে আমরা শেষ করব, এটি আসলে শেষ উপপর্যায়ের, আমি প্রথমে বললাম মানে গান প্রসঙ্গে, একেবারে দিনান্তের গান। রবীন্দ্রনাথের গীতবিতরে যে প্রথম গানটি, যেখানটা রবীন্দ্রনাথ বলেছেন যে কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তার মধ্যে চিরজীবন বইব গানের ডালা, এই কি তোমার খুশি আমায় তাই পড়ালে মালা। অর্থাৎ এই গানের ডালা, এটা বয়ে বেড়ানোই কবির কাজ। এখানটায় কবি বলেছেন, এই যে আমার সারা দিবস এই জীবনটা আমি গান গেয়ে বেরিয়েছি, বাঁশি বাজিয়ে বেড়েছি, কিন্তু আবার বলছেন যখন গানের পরশ প্রাণে এলো তখন তাকে বলছেন আপনি তুমি রইলে দূরে। শেষ কথা হচ্ছে এটা, এখন আকাশ ম্লান হলো ক্লান্ত দিবা চক্ষু বোঝে, পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে। কবি চাইছেন তার আশ্রয়ে, এই যে সারা জীবন বাঁশি বাজিয়েছেন, তার কথা বয়ে বেরিয়েছেন, তার গান গেয়ে বেরিয়েছেন, তার থেকে কবি এখন আর পথে পথে ফিরতে চাইছেন না, চাইছেন দিনান্ত বেলায় শেষ আশ্রয়টুকু প্রত্যাশা করছেন। এই কথাটি এই গানটির মূল সুর যদি আমি বলি। আমরা পিঙ্কির গান শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। সঙ্গীত পরিবেশনায় জান্নাতুন নাইম পিঙ্কি, গ্রন্থনা ও উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান। রবিস্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, সঙ্গীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপন অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আমি আশরাফ সাহেব। বন্ধুরা, কথাসুরের আলাপন অনুষ্ঠানের আজকের পর্বে উপস্থিত আছেন বিশিষ্ট গীতিকবি জনাব লিয়াকত আলী বিশ্বাস। আপনারা নিশ্চয়ই জানেন লিয়াকত আলী বিশ্বাস এদেশের গানের কথা রচনার ক্ষেত্রে জনপ্রিয় একটি নাম। তিনি অসংখ্য জনপ্রিয় গান আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা তার রচিত স্মৃতিময় কিছু গান আজ শুনব এবং সেই সাথে গানগুলো নিয়ে তার স্মৃতিচারণমূলক আলোচনা শুনব। জনাব লিয়াকত আলী বিশ্বাস, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য স্বাগতম এবং শুভেচ্ছা।
4: অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য বাংলাদেশ বেতারের সমস্ত কলাকুশলীকে, আর ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের সঞ্চালক আশরাফ সাহেবকে অন্তর থেকেই ধন্যবাদ। আমরা সকলেই এই অনুষ্ঠানকে যাতে সুন্দর করতে পারি সেই চেষ্টায় আমাদের অবধারিত, ধন্যবাদ।
3: বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন প্রখ্যাত গীতিকবি হিসেবে লিয়াকত আলী বিশ্বাস নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার কথায় অসংখ্য জনপ্রিয় গান সৃষ্টি হয়েছে যা শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। তিনি দীর্ঘদিন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্র সহ বিভিন্ন মাধ্যমে যুক্ত থেকে এদেশের সঙ্গীতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গান রচনায় তার মৌলিকতা, শুদ্ধতা ও নান্দনিকতা তাকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। এদেশের অসংখ্য নামিদামি কণ্ঠশিল্পী সহ তার রচিত গানের কণ্ঠ দিয়েছেন। বাংলা সঙ্গীতের সমৃদ্ধিকরণে তার নিরলস প্রচেষ্টা স্মরণীয়। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমরা এই মহান গীতিকবির কিছু গান আর কথামালা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার রচিত গান শুনব এবং সেই সাথে এ সকল গানের নেপথ্য কথা শুনব তার কাছ থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা যে গানটি শুনব সেটি গাইবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা জাহান। গানটি হল হাজার বছর নয় লক্ষ বছর নয়। গানটির কথা এবং সুর ওনার নিজের। আমরা গানটি শোনার আগে গানের নেপথ্য কথা শুনি আমাদের প্রিয় গীতিকবি লিয়াকত আলী বিশ্বাস ভাইয়ের কাছ থেকে। এই গানটা আপনি কিভাবে লিখলেন, ওনাকে দিয়ে কিভাবে করাইলেন, এই সম্পর্কে?
4: গানটা তো অনেক পুরনো গান। এই গানটি সালমা জাহানের প্রথম অ্যালবামে করা হয়েছিল অনেক আগে, তখন আমার বয়স ছিল 40 বা 35, তখন আমি এই গানটি করেছি। আমি কখনো ফাঁকি দিই নাই, আমাকে আমি আমার শ্রোতা বন্ধুদের কখনো ফাঁকি দেওয়ার চেষ্টাও করি নাই, দিও নাই। যাই হোক, কণ্ঠশিল্পী সালমা জাহান গানটি অত্যন্ত সুন্দর করে, চমৎকার করে গানটি গাইবে, আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা যে গানটি শুনব সেটি গাইবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা জাহান। গানটি তার কাছ থেকে শোনার আগে আমরা একটু শুনে আসি গানটির সৃষ্টির কথা। সালমা আপা, আপনি যে গানটি করবেন হাজার বছর নয় লক্ষ বছর নয়, গানটি আপনি কিভাবে করলেন, গানটির সৃষ্টির কথাটুকু আপনি আমাদের জানান।
5: আচ্ছা, প্রথমে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। এই গানটি আসলে আমার প্রথম অ্যালবাম চিঠিতে কি ভরে মন অ্যালবামের গান। তো যেহেতু লিয়াকত আলী বিশ্বাস আমাকে বললেন যে আমার অ্যালবামটার জন্য একটা গান করব আমি আমার লেখা এবং সুরে, তো আমি আপনাকে দিয়ে করাতে চাচ্ছি। তো আমি গানটা শুনে দেখলাম যে গানটা খুবই ভালো লেগেছে, তারপর আমি গানটা করতে রাজি হয়ে গেলাম। আর এই গানটি যখন রেকর্ড হয় তখন তো সবাই খুবই প্রশংসা করেছে এবং গানটি গাইতে আমারও ভীষণ ভালো লেগেছে এবং আমার শ্রোতাদের অনেক রেসপন্স পেয়েছি আমি। সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে যে গানটি এত সুন্দর হয়েছে, তো এটাই আসলে অনেক বড় অর্জন।

0: শিল্পী সালমা জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনি আসার জন্য।
1: ধন্যবাদ।
0: বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন ক্লোজ আপ ওয়ান এবং চ্যানেল আই সেরা কণ্ঠ খ্যাত কণ্ঠশিল্পী ফরহাদ মিল্টন। গানটি হল আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মন, তোমায় ভালোবেসে কাঁদে আমার দুনয়ন। গানটি সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আসুন অত্যন্ত জনপ্রিয় এই গানটির সৃষ্টির ইতিহাস শুনি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জনাব লিয়াকত আলী বিশ্বাস, আপনি গানটির সৃষ্টি কথা আমাদেরকে একটু জানান।
2: এই গানটি যখন লেখা হয়, এটাও প্রায় 25-30 বছর আগের ঘটনা, এই গানটা যে এত জনপ্রিয় হবে এটা আমার ধারণাও করি নাই। আসলে গানকে জনপ্রিয় করা যায় না, গান জনপ্রিয় হয়ে যায়। তাছাড়া এর কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। তাৎক্ষণিকভাবে একটি অ্যালবামের গান 9টা গান হয়ে গেছে আর একটি গান বাকি আছে, তখন এই গানটা দিয়ে সেই 10টি গান পূরণ করেছিলাম। কিন্তু এই গান যে এতটা জনপ্রিয় হবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। আশা করি ফরহাদ মিল্টন গানটি অনেক ভালোভাবে গাইবে এবং অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে গাইবে আমি আশা করি। ধন্যবাদ।
0: ফরহাদ মিল্টন, আজকে স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা যে গানটি শুনব, আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে আমার মন, গানটি আপনি কিভাবে পরিবেশন করলেন, গানটি গাইতে আপনার কেমন লেগেছে আপনি আমাদেরকে একটু বলুন।
3: গানটির বয়স বোধ হয় 25 বছর তো হয়ে গেছে, তারও বেশি। তো ওপার বাংলার সোনু নিগম গানটি করেছিলেন। আমি যখন প্রথম গানটি শুনি, অ্যালবামটির প্রত্যেকটি গান আমার খুবই ভালো লাগে এবং এই ভালো লাগা থেকে এই গানটি স্যারের উদ্দেশ্যে যখন এই প্রোগ্রামটা আয়োজন করা হচ্ছিল তখন আমাকে বলা হলে আমি প্রথমে চিন্তা করি যে আমি এই গানটি করব। এই গানটা আমার খুবই প্রিয় গান এবং স্যারের লেখনি এবং সুর অনবদ্য হয়েছে এবং আমিও চেষ্টা করেছি খুব ভালো করে গানটি তুলবার এবং গাইবার।

0: ধন্যবাদ শিল্পী ফরহাদ মিল্টন। সম্মানিত অতিথি, এই গানটি নিয়ে আপনি আমাদের কিছু বলুন।
1: এই গানটি নিয়ে আমার একটা প্রেম ছিল, তো ওই সময় সে আবেগের বশবর্তী হয়ে গানটা লিখেছিলাম। এই গানটির মূল শিল্পী ছিলেন এই প্রজন্মের শিল্পী নিশিতা বড়ুয়া, তিনি খুব ভালো গেয়েছেন এবং আজকে যে এই গানটি গাচ্ছেন রাকা পপি খুব ভালো গাবেন আশা করি।
0: বন্ধুরা, কথাসুরের আলাপন অনুষ্ঠানে আপনারা শুনছেন বিশিষ্ট গীতিকবি লিয়াকত আলী বিশ্বাস রচিত কালজয়ী সব গান এবং আলাপন। আমরা এবারে যে গানটি শুনব, গানটির কথা হলো, তোর উঠোন জুড়ে ফুলের বাগান, মনের বাগান খালি, চাইলে আমি হতে পারি তোর বাগানের মালি। আমরা গানটি শুনব এ প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পী রাকা পপির কণ্ঠে। তো গানটি শোনার আগে আমরা রাকা পপির কাছ থেকে গানটির কথা শুনে আসি, কিভাবে রাকা পপি গানটি করল। আমাদের স্টুডিওতে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আপনি কিভাবে গানটি করলেন, যদি গানটি সম্পর্কে আপনি আমাদেরকে জানাতেন।
2: প্রথমে আমার শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং এত সুন্দর একটি আয়োজন আমি আসতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। শ্রদ্ধেয় লিয়াকত আলী বিশ্বাস স্যারের লেখা এত সুন্দর একটি গান আমি করেছি এবং গানের সুর করেছেন শ্রদ্ধেয় নবীন কিশোর গৌতম। তো আমার খুবই ভালো লেগেছে, গানের কথাগুলো ভীষণ সুন্দর, সুরটাও অনেক দারুণ, সবাই খুব পছন্দ করে গানটি।

0: ধন্যবাদ শিল্পী রাকা পপি আমাদের স্টুডিওতে আসার জন্য এবং গানটি পরিবেশন করার জন্য। শ্রদ্ধেয় লেখকতালে বিশ্বাস, আমরা এখন যে গানটি শুনব, আমি মরে গেলেও তোর কথা যে ভুলতে পারবো না, গানটি আপনার একটি বিখ্যাত গান। আপনি কিভাবে গানটি সৃষ্টি করলেন যদি আপনি আমাদেরকে বলতেন?
1: যখন যে চিন্তা ভাবনা আসে সেইভাবে তখন সেটা উপস্থাপন করি এবং রাইট ডাউন করে ফেলি। সব গানের কোনো প্রেক্ষাপট থাকে না, ব্যাকগ্রাউন্ডও থাকে না। এই প্রজন্মের কণ্ঠশিল্পী সুজানা হোসেন রূপা আজকে এই গান গাইবে এবং আমি আশা করি সে নিঃসন্দেহে খুব ভালো গাইবে।
0: প্রিয় শ্রোতা, আমরা এখন সুজানা হোসেন রূপার কণ্ঠে শুনব আমি মরে গেলেও তোর কথা যে ভুলতে পারবো না গানটি। গানটি সুর করেছেন আশরাফ বাবু। আমরা গানটি শোনার আগে আমরা যাচ্ছি আজকের কণ্ঠশিল্পী রূপার কাছে। রূপা, আপনি কেমন আছেন?
2: জি ভালো আছি, এখানে এসে আরো ভালো লাগছে।
0: এই গানটি করার আপনার অনুভূতি বা গানটি কিভাবে করলেন আপনি আমাদের জানালে আমরা খুশি হব।
2: জি, গানটি যখন প্রথমে বেতার থেকে আমাকে দেওয়া হলো, আমি প্রথমেই নামটি দেখলাম লিয়াকতালি বিশ্বাস, দেখে তখন আমার খুব ভালো লেগেছে যে স্যারের গান আমি করতে পারছি। গানটির কথাগুলো খুবই সুন্দর, ভালোবাসার যে একটা অন্যরকমের আবেগ অনুভূতি এবং সেটা যে কখনোই ভোলার না, সেই প্রত্যেকটা জিনিস গানটার মধ্যে ছিল। এবং তারপরে আরও ভালো লাগলো যখন গানটা সুর পেলাম। সব কিছু মিলিয়ে গানটা আমার কাছে একটা খুবই পছন্দের একটা গান এবং আমার শ্রোতারাও গানটা পছন্দ করে।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আপন। আজকের অংশগ্রহণকারী কথা ছিলেন লিয়াকত আলী বিশ্বাস,
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখনই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মুনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামীকাল থেকে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে। তিনি আজ সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়ার ব্যক্তিত্বদের সঙ্গে মত বিনিময়কালে এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এই সংকট ৬ মাস বা ১ বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতি উপকৃত হবে। বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আগামী ২০২৭ সালের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তারেক রহমান সরকারের পরিকল্পনা সঠিকভাবে দেশবাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। সভায় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দুদেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে সারাহ কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র হস্তান্তর করেন। রাষ্ট্রপতি শুভেচ্ছা অভিনন্দন পত্র জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা জানান। বৈঠকে হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় শতভাগ পণ্য এলডিসি থেকে উত্তরণের পর আরও তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি এ সুবিধাকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মর্যাদার ভিত্তিতে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন। তিনি আজ ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। স্পিকার ভারত সহ বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পলাতক সাত আসামির বিরুদ্ধে ২৪ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায়ের দিন ধার্য করেন। প্রথম ধাপের স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ধাপে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়, একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৩৩ জন। এছাড়া দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩০ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১২৩২টি শিশু। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: ইষ্টতম জানিয়ে দিচ্ছি আগামীকাল ঢাকা কয়েল অনুষ্ঠান করেছি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আবু রায়হান। পথ ও পাত্র অনুষ্ঠানে পর্দা পালনের বিধান সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ ওসমান গুল। কৃষি বিষয়ের কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা ৫০ মিনিটে। জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭টা ২০ মিনিটে।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট জেলা সফর করবেন এবং সফরকালীন সিলেট সিটি কর্পোরেশন সিসিক নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সম্বর্ধনা স্থলে যোগ দেবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ৩টা বেজে ৩০ মিনিটে। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ৬৯৩ কিলোহার্টজ, ৯৯ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মাধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ ও এফএম ১০৬ মেগাহার্জে প্রচারিত হবে।
0: নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমসে সকাল ৭টা ৪৫ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮টা ৩০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা ২টা ২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল

ট্রান্সক্রিপশন সার্ভিস সর্বকৃত অনুষ্ঠান বন্ধন রাত দশটা পাঁচ মিনিটে। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত দশটা তিরিশ মিনিটে। এছাড়াও FM 90 মেগাহার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক অন্যরকম কষ্ট। এবারে FM এর অনুষ্ঠান, FM 92 মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে, FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কয়ে অনুষ্ঠান। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 69%, সন্ধ্যে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:45, অস্ত যাবে 6:02। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্জ ও FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: এতক্ষণ পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিশ্বের সাম্প্রদায়িক বিভাজন, অসহিষ্ণুতা এবং ঘৃণার রাজনীতি বহু দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সম্প্রীতির সংস্কৃতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির বক্তব্যে সেই সম্প্রীতির আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তিনি দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ করার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির বক্তৃতায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গণতন্ত্রকে কেবল রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না রেখে

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार ढाका सकाल छटा आज मंगलवार 31 ভাদ্র 1433 बंगाब्द 3 রবিউস সানী 1448 হিজরি 15 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ।
1: সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজে, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি শাকিল আহমেদ ও ফরহানা খান পুরবী। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 114 আয়াত থেকে 116 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আবু রাহমান।